0: এখন তর্জমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ নেসারউদ্দিন।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াতকৃত সূরা নাহালের 125 থেকে 128 আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে নবী, আপনি মানুষকে আপনার রবের পথে ডাকুন হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে, আর তাদের সঙ্গে আলোচনা করুন উত্তম পদ্ধতিতে। নিশ্চয়ই আপনার রবই সবচেয়ে ভালো জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং কে সঠিক পথে রয়েছে। আর তোমরা যদি প্রতিশোধ নাও, তবে যতটুকু কষ্ট তোমাদের দেওয়া হয়েছে ততটুকুই প্রতিশোধ নেবে। তবে তোমরা ধৈর্য ধরলে সেটি ধৈর্যশীলদের জন্য উত্তম। আর আপনি ধৈর্য ধরুন, আপনার ধৈর্য তো আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব নয়। আর তাদের জন্য দুঃখ করবেন না এবং তাদের ষড়যন্ত্রের কারণে মন ছোট করবেন না। নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা আল্লাহকে ভয় করে এবং যারা সৎকর্মশীল। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল কারীম ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় আত্মশুদ্ধি ও আমলি জীবন, এ সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান।
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামের স্বাদ অনুভব করে এর থেকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হাসিল করতে হলে আত্মশুদ্ধি করতে হবে। আত্মশুদ্ধি এবং আমলি জীবন দুটি যদি সমন্বয় হয়, তাহলে সে আমলটা আল্লাহ তাআলার কাছে খুবই গ্রহণযোগ্য হয় এবং উন্নত আমল বলে বিবেচিত হয়। আর সে আমলের ক্ষেত্রে চার শ্রেণীর লোক আল্লাহ তাআলার দরবারে এগিয়েছিলেন, মিনান নবিয়িন ওয়াসসিদ্দিকিন ওয়াসসুহাদা ওয়াসসালিহিন। আমরা তাদেরই পথ চলে, তাদেরই পথ ধরে আমরা সেদিকে অগ্রসর হব। পরিশুদ্ধ আত্মা একটি জীবনের সবচেয়ে উন্নত লক্ষ্য হোক আমাদের, এজন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। আমাদের মধ্যকার সমস্ত প্রকার হিংসা বিদ্বেষ অহংকার এগুলোকে সব দূর করতে হবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সূরাত লোকমানে 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপরে দম্ব ভরে চলনা। এখানে শুধু দম্ব ভরে হাঁটা না, বরং প্রতিটি আচার আচরণ বিহেভিয়ার অ্যাক্টিভিটিস এই সব কিছুর মধ্যে আপনার সৌন্দর্য ফুটে উঠবে। কারোর সাথে কথা বলতে গেলেও সৌন্দর্যপূর্ণ কথা বলতে হবে। সূরাত আন-নাহলের 125 নম্বর আয়াতে বলেছেন, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। এখানে হিকমত দ্বারা হলো এত চমৎকার করে আপনার আমার জীবনটাকে কাজে কর্মে এবং প্রতিভায় প্রকাশ করতে হবে, যে আপনি যেন একজন পূর্ণ মানুষ হিসাবে দুনিয়ার জীবনে মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে পারেন। আত্মশুদ্ধির অনন্য উপায় হল সমস্ত ভালো কাজগুলোকে নিজের মধ্যে এমনভাবে রাখা যে ভালো কাজের প্রভাবে প্রভাবিত হয়ে আপনি কাউকে কোনো কিছু বললে বা করলে সেটা যেন প্রতিভাত হয়। আল্লাহ তাআলা সেজন্য বলেছেন, তোমরা কল্যাণের দিকে আগাও, ফাসতাবিকুল খৈরাত, বাহ্যিক আমলগুলো সুন্দর করতে হবে, সকল ক্ষেত্রে আমানতদারিতার পরিচয় দিতে হবে। আত্মশুদ্ধির অনন্য উপায় হল যে আত্মাটাকে পরিশুদ্ধ এমনভাবে করতে হবে, জ্ঞানগত পরিবৃদ্ধি আমাকে বাড়াতে হবে প্রচুর পরিমাণ। আল্লাহ তাআলা যেহেতু প্রথমে নির্দেশ দিয়েছেন সূরাত আলাকে ইকরা শব্দটি পড়তে বলেছেন, সেজন্য জ্ঞানগত সৌন্দর্য যার মধ্যে যত বেশি সে ততই বেশি আমলটা সুন্দর করতে হবে। আর কোনো আমলই জানা ছাড়া হয় না, জানলে আপনি মানতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ক্ষেত্রে বিশ্ব নবীর অনুসরণ করতে বলেছেন সূরাত আলে ইমরান 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলুন যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাহলে তোমাদেরকে ভালোবাসবে। তাহলে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের পরিপূর্ণ অনুসরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করতে বলেছেন। সমস্ত প্রকার কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সকল কাজের মধ্যে যে ইবাদতটা সবচেয়ে আমরা দৈনন্দিন সবসময় পড়ি সেটা হলো ফরজ ইবাদত। সূরাতে আনকাবুত 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় জিকির হলো পাঁচ ওয়াক্ত নামাজকে পরিপূর্ণ অনুসরণে সেটার দ্বারা স্মরণে রেখে জীবনের সকল অন্যায় থেকে বিরত থাকতে হবে। নামাজ আপনার আমার সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেহেতু দৈনিক সবচেয়ে এই কাজটি আমাদেরকে বেশি করতে হয়, সেজন্য নামাজের শিক্ষা নিয়ে আমাদের ব্যক্তি সমাজে সকল জায়গায় আমাদেরকে পরিশুদ্ধ আত্মা অর্জন করা সবচেয়ে হলো বড় বিষয়। চলাফেরার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যাদের সাথে দেখা হয়, বন্ধু সঙ্গ, তাদেরকে বাছাই করতে হবে খুব ভালো দেখে, সৎ দেখে। কারণ আল্লাহ তাআলা বলছেন, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমাদের ভাইয়ে ভাইয়ের এমন হবে কোনো মাসওয়াদিকিন, যারা সত্যবাদী, ভালো, এই সত্যবাদী লোকদেরকে আমাদেরকে সঙ্গী করতে হবে। সঙ্গ দোষে আমরা যেন আমাদের চরিত্রকে, আমাদের সময়কে নষ্ট না করি। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এটা হলো সূরাতুল মায়দা, এখানে দুই নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভালো কাজে সকলকে সহযোগিতা করতে হবে, মন্দ কাজে কাউকে সহযোগিতা করা যাবে না। আপনাকে সবসময় জিকির, দোয়া, ইস্তেগফার, সালাত, দরুদ এগুলা পড়তে হবে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সূরাতু বাকারা 152 নম্বর আয়াতে ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এবং তাজকিয়ায়ে নফসের প্রধানতম কাজটি হলো যে আপনার আমার হাত, চোখ, কোনো কিছুই যেন মন্দ কাজে নির্লিপ্ত না হয়। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, সমাজে, ব্যক্তি, রাষ্ট্রে যে যেখানেই দায়িত্ব পালন করি না কেন, আমানত যার কাছে আছে তার কাছেই উত্তম চরিত্র আছে, আত্মস

0: আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। মহান আল্লাহ তাআলার দরবারে সাহায্য চেয়ে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়, আজকের বিষয় ছিল আত্মশুদ্ধি ও আমলি জীবন। এ সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার, এখন দেশের গান শুনবেন। শিল্পী ফরিদা পারভীন, গীতিকার ও সুরকার আবু জাফর।

0: ফরিদা পারভিনের কণ্ঠে দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না।
0: আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্য উদয় হয়েছে ভোর ৫টা ৪৬ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৫টা ৫৯ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক ৬৯৩ কিলোহার্জ, FM ৯০ মেগাহার্জ, FM ১০৬ মেগাহার্জ ও FM ১০২ মেগাহার্জে।

0: জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান, নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 7:45 মিনিটে, সকাল 8:30 মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, কলকাকুলি শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান শুনবেন সকাল 9:05 মিনিটে,
1: ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ শুনবেন সকাল 10:05 মিনিটে, ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ প্রচারিত হবে বেলা 11:20 মিনিটে, পবিত্র কোরআনে ইসলামের বিধি বিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন প্রচারিত হবে বেলা 2:20 মিনিটে।
0: এই সপ্তাহের নাটক বহুরূপী শুনবেন বেলা 3:05 মিনিটে, রচনা শফিউল আলম বাবু, প্রযোজনা মীর নাসির আহমেদ।
1: মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা বিকেল 4:05 মিনিটে, ইসলাম ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4:35 মিনিটে,
0: কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 মিনিটে এবং কৃষাণ বোধ সন্ধ্যে 6:05 মিনিটে, সন্ধ্যে 7:05 মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30 মিনিটে, রাত 9:05 মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ।
0: নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত প্রযোজিত অনুষ্ঠান সাত সুরে বাঁধা শুনবেন রাত 10:30 মিনিটে।
1: এবারে FM এর অনুষ্ঠান, FM 92 MHz-এ সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 90 MHz-এ, FM 102 MHz ও FM 106 MHz-এ সকাল 6:00 থেকে বেলা 12:10 পর্যন্ত এবং বেলা 2:15 মিনিট থেকে রাত 11:15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান।
0: শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি। শ্রোতবন্ধু, আয়োজন মালায় এখন রয়েছে ভোরের গান, ভোরের বেলা পাখির গানে, শিল্পী এম এ হামিদ। গানের কথা সাজিয়েছেন সিদ্দিক চৌধুরী, সুর আরোপ করেছেন কাদের জামিরি।

0: ভোরের গান শুনলেন এম এ হামিদের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
0: নজরুল সঙ্গীত শুনবেন প্রথম গান ভোরের স্বপনে কে তুমি দিলে দেখা লোকালে সহসা।
1: শিল্পী নীলুফার ইয়াসমিন।

0: দোকানে নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন নীলুফার ইয়াসমিন।
1: মাদক পরিহার করুন, নিজে বাঁচুন, আগামী প্রজন্মকে বাঁচান।
0: মাদক ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত দেশ গড়ে তুলি।
1: মাদকাসক্তি মানব সম্পদ উন্নয়নের একটি বিরাট অন্তরায়, আসুন সম্মিলিতভাবে এই বাধাকে দূর করি।
0: জীবন একটাই, তাকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন। বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে। গ্রন্থনা উপস্থাপনায় ডাক্তার ফারিহা ফয়েজ।
2: সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমাদের আজকের বিষয় ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী উদ্যোগ। ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী উদ্যোগ আমাদের আজকের ঢাকার সবচেয়ে আমি এই কথাটা তিনবার করে বলতেও হলো আমাকে, কারণ আমাদের সবচেয়ে বেশি চিন্তার বিষয় হচ্ছে এই ডেঙ্গু বা এডিস মশাবাহিত যেই জ্বরটা আমাদের শিশুদেরকে খুব বেশি আক্রান্ত করছে এবং আমাদেরকে ভাবিয়ে তুলছে। এই ডেঙ্গু রোগ প্রতিরোধে কার্যকরী আমরা কি কি উপায় বেছে নিতে পারি? এই ডেঙ্গু প্রতিরোধে যদি কার্যকরী উপায়ের কথা বলেন, তাহলে আমি প্রথমে আসব জনসচেতনতা এবং জনসচেতনতা। ডেঙ্গুর প্রতিরোধে জনসচেতনতার উপরে আর কোনো কথা নেই। কিভাবে আমরা জনগণকে সচেতন করতে পারি বা আমরাই নগরবাসীরা কিভাবে সচেতন হতে পারি, এই ক্ষেত্রে আমরা বলতে পারি ডেঙ্গুর প্রজননস্থলটা ধ্বংস করব। প্রজননস্থল কি? ডেঙ্গু যেখানে ডিম পাড়ে এবং এই ডিম ফুটে ছোট ডেঙ্গুর লার্ভা হয়, লার্ভা থেকে পিউপা হয় এবং সেখান থেকে 3-4 দিনের মাথায় বড় ডেঙ্গু মশা হয়ে যায়। তো আমরা কোনো জায়গায় পানি জমতে দিব না, যে কোনো জায়গায়, ঘরের ভিতরে, বাইরে, ছাদে, বারান্দায়, যে কোনো জায়গায় আমরা পানি জমতে দিব না, কোনোভাবেই পানি জমতে দেওয়া যাবে না। এবং যেই জায়গাগুলোতে আমরা জানি যে এই জায়গাগুলোতে পানি জমে থাকার সম্ভাবনা আছে, প্রতিদিন আমাদেরকে সেই জায়গাগুলো বারবার করে চেক করতে হবে এবং পরিষ্কার রাখতে হবে। আমি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখতে পারি, ডেঙ্গু মশার ডিম বেঁচে থাকতে পারে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত। এরকম হতে পারে কোনো খোলা পাত্র, কোনো ছোট আইসক্রিমের বাটি বা কোনো ওয়ান টাইম গ্লাস শুকনো অবস্থায় পড়ে আছে 2-3 মাস এবং সেই পাত্রটা আমরা ছাদ বা বারান্দা থেকে অপসারণ করছি না, মশা সেখানে এসে ডিম পারবে। এবং কোনো কারণে সেই ডিমটা যদি 6 মাস পরও পানির সংস্পর্শে আসে, সেখান থেকেই ডিম ফুটে লার্ভা হওয়া সম্ভব এবং তারপরে আস্তে আস্তে সেখান থেকে এডিস মশা জন্মাবে। তার মানে আমাদেরকে অবশ্যই অবশ্যই সচেতন থাকতে হবে ছাদ বাগান, বারান্দা, টব, ড্রাম, পরিত্যক্ত পাত্র এগুলোতে যাতে পানি জমে না থাকে। এবং আমি আবারও বলছি, শুধু পানি জমা না, এগুলো যাতে পরিষ্কার থাকে সে ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি নজর দিতে হবে। যে পাত্রটা আমার ব্যবহৃত হচ্ছে না বা লাগছে না, তাকে আমরা এমন জায়গায় রাখতে পারি যেটা সংস্পর্শে মশা আসবে না। তার মানে আমরা খুব বড় কোনো একটা বাক্সের ভিতরে এই জিনিসগুলোকে রেখে ঢেকে রাখতে পারি। আবার আসি ঘরের ভিতরের যে মশাগুলা, এ ব্যাপারে যদি আমরা বলি, আমাদের ঘরের ভিতরে এসির নিচে জমে থাকা পানিগুলো, ফ্রিজের নিচের পানি, ছোট পাত্রে সবাই বাসায় খুব শখ করে গাছপালি, টবের নিচে সসার থাকে, সসারের পানিটা, এই ছোট ছোট পানিগুলাই কিন্তু ডেঙ্গু জন্মানোর উপযুক্ত স্থান। এবং ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকারী পদক্ষেপ হলো আমাদের সচেতন হয়ে ডেঙ্গুর এই প্রজনন স্থলগুলো ধ্বংস করা। এরপরে আমরা দ্বিতীয় স্টেপে আসি, যে মশাগুলো অলরেডি এডিস মশা বড় হয়ে গিয়েছে বা তারা পূর্ণবয়স্ক হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? পূর্ণবয়স্ক মশা থেকে নিজেকে রক্ষা করার জন্য মাগরিবের আজানের ঠিক সাথে সাথে আমরা ঘরের নেট বন্ধ করে দিতে পারি, রাতে ঘুমানোর সময় এমনকি দিনের বেলা ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে পারি, এবং আমরা যারা অফিস যাচ্ছি এবং ছোট বাচ্চা যারা স্কুলে যাচ্ছেন তাদের সবাইকে ফুল হাতা জামা এবং ফুল প্যান্ট পরার জন্য অনুরোধ করছি, যাতে মশা না কামড়াতে পারে। এবং আরেকটা সাজেশন থাকবে আমার, সেটা হচ্ছে কিছু মসকিটো রিপেলেন্ট পাওয়া যায়, সেগুলো যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে হয়তোবা কিছুটা হলেও এই মশার কামড়ের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবো। ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই, কথা হবে আগামী পর্বে।

0: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন ডাক্তার ফারিয়া ফয়েজ, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রমের প্রযোজিত অনুষ্ঠান, কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: দূরে কাছে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি কৃষি ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান কৃষি সমাচার। কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। এদেশের মোট শ্রমশক্তির একটি বড় অংশ কৃষির উপর নির্ভরশীল, তাই তো কৃষির উন্নয়ন আমাদের দেশের জন্য অপরিহার্য। কৃষির উন্নয়নে আধুনিক প্রযুক্তি ব্যবহার, সেচ ব্যবস্থার উন্নয়ন, সার ও উন্নত বীজ সরবরাহ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এর মাধ্যমে কৃষকের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয়ই জানেন বিভিন্ন মৌসুমে ধানের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। তার মধ্যে ব্লাস্ট, খোল পোড়া, ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট ও লক্ষ্মীর গুরোগ সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। প্রতিকার হিসেবে সুস্থ বীজ ব্যবহার, আক্রান্ত অংশ অপসারণ এবং প্রয়োজনে অনুমোদিত ছত্রাকনাশক স্প্রে করা প্রয়োজন। আর এই কথাগুলো এবারে জানব আমরা আমার বাংলা পর্বে।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আপনাদের সাথে আছি আমি হাসনা ফিত্রিয়া ফাহমিদা বানু। আজ কথা বলবো বিভিন্ন মৌসুমে ধানের নানাবিধ রোগ ও তার প্রতিকার সম্পর্কে। এ বিষয়ে বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষিবিদ মোহাম্মদ মতিউর রহমান, কৃষি অর্থনীতিবিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে প্রথমেই জানতে চাইব, বিভিন্ন মৌসুমে ধানের কি কি রোগ হয়ে থাকে?
2: বিভিন্ন মৌসুমে ধানের প্রধান যে সমস্ত রোগ হয়ে থাকে তা হচ্ছে বাকানি, গিট বা নোড ব্লাস্ট, নেক বা শীষ ব্লাস্ট, খোল পচা, লক্ষ্মীর গু, ব্যাকটেরিয়ার লিফ ব্লাইট, টুংরো, বাদামি দাগ, কাণ্ড পচা, উফরা, পাতা মরা বা পাতা ঝলসানো, পাতার লালচে রেখা, খোল পোড়া, পাতা ফসকা, কুড়ি পচা, চারার ব্লাইট। এসব রোগ প্রতিরোধী জাত ব্যবহার, সুস্থ বীজ থেকে চারা তৈরি, সুষম সার প্রয়োগ, আক্রান্ত গাছ ও আবর্জনা পরিষ্কার এবং প্রয়োজনে সঠিক ছত্রাকনাশক ও কীটনাশক ব্যবহারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়।
1: বাকানি, ব্লাস্ট ও বাদামি দাগ রোগের লক্ষণ বা দমন ব্যবস্থাপনা কি?
2: বাকানি রোগ এক ধরনের ছত্রাক, সেই ছত্রাকের আক্রমণে কিন্তু এই রোগ হয়। আক্রান্ত গাছ লম্বা হয়ে যায় এবং চারা অবস্থায় ঝিমিয়ে পড়ে, যা ঝরা ধান নামে পরিচিত। এ রোগে দুই রকম লক্ষণ দেখা যায়, প্রথমটি গোড়া পচা, দ্বিতীয়টি বাকানি। গোড়া পচা হলে গোড়ায় পচন ধরে, শিকড় বড় হয় না, ফলে গাছ দুর্বল হয়, গাছ খাটো এবং গাছের গোড়ায় সাদা বা গোলাপি ছত্রাক দেখা যায়। বাকানি হলে গাছ অন্যান্য গাছের তুলনায় দুই তিন গুণ লম্বা এবং সরু হয়, গাছের কাণ্ডে কীট হয়, ফলন কিন্তু হয় না। এর দমন ব্যবস্থাপনা হিসেবে রোগমুক্ত প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত, সুস্থ সবল রোগমুক্ত গাছ হতে বীজ, এসব ব্যবহার করতে হবে। বীজ বপনের আগে প্রতি কেজি বীজ 3 গ্রাম হোমাই বা মেনলেট বা 2 গ্রাম ব্যাবিস্টিন ছত্রাক দিয়ে শোধন করতে হবে। বীজ তলায় পানি ধরে রাখতে হবে এবং আক্রান্ত গাছ দেখা মাত্র তুলে নষ্ট করে ফেলতে হবে। ব্লাস্ট ছত্রাক জাতীয় এক ধরনের রোগ। এই রোগ ধান গাছের 3টি অংশ আক্রমণ করে, পাতা, কাণ্ড এবং শীষ। প্রথমে পাতায় ছোট ছোট ডিম্বাকৃতির দাগ সৃষ্টি হয়, যা পরে দুপ্রান্তে লম্বা হয়ে চোখের মতো দেখায়। আক্রমণ বেশি হলে কাণ্ড ভেঙে পড়ে। একইভাবে দুধ অবস্থায় শীষের গোড়ায় পচন দেখা দিতে পারে, শীষ ভেঙে পড়ে, ফলে ধান চিটা হয়। এই যে ব্লাস্ট রোগের দমন ব্যবস্থাপনা হিসেবে রোগমুক্ত এবং উন্নত জাত ব্যবহার, সুষম সার প্রয়োগ এবং জমিতে পটাশিয়াম সারের ব্যবহার বাড়াতে হবে, ভালো বীজ ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার করতে হবে।
1: সবশেষে আপনার কাছে জানতে চাইব, কিভাবে বোঝা যাবে ধানের উফরা রোগ ধান ক্ষেতকে আক্রমণ করেছে আর এর রোগ দমনের উপায় বা কি?
2: ধানের উফরা রোগ কৃমিজনিত রোগ। এই কৃমি মাটি, রোগাক্রান্ত নাড়া এবং খড়ে থাকে। এই কৃমি ধান গাছের আগার কচি অংশের রস শুষে খায়, ফলে প্রথম পাতার গোড়ায় অর্থাৎ পাতা ও খোলের সংযোগ স্থলে সাদা ছিটা ফোটা দাগের ন্যায় দেখা যায়, ক্রমেই বাদামি রঙের হয় এবং পরে দাগগুলি বেড়ে সম্পূর্ণ পাতা শুকিয়ে ফেলে, ফলে অনেক সময় থোর বা ছড়া বের হতে পারে না। এই উফরা রোগ দমনের জন্য ফসল কাটার পর আক্রান্ত ক্ষেতের নাড়া সেখানেই পুড়িয়ে নষ্ট করে ফেলতে হবে, ধান ছাড়া ওই জমিতে অন্যান্য ফসলের চাষ করতে হবে।
1: আপনাকে অনেক ধন্যবাদ।
0: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, জানেন তো, আয়োডিন একটি প্রয়োজনীয় খনিজ যা শরীরে থাইরয়েড হরমোন তৈরি করে এবং মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের সঠিক বিকাশে সহায়তা করে। এর অভাবে গলগণ্ড রোগ, ক্লান্তি, ওজন বৃদ্ধি এবং শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশে বাধা সৃষ্টি হতে পারে। এছাড়াও আয়োডিনের অভাব পূরণে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করা উচিত। আর এ বিষয়ে এখন রয়েছে একটি স্পট।
3: শোনো মাইয়ার কি কি সমস্যা, ডাক্তার আপারে তুমি সব খুইলা কইবা, আবার জানি ভুইলা না যাও।
4: ভুলুম না, আমি সব মনে রাখছি, ডাক্তার আপা আসলে সব কম।
5: আপনারা এসেছেন?
3: আসসালাম আলাইকুম ডাক্তার আপা।
5: ওয়ালাইকুম আসসালাম। আপনাদের মেয়ে কুসুমের কি সমস্যা?
4: প্রথম সমস্যা হইল গলা ফুইলা গেছে, টিপ দিলে শক্ত লাগে।
5: আচ্ছা ঠিক আছে, আপনারা বসেন, আমি দেখছি।
3: জি আচ্ছা।
4: তোমার কি মনে হয় কুসুমের অসুখ ভালো হইব?
3: ডাক্তার আপা দেখুক, এরপর দেখি উনি কি কয়।
5: আপনাদের মেয়েকে দেখলাম, কুসুম তো আয়োডিনের সমস্যায় ভুগছে।
3: আয়োডিনের সমস্যা?
4: এটা আবার কি আপা?
5: শোনেন, লবণ বা সোডিয়াম ক্লোরাইড শরীরের জন্য জরুরি, আয়োডিনযুক্ত লবণ স্নায়ু আর পেশির জন্য অপরিহার্য, শরীরের তরল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
4: আয়োডিন কি সে পামু ডাক্তার আপা?
5: দৈনন্দিন রান্নায় ব্যবহৃত লবণ থেকে আয়োডিন পাওয়া যায়।
3: আমরা তো বাজারের সাধারণ লবণ কিনা খাই,
5: সেই কারণে কুসুম আয়োডিনের সমস্যায় ভুগছে।
3: আয়োডিনযুক্ত লবণ বেশি খাইলে আয়োডিনের ঘাটতি পূরণ হইব?
5: না, মাত্রার চেয়ে বেশি লবণ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক 5 গ্রামের বেশি লবণ খাওয়া কোনোভাবেই উচিত নয়।
3: তার মানে আয়োডিনযুক্ত লবণ বেশি খাওয়াও যাইব না, কমও খাওয়া যাইব না।
5: ঠিক তাই, তবে সামুদ্রিক মাছে লবণ আছে, সে মাছ নিয়মিত খেলে আয়োডিনের ঘাটতি পূরণ হয়। বাজারে অনেক রকম সয়া সস, টেস্টিং সল্ট ইত্যাদি পাওয়া যায়, এসব কিন্তু এড়িয়ে চলতে হবে।
4: আয়োডিনের অভাবে কি কি রোগ হয় আপা?
5: আয়োডিনের অভাবে গলগণ্ড বা গ্যাগ হয়, বুদ্ধির বিকাশ কমে, মানসিক অসুস্থতা, এমনকি মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়।
4: আমাগো কুসুম ভালো হইব তো ডাক্তার আপা?
5: নিশ্চয়ই ভালো হবে, তবে মাত্রা অনুযায়ী আয়োডিনযুক্ত লবণ খাওয়াতে হবে, কোনো অবস্থায় মাত্র অতিরিক্ত লবণ খাওয়ানো যাবে না।
3: অতিরিক্ত লবণ খাইলে কি হয় ডাক্তার আপা?
5: অতিরিক্ত লবণ খেলে উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা, মুখ শুকিয়ে যাওয়া, ঘন ঘন পিপাসা পাওয়া।
3: শুনলা তো ডাক্তার আপা, যা যা কইলো সেই মতো লবণ খাইবা, বেশিও না কমও না।
4: আপনার কাছে আয়শা আয়োডিনযুক্ত লবণের অনেক কথা জানলাম।
5: কিন্তু লবণ খাওয়ার যে যে নিয়মগুলো আমি বলেছি, ঠিক সেভাবে লবণ খেলে আপনাদের কোনো সমস্যা হবে না।
3: অহন থেকে নিজেরা আয়োডিনযুক্ত লবণ খামু,
4: নানা রকম রোগ থেকে নিজে গো বাঁচামু।
0: বন্ধুরা, সুস্থ সুন্দর থাকতে হলে সচেতনতার বিকল্প আর কি হতে পারে? আসুন সচেতন হই, সুস্থ সুন্দর জীবন গড়ি। আজকের মতো শুভ বিদায়।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় জান্নাতুল ফেরদৌস তমা, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং প্রযোজনায় হরবিলাস রায়।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, FM 102 মেগাহার্জ ও FM 90 মেগাহার্জে, এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কক্সবাজার, কুমিল্লা, ঠাকুরগাঁও, রাঙামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। একটু পরেই শুনতে পাবেন সকাল 7টার বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শুক্রবার, তেসরা আশ্বিন, 6ই রবিউল সানি, 18ই সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার, খবর পড়ছি মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। রাজধানীর বিভিন্ন লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে। আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফিজদের সম্বর্ধনা অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া আরো সহজ করার আহ্বান রাষ্ট্রপতির। ভারতে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করতে ভারতীয় হাইকমিশনারকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। আগামী 6 জুনের আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি, জানালেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ঢাকা কক্সবাজার রুটে সম্প্রসারিত হচ্ছে আন্তনগর ট্রেন পরিষেবা। ইরান যুদ্ধে বেসামরিক নাগরিককে হত্যার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ করেছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘের প্রতিবেদনে প্রকাশ। এবং জাপানে 20তম এশিয়ান গেমসে গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়ার মোকাবেলায় আজ মাঠে নামবে বাংলাদেশ পুরুষ হকি দল। শিরোনাম শুনছিলেন।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে তাঁর সভাপতিত্বে আয়োজিত এই সংক্রান্ত এক বৈঠকে এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী লেকগুলোতে পয়ঃবর্জ্য প্রবেশ বন্ধ, নিয়মিত বর্জ্য অপসারণ, সিওয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট STP স্থাপন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও গতিশীল করার উপর গুরুত্ব দেন। বৈঠকে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার লেকগুলোর বর্তমান অবস্থা, দূষণের উৎস এবং সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধাবীদের উৎসাহদান ও সঠিক মূল্যায়ন করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম এবং দেশ উপকৃত হবে। তিনি গতকাল সচিবালয়ে গত আগস্টে সৌদি আরবে অনুষ্ঠিত 46তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী হাফেজদের সম্বর্ধনা অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের সন্তানেরা মেধা ও যোগ্যতা দিয়ে ভালো যা কিছু অর্জন করবে, সরকার সেই অর্জনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া আরো সহজ করার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত গুয়েন ম্যান হ কু অং গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশের সাথে ভিয়েতনামের 5 দশকের বেশি সময় ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দুই দেশের এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং অংশীদারিত্বের ক্ষেত্রে আরও সম্প্রসারণ করার জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা প্রয়োজন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন এবং ভিয়েতনামের রাষ্ট্রপতির পক্ষ থেকে তাঁকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। ভিয়েতনামের রাষ্ট্রদূত দুই দেশের মাঝে সরাসরি বিমান যোগাযোগ স্থাপন, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ও উচ্চ পর্যায়ে সফর বিনিময়ের উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার গুণগত মান ও উৎকর্ষ বাড়াতে শিক্ষক নিয়োগ সহ সব ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশের জনগণের বাক স্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে উন্নীত করতে বর্তমান সরকার সচেষ্ট রয়েছে। গতকাল জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে জার্মানির সংসদীয় প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। স্পিকার বলেন, বাংলাদেশ স্বাধীনতার সূচনা লগ্ন থেকে জার্মান সরকার বাংলাদেশকে সর্বোচ্চ সহায়তা করে আসছে। তিনি বলেন, গণতন্ত্রপ্রিয় এদেশের মানুষ গণতন্ত্রের জন্য নিজেদের বারবার উৎসর্গ করেছে। তাদের দৃঢ় মনোবল ও সংগ্রামের কারণে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। স্পিকার জাতীয় সংসদে নারী এমপিদের প্রতিনিধিত্বের তথ্য তুলে ধরে বলেন, বর্তমান সংসদে জনগণের ভোটে 6 জন নির্বাচিত নারী সংসদ সদস্য ও 50 জন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সাভারের আমিনবাজারে স্পেশাল ব্রাঞ্চ এসবির এসআই মোহাম্মদ আলতাফ হোসেনের হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। গতকাল সচিবালয়ে নিহতদের পরিবারবর্গ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী এ হত্যাকাণ্ডে দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য, গত 5ই সেপ্টেম্বর সাভারের আমিনবাজারের বরদেশি পশ্চিমপাড়ায় একটি অটোরিকশা রাখা নিয়ে সৃষ্ট তর্ক বিতর্ক মেটাতে গিয়ে সন্ত্রাসীদের নৃশংস হামলায় নিহত হন এসআই আলতাফ হোসেন। এ ঘটনায় 15 জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ফকির মাহবুব আনাম দেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএর সহযোগিতা চেয়েছেন। তিনি গতকাল অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএর সদর দপ্তরে সংস্থাটির মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককালে এ সহযোগিতা চান। ফকির মাহবুব আনামের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল বর্তমানে ভিয়েনায় অবস্থান করছে। সভায় বাংলাদেশ ও আইএইএর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের সক্ষমতা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট 1A ফুয়েল লোডিং এর মাধ্যমে বাংলাদেশ কার্বনমুক্ত বিদ্যুৎ উৎপাদনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। বিজ্ঞান ও প্রযুক্তির সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পারমাণবিক প্রযুক্তির ব্যবহার শুধু প্রযুক্তিগত অগ্রগতিতে সীমাবদ্ধ না রেখে মানুষের জীবনমান উন্নয়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, খাদ্য ও কৃষি উৎপাদনশীলতা বাড়ানো এবং স্বাস্থ্যসেবার সম্প্রসারণে কাজে লাগাতে হবে। ভারতে পলাতক আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোন ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির চেষ্টা করতে না পারে তা নিশ্চিত করতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন। গতকাল তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহাদী আমিনের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক উন্নয়ন এবং দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে দুই দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধকে আরও সুসংহত করার উপর জোর দেওয়া হয়। এছাড়া পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি টেকসই ও মর্যাদাপূর্ণ উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষই একমত পোষণ করেন। একই সঙ্গে বিদ্যমান সমস্যা বা চ্যালেঞ্জগুলো পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, নির্বাচন কমিশন ইসি আগামী 6 জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচন সম্পন্ন করতে চায়। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও 1 আসনের উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে ইসির প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের একথা জানান। নির্বাচন কমিশনার বলেন, এ সময়ের মধ্যে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ, এসএসসি ও এইচএসসি পরীক্ষা বিবেচনা এবং নির্বাচনের জন্য প্রয়োজনীয় বাজেট প্ল্যানিং সহ বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করে সুনির্দিষ্ট তফসিল ঘোষণা করা হবে। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, সভায় জাতীয় সংসদের ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ও প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয়েছে। এই নির্বাচনে সেনাবাহিনী থেকে শুরু করে সংশ্লিষ্ট সকল বাহিনী থাকবে বলেও জানান তিনি। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছি রৌনক জাহান। যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে গত আগস্ট মাসে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। আগস্টে একক মাস হিসেবে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে 25.65%, যা এ যাবৎকালের সর্বোচ্চ মাসিক প্রবৃদ্ধি। রপ্তানিকারকরা বলছেন, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আরও বাড়ানোর সুযোগ রয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের জন্য রেকর্ডের মাস ছিল গত আগস্ট। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে, 2026-27 অর্থবছরের আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ রপ্তানি করেছে $817 মিলিয়ন বেশি মূল্যের পোশাক। গত বছরের একই মাসে যার পরিমাণ ছিল $650.34 মিলিয়ন, অর্থাৎ এক বছরে রপ্তানি বেড়েছে 25.65%। চলতি অর্থবছরের প্রথম দুই মাস জুলাই আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে মোট $1.61 বিলিয়ন, আগের অর্থবছরের একই সময়ের তুলনায়, যা 11.42% বেশি। যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির এই রেকর্ডকে আশাব্যঞ্জক হিসেবে দেখছেন পোশাক খাতের উদ্যোক্তারা। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন

0: যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় একক বাজার। 2025-26 অর্থবছরে দেশটিতে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে প্রায় $9.04 বিলিয়ন। এর মধ্যে তৈরি পোশাক থেকেই এসেছে $7.74 বিলিয়ন। রপ্তানিকারকদের মতে, পণ্যের বৈচিত্র্য বাড়ানো, উচ্চ মূল্যের পোশাক উৎপাদন এবং মান উন্নয়নের মাধ্যমে এই বাজারে আরও বড় অংশ নেওয়ার সুযোগ রয়েছে। জ্বালানি ও অন্যান্য ইউটিলিটি সেবা নিশ্চিত করা, অর্থায়নের সুযোগ বাড়ানো এবং নীতি সহায়তা অব্যাহত রাখার উপরও গুরুত্ব দিচ্ছেন তারা।
1: গার্মেন্টস ইন্ডাস্ট্রির বেস অনেক শক্ত, এটা অনেক দিন ধরে এই বেসটা তৈরি হয়েছে। সুতরাং আমরা যদি অ্যাডভান্স লেভেলে যাই, আমরা যদি অ্যাডভান্স সাপোর্ট পাই, আমরা যদি অ্যাডভান্স প্রোডাক্ট আমরা করতে পারি, তাহলে ডেফিনেটলি আমাদের রপ্তানি বাড়ানো তো সম্ভব। এবং আমেরিকাতে একক দেশ হিসেবে আমাদের সবচেয়ে বড় মার্কেট হওয়ার কারণে এটার ইম্পর্টেন্সের সাথে সাথে ওদেরও আমাদেরকে দরকার। সব মিলিয়ে এখানেও রপ্তানি বাড়ানো আরো অনেক সম্ভব।
0: পোশাকের পাশাপাশি চামড়া, পাট, হোম টেক্সটাইল, কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য, ঔষধ ও হালকা প্রকৌশল সহ সম্ভাবনাময় বিভিন্ন খাতেও যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। আগস্টের রেকর্ড প্রবৃদ্ধি সেই সম্ভাবনাকেই আরো শক্তিশালী করেছে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
2: ভর্তুকি মূল্যে নিত্যপণ্য সরবরাহের সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির পরিষেবাকে সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে চালু করা হল উপকারী মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে অর্থ সাশ্রয়ের পাশাপাশি ভর্তুকি শূন্যে নামিয়ে আনার লক্ষ্য সরকারের। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: নিত্যপণ্যের বাড়তি দামের চাপে নিন্ময়ের মানুষের বড় ভরসা টিসিবির ভর্তুকির পণ্য। তবে পণ্য কিনতে খোলা ট্রাকের পেছনে দীর্ঘ লাইন কিংবা কার্ড হারানো বা নষ্ট হলে নতুন করে কার্ড পাওয়ার ভোগান্তি, এসব অভিযোগও দীর্ঘদিনের। এবার এসব ভোগান্তি কমাতে টিসিবির সেবায় যুক্ত হল ডিজিটাল প্রযুক্তি। বৃহস্পতিবার উদ্বোধন করা হল টিসিবির ডিজিটাল ট্রান্সফরমেশন কার্যক্রম। নতুন ব্যবস্থায় প্রচলিত কার্ডের পাশাপাশি উপকারী অ্যাপ বা ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে পাওয়া যাবে ভর্তুকির পণ্য। এনক্রিপ্টেড কিউআর কোডে পরিচয় যাচাই হওয়ায় কার্ড হারিয়ে গেলেও পণ্য কেনার সুযোগ থাকবে। ভবিষ্যতে টিসিবির সেবাকে আরো সমন্বিত ও প্রযুক্তি নির্ভর করতে সরকারের পরিকল্পনার কথাও জানান বাণিজ্য সচিব মোহাম্মদ আতাউর রহমান খান।
4: নির্বাচনী অঙ্গীকার সেবাকে ডিজিটালে রূপান্তর, সেই অঙ্গীকার আলোকেই আমরা টিসিবির সঙ্গে, আমাদের অন্যান্য দপ্তর সংস্থার সঙ্গে আমরা নিরলস ভাবে কাজ করে যাব। বাণিজ্য মন্ত্রণালয়ে সেই সদিচ্ছা আছে, সেই সক্ষমতাও আছে।
3: ডিজিটাল ব্যবস্থায় স্বচ্ছতা ও অপচয় কমার পাশাপাশি সরকারের ভর্তুকি আরো কমবে বলে জানান বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
5: চলতি অর্থ বছরে টিসিবির নানা উদ্যোগ ও ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমে গত বছরের তুলনায় 300 থেকে 350 কোটি টাকার ভর্তুকি সাশ্রয় করতে সমর্থ হবে ইনশাল্লাহ। আগামী 5 বছরের মধ্যে টিসিবির এই ভর্তুকি ইনশাল্লাহ আমরা শূন্যের কোঠায় নামিয়ে নিয়ে আসবো।
3: এদিকে যাচাই বাছাইয়ে টিসিবির তালিকা থেকে 59 লাখ অযোগ্য উপকারভোগীকে বাদ দেওয়া হয়েছে বলেও জানান বাণিজ্য মন্ত্রী। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
2: ঢাকা কক্সবাজার রুটে অতিরিক্ত একটি আন্তনগর ট্রেন পরিষেবা চালুর লক্ষ্যে বর্তমানে ঢাকা চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পরিকল্পনাটি সফলভাবে বাস্তবায়িত হলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই এই সম্প্রসারিত পরিষেবাটি চালু হতে পারে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী মহানগর এক্সপ্রেসটি রাত 8:30 ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে এবং ভোর 6:00 কক্সবাজারে পৌঁছবে। কক্সবাজার থেকে ফিরতি ট্রেন ছাড়বে সকাল 9:00। প্রতিটি পথে যাত্রায় প্রায় 9.5 ঘন্টা সময় লাগবে।
6: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
6: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবার আন্তর্জাতিক সংবাদ। জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা বলেছেন, ইরানে দুটি হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধ করেছে বলে বিশ্বাস করার মতো যুক্তিসঙ্গত ভিত্তি রয়েছে। ওই হামলায় অন্তত 177 জন নিহত হয়। ইরান বিষয়ক স্বাধীন আন্তর্জাতিক অনুসন্ধান মিশনের নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত ফেব্রুয়ারিতে মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয় এবং লামাদে একটি ক্রীড়া কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। প্রতিবেদনে এসব হামলাকে বেসামরিক মানুষের প্রাণহানি এবং বেসামরিক অবকাঠামোর ক্ষতিসহ নির্বিচার হামলা হিসেবে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেন, প্রতিবেদনে দেওয়া তথ্য উপাত্তকে

যুক্তরাষ্ট্র বিশ্বাসযোগ্য বলে মনে করে না। বিশেষজ্ঞরা আরও বলেন, জানুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভ, ব্যাপক বিক্ষোভ দমনের সময় ইরানি কর্তৃপক্ষও মানবতা বিরোধী অপরাধ করেছে। তাদের মতে, নিরাপত্তা বাহিনীর হাতে ইরানের 31টি প্রদেশে নজিরবিহীন ও ব্যাপক মাত্রায় হত্যাকাণ্ড সংঘটিত হয়। আগামী সপ্তাহে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়ে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দেওয়ার জন্য ইরানি কর্মকর্তাদের ভিসা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। বিবিসির খবরে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ দেশটির মূল প্রতিনিধি দলের ভিসার অনুমোদন দেওয়া হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দেশটিকে ইউরোপীয় ইউনিয়নের প্রথম সহযোগী সদস্য করার লক্ষ্যে ইইউর আগ্রহকে স্বাগত জানিয়েছেন। মার্ক কার্নি প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং জ্বালানি নিরাপত্তা বিষয়ে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান। তিনি গতকাল স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে বলেন, ভূ রাজনৈতিক অস্থিরতার মুখে কানাডা ও ইউরোপ একসঙ্গে থাকলে তারা আরও শক্তিশালী হবে। গত বুধবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন কানাডার সহযোগী সদস্যদের জন্য প্রস্তাব দেন। খেলার খবর হকি। জাপানের কাকামিগাহারায় 20তম এশিয়ান গেমসের গ্রুপ এর উদ্বোধনী ম্যাচে আজ বাংলাদেশ পুরুষ হকি টিম দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবে। খেলাটি বাংলাদেশ সময় সকাল 8টায় শুরু হবে। আগামী 22শে সেপ্টেম্বর বাংলাদেশ স্বাগতিক জাপানের মোকাবেলা করবে। উজবেকিস্তানের সমরখন্দে অনুষ্ঠিত 46তম ফিদে দাবা অলিম্পিয়াডের প্রথম রাউন্ডের ম্যাচে উন্মুক্ত পর্বে বাংলাদেশ 3.5-0.5 গেমের ব্যবধানে গিনিকে পরাজিত করে। এদিকে অলিম্পিয়াডের অন্য বিভাগে বাংলাদেশের নারী দল নাইজারকে 4-0 ব্যবধানে হারিয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:46 এবং সূর্য অস্ত যাবে 5:59। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রাজধানীর বিভিন্ন লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নের সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে। আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিদায়ী হাফেজদের সম্বর্ধনা অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান রাষ্ট্রপতির। ভারতে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করতে ভারতীয় হাইকমিশনারকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। আগামী 6 জুনের আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি, জানালেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ঢাকা কক্সবাজার রুটে সম্প্রসারিত হচ্ছে আন্তনগর ট্রেন পরিষেবা। ইরান যুদ্ধে বেসামরিক নাগরিককে হত্যার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ করেছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘের প্রতিবেদনে প্রকাশ। এবং জাপানে 20তম এশিয়ান গেমসে গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়ার মোকাবেলায় আজ মাঠে নামবে বাংলাদেশ পুরুষ হকি দল। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুখের ঠিকানার আজকের আয়োজনে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলবো সুখী সমৃদ্ধ পরিবার গড়তে পারস্পরিক সমঝোতার গুরুত্ব, এই বিষয়ে। এই বিষয়ে মূল্যবান আলোচনার জন্য আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর ইসরাত জাবিন। আয়োজনের একেবারে শুরুতে জানতে চাই আপনি, আমরা ইতিমধ্যে আমাদের বিষয়টি অবগত হয়েছি যে সুখী সমৃদ্ধ পরিবার গড়তে পারস্পরিক সমঝোতার গুরুত্ব, প্রথমে আমাদের শ্রোতাদের জন্য একটু বিস্তারিত আপনি বলেন পরিবার বলতে আমরা কি বুঝব।
2: পরিবার আসলে আমরা যদি আজকে যে বিষয়টি সেটা যদি সুন্দরভাবে বুঝতে চাই বিস্তারিতভাবে, তাহলে আমাকে আসলে প্রত্যেকটি বিষয় আলাদা আলাদা করে একটু বুঝতে হবে যে পরিবার কি। প্রথমে পরিবার হচ্ছে সমাজের সেই ক্ষুদ্রতম একক যেখানে কয়েকজন সদস্য একসাথে জীবনযাপন করে, একসাথে থাকে, তাদের বেড়ে ওঠা এবং দেখা যাচ্ছে যে কিছুটা একই মানসিকতা নিয়ে বেড়ে ওঠে, তারপরে তারা তাদের স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা এই বন্ধনে আবদ্ধ থেকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে তারা বসবাস করে। মানে এটাকে যদি আমি বলতে চাই যে একটি বাড়িতেই হয়তো আছে একটি পরিবার, পরিবারের যারা সদস্য তাদেরকে নিয়ে, তাদের মধ্যে বেড়ে ওঠা নিয়ে আসলে একটা পরিবার গড়ে ওঠে।
1: আমাদের বিষয় আমাদেরকে আরেকটি বিষয় জানতে বলছে যে সুখী সমৃদ্ধ পরিবার, সুখী সমৃদ্ধ পরিবার বলতে আমরা কি বুঝবো।
2: আসলে সুখী সমৃদ্ধ পরিবার বলতে তো এটাই বোঝায় যে পরিবারে সবসময় একটা ভালো অনুভূতি সবার মধ্যে কাজ করবে, একে অপরের প্রতি একটা স্নেহ, ভালোবাসা, মমতা এই অনুভূতিগুলো নিয়ে একে অপরের সাথে আচরণ করবে এবং একে অপরের যে কোনো সমস্যায় তারা এগিয়ে যাবে এবং তারা নিজেদেরকে ভালো করার জন্য, নিজেদের মধ্যে নিজেদের উন্নয়নের জন্য, নিজের মানসিক উন্নয়ন বা শারীরিক উন্নয়ন অথবা আর যা কিছু দরকার একজন মানুষের সুষ্ঠুভাবে বেড়ে ওঠার জন্য যে বিষয়গুলো দরকার হয় সেই বিষয়গুলোকে খুবই ধনাত্মক ওয়েতে, মানে খুব ভালোভাবে গ্রহণ করে প্রত্যেকের সমস্যাগুলো সমাধান কিভাবে করা যায় সেই বিষয়গুলোকে চিহ্নিত করে সেভাবে পরিকল্পনা করে একটি পরিবারকে কিভাবে পরিচালনা করা যায় সেটা কিন্তু আমার সুখী এবং সমৃদ্ধ দুটোই হতে পারে, যে আমার ওই পরিবারটাতে একটা সুখ বিরাজ করবে, সেই সাথে পরিবারটা দিনকে দিন উন্নতি লাভ করবে।
1: এরপর যে জানতে চাই পারস্পরিক সমঝোতা এই বিষয়টি এবং এই সমঝোতা কতটুকু গুরুত্বপূর্ণ একটি সুখী সমৃদ্ধ পরিবার গড়ার জন্য।
2: পারস্পরিক সমঝোতা বলতে বলছি একজন আরেকজনের সাথে যে আমাদের সম্পর্ক, তাদেরকে বোঝার, একজন পরিবারের একটি একজন সদস্য আরেকজনকে কিভাবে বুঝতে পারছে। উদাহরণস্বরূপ যদি বলি যে পরিবারে কে কে থাকেন, বাবা মা থাকেন, ছেলে মেয়ে থাকেন, ভাই বোন থাকে, আমাদের দাদা দাদি, নানা নানি থাকেন আমাদের সাথে, তাহলে যদি একজন স্বামীর সাথে একজন স্ত্রীর একটা ভালো একটা বোঝাপড়া থাকে, তাদের মধ্যে সম্পর্ক ভালো থাকে এবং একজন বাবা মা যখন তার সন্তানদের বেড়ে ওঠার পক্ষে খুবই সুন্দরভাবে তাদেরকে লালন পালন করে বেড়ে উঠতে সাহায্য করে, এই যে একে অপরের প্রতি যে সহমর্মিতা একটা অনুভূতি, এই জিনিসগুলো কিন্তু পারস্পরিক সমঝোতা। অর্থাৎ পরিবারে হয় না যে একজনের একটি সিদ্ধান্ত আরেকজনের পছন্দ হচ্ছে না, কিন্তু সেটা নিয়ে কোনো রকম একজন অপরজনের সাথে বিবাদে না জড়িয়ে নিজেদের মধ্যে আলোচনা করে সেটা সুন্দর একটা সমাধান নিয়ে আসা যায় কিভাবে, সেই বিষয়গুলো কিন্তু সমঝোতার মাধ্যমে করা সম্ভব। তাদের সিদ্ধান্তগুলোকে যদি একসাথে নিয়ে এসে সুন্দর একটি সমাধানে নিয়ে আসা যায় সেটাই কিন্তু সমঝোতা। অনেকগুলো পরিবার মিলে একটা সমাজ হয়, সমাজ অনেকগুলো সমাজ মিলে একটা রাষ্ট্র হয়। তো কাজে আমাদের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র এককে যখন এই সমঝোতাগুলো কাজ করে ভালোভাবে তখন কিন্তু একটা বৃহৎ এলাকা উপকৃত হয়, যেমন একটি রাষ্ট্র উপকৃত হতে পারে।
1: এই সমঝোতায় যদি ঘাটতি থাকে তাহলে কি নেতিবাচক প্রভাব পড়তে পারে একটি পরিবারে?
2: সব রকম নেতিবাচক প্রভাবই পড়তে পারে, কারণ একজন স্ত্রী একজন স্বামীকে একটা কথা বললেন, স্বামী যদি সেই জিনিসটাকে মূল্য না দিয়ে উনি ওনার মতো করে ডিসিশন নিলেন, স্ত্রীর চাহিদাকে অথবা তার মতামতকে গুরুত্ব না দিলেন, স্বাভাবিকভাবে সেই স্ত্রী মনে করবেন যে আমার এই পরিবারে আমার মতের কি দাম আছে, তখন সে মনে মনে একটা ক্ষুব্ধ হবে, তার মানসিকভাবে উনি খুব হেয় প্রতিপন্ন হবেন, অন্যের চোখে নিজেকে একটু ছোট মনে হবে ওনার কাছে বা একটু অসহায় ফিল করবেন, উনি অসহায় বোধ করবেন। তো এই বিষয়গুলো যদি ক্রমান্বয়ে ঘটতে থাকে অথবা একজন বাবার কাছে একটি সন্তান একটি কিছু আবদার করলো বা বোঝা চাইলো কিছু, বাবা সেটা নিজের মতো ব্যাখ্যা করে হয়তো সেই সন্তানের সেই বিষয়টাকে বোঝার চেষ্টা করলেন না, সেক্ষেত্রে কিন্তু এই নেতিবাচক প্রভাবগুলো পরিবারে অবশ্যই নিয়ে আসবে, যে দেখা যাবে একে অপরের সাথে যে পারস্পরিক একটা সম্পর্ক সেটা নষ্ট হয়ে যাবে।
1: একটি পরিবারে যদি এই বিষয়টি বোঝা যায় যে সমঝোতার ঘাটতি আছে, সেক্ষেত্রে ওই পরিবারের সদস্যরা কি কি করতে পারে?
2: সবার আগে বড়দেরকে এগিয়ে আসতে হবে, বড়রা যার ভূমিকা পালন করতে হবে, ছোটদের কথাগুলোকে গুরুত্ব দিয়ে শুনতে হবে। বড়দের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয় সেটা নিজেদের মধ্যে কিভাবে আলোচনা করে সমাধান করা যায় সেটা নিয়ে আলোচনা করতে হবে। অনেক সময় দেখা যায় তৃতীয় ব্যক্তি কিন্তু কিছু ভালো ভূমিকা পালন করতে পারে। আমাদের যারা পরিবারে যারা আছে তার বাইরে হয়তো কোন এমন কোন বন্ধু আছে যার সাথে বিষয়টাকে যদি আমরা শেয়ার করি তাহলে সেই বন্ধু আমাদের ক্ষেত্রে কিছু ভালো ভালো পরামর্শ দিতে পারেন। সেখানে এই বিষয়গুলো মানে মোট কথা নিজেদের মধ্যে থেকে তাগিদ থাকতে হবে যে একটা সুখী সমৃদ্ধ সমঝোতাপূর্ণ সম্পর্ক আমরা সবসময় নিজেদের মধ্যে বিরাজ করাবো।
1: আপনি তো দীর্ঘ কাজের অভিজ্ঞতা নিয়ে আছেন এবং হচ্ছে আমাদের দেশের বিভিন্ন পরিবারের তথ্য আপনার কাছে আছে, আমাদের দেশের বর্তমান অবস্থাটা কিরকম এই পারস্পরিক সমঝোতার ক্ষেত্রে?
2: যেটা বললেন যে আসলে কর্মক্ষেত্রে দীর্ঘদিন কাজ করার সুবাদে যেটা দেখেছি আগেকার দিনে যে কোনো আমাদের পরিবার পরিকল্পনার বিষয়ে বলেন আর যে কোনো বিষয়ে মেয়েদের মতামতটাকে একটু কম প্রাধান্য দেওয়ার চেষ্টা করা হতো, কিন্তু এখন মেয়েরা কিন্তু অনেক এগিয়েছে, তাদের চিন্তা চেতনাকে অনেকেই মূল্য দেয়। স্বামী যেমন মূল্য দেন, পরিবারের অন্যান্য সদস্যরা মূল্য দেন, সেই সাথে মেয়েরা যেহেতু নিজেদের একটি উপার্জনের একটি জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে, অনেক ক্ষেত্রে মেয়েরা এগিয়ে আসছে, বাইরে আসছে, তারা কর্মক্ষেত্রে নিজেদেরকে প্রমাণ করছে, প্রতিষ্ঠা লাভের চেষ্টা করছেন, যেহেতু নিজেদের একটা উপার্জনের পথ তৈরি করে নিয়েছে, কাজেই মেয়েদের একটা মত দেওয়ার ক্ষমতাও তৈরি হয়েছে। আমি আশাবাদী যে অদূর ভবিষ্যতে বাংলাদেশ আরো সুন্দর একটি সমঝোতাপূর্ণ পরিবেশ নিয়ে আসতে পারবে।
1: জি, অনেক অনেক ধন্যবাদ জনাব ইসরাত জামিন, আপনাকে, আপনার মূল্যবান সময় এবং মূল্যবান আলোচনা আমাদের আয়োজনকে সমৃদ্ধ করেছে, আপনি ভালো থাকবেন। প্রিয় বন্ধুরা, আমরা কথা বলছিলাম সুখী সমৃদ্ধ পরিবার গড়তে পারস্পরিক সমঝোতার গুরুত্ব এই বিষয়ে। আসুন আমরা সবাই আমাদের প্রত্যেকটি পরিবারের যারা যারা সদস্য আছে তারা সবাই প্রত্যেকের মাঝে আমাদের বৃদ্ধতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য, সুন্দর সম্পর্ক বজায় রাখার জন্য সবাই সবার জায়গা থেকে সচেষ্ট হই এবং গড়ে তুলি সুখী সমৃদ্ধ পরিবার।
3: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তা। জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন। বাসার ভিতরে ও চারপাশে নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন ও পরিষ্কার রাখুন। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং মনে রাখবেন এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে।
1: বন্ধুরা বিদায় নিব, বিদায় নেবার আগে জানিয়ে দিই আজকের সুখের ঠিকানা অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনা ছিলাম আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সম্পাদনা ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, এফএম 106 মেগাহার্জ, এফএম 102 মেগাহার্জ ও এফএম 90 মেগাহার্জে।
1: এ দেশ আমাদের গর্ব, এ দেশ আমাদের ভালোবাসা, সবুজে ঘেরা এই সুন্দর দেশকে আমরা সবাই ভালোবাসি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন দেশের গান সমবেত কণ্ঠে। গানটির কথা সাজিয়েছেন আশরাফ বাবু, সুর করেছেন শেখ মিলন।

সমবেত কণ্ঠে দেশের গানটি শুনলেন। বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে বাঙালির বাংলা, সেদিন তারা অসাধ্য সাধন করবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন নজরুল সঙ্গীত। শিল্পী মোহাম্মদ ইউসুফ আহমেদ খান।

প্রিয় মানুষটাকে সোহাগের ফুল তুলে দিতে কোনো প্রেমিকারই কার্পণ্য থাকে না। তারপরও যদি বলে আমার যাবার সময় হল, দাও বিদায়, তখন হৃদয়ে ব্যথার সুর বেজে ওঠে। হ্যাঁ প্রিয় শ্রোতা, শুনছেন নজরুল সঙ্গীত, শিল্পী মোহাম্মদ ইউসুফ আহমেদ খান।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ ইউসুফ আহমেদ খান।
1: ইডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র ইডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। জ্বর হলেই আতঙ্কিত কিংবা ভীত হবেন না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন ও ভেজানো তোয়ালে দিয়ে গা মুছে দিন। মনে রাখবেন, ডেঙ্গু জ্বর প্রতিরোধের মূল মন্ত্রই হল এডিস মশার বিস্তার রোধ এবং এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা করা, এবং প্রতিরোধ করার জন্য যেখানে পানি জমে থাকে সেগুলো সবসময় পরিষ্কার রাখা এবং একই সঙ্গে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ।

0: সুপ্রিয় শ্রোতামণ্ডলী, শুভ সকাল। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আপনারা জানেন 2026-27 এই বছরটা সরকারিভাবে নজরুল বর্ষ হিসাবে ঘোষিত হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণাটি দিয়েছেন এবং আমরা যারা নজরুল চর্চা করি, শিল্পী, গবেষক, সবাই আমরা ভীষণ আনন্দিত এই ব্যাপারটাতে। তো এই বিষয়টিকে সম্মান জানিয়েই বাংলাদেশ বেতার ঢাকার আয়োজনে চিরন্নতম অমশীর এই অনুষ্ঠান অবতারণা হয়েছে এবং সেখান থেকে আমি সালাহউদ্দিন আহমেদ আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই চমৎকার অনুষ্ঠানটিতে আজকে আমাদের অতিথি হিসাবে এসেছেন এদেশের অত্যন্ত গুণী জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী ইয়াসমিন মুস্তারি। তাকে আমি প্রথমে শুভেচ্ছা জানাই এবং স্বাগতম জানাই। স্বাগতম ইয়াসমিন মুস্তারি।
1: আমি সালাহউদ্দিন ভাই আপনাকে আন্তরিক সালাম শুভেচ্ছা এবং যত জনে শুনছেন আমাদের কথা সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি।
0: তো এই যে আমি যেটা বলছিলাম এক্ষুনি, আমাদের সরকারিভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় কবিকে নজরুল বর্ষ হিসাবে 2026-27 ঘোষণা করা হয়েছে। তো একজন এদেশের অত্যন্ত শীর্ষস্থানীয় একজন শিল্পী হিসাবে এই বিষয়টিকে কিভাবে দেখছেন?
1: এত ভালোবাসি আমরা নজরুল সঙ্গীতটাকে, প্রাণের চেয়েও বেশি মনে হয়। এখন খাদ্যাভ্যাস, তারপরে নিত্য দিনের অভ্যাসের মতো পরিণত হয়ে গেছে না?
0: দারুণ। এবং আমি আর একটু কথা বলি, স্বাধীনতা পূর্ববর্তীকাল থেকেই নজরুলকে আন্তরিকভাবে ধারণ করে নজরুল চর্চা শুরু করেছিলেন আমাদের দেশের যে মানুষটি, কবি তালিম হোসেন। তো কবি তালিম হোসেনের মেয়ে যারা, তিনজন মেয়েই নজরুল সঙ্গীতে একেবারে অত্যন্ত দক্ষ এবং নজরুলকে আন্তরিকভাবে ধারণ করে তারা চর্চা করে, তাদেরই ছোট মেয়ে হচ্ছে ইয়াসমিন মুস্তারি। সুতরাং এই অনুষ্ঠানের মাধ্যমে এবং নজরুল বর্ষে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই। প্রাতিষ্ঠানিকভাবে নজরুল চর্চার প্রয়োজনেই কিন্তু কবি তালিম হোসেন বাংলাদেশে যে প্রতিষ্ঠানটি তৈরি করেছিলেন সেটি নজরুল একাডেমি। ধন্যবাদ ইয়াসমিন মুস্তারি। আমরা এই অনুষ্ঠানে কথা শুনছি কিন্তু গান তো শুনতে হবে, আমরা প্রথমে কোন গানটি শুনবো?
1: এখন তো বেশ সকাল, এই সকালের আবহে এই ভৈরবীর উপরে স্বপ্নে এসেছিল মৃদু ভাসিনী,
0: অসাধারণ এই গানটি আমরা শুনি।
1: নিশ্চয়ই।

0: ভারী চমৎকার, কারণ উচ্চাঙ্গ সঙ্গীতকে আশ্রয় করে আর বিশেষ করে জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামীকে দিয়ে নজরুল যেসব গান করাতেন, তার যে উচ্চাঙ্গ সাংগীতিক যে স্ট্যান্ডার্ড সেটা এমনই একটা জায়গায় গিয়েছিল বাংলা গানে, তার প্রকৃষ্ট উদাহরণ এটি। অনেক ধন্যবাদ। তো এরপর আরেকটি গান শুনি আমরা,
1: কোন গান শুনবো? বুলবুলি নীরব একটি গজল
0: শুনি গানটি।
1: জি, বুল।

0: অসাধারণ, দুবার বলি অসাধারণ, ভারী সুন্দর।
1: আপনি বরাবরই আমার বেশি প্রশংসা করেন।
0: মোটেও না, আমরা ভালোর কথা বলি সবসময়, যারা ভালো যারা কমিটেড তাদের কথা।
1: সেই আসলে খারাপ হলে খারাপ বলতে হবে না,
0: উন্নতি হবে না। তো আমরা আস্তে আস্তে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনেক ধন্যবাদ ইয়াসমিন মুস্তাদি, আমাদের ডাকনাম শামা, আমরা আদর করে শামা বলি। তার বিখ্যাত বাবার এমন চমৎকার একটি দেয়া নাম, তো সেই ইয়াসমিন মুস্তাদি আমাদের দেশের গুণী শিল্পী, আজকে শিল্পী আমাদের গান শোনাচ্ছেন। আশা করি আপনাদের ভালো লাগছে এবং শেষ গানটিও ভালো লাগবে। এই শেষ গানটি ওকে উদাসী বেনু বাজাই, এই গানটির সঙ্গে সঙ্গে আমরা শেষ করব আজকের অনুষ্ঠান।
1: সালাদিন ভাই আপনাকে অনেক ধন্যবাদ, শ্রোতা মন্ডলীকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার কথা শুনবার জন্য।
0: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শুভ সকাল,
1: শুভ সকাল।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন কর্ম সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চিরন্নত মমশির। গ্রন্থনা ও উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ, সঙ্গীত পরিবেশনায় ইয়াসমিন মুস্তারি, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং চিরন্নত মমশির অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার, একটু পরে শুনতে পাবেন ইংরেজি খবর।

0: সপ্তাহে গান শুনলেন,
1: শিল্পী ছিলেন জানিতা আহমেদ ঝিলিক।
2: বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের অনুষ্ঠানমালায় এখন পল্লীগীতি। গিয়েছেন মোহাম্মদ মোসাম্মদ, ফারজানা খাতুন, ডলি মণ্ডল। প্রথম গানের গীতিকার ও সুরকার দীরজ্জভূষণ।

0: এতক্ষণ পল্লীগীতি শুনলেন, শিল্পী ছিলেন মোসাম্মদ ফারজানা খাতুন, ডলি মণ্ডল, বাংলাদেশ বেতার, ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার, ঢাকা।

প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বৃক্ষ মানুষের বন্ধু। বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনতে পাবেন আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: সুপ্রভাত প্রিয় শ্রোতা বন্ধুরা, ছুটির দিন মানেই জীবনের একটুকরো বাড়তি আনন্দ এবং মনের গভীর প্রশান্তি। সপ্তাহের বাকি ছয়টা দিন যেখানে কাটে ঘড়ির কাঁটার পেছনে ছুটে, সেখানে ছুটির দিনের সকালটা আসে এক অদ্ভুত শিথিলতা আর নিজের মতো করে বাঁচার স্বাধীনতা নিয়ে। কর্মব্যস্ত দিনগুলোতে ঘুম ভাঙার মুহূর্ত থেকেই শুরু হয় এক ধরনের মানসিক চাপ। সময় মতো তৈরি হওয়া, যানজট পেরিয়ে গন্তব্যে পৌঁছানো, সব মিলিয়ে এক অস্থিরতা কাজ করে। কিন্তু ছুটির দিনের সকালে কোনো অ্যালারামের কর্কশ আওয়াজ থাকে না। চোখ খোলার পর দেরি হয়ে গেল ভেবে ধরফড় করে বিছানা থেকে উঠতে হয় না। এই যে সময়ের কোনো বাঁধা ধরা নিয়ম না থাকা, এটাই মনের ভেতরে প্রথম প্রশান্তিটা এনে দেয়।
2: ছুটির দিনের সকালটা তাই হয় অলস এবং দীর্ঘ। বিছানায় গড়াগড়ি করা, বারান্দায় এসে দাঁড়ানো, কিংবা একটু বুক ভরে তাজা বাতাস নেওয়ার ফুরসত মেলে এই দিনে। চায়ের কাপে চুমুক দিতে দিতে ভোরের আলো ফুটে ওঠা বা পাখির ডাক শোনার যে অপার্থিব আনন্দ, তা অন্য দিনগুলোতে তাড়াহুড়োর নিচে চাপা পড়ে যায়।
1: সপ্তাহের অন্যান্য দিন আমরা অন্যের বা নিজের কাজের প্রয়োজনে সময় দেই, কিন্তু ছুটির দিনের সকালটা একান্তই নিজের। অনেকে এই সকালে পছন্দের বই পড়েন, প্রিয় কোনো গান শোনেন, একটু দীর্ঘ সময় নিয়ে রূপচর্চা করেন, কিংবা গাছপালার যত্ন নেন। নিজের ভালো লাগার কাজগুলো দিয়ে দিন শুরু করার কারণে মন থাকে ফুরফুরে, যার প্রভাব সারা দিনমান ছড়িয়ে পড়ে।
2: ব্যস্ততার দিনে পরিবারের সবার সাথে বসে ঠিকমতো কথা বলার সুযোগের অভাবে যে দূরত্ব তৈরি হয়, ছুটির দিনের সকালে তা নিমেষেই খুঁজে যায়। সবাই মিলে একসঙ্গে বসে গল্প করতে করতে সকালের নাস্তা খাওয়া এক অন্যরকম তৃপ্তি দেয়। ডালপুরি, লুচি, আলুর দম বা খিচুড়ির মতো পছন্দের সব ভারী ও সুস্বাদু খাবারের আয়োজন এই সকালটাকে আরও বেশি লোভনীয় ও আনন্দদায়ক করে তোলে।
1: মনোবৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ছুটির দিনের এই শান্ত সকাল আমাদের মস্তিষ্কে ডোপামিন এবং সেরোটোনিন হরমোনের ক্ষরণ বাড়ায়, যা মানসিক চাপ কমাতে সাহায্য করে। এটি এক ধরনের মেন্টাল ডিটক্স বা মানসিক পরিশোধন, যা আমাদের পরবর্তী সপ্তাহের কাজের জন্য নতুন শক্তি ও উদ্দীপনা যোগায়। ছুটির দিনের শুরুটা আমাদের যান্ত্রিক জীবন থেকে বের করে এনে মনে করিয়ে দেয় যে জীবন শুধু টিকে থাকার লড়াই নয়, বরং কিছু মুহূর্ত যা দিন উপভোগ্য ও আনন্দময় রঙিন করে তোলাটাও জীবন। প্রতিটি সকালের জন্য হয়ে উঠুক আনন্দময়, সেই প্রত্যাশায় কাছের ও দূরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শোনার জন্য। আর অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি মইনুল ইসলাম,
2: ফারহানা খান পুরবী।

0: বন্ধুরা, শুরুতেই চোখ বুলিয়ে নেওয়া যাক আজ শুক্রবারের দর্পণ সূচির পাতায়। শুরুতেই ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের আয়োজন। এই দিনের পর আরও থাকছে বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শন ও স্থাপনা নিয়ে প্রামাণ্য প্রতিবেদন ঐতিহ্যের সন্ধানে।
1: যুগে যুগে বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারার বিবর্তন নিয়ে নিবন্ধ কালের যাত্রাপথে বাংলা। বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার নিয়ে নিবন্ধ, যুগের সাজ, যুগের পোশাক এবং সবশেষে থাকবে আমাদের গান। বন্ধুরা, জানিয়ে দিলাম পুরো অনুষ্ঠান সূচি, এখন থাকুন পুরোটা সময় আমাদের সাথে।

0: প্রিয় শ্রোতা, দীনবন্ধিকার প্রতিটি দিনের পেছনে লুকিয়ে আছে মানব ইতিহাসের অজস্র গল্প, উত্থান পতন, আনন্দ বেদনা আর রোমাঞ্চকর সব ঘটনা। আজ আমরা প্রতিদিন যে তারিখগুলোকে ক্যালেন্ডারের পাতায় খুব সাধারণ মনে করে পার করে যাই, ইতিহাসের কোনো এক সময়ে সেই দিনটি হয়তো বদলে দিয়েছিল পুরো পৃথিবীর মানচিত্র কিংবা মানুষের চিন্তাভাবনা। ইতিহাসের পাতা উল্টালে এমন কিছু জানা অজানা ঘটনা সামনে আসে যা সত্যি আমাদের ভাবিয়ে তোলে। এভাবেই প্রতিটি তারিখ বা দিন আসলে এক একটি কাল দর্পণ, যা আমাদের অতীতের সাথে বর্তমানের সংযোগ তৈরি করে দেয়।
1: বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই অতীতে ঘটে যাওয়া ইতিহাসের জানা অজানা বিষয়ে আপনাদেরকে অবগত করতে এই পর্বে আমরা শুনব আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন। এই দিনে উপস্থাপন করছেন সামিউল বাশার শান।

শ্রোতা বন্ধুরা, আজ 18 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ শুক্রবার, গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের 261তম দিন। চলুন জেনে নেই আজকের দিনে ঘটে যাওয়া ইতিহাস থেকে কিছু স্মরণীয় ঘটনা ও কিংবদন্তি তুল্য ব্যক্তিবর্গের জন্ম মৃত্যু সংকলন। এই দিনে 1502 খ্রিস্টাব্দের 18 সেপ্টেম্বর ক্রিস্টোফার কলম্বাস উত্তর আমেরিকা মহাদেশের এক রাষ্ট্র কোস্টারিকা আবিষ্কার করেন। বিখ্যাত নিউ ইয়র্ক টাইমস কোম্পানির অন্যতম পত্রিকা নিউ ইয়র্ক টাইমস প্রথম প্রকাশিত হয় 1851 খ্রিস্টাব্দের এই দিনে। 1924 খ্রিস্টাব্দের আজকের দিনে হিন্দু মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধী অনশন শুরু করেন। বার্মায় সামরিক অভ্যুত্থান ঘটে 1988 খ্রিস্টাব্দের আজকের এই দিনে, এবং এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশটির নাম পরিবর্তন করে মিয়ানমার রাখা হয় 1989 সালে। 1998 খ্রিস্টাব্দের এই দিনে ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নিউজম্যান্ট নাম্বার বা ICANN গঠিত হয়। যুগে যুগে অনেক গুণীন ব্যক্তির আগমনের মধ্যে দিয়ে এই ধরনে আলোকিত হয়েছে। এসব গুণীন ব্যক্তিবর্গ তাদের কাজের মধ্যে দিয়ে এই ধরনের বুকে অমরত্ব লাভ করছেন। এবার জানব তেমনি কয়েকজন ব্যক্তির জন্মকথা। 1869 খ্রিস্টাব্দের 18 সেপ্টেম্বর বাঙালি বিজ্ঞানী ও সাহিত্যিক জগদানন্দ রায় জন্মগ্রহণ করেন। প্রখ্যাত ভারতীয় চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1877 খ্রিস্টাব্দের এই দিনে। 1709 খ্রিস্টাব্দের আজকের দিনে ইংরেজি সাহিত্যের প্রখ্যাত কবি, প্রাবন্ধিক ও নাট্যকার স্যামুয়েল জনসন জন্মগ্রহণ করেন। খ্যাতিমান সুইডিশ অভিনেত্রী গ্রেটা পারবো জন্মগ্রহণ করেন 1905 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। 1976 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন ইতিহাসের অন্যতম সেরা ও সর্বকালের অন্যতম জনপ্রিয় ব্রাজিলীয় পেশাদার ফুটবলার রোনাল্ডো লুইস নাজারিও দে লিমা, যিনি ইতিহাসের সবচেয়ে পরিপূর্ণ স্ট্রাইকারদের একজন হিসেবে সুপরিচিত। বন্ধুরা, আজ আপনাদের অনেকের জন্মদিন। দর্পণ পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। আবিষ্কার, উদ্ভাবন, প্রাপ্তি, অপ্রাপ্তি, জন্মের পাশাপাশি প্রখ্যাত ব্যক্তিদের মৃত্যুর ঘটনাও একটি দিনকে গুরুত্বপূর্ণ করে তোলে। অন্যভাবে বলা যায়, জন্ম যখন হয়েছে মৃত্যু অবতারিত। যদিও মৃত্যু আমাদের জন্য ব্যথাতুর এক বিষয়, আজ 18 সেপ্টেম্বর আজকে এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এমন কয়েকজন ব্যক্তির কথা জানব এবার। 1899 খ্রিস্টাব্দের 18 সেপ্টেম্বর বাঙালি চিন্তাবিদ, সাহিত্যিক ও জাতীয়তাবাদী প্রবক্তা রাজনারায়ণ বসু মৃত্যুবরণ করেন। নোবেল পুরস্কার বিজয়ী সুইডীয় কূটনীতিবিদ ও জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ড্যাগ হামারশোল্ড 1961 খ্রিস্টাব্দের এই দিনে পৃথিবী থেকে বিদায় নেন। 1783 খ্রিস্টাব্দের আজকের দিনে মৃত্যুবরণ করেন বিখ্যাত সুইস গণিতজ্ঞ ও পদার্থবিদ লিওনার্ড অয়লার। প্রখ্যাত ইংরেজি প্রাবন্ধিক ও চিত্রশিল্পী উইলিয়াম হ্যাসলিট 1830 খ্রিস্টাব্দের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন। 1970 খ্রিস্টাব্দের এই দিনে পৃথিবী থেকে বিদায় নেন বিশ্বখ্যাত আমেরিকান গীতারবাদক ও গায়ক জিমি হেন্ড্রিক্স। বন্ধুরা, এই দিনের পর্ব আজ এই পর্যন্তই।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
1: কালের পরিক্রমায় ইতিহাস, সংঘাত আর সমন্বয়ের মধ্য দিয়ে বাঙালি জাতি এক সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সংস্কৃতি গড়ে তুলেছে। এদেশের মাটিতে যেমন এসেছেন আর্য, মৌর্য, গুপ্ত সেনরা, তেমনি এসেছেন সুলতান, মুঘল ও ইউরোপীয় বণিকরা। বিভিন্ন ধর্ম, দর্শন ও জীবনযাত্রার এই মেলবন্ধনে গড়ে উঠেছে এক অনন্য মিশ্র সংস্কৃতি, যার নিদর্শন পুরো দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনার মধ্য দিয়ে। এসকল ঐতিহ্যবাহী নিদর্শন ও স্থাপনা যুগ যুগ ধরে আমাদেরকে সেই শাসনামলের গল্প বলে চলেছে।
0: হ্যাঁ বন্ধুরা, এই পর্বে আমরা শুনব কামাল মিনার গ্রন্থনা ও উপস্থাপনায় বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শন ও স্থাপনা নিয়ে প্রামাণ্য প্রতিবেদন ঐতিহ্যের সন্ধানে।
2: সুপ্রিয় শ্রোতা, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যের সন্ধানে পর্বে। আজ আসছি আপনাদেরকে পানামনগরের গল্প শোনাতে। পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানামনগর, প্রাচীন সোনারগাঁর এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার বারো ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁর 10 কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে বণিকরা পানামপাড়ায় অনেকগুলো ইন্দো সারাসেনিক টাউন হাউস তৈরি করেছিল। 1862 সালে প্রতিষ্ঠিত নিকটবর্তী নারায়ণগঞ্জ বন্দরের মাধ্যমে এর গুরুত্ব শেষ হয়ে যায়। 15 শতকে ইসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদী পথে বিলেত থেকে আসত বিলেতি থান কাপড়, দেশ থেকে আসত মুসলিন। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। প্রায় একই সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের কাজ শুরু হয়। ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। সুপ্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি এখানে ছাত্রীর সাথে, যারা এসছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে। কথা বলছি এই গ্রুপের একজন ছাত্রীর সাথে। কি নাম তোমার?
3: ফাইজা শেহনাজ।
2: তুমি কোন ক্লাসে পড়ো?
3: 10ম শ্রেণীতে পড়ি।
2: তোমরা সবাই একই ক্লাসে?
3: জি, আমরা একই ক্লাসে।
2: এই যে পানামনগরী কেন দেখতে আসছো একসাথে সবাই?
3: আমি বইতে পড়েছি, এমন শুনেছি এটা অনেক ঐতিহাসিক স্থান, শুনেছি এটা বাংলার রাজধানী ছিল।
2: এই নগরীর, এই যে রাজধানীর একজন শাসকের নাম বলতে পারবা?
3: হ্যাঁ অবশ্যই, এদিকে খুব ভালো একজন শাসক ছিল, ইসা খাঁ। বারো ভূঁইয়াদের মধ্যে সে একজন শাসক ছিল, ইসা খাঁ।
2: সোনারগাঁর প্রাচীন শহর ছিল পানাম। শহরটিতে ঔপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর, যার বেশিরভাগ বাড়িতেই 19 শতাব্দীর নামফলক অঙ্কিত রয়েছে। মূলত পানাম ছিল বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসবাসের এলাকা। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে, তারাই গড়ে তোলেন পানাম নগরী। প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি পানামনগর দেখতে আসা ছাত্রের সাথে, যারা এখানে এসেছে পানামনগরের ইতিহাস নিজের চোখে দেখার জন্য। কি নাম তোমার?
4: আমার নাম মোহাম্মদ জাবের মাহমুদ রাফি।
2: তোমরা কোথেকে এসছো?
4: আমরা ঢাকার উত্তরা থেকে এসেছি।
2: পানাম সিটি দেখতে কেন আসছো তোমরা?
4: পানাম সিটি দেখার কারণ হলো এখানের যে ঐতিহ্য বা এখানের প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো বাংলাদেশের যে ইতিহাসে অনেক বড় স্মৃতি বয়ে আনছে, সেগুলো আমরা নিজের চোখে দেখার জন্য আমরা আর কি এখানে আসছি।
2: পানাম সিটি দেখতে আসলে তোমাদের অনুভূতি কেমন?
4: বাংলার পুরনো যে ঐতিহ্যগুলো, এটা আসলে আমাদের অন্তরে লালন করা উচিত, সবারই এখানে ঘুরতে আসা উচিত।
2: ১৬১১ খ্রিস্টাব্দে মোগলদের সোনারগাঁ অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। পানাম পুল, দুলালপুর পুল ও পানামনগর সেতুর অবস্থান ও তিন দিকের খাল বেষ্টনী থেকে বোঝা যায় পানাম সোনারগাঁর একটি উপশহর ছিল। বাংলার স্বাধীন রাজা ইসা খাঁর পদচারণা ছিল এই নগরীতে। সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি। সুপ্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি পানাম সিটি দেখতে আসা সরকারি কলেজের একজন শিক্ষকের সাথে। কি নাম আপনার?
5: আমি সালমা আক্তার মৌ। চল্লিশতম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে কর্মরত আছি।
2: এখন বর্তমানে কোথায় কর্মরত আপনি?
5: মানিকগঞ্জের একটি কলেজ ঘিও সরকারি কলেজে কর্মরত আছি।
2: পানাম সিটি কেন দেখতে আসেন?
5: পানাম সিটি দেখতে আসছি কারণ এটা ঐতিহাসিকভাবে অনেক গুরুত্বপূর্ণ। আমাদের পানাম নগরের ইতিহাস 1300 থেকে 1400 পর্যন্ত। সোনারগাঁও ছিল ইসলামিক সুলতানি আমলে বাংলার রাজধানী বা প্রশাসনিক কেন্দ্রগুলোর একটি। তো তখন তো এখানে অনেক লোকের আনাগোনা ছিল, চাকচিক্য ছিল, ঘোড়া ছিল। কিন্তু আস্তে আস্তে যখন 20 শতকের দিকে, তখন প্লেগ, বন্যা, বাণিজ্যের ধ্বংস, রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি বিভিন্ন কারণে পানাম নগর জনশূন্য হতে থাকে, পরিত্যক্ত হয়ে যায়।
2: পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা 1 থেকে 3 তলা। বাড়িগুলোর স্থাপত্যে ঔপনিবেশিকতা ছাড়াও মোগল, গ্রিক এবং গান্ধারা স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্প কুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কুশলতায় ভরপুর। সুপ্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি এখানকার পরিচালক তানজিলুর রহমানের সাথে।
6: পানাম সিটি কিন্তু আসলে শাসকদের আবাসিক
7: প্রতিষ্ঠান ছিল,
6: এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল। এই পানাম সিটিটা সোনারগাঁর হিস্ট্রিটা অনেক এনশিয়ান্ট। আর যদি আমরা পানাম সিটিটার হিস্ট্রিটা আমরা চিন্তা করি, যে এটা কলোনিয়াল স্থাপত্য বা উপনিবেশিক স্থাপত্য, এদেশীয় হিন্দু বণিক শ্রেণী তারা ইংরেজদের দ্বারা প্রভাবিত হয়ে একটা পরিকল্পিত নগরী তৈরি করেন। তারা সুতার ব্যবসা করতেন, ব্যবসায়ের সাথে সম্পৃক্ত ছিল, অভিজাত বণিক শ্রেণী যেটাকে বলা হয়। স্থাপত্যগুলো যদি ব্রিটিশ স্থাপত্য, কিছু মোগল স্থাপত্যেরও কিছু মিশেল আর কি, একটা স্থাপত্য যেগুলো উপনিবেশিক স্থাপত্য সবগুলাই। সোনারগাঁয়ে কিন্তু ওই সুলতানি আমলে এটা রাজধানী ছিল, পরবর্তীতে মোগল আমলে এটা আবার ঢাকাতে 1610-এ রাজধানী নিয়ে গেল। তখন এই সোনারগাঁয়ের গুরুত্বটা একটু কমে গেছে, ক্যাপিটাল যখন চেঞ্জ হয়ে যায় তখন তো একটু গুরুত্ব কমেই যাবে। সেই প্রেক্ষাপটে এটার গুরুত্বটা আগের থেকে কমে গিয়েছিল।
2: সুপ্রিয় শ্রোতা, এই ছিল পানাম নগরের ইতিহাস ঐতিহ্য সম্পর্কের ধারণা। আগামী পর্বে অন্য কোনো স্থাপত্য রীতির ইতিহাস ঐতিহ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন।
1: প্রিয় শ্রোতা, শুনছিলেন ঐতিহ্যের সন্ধানে। বাঙালি জাতির সংস্কৃতি কোনো স্থির বিষয় নয়, এটি একটি বহমান নদীর মতো। পাল, সেন, সুলতান, মোঘল, ব্রিটিশ এবং পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের নানা চড়াই উতরাই ও শোষণ নিপীড়নের বিরুদ্ধে লড়াই করেই এই সংস্কৃতি টিকে রয়েছে। দেশের উত্তর প্রান্তের পাহাড়পুর থেকে শুরু করে দক্ষিণ প্রান্তের সুন্দরবন কিংবা ঢাকার রাজপথ, সবখানেই বাঙালির এই গৌরবময় জীবনধারার খুঁটিনাটি এবং সংস্কৃতির নানা নিদর্শন আজও গৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
0: হ্যাঁ বন্ধুরা, এই পর্বে আমরা শুনব আলী আহসান খানের গ্রন্থনা ও উপস্থাপনায় যুগে যুগে বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারার বিবর্তন নিয়ে নিবন্ধ কালের যাত্রাপথে বাংলা।
8: সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমরা গত অনুষ্ঠানে শশাঙ্কের মৃত্যুর পর প্রায় 100 বছর যে নৈরাজ্যকর অবস্থা বিরাজ করছিল বাংলায় তা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব 100 বছর পর যখন গোপাল শাসনভার গ্রহণ করলেন তার শাসনকাল নিয়েই আজকে আমাদের আলোচনা। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, গোপাল ছিলেন বাংলার পাল রাজবংশের প্রতিষ্ঠাতা। তিনি 750 খ্রিস্টাব্দ থেকে 781 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। গোপাল বাংলা শতবর্ষব্যাপী চলমান রাজনৈতিক অস্থিরতা দূর করে শাসনভার গ্রহণের জন্য সুপরিচিত। তার নামের সঙ্গে যুক্ত পাল তার কোনো জাতিগত পরিচয়কে নির্দেশ করে না। পাল অর্থাৎ রক্ষাকর্তা বা রক্ষক। তবে তার সম্পর্কে তার নিজস্ব কোনো উৎস থেকে কিছু জানা যায়নি। তার বংশধরদের তাম্রশাসন বা তাম্রলিপি ও পাল সভাকবিদের কাব্য থেকে তার এবং তার রাজত্ব সম্পর্কে কিছুটা জানা যায়। গোপালের জাতি পরিচয় সঠিকভাবে জানা যায়নি। গোপালের পুত্র ধর্মপালের রাজত্বের 34তম বর্ষে রচিত খালিমপুর তাম্রলিপি থেকে জানা যায় গোপাল ছিলেন একজন যোদ্ধার পুত্র এবং দয়ুত বিষ্ণু নামে এক সর্ববিদ্যা বিশারদ পণ্ডিতের পুত্র। পাল সভাকবি সন্ধ্যাকর নন্দী রামচরিত কাব্যে পাল রাজাদের সমুদ্র কুলোদ্ভূত বলেছেন। বরেন্দ্র পাল রাজাদের পিতৃভূমি জনকুভ বলা হয়েছে। এখানে জনক অর্থ পিতা এবং ভূ অর্থ ভূমি। প্রথম মহিপালের বারগড় তাম্র শাসনে উত্তরবঙ্গকে অন্য বিশেষণ দিয়ে রামচরিত কাব্যের অনুরূপ বিষয়ে উল্লেখ করা হয়েছে। এতে উল্লেখিত রাজ্যম পিতরম সংস্কৃত শব্দদ্বয় সম্ভবত উত্তরবঙ্গকে নির্দেশ করে। তিব্বতী বৌদ্ধ পণ্ডিত তারানাথ ও খালিমপুর তাম্রশাসন লিপির বর্ণনা অনুসারে গৌড়রাজ্য শশাঙ্কের মৃত্যুর পর এক শতাব্দী কাল ছিল বাংলার ইতিহাসে ঘোর অরাজকতা ও গৃহবিবাদের যুগ। বাংলার ইতিহাসে এই যুগটিকে প্রায় 100 বছর সময়কে মাৎস্য নয় নামে পরিচিত। রাজা গোপাল অরাজকতার অবসান ঘটিয়ে শাসনকাল আরম্ভ করেছিলেন, কিন্তু খালিমপুর তাম্রশাসনে তিনি প্রকৃতির দ্বারা নির্বাচিত হওয়ার কথা রয়েছে। প্রকৃতি শব্দের অর্থ নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে। প্রকৃতি অর্থ এখানে যে জনগণ না এমন মত পাওয়া যায়। এ দ্বারা শুধু জনগণ না বুঝিয়ে প্রধান ব্যক্তিগণকে বুঝিয়েছেন বলে অনেকে মনে করেন। তারানাথের মতে গোপাল ছিলেন গৌরাবুদ্ধ ও দন্তপুরী মহাবিহারের প্রতিষ্ঠাতা। তার বংশধররাই প্রায় সকলেই ছিলেন পূর্বপুরুষ গোপালের ধর্মাদর্শের অনুসারী। 16 শতাব্দীর পর্যটক তারানাথ তাকে গোরা বলে থাকলেও পাল শাসকদের অন্য ধর্মের প্রতি উদারতা কথাও আমরা জানতে পারি। গোপালের রাজত্বকাল এবং রাজ্য বিস্তার সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। আর্য এ মঞ্জুশ্রী মূলকল্প নামক বৌদ্ধ গ্রন্থে আছে গোপাল 27 বছর রাজত্ব করেন এবং 80 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার পুত্র ধর্মপাল রাজা হন এবং পাল সাম্রাজ্যের গৌরব বৃদ্ধি করেন।
1: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
0: শ্রোতা বন্ধুরা, আমাদের সাজসজ্জা কেবল রূপচর্চা বা শরীর ঢাকার মাধ্যম নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। এই পর্বে আমরা শুনব আমিনা রহমানের গ্রন্থনা উপস্থাপনায় বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার নিয়ে নিবন্ধ যুগের সাজ যুগের পোশাক।
7: আজ আপনাদেরকে শোনাব বাংলাদেশের ঐতিহ্যবাহী গামছার ইতিহাস নিয়ে। গামছা মূলত বাংলার লোক সংস্কৃতির একটি অত্যন্ত পরিচিত ঐতিহ্যবাহী বস্ত্র। আকারে ছোট, ব্যবহারে সহজ এবং দামে তুলনামূলকভাবে সস্তা হলেও বাংলার মানুষের জীবনযাত্রা, কৃষি, শ্রম, সংস্কৃতি ও দৈনন্দিন অভ্যাসের সঙ্গে গামছার সম্পর্ক অত্যন্ত গভীর। এটি শুধু শরীর মোছার কাপড় নয়, বরং বাংলার গ্রামীণ জীবনের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতীক। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বিহার, ওড়িশা এবং পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে গামছার ব্যবহার দীর্ঘদিনের। অঞ্চলভেদে নাম, বুনন, রং, নকশা ও ব্যবহার কিছুটা পরিবর্তিত হয়েছে। কোথাও এটি দৈনন্দিন শ্রমজীবনের অপরিহার্য সামগ্রী, কোথাও আবার উৎসব, লোকসংস্কৃতি ও সামাজিক পরিচয়ের অংশ। বাংলার নদী, কৃষি, জলবায়ু ও গ্রামীণ জীবন গামছার বিস্তারের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। গরম ও আর্দ্র আবহাওয়ায় দ্রুত শুকিয়ে যায় এমন হালকা কাপড়ের প্রয়োজন ছিল। সেই প্রয়োজনের থেকেই গামছার ব্যবহারের ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। সময়ের সঙ্গে এটি সাধারণ মানুষের পোশাক, সংস্কৃতির একটি স্থায়ী অংশে পরিণত হয়েছে। গামছা কি সেটা সম্বন্ধে এখন আপনাদের জানাব। গামছা মূলত একটি পাতলা, হালকা ও শোষণক্ষম বস্ত্র। সাধারণত তুলার সুতা দিয়ে এটি তৈরি করা হয়। প্রচলিত গামছার আকার লম্বাটে ও আয়তাকার। এর দুই প্রান্তে অনেক সময় ঝালর বা সুতার অংশ থাকে। বাংলাদেশে প্রচলিত গামছার মধ্যে লাল সাদা, নীল সাদা, সবুজ সাদা এবং বিভিন্ন রঙের চেক বা ডোরা নকশা দেখা যায়। তবে আধুনিক সময়ে একরঙা, বহু রঙের এবং নকশাদার গামছাও তৈরি হচ্ছে।
1: প্রিয় শ্রোতা, এবারে আমাদের গান পর্বে আমরা শুনব শিল্পী খালিদ হোসেনের কণ্ঠে একটি ইসলামী নজরুল সঙ্গীত।

0: শিল্পী খালিদ হাসানের কণ্ঠে শুনছিলেন ভক্তিমূলক নজরুল সঙ্গীত, এবং এর মধ্যে দিয়েই আমাদের অনুষ্ঠানের পর্ব শেষ হতে যাচ্ছে।
1: প্রিয় শ্রোতা, যাবার আগে জানিয়ে দিচ্ছি, আমাদের আজকের দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন মালিক ফারিবা তাবাসুম, প্রযোজনা সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং প্রযোজনা করেছেন মাহফুজুল ইসলাম।

0: আসসালামু আলাইকুম, সকাল 9টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আঞ্জুমান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান বনানী বাড়িধারা নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে তার সভাপতিত্বে আয়োজিত এ সংক্রান্ত এক বৈঠকে এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী লেকগুলোতে পয়োবর্জ্য প্রবেশ বন্ধ, নিয়মিত বর্জ্য অপসারণ, সুয়েরেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এসটিপি স্থাপন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও গতিশীল করার উপর গুরুত্ব দেন। বৈঠকে গুলশান, বনানী, বাড়িধারা ও নিকেতন এলাকার লেকগুলোর বর্তমান অবস্থা, দূষণের উৎস এবং সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশের জনগণের বাকস্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে উন্নীত করতে বর্তমান সরকার সচেষ্ট রয়েছে। গতকাল জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে জার্মানির সংসদীয় প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। স্পিকার বলেন, বাংলাদেশ স্বাধীনতার সূচনা লগ্ন থেকে জার্মান সরকার বাংলাদেশকে সর্বোচ্চ সহায়তা করে আসছে। তিনি বলেন, গণতন্ত্র প্রিয় এদেশের মানুষ গণতন্ত্রের জন্য নিজেদের বারবার উৎসর্গ করেছে। তাদের দৃঢ় মনোবল ও সংগ্রামের কারণে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। স্পিকার জাতীয় সংসদে নারী এমপিদের প্রতিনিধিত্বের তথ্য তুলে ধরে বলেন, বর্তমান সংসদে জনগণের ভোটে 6 জন নির্বাচিত নারী সংসদ সদস্য ও 50 জন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রয়েছেন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, নির্বাচন কমিশন ইসি আগামী 6 জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচন সম্পন্ন করতে চায়। তিনি গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও 1 আসনের উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে ইসির প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের একথা জানান। নির্বাচন কমিশনার বলেন, এ সময়ের মধ্যে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ, এসএসসি ও এইচএসসি পরীক্ষা বিবেচনা এবং নির্বাচনের জন্য প্রয়োজনীয় বাজেট প্ল্যানিং সহ বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করে সুনির্দিষ্ট তফসিল ঘোষণা করা হবে। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, সভায় জাতীয় সংসদের ঠাকুরগাঁও 1 আসনের উপনির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন, প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয়েছে। এই নির্বাচনে সেনাবাহিনী থেকে শুরু করে সংশ্লিষ্ট সকল বাহিনী থাকবে বলেও জানান তিনি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম দেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএর সহযোগিতা চেয়েছেন। তিনি গতকাল অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএর সদর দপ্তরে সংস্থাটির মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসির সঙ্গে দ্বিপাক্ষিক এক বৈঠককালে এই সহযোগিতা চান। ফকির মাহবুব আনামের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল বর্তমানে ভিয়েনায় অবস্থান করছে। সভায় বাংলাদেশ ও আইএইএর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের সক্ষমতা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট 1 ফুয়েল লোডিং এর মাধ্যমে বাংলাদেশ কার্বন মুক্ত বিদ্যুৎ উৎপাদনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। বিজ্ঞান ও প্রযুক্তির সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পারমাণবিক প্রযুক্তির ব্যবহার শুধু প্রযুক্তিগত অগ্রগতিতে সীমাবদ্ধ না রেখে মানুষের জীবনমান উন্নয়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, খাদ্য ও কৃষি উৎপাদনশীলতা বাড়ানো এবং স্বাস্থ্যসেবার সম্প্রসারণে কাজে লাগাতে হবে। জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা বলেছেন, ইরান যুদ্ধের শুরুতে 2টি হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধ করেছে। ওই হামলায় অন্তত 177 বেসামরিক লোক নিহত হয়। ইরান বিষয়ক স্বাধীন আন্তর্জাতিক অনুসন্ধান মিশনের নতুন এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গত ফেব্রুয়ারিতে মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয় এবং লামারতে একটি ক্রীড়া কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। প্রতিবেদনে এসব হামলাকে বেসামরিক মানুষের প্রাণহানি এবং বেসামরিক অবকাঠামোর ক্ষতিসহ নির্বিচার হামলা হিসেবে উল্লেখ করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, প্রতিবেদনে দেওয়া তথ্য উপাত্তকে যুক্তরাষ্ট্র বিশ্বাসযোগ্য বলে মনে করে না। জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা আরও বলেন, জানুয়ারিতে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ দমনের সময় ইরানি কর্তৃপক্ষ মানবতা বিরোধী অপরাধ করেছে। তাদের মতে, নিরাপত্তা বাহিনীর হাতে ইরানের 31টি প্রদেশেই নজিরবিহীন ও ব্যাপক মাত্রায় হত্যাকাণ্ড সংঘটিত হয়। খেলার খবর হকি। জাপানের কাকা মিগা হারায় 20তম এশিয়ান গেমসের গ্রুপ এ এর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ পুরুষ হকি টিম দক্ষিণ কোরিয়ার মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ কোরিয়া 3-0 গোলে এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে শিশু কিশোরদের অংশগ্রহণের ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি।

0: আসসালামু আলাইকুম, শুভ সকাল প্রিয় সোনামণি বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা।
1: যারা পড়ার টেবিলে বসে কিংবা সকালের নাস্তা খেতে খেতে শুনছো আমাদের অনুষ্ঠান, তোমাদের জন্য রইল প্রাণ ঢালা শুভেচ্ছা।
0: শিশুদের পৃথিবীটা যেন রঙিন এক ছবির বই, সেখানে কখনো থাকে সবুজ মাঠ, কখনো নীল আকাশ, কখনো গানের সুর আর গল্পের মায়া, আবার কখনো থাকে কবিতার ছন্দ, কখনো পাখির ডাক, পাহাড়ের হাতছানি। সেই রঙিন পৃথিবীর বন্ধুদের নিয়ে প্রতি সপ্তাহে আমরা হাজির হই কলকাকুলি নিয়ে।
1: হ্যাঁ বন্ধুরা, কলকাকুলি শুধু একটি অনুষ্ঠান নয়, এ যেন তোমাদের সঙ্গে আমাদের বন্ধুত্বের একটি ছোট্ট সেতু। এই সেতু পেরিয়ে আমরা কখনো চলে যাই কবিতার দেশে, কখনো গল্পের রাজ্যে, কখনো বাংলার লোকসঙ্গীতের মাটির গন্ধে, আবার কখনো আমাদের প্রিয় কবি সাহিত্যিকদের সৃষ্টির ভুবনে। আজও থাকছে কবিতা, গল্প, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে বিশেষ আয়োজন, গুণী শিল্পীর জীবন কথা, ছোট্টমণিদের খবর, এবং সবশেষে প্রাণখোলা ফুল পাখিদের আসর।
0: তাহলে আর দেরি কেন, চলো আজকের কলকাকুলির দরজা খুলে দেই, যেখানে ছোট্ট সোনামণিরা বেশ কিছুক্ষণ কাটাবে এক অন্যরকম ভালো লাগার অনুভূতিতে।

0: বন্ধুরা, বলো তো, দেশকে ভালোবাসা যায় কিভাবে? শুধু মুখে আমি আমার দেশকে ভালোবাসি বললেই কি দেশপ্রেম প্রকাশ পায়?
1: না, দেশপ্রেম থাকে আমাদের আচরণে, আমাদের কাজে, আমাদের স্বপ্নে। দেশের নদীকে ভালোবাসা, দেশের প্রকৃতিকে ভালোবাসা, মানুষের প্রতি মমতা, নিজের ভাষা ও সংস্কৃতিকে ভালোবাসা, এসবই দেশপ্রেমের অংশ।
0: আমাদের এই বাংলাদেশ কত সুন্দর! সবুজ ধানের মাঠ, নদীর ঢেউ, কাশফুলের দোলা, বর্ষার মেঘ, শরতের নীল আকাশ, সবকিছু মিলিয়ে আমাদের দেশ যেন প্রকৃতির আঁকা এক অপূর্ব ছবি।
1: আর এই প্রিয় দেশকে নিয়েই কত গান, কত কবিতা, কত গল্প রচিত হয়েছে। আজকের অনুষ্ঠানের শুরুতেই থাকছে তেমনই একটি দেশাত্মবোধক গান, হায় রে আমার মন মাতানো দেশ।
0: গানটির কথা ও সুরে দেশপ্রেমের যে আবেগ, তা আমাদের মনে করিয়ে দেয় দেশ মানে শুধু একটি মানচিত্র নয়, দেশ মানে আমাদের শৈশব, আমাদের মাটি, আমাদের মানুষ, আমাদের ভালোবাসা। চলো, হৃদয়ের সবটুকু ভালোবাসা নিয়ে শুনি মানসী পারমিতাদের কণ্ঠে গানটি।

0: অপূর্ব সুর, সত্যি তো। এই দেশ আমাদের, এই মাটিতেই আমাদের শিকড়, এই আকাশের নিচেই আমাদের স্বপ্ন। তাই বন্ধুরা, দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো এবং নিজের কাজটুকু সততার সঙ্গে করব। মনে রেখো, আজকের ছোট্ট শিশুরাই আগামী দিনের বাংলাদেশ।
1: গান থেকে এবার চলে যাব ছন্দের জগতে। কবিতা কি? কবিতা কখনো হাসায়, কখনো ভাবায়, কখনো আমাদের চারপাশের পৃথিবীকে নতুন চোখে দেখতে শেখায়।
0: একটি শিশুর কাছে কবিতা হতে পারে মজার ছড়ার মতো, আবার একটু বড় হলে সেই কবিতার ভেতর থেকে সে খুঁজে পায় জীবনের গভীর সত্য।
1: আজকের কবিতা পর্বে থাকছে দুটি ভিন্ন স্বাদের কবিতা। প্রথমটি বড়কে, নামটি যেন আমাদের মনে একটি প্রশ্ন জাগিয়ে দেয়। আসলে বড়কে, যার বয়স বেশি, যার অনেক টাকা, নাকি যে মানুষের মতো মানুষ? জোয়া আবৃত্তি করবে হরিশ্চন্দ্র মিত্রের লেখা কবিতা। চলো তবে শুনে আসি

0: আপনারে বড় বলে বড় সে নয়, লক্ষ্মী যারে বড় বলে বড় সেই হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারে সে বড় হয় বড় গুণ যার। গুণেতে হইলে বড় বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে।
1: তেমনি ভাবারও অনেক কিছু খুঁজে পাই। কবিতার ভাবনার জগৎ বিস্তৃত, প্রসারিত।
2: বন্ধুরা, এবারের কবিতা পাহাড় আমি তোমার মিতা। পাহাড় মানেই তো শুধু উঁচু পাথরের স্তূপ নয়, পাহাড়ের সঙ্গে জড়িয়ে আছে প্রকৃতি, মেঘ সবুজ বন আর মানুষের জীবন, ঝর্ণা। চলো আত্মাহির কণ্ঠে শুনি সুজন বড়ুয়ার লেখা পাহাড় আমি তোমার মিতা কবিতাটির আবৃত্তি।
3: পাহাড় তুমি সারাটা দিন কি উদাসীন, উন্ন মোনা দাঁড়িয়ে থাকো মাথায় নিয়ে মেঘের সাঁকো, কাকে ডাকো নিজের মনে ছবি আঁকো, তুমি কারো ছবির খাতা, কখনো সব সবুজ পাতা, কখনো নীল ফুলের তোড়া, কখনো লাল রঙের ঘোড়া, রাখবে একে জোড়া জোড়া ছবির সারি, যেন কোনো রং তুলির এক রাজার বাড়ি, নাকি তোমার অনেক শাড়ি, পাতলা কুড়ে ঘর আঁকা ও জংলা ডুড়ে, একটা রেখে একটা পরো, যে শাড়িটার আঁচল বড়, দাও এলিয়ে হাওয়ার রেলে, আমি যে এক দুষ্ট ছেলে, তোমার এসব দেখতে পেলে নাম তা ছড়া সব ভুলে যাই, ইচ্ছে করে দোর খুলে যাই তোমার কাছে, তোমার অনেক কিছু আছে।
1: এবার

0: এবার আমরা যাব বাংলার মাটির আরও কাছে। বন্ধুরা, তোমরা কি কখনো গ্রাম বাংলার কোনো মেঠো পথে হেঁটেছ? ধানের ক্ষেতের পাশ দিয়ে গরুর গাড়ি যেতে দেখেছ? দূর থেকে ভেসে আসা কোনো লোকগানের সুর শুনেছ?
1: সেই সুরের মধ্যে থাকে মাটির গন্ধ, মানুষের হাসি কান্না, ভালোবাসা আর জীবনযাপনের গল্প।
0: বাংলার লোকসঙ্গীতের ভাঙার এই এত সমৃদ্ধ ভাওয়া গানে উত্তর বাংলার মানুষের জীবন, প্রকৃতি ও আবেগের অপূর্ব প্রকাশ ঘটে।
1: আজকের ভাওয়াইয়া গানটি সেই লোক ঐতিহ্যের একটি মধুর প্রকাশ। শুনব আলেনা সরকার আখির কণ্ঠে বাউকুমটা বাতাস।

0: প্রিয় বন্ধুরা, এবার কলকাকলের আসরে আসছেন আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
1: নজরুল মানে বিদ্রোহ, নজরুল মানে সাম্য, নজরুল মানে অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠ।
0: আজকের বিশেষ পর্ব কিশলয়তে জাতীয় কবিকে নিয়ে থাকছে কবিতা ও নজরুল সঙ্গীত।
1: প্রথমেই শুনব ও ভাই গোলা ব্যাঙ কবিতাটি, পাঠ করবে আমাদের প্রিয় শিশু কিশোর শিল্পী জাফরিন সামিহা। চলো কবিতার ছন্দে ফিরে যাই নজরুলের দুরন্ত শৈশবের পৃথিবীতে।

0: ভাই কোলা ব্যাং, ও ভাই কোলা ব্যাং, সর্দি তোমার হয় না বুঝি ও ভাই কোলা ব্যাং, সারাটি দিন জল খেতে যাও ছড়িয়ে দুটি ঠ্যাং, লক্ষ্মী মেয়ে মা তোর বুঝি, খেললে বেড়ায় নাকু খুঁজি, কেউ বকে না মজা সে তাই গাইছো ঘ্যাঙর ঘ্যাং, দিবানিশি জল ঘাটো তাও চোখ ওঠে নাকি ওষুধ খাও, জলদানোটা আসলে ফেলে দাও কি মেরে ল্যাং, কত সে মাছ পুকুর ভরা, মাছ খাও রোজ টাটকা ধরা, রুই মৃগেল কাতলা চিতল মাগুর ল্যাটা চ্যাং, ব্যাংদাতা তোর মায়ের মতো, মা যদি মোর লক্ষ্মী হতো, ওর সাথে ভাই থাকতাম জলে ছ্যাডাং ড্যাডাং ড্যাং।
1: দারুণ হয়েছে তাই না বন্ধুরা? নজরুলের কবিতা পড়লে মনে হয় তিনি যেন আমাদের পাশে বসে গল্প করছেন, কখনো হাসাচ্ছেন, কখনো দুষ্টুমি করতে বলছেন, আবার কখনো সাহসী হতে শেখাচ্ছেন।
2: আর এবার সেই কবির গান। নজরুলের গান আমাদের সঙ্গীতের আকাশে এক অনন্য সম্পদ। তার গানে যেমন বিদ্রোহ আছে, তেমনই আছে ভালোবাসা ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য।
1: এবার শুনব নজরুল সঙ্গীত, যায় ঝিমঝিম ঝিমিলি টেটুলে, শিল্পী নুয়া তাবাসুম মেহা।

0: বন্ধুরা, এবার আমরা শুনবো এমন একজন শিল্পীর জীবন কথা যার কণ্ঠে বাংলার মাটির কথা বলতো, বাংলার মানুষের হাসি কান্না ফুটে উঠত। তিনি আব্দুল আলীম, বাংলার লোকসঙ্গীতের এক উজ্জ্বল নাম।
1: লোকসঙ্গীতকে সাধারণ মানুষের হৃদয়ের আরও কাছে পৌঁছে দিতে তার অবদান অনন্য। তার কণ্ঠে ভেসে এসেছে গ্রাম বাংলার মানুষের সুখ দুঃখ, প্রেম বিরহ, মাটি ও মানুষের গল্প।
0: একজন শিল্পী কীভাবে নিজের প্রতিভা, সাধনা ও ভালোবাসা দিয়ে মানুষের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকতে পারেন, আব্দুল আলীমের জীবন তারই সুন্দর উদাহরণ।
1: চলো, আজকের অমর জীবন পর্বে পরিচালনা করছেন আঞ্জুমান আরা আপা, অংশ নিচ্ছে সাদমান গাজী, মিফতাহুল জান্নাত, জারা রহমান স্নেহা ও এবং

0: কথা বলছি এমন একজন মানুষকে নিয়ে যার নাম শুনলেই তোমরা কিন্তু সবাই চিনতে পারবে, যার সুর, যার মেঠো গান আমাদের বাংলাদেশের জন্য একেবারে অনবদ্য। তার গান শুনলে আমরা হারিয়ে যাই আমাদের দেশের প্রকৃতির মধ্যে। আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে? পাখি ডাকে, তারপরে ভোর হয়, কত কিছুই তো হয়, কিন্তু আমাদের সবার চোখে তো এভাবে ধরা পড়ে না। ধরা পড়ে যার ভেতরে, সে হয়ে রয় আমাদের কাছে অমর মানুষ। মৃত্যুর পরেও যুগ যুগান্তর ধরে তার কথা আমরা স্মরণ করি শ্রদ্ধা ভরে। আজকে সেই রকম একজন মানুষের কথা আমরা অল্প কিছু আলোচনা করব। আমার সাথে রয়েছে জারা রহমান এবং সাদমান গাজী, মিফতাহুল জান্নাত। তো চলো আব্দুল আলিমের জীবনের কিছু টুকিটাকি কথা আমরা জেনে নেই। আব্দুল আলিম ছিলেন আমাদের দেশের লোকসঙ্গীতের একজন অসাধারণ শিল্পী। আব্দুল আলিমের জন্ম হয়েছিল 1931 সালের 27 জুলাই। তিনি বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের তালিপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ছোট বয়স থেকেই আব্দুল আলিম সঙ্গীতের প্রবল অনুরাগী ছিলেন। তারপরে আর কি কি ছিলেন যারা বলো?
1: অর্থনৈতিক অনটনের কারণে নিয়মিতভাবে কোনো শিক্ষকের কাছে গান শেখার সৌভাগ্য তার হয়নি। তিনি অন্যের গাওয়া গান শুনে গান শিখতেন, আর বিভিন্ন পালা পার্বণে সেগুলো গাইতেন। এভাবে পালা পার্বণে গান গেয়ে তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেন।
0: অর্থনৈতিক অনটনই হোক আর অন্য কোনো সমস্যাই থাক, যে দেশকে ভালোবাসে এবং তার কাজকে ভালোবাসে সে কিন্তু যেভাবেই হোক এগিয়ে যাবেই। এবারে বলবে এবং।
2: আব্দুল আলিমের বাবার নাম ছিল মোহাম্মদ ইউসুফ আলী। প্রাইমারি স্কুলে পড়বার সময় গ্রামোফোন রেকর্ডে গান শুনে গান গাইবার জন্য তার আগ্রহ জন্মে। ছোটবেলায় তার সঙ্গীত গুরু ছিলেন সৈয়দ গোলাম আলী। ওই অল্প বয়স হতেই বাংলার লোকসঙ্গীতের এই অমর শিল্পী গান গেয়ে নাম করেছিলেন।
0: কতটা সঙ্গীতের প্রতি তার ভালোবাসা ছিল যে একেবারে ছোট বয়স থেকেই তিনি গানের প্রতি অনুরক্ত হন, এবং তা হচ্ছে একেবারে মাটির গান, আমাদের দেশের গান। এবারে সাদমান গাজী।
3: মাত্র 13 বছর বয়সে 1943 সালে তার গানের প্রথম রেকর্ড হয়। রেকর্ডকৃত গান দুটি হল তোর মোস্তফাকে দেনা মাগো এবং আফতাব আলী বসলো পথে। এত অল্প বয়সে গান রেকর্ড হওয়া সত্যিই বিস্ময়কর। পরে তা আর বিস্ময় হয়ে থাকেনি, তিনি হয়ে উঠেছিলেন বাংলা লোকসঙ্গীতের এক অবিসংবাদিত কিংবদন্তি পুরুষ। তার 7 সন্তানের মধ্যে সকলেই সঙ্গীত শিল্পী।
0: সংসারে অভাব থাকুক, অনটন থাকুক, অথবা জীবনের কোনো সমস্যা, আব্দুল আলিমের গান কিন্তু থেমে থাকেনি, এবং তার ছেলেরা সবাই কিন্তু গানের শিল্পী হয়ে উঠেছেন। এবারে জান্নাত বলো।
4: পরবর্তীকালে তিনি কলকাতায় যান এবং সেখানে আব্বাসউদ্দিন ও কাজী নজরুল ইসলামের সাথে সংশ্লিষ্ট হয়ে গান করেছেন। তিনি লোক ও শাস্ত্রীয় সঙ্গীতের উপরে দীক্ষা নিয়েছেন বেদারউদ্দিন আহমেদ, ওস্তাদ মোহাম্মদ খুসরু, মমতাজ আলী খান, আব্দুল লতিফ, কানাইলাল শীল, আব্দুল হালিম চৌধুরী প্রমুখের কাছ থেকে। আব্দুল আলিম লেটো দলে এবং যাত্রার দলে কাজ করেছেন।
0: যেখানে যেখানে গানের প্রাধান্য সেখানেই আমরা আব্দুল আলিমকে দেখতে পাই। এবারে যারা বলো।
1: দেশ বিভাগের পরে আব্দুল আলিম ঢাকায় চলে আসেন এবং রেডিওতে স্টাফ আর্টিস্ট হিসেবে গান গাইতে শুরু করেন। তিনি পরে টেলিভিশন সেন্টার চালু হলে সেখানেও সঙ্গীত পরিবেশন শুরু করেন। এছাড়াও তৎকালীন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশ সহ বিভিন্ন বাংলা চলচ্চিত্রে আব্দুল আলিম গান করেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্রটি হল লালন ফকির। সব মিলিয়ে প্রায় 500টির মতো গান রেকর্ড হয়েছিল তার।
0: তার গান রেকর্ড হয়েছে, তার গান মানুষের মুখে মুখে ফিরেছে এবং তা কিন্তু এখনো ফিরছে। এবারে এবং বলো।
2: আব্দুল আলিম তার আধ্যাত্মিক ও মরমী মুর্শিদি গানের জন্য অমর হয়ে থাকবেন। কবি ও বাংলার লোকসঙ্গীতের গবেষক কবি আসাদ চৌধুরী বলেন, সমাজটাকে যারা জাগিয়েছেন আব্দুল আলিম তাদের একজন। পেশাগত জীবনে আব্দুল আলিম ছিলেন ঢাকা সঙ্গীত কলেজের লোকগীতি বিভাগের অধ্যাপক।
0: গানের পাশাপাশি তিনি কিন্তু কাজও করেছেন, একটার পর একটা কাজ করেছেন, দেশের জন্য কাজ করেছেন, আর দেশের জন্যই গিয়েছেন। এবারে তার কিছু উল্লেখযোগ্য বিষয় আমরা শুনব, গাজীর কাছ থেকে শুনব।
3: তিনি প্রায় ৫০টি ছবিতে নেপথ্যে কণ্ঠশিল্পী ছিলেন, যেমন মুখ ও মুখোশ, এদেশ তোমার আমার, জোয়ার এলো, সুতরাং, পরশমণি, বেদের মেয়ে, রূপবান, সাত ভাই চম্পা, পদ্মা নদীর মাঝি, লালন ফকির, সুজন সখী ইত্যাদি।
0: বিভিন্ন ছবিতে তিনি কণ্ঠ দিয়েছেন এবং মাটির গানগুলোই আমরা তার কাছ থেকে পাই। তার কিছু গানের সম্পর্কে এবারে জান্নাতের কাছ থেকে শুনব।
4: তার কিছু অবিস্মরণীয় গান হলো আমার দেশের মতন এমন, মেঘনার কূলে ঘর বাঁধিলাম, আর কতকাল ভাসব আমি, সর্বনাশা পদ্মা নদী, আমার প্রাণের প্রাণ পাখি, কে যাও ভাটির দেশের নাইয়া, শুনো গো রূপসী কন্যা গো, দোল দোল দোলনি, ওরে ও মাটির মানুষ।
0: এ তো খুব অল্প কিছু গানের কথা আমরা বললাম, এরকম অনেক গান ছড়িয়ে আছে আমাদের দেশের পথে প্রান্তরে মানুষের মুখে। এবারে যারা বলো।
1: আব্দুল আলিম বেশ কয়েকটি জাতীয় পুরস্কার পেয়েছেন, এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একুশে পদক, স্বাধীনতা দিবস পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ গায়ক সুজন সুখী, প্রেসিডেন্ট প্রাইড অব পারফরম্যান্স পুরস্কার, বাচসাস, শ্রেষ্ঠ গায়ক লালন ফকির, পূর্বাণী চলচ্চিত্র পুরস্কার, শ্রেষ্ঠ গায়ক সুজন সখী, চিত্রালী চলচ্চিত্র পুরস্কার, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস।
0: মন দিয়ে কাজ করলে সে কাজ কিন্তু এক সময় না এক সময় সবার কাছে পৌঁছে যায় এবং তার জন্যই তারা অমর হয়ে থাকে। আব্দুল আলিম মাত্র ৪৩ বছর বয়সে ১৯৭৪ সালের ৫ই সেপ্টেম্বর ঢাকার পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন। হয়তোবা তার মৃত্যু হয়েছে, কিন্তু তার গান তাকে বাঁচিয়ে রেখেছে অনেক অনেক মানুষের মনে, এবং এভাবেই তিনি বেঁচে থাকবেন আমাদের মনের মণিকোঠায়। তার জন্য আমাদের অনেক শ্রদ্ধা। তো চলো আজ এ পর্যন্তই।

0: কিন্তু তার স্মৃতি থেকে যায়, আর সেই সৃষ্টি তাকে মানুষের হৃদয়ে বাঁচিয়ে রাখে। আব্দুল আলিমও তাই আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার গান আছে, তার কণ্ঠের স্মৃতি আছে, আছে বাংলার মানুষের ভালোবাসা।
1: বন্ধুরা, এবার একটু জেনে নেওয়া যাক আমাদের চারপাশে ছোট্ট বন্ধুদের আনন্দের খবর। কেউ হয়তো পড়াশোনায় ভালো, কেউ ছবি আঁকছে ভালো, কেউ খেলাধুলায় পুরস্কার পেয়েছে, কেউ হয়তো বিজ্ঞান নিয়ে নতুন কিছু ভাবছে।
0: প্রতিটি শিশুর প্রতিভাই আলাদা, কেউ গান গায়, কেউ কবিতা লেখে, কেউ গণিতে ভালো, কেউ আবার গাছপালা আর প্রাণীদের নিয়ে ভাবতে ভালোবাসে।
1: তাই কোনো বন্ধুর সাফল্যকে ছোট করে দেখব না, বরং বন্ধুর সাফল্যে আনন্দিত হব, তাকে উৎসাহ দেব। কারণ উৎসাহের একটি ছোট্ট বাক্য একজন শিশুর আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিতে পারে।
0: এবার শুনি ছোটমণিদের খবর। খবর সংগ্রহ করেছেন সাদিয়া ইসলাম লিজা।
2: ছোটমণিদের খবর পড়ছি আমি, দীপান্বিতা। বিশেষায়িত শিশুদের ব্লু স্কাই স্কুল পরিদর্শন করলেন ডাক্তার জুবাইদা রহমান। গত মঙ্গলবার 15 সেপ্টেম্বর ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত বিশেষায়িত শিশুদের স্কুল ব্লু স্কাই পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। ব্লু স্কাই স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন। পরিদর্শন শেষে তিনি ব্লু স্কাই স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও বাফুয়া গোল্ডেন ঈগল নার্সারির শিক্ষার্থীদের সম্মিলিত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে শিশুদের শিক্ষা ও থেরাপির সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রতিভা বিকাশে সহায়ক পরিবেশ তৈরির উপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে সেমিনার গত 15 সেপ্টেম্বর মঙ্গলবার সকালে চাঁদপুরের কচুয়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মূল স্রোতধারার অন্তর্ভুক্তিতে জেলা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়। সেমিনারে বক্তারা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। যথাযথ শিক্ষা পরিচর্যা ও সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে তারাও সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তাই তাদের প্রতি সহানুভূতির পাশাপাশি প্রয়োজন অধিকার ভিত্তিক দৃষ্টিভঙ্গি ও কার্যকর সহযোগিতা। বক্তারা আরও বলেন, শিক্ষা উপবৃত্তির কর্মসূচির মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের শিক্ষাজীবন অব্যাহত রাখার সুযোগ তৈরি হচ্ছে। পরিবারের আর্থিক সংকট যেন কোনো শিশুর শিক্ষায় পথে বাধা হয়ে না দাঁড়ায় সেই বিষয়েও সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সেমিনারে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা, সামাজিক নিরাপত্তা, অধিকার নিশ্চিতকরণ এবং তাদের মূলধারায় সম্পৃক্ত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সরকারি সহায়তা ও শিক্ষা উপবৃত্তির কর্মসূচির সুযোগ সঠিকভাবে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়। ছোট্টমণিদের খবর শেষ হলো।
0: এবার সময় হয়েছে আমাদের সবচেয়ে আনন্দের পর্বের, যেখানে হাসি আছে, খেলা আছে, মজার কথা আছে, তার সাথে আছে তোমাদের প্রাণ খোলা অংশগ্রহণ।
1: ঠিক ধরেছ, এবার শুরু হচ্ছে ফুল পাখিদের আসর। ফুল যেমন তার রঙে চারপাশকে সুন্দর করে, পাখি যেমন তার গানে সকলকে প্রাণবন্ধ করে আনন্দ আর সৃজনশীলতায় পৃথিবীকে ভরিয়ে তোলে, তেমনই আমাদের ছোট্ট বন্ধুরা তাদের হাসি আরও সুন্দর করে তোলে।
0: আজকের ফুল পাখিদের আসর পরিচালনা করবেন কাজী সাকেরা বানু আপা। অংশ নেবে আমাদের প্রিয় শিশু শিল্পী বৃন্দ। তাহলে সবাই তৈরি তো? চলো শুরু হোক ফুল পাখিদের আসর।

0: ওয়ালাইকুম আসসালাম। ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা?
1: ভালো আছি আপা, আপনি কেমন আছেন?
0: খুব ভালো আছি। এই যে তোমরা আমাকে জিজ্ঞেস করো না যে আপনি কেমন আছেন, আমার এত ভালো লাগে। ভালো না থাকলেও কিন্তু আমি বলবই খুব ভালো আছি, ভীষণভাবে আপ্লুত হয়ে যাই আমি তো। এই বৃষ্টি বাদলের দিনে সবাই ঠিকঠাক মতন আছো তো? আচ্ছা, তাহলে শুরু করি আমরা আমাদের ফুল পাখিদের আসর। একটু একটু কারো কারো ঠান্ডা লেগেছে মনে হচ্ছে, ঠিক হয়ে যাবে। এবারে বন্ধু শুরু করো দেখি, প্রথম বন্ধু নাম বলো।
2: আমার নাম হুমায়রা বিনতে তারেক।
0: কি শোনাবে আমাদের তুমি?
2: আদিকাল শিশু, লিখেছেন সুফিয়া কামাল। আমরা যখন আমাদের যুগে খেলেছি পুতুল খেলা, তোমরা এই যুগে সেই বয়সে লেখাপড়া করো মেলা। আমরা যখন আকাশের তলে উড়াইছি শুধু ঘুড়ি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগন চুরি। মেরুতে মেরুতে যারা পরিচয় কেমন করিয়া হবে।
0: হারিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এর পরের দিন পুরোটা শিখে আসবে, ঠিক আছে? এবারে বন্ধু নামটা বলো।
3: আমার নাম আরাবি।
0: কি শোনাবে আমাদের?
3: আবৃত্তি করব সুকুমার রায়ের কবিতা ভালো রে ভালো।
0: ভালো রে ভালো বলো।
3: দাদা গো, দেখছি ভেবে অনেক দূর, এই দুনিয়ার সকল ভালো, আসল ভালো, নকল ভালো, সস্তা ভালো, দামিও ভালো, তুমিও ভালো, আমিও ভালো, হেতাই গানের ছন্দ ভালো, হেতাই ফুলের গন্ধ ভালো, মেঘমাখানো আকাশ ভালো, ঢেউ জাগানো বাতাস ভালো, গ্রীষ্ম ভালো, বর্ষা ভালো, ময়লা ভালো, ফর্সা ভালো, পোলাও ভালো, কোরমা ভালো, মাছ পটলের দোলমা ভালো, কাঁচাও ভালো, পাকাও ভালো, সোজাও ভালো, বাঁকাও ভালো, কাশিও ভালো, ঢাকও ভালো, টিকিও ভালো, টাকও ভালো, ঠেলার গাড়ি ঠেলতে ভালো, খাস্তা লুচি বেলতে ভালো, গিটকিরি গান শুনতে ভালো, শিমুল তুলো ধুনতে ভালো, ঠান্ডা জলে নাইতে ভালো, কিন্তু সবার চাইতে ভালো, পাউরুটি আর ঝোলাগুড়।
0: এটা মজা করে বলতে হবে তো, সবার চাইতে কি ভালো? পাউরুটি আর ঝোলাগুড়, খেয়ে দেখো একদিন, দারুণ মজা। এবারের বন্ধু কি নাম বলো?
4: আমার নাম জোয়া।
0: কি শোনাবে?
4: একটি লোকসঙ্গীত।

0: হয়েছে। এবারের বন্ধু নামটা?
1: আমার নাম আপ্তাহি।
0: কি শোনাবে আমাদেরকে?
1: আমি আবৃত্তি করব কবি অপূর্ব দত্তর কবিতা আমার কি দোষ।
0: বলো।
1: ক লিখতে কলম ভাঙিস, খ লিখতে খড়ম, চার বছর এক ক্লাসে শুনলে মেজাজ গরম, সারা দুপুর করিস টাকি, ঘুম নেই তোর চোখে, এত বকি তবু কি তোর মাথায় কিছু ঢোকে, এই শুনে রাখ লাস্ট ওয়ার্নিং, সময় দিলাম ছ মাস, এর মধ্যেই শিখতে হবে সন্ধি এবং সমাস, ছ মাস শুনেই আনন্দতে দুহাত তুলে নাচছ, এরপরে তো ঘুম ছোটাবে কারক বচন বাচ্চ, বাংলা গ্রামার মানেই হলো মাথার উপর খাড়া, নত্য সত্য লিঙ্গ পুরুষ বিভক্তি বাগধারা, পুজোর ছুটির দুমাস যেন নষ্ট না হয় হেলায়, ভুলেও যেন না দেখি ফের মন দিয়েছিস খেলায়, ব্যাপারটা কি ঠায় দাঁড়িয়ে দেখছিস কি শুনি, ছুটে গিয়ে ব্যাকরণটা নিয়ে আয় তো এক্ষুনি, পাচ্ছিস না দেখ খুঁজে দেখ এই কোন তো বাড়ি, বল দেখি তোর কবে থেকে বইয়ের সঙ্গে আড়ি, মিথ্যে মিথ্যে বকছ আমায় ভাবছ আমি বোকা, আমার কি দোষ বই তো কবে কেড়েছে ওই পোকা।
0: দারুণ মজার কবিতা। আসলেও কিন্তু ইংরেজি গ্রামারের চেয়ে বাংলা ব্যাকরণ বেশ কঠিন। এবারে বন্ধু নামটা বলো।
2: আমি তাবাসসুম।
0: কি শোনাবে?
2: একটি কবিতা।
0: বলো।
2: আমার বাড়ি, লিখেছেন জসীমউদ্দিন। আমার বাড়ি যাইও ভোমর, বসতে দেব পীরে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে, শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরী কলা গামছা বাঁধা দই, আম কাঠানের বনের ধারে শুয়ো আঁচল পাতি, গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতে, চাঁদ মুখে তোর চাঁদের চুমু মাখিয়ে দেব সুখে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে।
0: এবারে বন্ধু নাম বলো।
3: আমি সাদমান গাজী, আবৃত্তি করছি কবি আবু হেনা মুস্তফা কামালের ছবি কবিতাটি। আপনাদের সবার জন্যে এই উদার আমন্ত্রণ, ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহরী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিংয়ের বিনিময়ে যা পাবেন ডালাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া, তার তুলনায় শিশুতোষ। আসুন ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিস্ময়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাছে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল, নয় কি? অথচ দেখুন এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আপনাকে আরো খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ, এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে।
0: আসুন আমার দেশটিকে দেখুন, খুব সুন্দর আমার দেশটি, বিশ্ববাসীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এবারে বন্ধু
4: আমার নাম জান্নাত, আমি একটি গান পরিবেশন করব।

0: চমৎকার, খুব সুন্দর হচ্ছে। আমাদের নিয়মিত বন্ধু শাহরিয়ার, নামটা বলো শাহরিয়ার, তুমি নিজে বলো।
1: শাহরিয়ার হাসানের ভাষাভিত্তিক কবিতা, কবিতার নাম বড় হলো,
0: বলো
1: বড় হলো। অনেক গেছেন বিদ্রোহী কাশ্মীর ইসলাম, বড় হলো তোর হলো কুকুমণি ওঠরে, ওই তাকে সুই শাকে কুকুকি ছোটরে, তরি হাল তরি পাল ওই তরি চলল, এইবার এইবার কুকু চল খুলল, আল সে নুই সে ওটির সকালে, রাস্তায় চাতা বাই তিপ্তায় কবালে।
0: নিয়মিত বন্ধু শাহরিয়ারের কবিতা শুনলাম আমরা, এবারের বন্ধু নাম বলো।
2: আমার নাম জারা রহমান।
0: কি শোনাবে?
2: আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি। বল বীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ঐ শিখর হিমাদ্রির, বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ভারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আর রোষছে দিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর, মমললাটি রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর, বল বীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল।
0: এবারের বন্ধু
3: আবৃত্তি করছে কবি,
0: নামটা বলো আগে।
3: আমার নাম দীপান্বিতা। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের লেখা লিচুচুর কবিতাটি। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলো তারা, বলে থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোথা না আসতে গিয়ে ইয়া পরো কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাদ করে পড়েছি সরাত চড়ে, পড়বি পর মালির খারে সে ছিল গাছের আরে, বেটা ভাই বড় নচ্ছার ধুমাধুম গোটা দুচ্ছার।
0: তাতে হবে, চুরি করলে তো দু চার ঘা খেতেই হবে, তাই না? এবারে বন্ধু সময় একদম কম, বলো নাম বলো।
4: আমার নাম রিদিতা।
0: কি শোনাবে?
4: আমি আবৃত্তি করছি নবনীতা দেব সেন রচিত ডিনারে কবিতাটি। নাম কি তোমার রাজারে, যাচ্ছ কোথায় বাজারে, কিনবে কি দিন আলু, রাতবেটা কি ভিন্দালু, তোমরা বুঝি নিরামিষ, ঠিক সেটা নয় কি জানিস, দেশটা বড্ড পুয়োর কিনা, মাংস নেই কো শুয়োর বিনা, মাছ আছে তো সরল পুটি, কালি খেলাম আস্ত দুটি।
0: এবারে বন্ধু নাম বলো।
5: আমার নাম সিমরান।
0: কি শোনাবে?
5: আমি একটি গান পরিবেশন করছি।

0: ভালো লাগলো। এবারে বন্ধু নামটা বলো আগে।
1: আমি তাহা।
0: কিশোর নামে
1: একটি কবিতা।
0: আচ্ছা একটি কবিতাই বলো।
1: মেলা লিখেছেন আহসান হাবিব। ফুলের মেলা, পাখির মেলা, আকাশ জুড়ে তারার মেলা, রোজ সকালে রঙের মেলা, সাত সাগরে ঢেউয়ের মেলা, আরেক মেলা জগৎ জুড়ে, ভাইরা মিলে বোনরা মিলে রং কুড়িয়ে বেড়ায় তারা, নীল আকাশের অপার নীলে ফুলের বুকে সুবাই যত, বুকে মুখে নাই মেখে তাই, পাখির কল কণ্ঠ থেকে সুর তুলনে তারা সবাই।
0: যতটুকুন সময় আছে ততটুকুনই আমরা ব্যবহার করি। নাম বলো।
1: সাফোয়া।
0: কি শোনাবে?
1: একটি নজরুল সঙ্গীত। মোরা ঝঞ্ঝার মতো

অত্যন্ত উত্তম, খুব সুন্দর পরিবেশনায় আমাদের ফুল পাখিদের আসর আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।

0: প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে এলো আজকের গলকাকলি। আজ আমরা গান শুনেছি, কবিতার ছন্দে ভেসেছি, লোকসঙ্গীতের মাটির গন্ধ পেয়েছি, নজরুলের নতুন করে জেনেছি, একজন কিংবদন্তি শিল্পীর কথা জেনেছি এবং ছোটমণিদের নানা আনন্দের খবর জেনেছি।
1: আজকের মতো বিদায় নিচ্ছি আমরা। আগামী সপ্তাহে আবারও নতুন গান, নতুন কবিতা, নতুন গল্প আর নতুন আনন্দ নিয়ে হাজির হব তোমাদের প্রিয় অনুষ্ঠান কলকাকলি নিয়ে। অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন মোসাম্মদ তানজিলা শামসুন নাহার। উপস্থাপনায় ছিলাম আমি স্বপ্নশ্রী গুহ
0: এবং আমি আয়াত সিমরান। যন্ত্রসঙ্গীত সহযোগিতায় ছিলেন মোহাম্মদ মাসুদুর রহমান ও আব্দুল মতিন খান। প্রকৌশল সহযোগিতায় ছিলেন নাসরিন আক্তার।
1: সম্পাদনায় ছিলেন মোহাম্মদ শামসুল হক। তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক।
0: আর কলকাকলি অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইস্টার চেয়ারম্যান। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।
1: তোমাদের প্রতিটি সকাল হোক নতুন স্বপ্নে ভরা।
0: বন্ধুরা শুভবিদায়।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি প্রিয়াঙ্কা শুকুল। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান বনানী বাড়িধারা নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশনা দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে তার সভাপতিত্বে আয়োজিত এ সংক্রান্ত এক বৈঠকে এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী লেকগুলোতে পয়বর্জ্য প্রবেশ বন্ধ, নিয়মিত বর্জ্য অপসারণ, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও গতিশীল করার উপর গুরুত্ব দেন। বৈঠকে গুলশান বনানী বাড়িধারা ও নিকেতন এলাকার লেকগুলোর বর্তমান অবস্থা, দূষণের উৎস এবং সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, নির্বাচন কমিশন ইসি আগামী 6 জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচন সম্পন্ন করতে চায়। তিনি গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে ইসির প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের একথা জানান। নির্বাচন কমিশনার বলেন, এ সময়ের মধ্যে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ, এসএসসি ও এইচএসসি পরীক্ষা বিবেচনা এবং নির্বাচনের জন্য প্রয়োজনীয় বাজেট প্ল্যানিং সহ বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করে সুনির্দিষ্ট তফসিল ঘোষণা করা হবে। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, সভায় জাতীয় সংসদের ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন, প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয়েছে। এই নির্বাচনে সেনাবাহিনী থেকে শুরু করে সংশ্লিষ্ট সকল বাহিনী থাকবে বলেও জানান তিনি। জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশের জনগণের বাক স্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে উন্নীত করতে বর্তমান সরকার সচেষ্ট রয়েছে। গতকাল জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে জার্মানির সংসদীয় প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। স্পিকার বলেন, গণতন্ত্রপ্রিয় এদেশের মানুষ গণতন্ত্রের জন্য নিজেদের বারবার উৎসর্গ করেছে। তাদের দৃঢ় মনোবল ও সংগ্রামের কারণে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা বলেছেন, ইরান যুদ্ধের শুরুর দিকে মার্কিন হামলায় অন্তত ১৭৭ জন বেসামরিক লোক নিহত হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধ সংঘটিত করেছে। ইরান বিষয়ক স্বাধীন আন্তর্জাতিক অনুসন্ধান মিশনের সর্বশেষ প্রতিবেদনে এ অভিযোগ করা হয়। গত ফেব্রুয়ারিতে একটি স্কুল এবং একটি ক্রীড়া কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলায় এসব বেসামরিক লোক নিহত হয়। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এ ধরনের তথ্য উপাত্ত তাদের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা আরও জানান, জানুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভ দমনেও ইরানি কর্তৃপক্ষ মানবতা বিরোধী অপরাধ করেছে। ওই সময় নিরাপত্তা বাহিনীর হাতে ইরানের ৩১টি প্রদেশে ব্যাপক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সৌদি আরবের অনুরোধে প্রেক্ষিতে চীন ব্যক্তিগতভাবে ইরানকে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, লোহিত সাগর উপকূল ও বাব আল মানদেব প্রণালীর দিকে হুতিরা দ্রুত অগ্রসর হওয়ায় সৌদি আরব চীনের কাছে এই কূটনৈতিক সহায়তা চায়। বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে সংলাপের মাধ্যমে সংকটের সমাধান ও নিরাপদ নৌপথ নিশ্চিত করার আহ্বান জানিয়েছিলেন। তবে সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, ব্যক্তিগতভাবে এক বার্তায় চীন তেহরানকে সরাসরি হুতিদের নিয়ন্ত্রণ করার কথা বলে। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে ইরান বিরোধী মার্কিন ইসরায়েলি যুদ্ধ বন্ধ করতে হবে। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণের জন্য জাতিসংঘের বিশেষজ্ঞদের অনুমোদন দেওয়ার লক্ষ্যে আনা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র সমর্থিত এ প্রস্তাব উত্থাপিত হয়। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দেশটিকে ইউরোপীয় ইউনিয়নের প্রথম সহযোগী সদস্য করার লক্ষ্যে ইইউর আগ্রহকে স্বাগত জানিয়েছে। মার্ক কার্নি প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং জ্বালানি নিরাপত্তা বিষয়ে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান। তিনি গতকাল স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে বলেন, ভূ রাজনৈতিক অস্থিরতার মুখে কানাডা ও ইউরোপ একসঙ্গে থাকলে তারা আরও শক্তিশালী হবে। গত বুধবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন কানাডার সহযোগী সদস্য পদের জন্য প্রস্তাব দেন। খেলার খবর হকি। জাপানের কাকা মিগাহারায় ২০তম এশিয়ান গেমসের গ্রুপ এ এর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ পুরুষ হকি টিম দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে পরাজিত হয়েছে। সব শেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তর নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ।

0: গল্প মানুষকে ভাবায়, কিছু সুর মানুষকে ভাসায়, চলচ্চিত্রের সেই জাদুকরি সুরগুলোই জীবনের আবহ সঙ্গীত। স্মৃতির পাতায় জমে থাকা সেই কালজয়ী সুরগুলো নিয়েই আমাদের আজকের বিশেষ আয়োজন সিনেমার প্রাণ। কিছু সময় জুড়ে হৃদয়ের দোলা দেওয়া সুরের ভেলায় ভেসে থাকবো আমরা। আর পুরো আয়োজনে আপনাদের সাথে স্টুডিওতে আছি আমি শাহিনুজ্জামান শিশির
1: এবং আমি ইয়র্মা শায়ের জাহান।
0: শ্রোতা বন্ধুরা, চলুন ডুব দেওয়া যাক সুরের সেই চিরচেনা জগতে। শুনে নিই আজকের প্রথম গান, বাংলাদেশি চলচ্চিত্র কালা কাফনের একটি অত্যন্ত জনপ্রিয় রোমান্টিক গান।

কিছু মানুষের জীবনে কাউকে ভালোবাসা বা ভালোবাসার আশা করাই যেন একটা মস্ত বড় ভুল, আর এই ভুলের জন্য তাকে সারা জীবন একাকিত্ব এবং কষ্টের মাশুল দিতে হয়। মনের ভিতরের তীব্র কষ্ট ও কান্নাকে লুকিয়ে রেখে বাইরের পৃথিবীর হাসি মুখে বেঁচে থাকার এক নির্মম বাস্তবতা, যাকে মনে প্রাণে চাওয়া হয়েছে তাকে কখনোই নিজের করে না পাওয়ার যে দীর্ঘশ্বাস, তা গানে প্রকাশ পায় কিছু কিছু মানুষের জীবনে। গানটি মূলত একতরফা ভালোবাসা, ভাগ্যের নির্মমতা এবং আবেগের গভীর বেদনার এক হৃদয়স্পর্শী বহিঃপ্রকাশ। এটি ত্রিভুজ প্রেমের করুণ পরিণতি ও প্রেমিকার মানসিক কষ্টকে ফুটিয়ে তোলা হয়েছে। চলুন শ্রোতা বন্ধুরা শুনে আসি গানটি।

বিশাল পৃথিবীতে কোটি কোটি মানুষের বসবাস থাকলেও প্রেমিক প্রেমিকা একে অপরের কাছে অনন্য। তাদের কাছে নিজেদের ভালোবাসার মানুষটি একমাত্র প্রিয়জন। জীবনের পথ চলতে গিয়ে বা পৃথিবীর যে কোনো প্রান্তেই তারা থাকুক না কেন, দিন শেষে তারা একে অপরের কাছেই ফিরে আসবে। এই ফিরে আসা কেবল শারীরিক উপস্থিতি নয়, বরং হৃদয়ের টানের প্রতীক। শ্রোতা বন্ধুরা, শুনে আসি বাংলাদেশি চলচ্চিত্র আমার বুকের মধ্যখানের একটি অন্যতম রোমান্টিক গান।

সমস্ত অনুভূতি কেড়ে নেয়। তাকে ছাড়া আর কোনো কিছুই ভালো লাগে না বা অন্য কোনো চিন্তা মাথায় আসে না। প্রিয়জন পাশে না থাকলে চারপাশটা যেন বড্ড একা এবং শূন্য মনে হয়। জীবনের আলো আঁধারি বা প্রতিটি মুহূর্তে কেবলই প্রিয় মানুষের উপস্থিতি কাম্য। ভালোবাসার মানুষ যেন পুরো হৃদয়ের স্বপ্ন জুড়ে অবস্থান করছে এবং পুরো জীবনকে ভালোবাসায় রাঙিয়ে দিয়েছে। শ্রোতা বন্ধুরা, শুনে আসি তেমনই ভালোবাসার অনুভূতির লাভ ম্যারেজ সিনেমার একটি অত্যন্ত জনপ্রিয় রোমান্টিক গান।

নায়ক তার প্রেমিকাকে অনুরোধ করে যেন অভিমান করে চলে না যায়। প্রেমিকার অপরূপ সৌন্দর্য দেখে প্রেমিক মুগ্ধ এবং আকুল। সে চায় প্রেমিকা যেন তার রূপ আড়াল করে রাখে, যাতে কারো নজর তার চাঁদের মতো সুন্দর মুখে না লাগে। নায়কের চোখে প্রেমিকার মুখটি যেন একটি পদ্ম ফুল এবং তার হাসিতে যেন মুক্ত ঝরে, যার কোনো উপমা দেওয়া সম্ভব নয়। সামগ্রিকভাবে গানটিতে একদিকে যেমন রয়েছে প্রেমিকার রূপের প্রতি নায়কের পরম মুগ্ধতা, অন্যদিকে রয়েছে প্রেমিকের গভীর ভালোবাসার সামনে প্রেমিকার এক লাজুক আত্মসমর্পণ। শ্রোতা বন্ধুরা, শুনে আসি ইমান চলচ্চিত্রের একটি অত্যন্ত জনপ্রিয় ও কালজয়ী রোমান্টিক দ্বৈত গান।

0: সময় চলে যায় ঠিকই, কিন্তু সুন্দর স্মৃতিগুলো মনের গভীরে চিরকাল অমলিন থেকে যায়। মানুষের জীবনে কখনো সুখের বসন্ত আসে, আবার কখনো বিরহের শ্রাবণ নামে। প্রেমিক বা প্রেমিকা বাইরে থেকে যতই রাগ বা অভিমান দেখাক না কেন, হৃদয়ের ভিতরের দরজাটি সব সময় প্রিয়জনের জন্যই খোলা থাকে।
1: প্রেম মান অভিমান বিচ্ছেদ এবং ফেলে আসা মধুর স্মৃতি দিনগুলোর স্মৃতিকাতরতার এক অপূর্ব সংমিশ্রণ গানে প্রকাশ পেয়েছে। শ্রোতা বন্ধুরা, এবার শুনব ছন্দ হারিয়ে গেল সিনেমার কালজয়ী গানটি।

0: কথায় গল্পে আর এর সুরের মূর্ছনায় সময় যে কিভাবে কেটে গেল বোঝাই গেল না। বিদায় নেওয়ার মুহূর্ত চলে এলো। সিনেমার গানগুলো আমাদের স্মৃতির অ্যালবামে জমে থাকা নানা স্বপ্ন আর চলার পথের কথাই মনে করিয়ে দেয়।
1: আশা করি আজকের গানগুলো আপনাদের হৃদয়ে একটু হলেও ভালো লাগার রেশ রেখে গেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আগামী পর্বে আবার ফিরব নতুন পুরনো সুরের পসরা নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন বাংলাদেশ বেতার।

0: এতক্ষণ শুনলেন ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ, গবেষণা গ্রন্থনা ফাতেমা সুলতানা, উপস্থাপনায় এ বি এম শাহিনুজ্জামান শিশির ও ইয়র্মা শায়ের জাহান, সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং সিনেমার প্রাণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালাম আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি আপনি আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম আজকে থেকে 40 বছর আগে 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার আপনার আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয়, আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারব, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারব। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে, আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে। যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
3: স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা শ্রোতা বন্ধু, আয়োজন মেলায় এবারে শুনবেন উচ্চাঙ্গ সঙ্গীতে মিশ্র পিলোরাগে বেহালা, শিল্পী শিউলি ভট্টাচার্য, তবলা সাধন কুমার বিশ্বাস, তানপুরায় গোবিন্দ মণি দাস।

0: এতক্ষণ উচ্চাঙ্গ সঙ্গীতে মিশ্র পিলরাগে বেহালা শুনলেন। শিল্পী ছিলেন শিউলি ভট্টাচার্য।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাকসুদা আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান বনানী বাড়িধারা নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নের সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশনা দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে তার সভাপতিত্বে আয়োজিত এ সংক্রান্ত এক বৈঠকে এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী লেকগুলোতে পয়ো বর্জ্য প্রবেশ বন্ধ, নিয়মিত বর্জ্য অপসারণ, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও গতিশীল করার উপর গুরুত্ব দেন। বৈঠকে গুলশান বনানী বাড়িধারা ও নিকেতন এলাকার লেকগুলোর বর্তমান অবস্থা, দূষণের উৎস এবং সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত গুয়েন ম্যানোহ কুয়ং গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশের সাথে ভিয়েতনামের পাঁচ দশকেরও বেশি সময় ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দুই দেশের এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং অংশীদারিত্বের ক্ষেত্র আরও সম্প্রসারণ করার জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা প্রয়োজন। রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপন, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ও উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, নির্বাচন কমিশন ইসি আগামী 6 জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচন সম্পন্ন করতে চায়। তিনি গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে ইসির প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের একথা জানান। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, সভায় জাতীয় সংসদের ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয়েছে। এই নির্বাচনে সেনাবাহিনী থেকে শুরু করে সংশ্লিষ্ট সকল বাহিনী থাকবে বলেও জানান তিনি। জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা বলেছেন, ইরান যুদ্ধের শুরুর দিকে মার্কিন হামলায় অন্তত 177 জন বেসামরিক লোক নিহত হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধ সংঘটিত করেছে। ইরান বিষয়ক স্বাধীন আন্তর্জাতিক অনুসন্ধান মিশনের সর্বশেষ প্রতিবেদনে এ অভিযোগ করা হয়। গত ফেব্রুয়ারিতে একটি স্কুল এবং একটি ক্রীড়া কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলায় এসব বেসামরিক লোক নিহত হয়। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এ ধরনের তথ্য উপাত্ত তাদের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা আরও জানান, জানুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভ দমনেও ইরানি কর্তৃপক্ষ মানবতা বিরোধী অপরাধ করেছে। ওই সময় নিরাপত্তা বাহিনীর হাতে ইরানের 31টি প্রদেশে ব্যাপক হত্যাযজ্ঞের ঘটনা ঘটে। সৌদি আরবের অনুরোধে ইরান সমর্থনপুষ্ট হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণ করতে তেহরানের প্রতি অনানুষ্ঠানিক আহ্বান জানিয়েছে চীন। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, লোহিত সাগর উপকূল ও বাব আল মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে হুতিরা দ্রুত অগ্রসর হওয়ায় সৌদি আরব চীনের কাছে এই কূটনৈতিক সহায়তা চায়। গত বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেইজিং এ এক বৈঠকে সংলাপের মাধ্যমে সংকটের সমাধানের আহ্বান জানিয়েছিলেন। সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, আনুষ্ঠানিক ওই আহ্বানের পর অনানুষ্ঠানিকভাবে এক বার্তায় চীন তেহরানকে সরাসরি হুতিদের নিয়ন্ত্রণ করার কথা বলে। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে ইরান বিরোধী মার্কিন ইসরায়েলি যুদ্ধ বন্ধ করতে হবে। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণের জন্য জাতিসংঘের বিশেষজ্ঞদের অনুমোদন দেওয়ার লক্ষ্যে আনা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র সমর্থিত এ প্রস্তাব উত্থাপিত হয়। কানাডাকে প্রথম সহযোগী দেশ করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নে। একই সঙ্গে তিনি প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং জ্বালানি নিরাপত্তা বিষয়ে ইইউ এর আরও ঘনিষ্ঠ সহযোগিতা কামনা করেন। বুধবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন কানাডাকে সহযোগী সদস্যপদ প্রদানের প্রস্তাব দেন। খেলার খবর হকি। জাপানের কাকামিগা হারায় 20তম এশিয়ান গেমসের গ্রুপ এ এর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ পুরুষ হকি টিম দক্ষিণ কোরিয়ার কাছে 5-0 গোলে পরাজিত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: সাপ্তাহিক পরিক্রমা। সপ্তাহের বিশেষ বিশেষ জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের উপর ভিত্তি করে বাংলাদেশ বেতার কেন্দ্রীয় বার্তা সংস্থার এই নিবেদন।
2: এ সপ্তাহের গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মধ্যে রয়েছে, দেশজুড়ে 3 মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনে সকলকে সহযোগিতা করার আহ্বান। সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সমাজের সব শ্রেণী পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে, বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। দেশ পুনর্গঠন, গণতন্ত্র শক্তিশালীকরণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আবাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। রাজধানীর গণপরিবহন ব্যবস্থা সহজ করতে মেট্রো রেলের 3টি প্রকল্প সহ মোট 12টি প্রকল্প একনেকে অনুমোদন। সরকার মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের পরিবেশ সমুন্নত রাখতে বদ্ধপরিকর, মার্কিন রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে গেলে বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী গ্যাস সরবরাহ বেড়েছে এবং ইতিবাচক এ ধারা অব্যাহত থাকবে, সংবাদ সম্মেলনে জানালেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। 7 ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা ইসির। প্রথম ধাপে ভোট আগামী 12ই নভেম্বর। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামির মৃত্যুদণ্ড। এবং সুদানের দক্ষিণাঞ্চলে একটি খনি ধসে অন্তত 82 শ্রমিকের মৃত্যু।
3: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু মোকাবেলার পাশাপাশি দেশের উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের, বিশেষ করে তরুণদের সহযোগিতা চেয়েছেন। তিনি শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সারা দেশে 3 মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে এ সহযোগিতা কামনা করেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগকে
2: অন্তত 82 শ্রমিকের মৃত্যু।
3: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু মোকাবেলার পাশাপাশি দেশের উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের, বিশেষ করে তরুণদের সহযোগিতা চেয়েছেন। তিনি শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সারা দেশে 3 মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে এ সহযোগিতা কামনা করেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গত 12ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী 12ই ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে চলমান থাকবে। ঢাকা কেন্দ্রিক উদ্যোগের পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলা পর্যায়েও একযোগে এই সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
2: প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষক সহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি শনিবার রাজধানীতে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026-এর উদ্বোধনকালে এ আহ্বান জানান। দেশের সার্বিক অগ্রগতিতে উদ্ভাবক ও ব্যবসায়ীদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র সরকারের বর্তমান প্রয়োজনে উদ্ভাবনী শক্তি নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। তারেক রহমান আরও বলেন, সরকার উদ্যোক্তা ও গবেষকদের সর্বাত্মক সহায়তায় সবসময় পাশে থাকবে।
3: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ পুনর্গঠন, গণতন্ত্র শক্তিশালীকরণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আবাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি মঙ্গলবার সিলেট নগর ভবন প্রাঙ্গণে সিটি কর্পোরেশনে আয়োজিত

0: নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, নির্বাচনী বিজয়ের মাধ্যমে বর্তমান সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ পেয়েছে। তিনি বলেন, গণতান্ত্রিক অবস্থা টিকিয়ে রাখা ও কার্যকর সংসদ প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দল সবাইকে একসাথে কাজ করতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে কোনো বিষয়ে দ্বিমত থাকলে আলাপ আলোচনার মাধ্যমে তা সমাধান করা সম্ভব। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার চেষ্টা করে যাচ্ছে কিভাবে দেশকে ভগ্নস্তূপ থেকে গড়ে তোলা যায়।
1: রাজধানীতে পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রো রেল প্রকল্প সহ 1,68,780,40,00,000 টাকা ব্যয় সম্বলিত মোট 12টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। বুধবার সচিবালয়ে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন 48,256,30,00,000 টাকা, প্রকল্প ঋণ 1,20,466,39,00,000 টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে পাওয়া যাবে অবশিষ্ট 57,71,00,000 টাকা। সভায় সরকার 45,503,76,00,000 টাকা ব্যয়ে একটি নতুন মেট্রো রেল প্রকল্প অনুমোদন দিয়েছে এবং দুটি চলমান মেট্রো রেল প্রকল্পের সংশোধনও ইতিবাচকভাবে বিবেচনা করছে। প্রস্তাবিত এমআরটি লাইন 5 সাউদার্ন রুটে গাবতলী থেকে দাসের কান্দি পর্যন্ত 17.20 কিলোমিটার মেট্রো রেল করিডোর নির্মাণ করা হবে, যার মধ্যে 13.10 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড ট্র্যাক থাকবে। সভায় এমআরটি লাইন 1 এবং এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের সংশোধিত প্রস্তাব বিবেচনা অনুমোদন করা হবে।
0: তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন সাক্ষাৎ করেছেন। বুধবার সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় আন্দালিব রহমান বলেন, সরকার মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের পরিবেশ সমুন্নত রাখতে বদ্ধপরিকর, তবে একই সঙ্গে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে মানহানিকর বক্তব্য, ভুল তথ্য ও অপতথ্যের বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের উপর গুরুত্ব আরোপ করেন।
1: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশে গ্যাস সরবরাহ বেড়েছে এবং আগামী দিনেও ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। একই সঙ্গে সরকারের 7 মাসে জনকল্যাণে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি। সরকারের 7 মাস পূর্তি উপলক্ষে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহাদি আমিন এসব কথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডির রেটিংয়ে বাংলাদেশকে নেতিবাচক থেকে একটি লম্বা সময় পর স্থিতিশীল অবস্থায় ফেরত আনা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য সারা বিশ্বে একটি স্থিতিশীল রাষ্ট্র। মাহাদি আমিন আরও বলেন, এর প্রেক্ষিতে শুধু বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগই বাড়বে না, আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদাই বাড়বে না, বরং নারী ও যুবকদের ক্ষমতায়নের জন্য যে কর্মসংস্থান প্রয়োজন সেটিও একটি ইতিবাচক ধারায় সামনের দিকে এগিয়ে যাবে।
0: প্রথম ধাপে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী 12 নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সোমবার নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, প্রথম ধাপে 80টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা হতে পারে।
1: জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালি আসিফ ইনান ছাড়া বাকি 5 আসামির স্থাবর অস্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করে বিক্রিলব্ধ অর্থ জুলাই শহীদ ও আহতদের পরিবারের মাঝে বিতরণ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 7 আসামি বর্তমানে পলাতক রয়েছে।
0: দেশীয় চামড়া শিল্পের ঐতিহ্য ও সম্ভাবনা তুলে ধরতে বুধবার রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনে শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপী বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা 2026। মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তারা চামড়া ও চামড়াজাত পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পের বিকাশে নীতিগত সহায়তার পাশাপাশি পরিবেশ বান্ধব উৎপাদন নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল কবির রিজভী।
1: 2027 সালের হজযাত্রীদের আগামী 24 সেপ্টেম্বরের মধ্যে পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের হজ দুই শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2027 সালের হজে বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা 78,500 জন।
0: সুদানি দক্ষিণাঞ্চলে একটি খনি ধসে অন্তত

0: সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতার জন্য সংগঠিত কসোভো যুদ্ধের সময় যুদ্ধ অপরাধের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। কসোভো লিবারেল আর্মি KLA-র জ্যেষ্ঠ কমান্ডার থাকাকালে হত্যা, নির্যাতন ও বেআইনিভাবে আটকের মতো অপরাধের জন্য 58 বছর বয়সী থাচিকে বুধবার এই সাজা দেয়া হয়। হেগ ভিত্তিক কসোভো স্পেশালাইজড চেম্বার্স জানিয়েছে, সংঘাতের সময় KLA-র হাতে 96 জন রাজনৈতিক প্রতিপক্ষ ও সার্বীয় নিরাপত্তা বাহিনীর সহযোগী হিসেবে বিবেচিত ব্যক্তিকে হত্যার ঘটনায় থাচি দোষী সাব্যস্ত হয়েছেন।
1: সাপ্তাহিক পরিক্রমা এখানেই শেষ হল। গ্রন্থনায় রূপা দেবনাথ, উপস্থাপনায় মীর নাসির আহমেদ এবং আমি নীলুফার জাহান।

0: বাংলাদেশ বেতার ঢাকা।
1: বৌমা।
2: জি আব্বা।
1: বাবুর জ্বরটা কি কমছে?
2: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
1: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহ, তারপর না হয়।
2: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
1: কি কারণে?
2: হুন তো সে সাইড থেকে নাকি বাসা গো খালি হাম হইতাছে, হাম আর হাম।
1: যত হুনতাস তত হয়তো না হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
2: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
1: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
2: ডাক্তারে কি বলছে আব্বা?
1: বিকাল বেলায় বাবুরে নিয়ে যাইতে।
3: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
1: ডাক্তারের কাছে।
3: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
2: আফা
3: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
2: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
1: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
3: আমার খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাই কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমার ছাইড়া দিয়ে গেছে গা। হামের দাওয়াই নিয়ে আইছি নিম পাতা
1: আর নিম পাতা সেচ্চা, কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
3: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
1: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
2: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে কোন লক্ষণ কি।
1: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
2: আল্লাহ মেহরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
3: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
1: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
2: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
1: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
2: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
1: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
2: জি আব্বা।
1: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
2: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতে হবে বাবা।
1: হ্যাঁ।

0: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ, সঞ্চালনায় সৌরভ পাল শুভ।
1: একটি দেশের ভবিষ্যৎ কেবল তার উন্নয়ন পরিকল্পনায় নয়, সেই ভবিষ্যৎ লুকিয়ে থাকে তারুণ্যের স্বপ্নে, চিন্তায় ও কর্মপ্রচেষ্টায়। তরুণরাই নতুন সম্ভাবনার সন্ধান করে, প্রচলিত ধারণাকে প্রশ্ন করে এবং পরিবর্তনের পথে এগিয়ে যাওয়ার সাহস দেখায়। তারুণ্য মানে শুধু জীবনের কোনো একটি নির্দিষ্ট বয়স নয়, তারুণ্য মানে উদ্যম, সৃজনশীলতা, সাহস এবং নতুন কিছু করার অদম্য আকাঙ্ক্ষা। একজন তরুণ যখন জ্ঞান চর্চা করে, গবেষণায় যুক্ত হয়, প্রযুক্তিকে কাজে লাগায়, উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসে কিংবা সমাজের মানুষের পাশে দাঁড়ায়, তখন সে শুধু নিজের ভবিষ্যৎ নির্মাণ করে না, দেশের অগ্রগতিতেও ভূমিকা রাখে। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সৌরভ পাল শুভ।

আজ তরুণদের স্বপ্ন, সম্ভাবনা ও প্রত্যয়ের কথা আরো কাছ থেকে জানতে আমরা চলে এসেছি বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। 1921 সালের পহেলা জুলাই প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উচ্চশিক্ষা, জ্ঞান চর্চা ও বুদ্ধিবৃত্তিক বিকাশের এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার সময় মাত্র 3টি অনুষদ ও 12টি বিভাগ নিয়ে যাত্রা শুরু করলেও আজ এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে 13টি অনুষদ, 83টি বিভাগ, 13টি ইনস্টিটিউট এবং অর্ধ শতাধিক গবেষণা কেন্দ্র ও ব্যুরো। কলা, বিজ্ঞান, আইন, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস সহ জ্ঞানের নানা শাখায় এখানে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। জ্ঞান চর্চা, মুক্ত চিন্তা, সংস্কৃতি ও সামাজিক আন্দোলনের দীর্ঘ ঐতিহ্যে সমৃদ্ধ এই ক্যাম্পাসে আমরা আজ কথা বলবো তরুণদের সাথে। জানবো তাদের স্বপ্নের কথা, দেশের ভবিষ্যৎ নিয়ে তাদের ভাবনার কথা এবং বাংলাদেশকে এগিয়ে নিতে তারা কী ভূমিকা রাখতে চায় সেই প্রত্যয়ের কথা।

0: শ্রোতা বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বটতলায়। কলা ভবনের সামনে অবস্থিত এই চত্বরে রয়েছে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অপরাজেয় বাংলা। এই ভাস্কর্যটি প্রতিনিয়ত আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে সবার সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত মহান স্বাধীনতার কথা। আর এই চত্বরে আপনারা হয়তো শুনতেই পাচ্ছেন একদল শিক্ষার্থী বসিয়েছে গানের আড্ডা। আসুন তাদের সাথে কথা বলি। আপনাদের সাথে একটু পরিচিত হতে চাই, আপনার নাম?
1: আমার নাম স্বপ্নিল মজুমদার, পড়াশোনা করছি পরিসংখ্যান বিভাগে চতুর্থ বর্ষ।
2: আমার নাম নীলাদ্রি ভৌমিক, পড়াশোনা করছি পর্যটন ও আতিথ্যতা ব্যবস্থাপনা বিভাগে চতুর্থ বর্ষ।
3: আমার নাম অরিত্র বসাক্রম্য, পড়াশোনা করছি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে চতুর্থ বর্ষ।
0: আপনারা তো সবাই গান করছিলেন ছোটবেলা থেকেই, কি আপনারা গানের সাথে যুক্ত?
1: সত্যি বলতে খুবই ছোটবেলা থেকে আমি গানের সাথে যুক্ত। ছোটবেলা থেকেই শিল্পকলাতে আমাকে ভর্তি করানো হয়, তারপর থেকেই অনেক দিন হয়ে গেল গানের সাথে যুক্ত আছি আমি।
0: বাহ, আর আপনারা?
3: আমিও আসলে ছোটবেলা থেকেই গানের সাথে যুক্ত আছি, চেষ্টা করি যে দিনের বিভিন্ন সময় আর কি গান বাজনা আসো বসার জন্য।
0: তার মানে আপনারা কি প্রতিনিয়ত এরকম বন্ধুদের সাথে গানের আড্ডা একত্রিত হন?
1: ক্লাসের ফাঁকে ফাঁকে বোরিং ডে গুলাকে আরো সুন্দর করে তুলতে এরকম আমরা প্রতিনিয়তই বসাই।
0: খুব দারুণ ব্যাপার, তাহলে চলুন আপনাদের থেকে একটা গান শুনি।

0: বাহ, আপনাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গান শোনানোর জন্য। আপনাদের এই বন্ধুত্ব আর এই গানের আড্ডা আরো সমৃদ্ধ হোক, আপনাদের সবার জন্য শুভেচ্ছা। প্রিয় শ্রোতা, আমরা এখন চলে এসেছি ঢাকা ইউনিভার্সিটি চেস ক্লাবের ক্লাব রুমে। আমরা এখানে এসে দেখা পেয়ে গেছি এখানকার একজন এক্সিকিউটিভ মেম্বারের সাথে। চলুন আমরা তার সাথে পরিচিত হই। আপনার নাম?
1: আমি ফারহান আক্তার রেশমা, ডিপার্টমেন্ট অফ জুলজি, সেশন 24।
0: আপনি তো চেস ক্লাবের সাথে যুক্ত আছেন একজন এক্সিকিউটিভ মেম্বার হিসেবে। চেস তো আসলে একটা বুদ্ধির খেলা, তাই না?
1: জি অবশ্যই, চেস সম্পূর্ণ একটা মাইন্ড গেম। এই গেমটা আপনাকে হ্যাপিনেস দেবে, সাথে আপনাকে ফ্রাস্ট্রেটেডও করবে। আপনি যখন গেম খেলবেন, উইন করবেন, ভালো মুভ দিবেন, বেস্ট মুভ, তখন খুবই ভালো লাগবে। কিন্তু একটা উইনিং পজিশন থেকে আপনি যখন একটা ব্লান্ডার করবেন, তখন মানে ওই অনুভূতিটা বলার মতো না, মানে অনেক এক্সাস্টিং লাগে যখন আপনি জিতার মুখোমুখি হয়েও একটা ভুল করে হেরে যান, মানে এটা খুবই। কিন্তু ওভারঅল চেসটা আপনাকে হাসাবে, কাঁদাবে গেমের মাঝে, মানে এরকম এক্সাইটিং গেম হয়তো আপনি অন্য কোথাও পাবেন না।
0: ঢাকা ইউনিভার্সিটি চেস ক্লাব আসলে যে দাবা খেলা, এটাকে নিয়ে কিভাবে কাজ করছে? চেস ক্লাব আসলে কি ভূমিকা রাখছে দাবা খেলার ক্ষেত্রে?
1: আমরা এখানে প্রত্যেক বৃহস্পতিবার বিকেলবেলা 4-3টার দিকে একটা করে প্র্যাকটিস সেশন রাখতেছি। এখানে আমাদের ক্লাবের জেনারেল মেম্বার, ক্যাম্পাসের যে কেউ, দেন আউট ক্যাম্পাসের যে কেউ এসে বিকেলবেলা এখানে প্র্যাকটিস সেশনে পার্টিসিপেট করতে পারে। এটা যতক্ষণ কন্টিনিউ রাখে আমরা সেটা রাখি 6-7 পর্যন্ত, তাদের ওপর এটা থাকতেছে। দেন আমরা রিসেন্টলি মেম্বার রিক্রুটমেন্ট করা হয়েছে, তাদেরকে নিয়ে আমরা একটা ফ্রেশার টুর্নামেন্ট অ্যারেঞ্জ করেছি। আর আমরা সাধারণত বিগ টুর্নামেন্টগুলো অ্যারেঞ্জ করে থাকি।
0: আর কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে চেস ক্লাবের সামনে?
1: আমরা আরও বড় বড় টুর্নামেন্ট করবো ইনশাল্লাহ, এবং অনেক প্লেয়ার আসতেছে, স্টুডেন্ট যারা চেস নিয়ে খুব ইন্টারেস্টেড, তাদেরকে ইনশাল্লাহ আমরা ভালো করে আরো শেখাবো।
0: খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। বুদ্ধির খেলা, মেধার খেলা দাবা, এটা আরো বিকশিত হোক বাংলাদেশে, বাংলাদেশে আরো আন্তর্জাতিক মানের দাবারও তৈরি হোক, সেই প্রত্যাশা রইল। আপনাদের জন্য অনেক শুভকামনা রইল, অনেক ধন্যবাদ। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো।
1: থ্যাংক ইউ।
0: শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ঋত্বিকা বিশ্বাস শিমু। ঋত্বিকা, আপনাকে স্বাগত।
2: ধন্যবাদ।
0: আপনি তো বোধহয় অনেক দিন ধরেই কবিতা আবৃত্তির সাথে যুক্ত আছেন।
2: হ্যাঁ, মোটামুটি 9 বয়স থেকে বাবার অনুপ্রেরণায় হাঁটি হাঁটি করে প্রাতিষ্ঠানিকভাবে আবৃত্তি শেখা হচ্ছে।
0: কোন কোন কবির কবিতা আপনার খুব পছন্দ?
2: মোটামুটি সবার কবিতাই পড়া হয় বা কবিদেরকে পছন্দ। আর রবীন্দ্রনাথ, নজরুল, ওনারা আমাদের আত্মায় মিশে আছেন। ওনাদেরকে ছাড়া তো আসলে আমরা কবিতা বা আমাদের সাহিত্য কোনো কিছুকেই কল্পনা করতে পারি না।
0: আজকে আমরা কার কবিতা শুনব?
2: আজকে আমি আল মাহমুদের একটা কবিতা নোলক পড়ার চেষ্টা করব।
0: আচ্ছা।
2: আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, কোথায় খুঁজি কোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে? হাত দিও না, আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী, হরিণ বেড়ের বাঁকে, সাদা পালক বকরা যেথায় পাখ ছড়িয়ে থাকে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, সবুজ বনের হরিত টিয়ে করের ঝিকমি। বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই, আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই। কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন? আমরা তো সব পাক পাখালি বনের সাধারণ, সবুজ চুলে ফুল বিন্দেছি নোলক পরিণত। ফুলের গন্ধ চাও যদি নাও, হাত পাতো হাত পাতো। বনে পাহাড় দেখায় তাহার আকার ভরা বুক, হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ। এলিয়ে খোপা রাত্রি এলেন ফের বাড়ালাম পা, আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না।
0: ঋতিকা, আপনাকে অনেক ধন্যবাদ। একটা অপূর্ব আবৃত্তি আমরা শুনলাম, মনে হলো যেন বাংলাদেশটাকে আমরা দেখছি ঘুরে ঘুরে। আপনার জন্য অনেক শুভেচ্ছা, আপনি আরো অনেক সমৃদ্ধ হন আপনার আবৃত্তির শিল্পকে নিয়ে।
2: ধন্যবাদ।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটির দুইজন সদস্য। আসুন আমরা তাদের সাথে পরিচিত হই। আপনার নাম?
3: আমি নাজিফা জামান নওশিন, দ্বিতীয় বর্ষ নৃত্যকলা বিভাগ।
0: আর আপনি?
4: আমি সাকিব বিন সাকিব, পড়াশোনা করছি অর্থনীতি বিভাগে, তৃতীয় বর্ষ।
0: আপনারা দুইজনই তো ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটির সাথে আছেন। ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি সম্পর্কে আমাদেরকে কিছু বলুন।
3: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর একটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি। এটি 1995 সালের অক্টোবরে যাত্রা শুরু করে। পর্যটন শিল্প বিকাশের চাই সামাজিক আন্দোলন, এই স্লোগানটি নিয়ে সংগঠনটি নিজেদের কার্যক্রম চালিয়ে যায়। ডিউটিএস বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ছাত্রছাত্রীদের নিয়ে ভ্রমণের আয়োজন করে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসবে ভ্রমণে যোগ দিয়ে থাকে।
0: ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটির আসলে অর্জনগুলো কি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আপনার থেকে জানতে চাই।
4: আমরাই বাংলাদেশের সর্বপ্রথম নেপালে একটি আন্তর্জাতিক ট্যুরের আয়োজন করে থাকি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতায়। একই সাথে এবং তারই ধারাবাহিকতায় আমাদের টিএসসিতে গত 2-3 বছর আগে আয়োজিত হয় নেপালি শিক্ষার্থীদের নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনার, যাতে অংশগ্রহণ করে নেপালি ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীরা। আর একই সাথে আমাদের যে কার্যক্রমগুলো সংগঠনের, তা হচ্ছে 4টি উইংয়ের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এবং পরিচালিত হয়। সেগুলো হচ্ছে আমাদের ক্রিয়েটিভ এবং কন্টেন্ট উইং, লজিস্টিক্স প্রমোশন এবং কমিউনিকেশন উইং, গ্রাফিক্স এবং ভিডিও এডিটিং উইং এবং কালচারাল উইং।
0: বাহ, খুব ভালো লাগলো আপনাদের পরিকল্পনা শুনে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি আরও সমৃদ্ধ হোক আর বাংলাদেশের পর্যটন খাত আরও বিকশিত হোক, সেই প্রত্যাশা রইল। আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের কক্ষে। আর এখানে এসে আমরা পেয়ে গেছি এক ঝাঁক তরুণকে, যাদের পদচারণায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের কক্ষ একেবারে গম গম করছে। আমরা পরিচিত হয়ে নিতে চাই তাদের সাথে। আপনাদের নামগুলো যদি একটু বলেন।
5: আমি পিনাকী ভট্টাচার্য, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে।
6: আমি মাহিরা মাধুর্য, পড়াশোনা করছি উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগে।
7: আমি রাকিয়া রিজি, পড়াশোনা করছি পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ ডিপার্টমেন্ট।
8: আমি তানিশা সাজিম, আমি প্রাচ্যকলা বিভাগে পড়ছি।
9: আমি পূর্ণতা নন্দী, পড়াশোনা করছি দর্শন বিভাগে।
10: আমি প্রকৃতি শ্যামলিমা, পড়াশোনা করছি ডেভেলপমেন্ট স্টাডিজে।
0: আচ্ছা, আমরা তো দেখছিলাম আপনারা একেবারে গানের আড্ডায় মশগুল হয়ে আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ কি ধরনের কাজ করে?
6: আমাদের মূল লক্ষ্যই আসলে থাকে যে আমরা শুদ্ধ বাংলা সংস্কৃতির চর্চা করব। যে কারণে আমরা গান, নাচ, কবিতা, অভিনয়, যন্ত্রসঙ্গীত কিংবা যে কোনো শুদ্ধ সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে বাংলা সংস্কৃতির যে যাত্রা সেটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি।
0: আপনাদের এই যে সংগঠন, এর যে কাজের পরিধি, এটা তো নিশ্চয়ই দিন দিন বাড়ছে। তো আপনারা আসলে কিভাবে এইটাকে আরো সম্প্রসারণ করবেন বা আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা আসলে কি?
6: যেটা একটু আগে বললাম যে আমরা শুদ্ধ বাংলা সংস্কৃতি চর্চা করার চেষ্টা করি। তো শুধু কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই নয়, বরং সারা দেশে এবং ধীরে ধীরে আমরা আসলে আন্তর্জাতিক পর্যায়েও এই চর্চাটিকে ছড়িয়ে দিতে চাই। যেমন আমরা বিভিন্ন কর্মশালাগুলোতে কেবল আমাদের শিক্ষার্থী না, বরং বাইরে থেকে অন্যদেরকে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়ে থাকি, তারা অংশগ্রহণও করে।
0: অনেক ধন্যবাদ। আমরা এবার আপনাদের কাছ থেকে একটা গান শুনতে চাই।
11: মিলন

0: অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের এই সাংস্কৃতিক চর্চা আরো সমৃদ্ধ হোক এবং আপনারা সবাই এই সংস্কৃতির ধারাটাকে আরো এগিয়ে নিয়ে যান, সেটাই আমাদের প্রত্যাশা। প্রিয় শ্রোতা বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিস্তৃত ক্যাম্পাসে ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি ঐতিহ্যবাহী হল জগন্নাথ হলে। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সহ প্রতিটি ক্ষেত্রে এ হলের শিক্ষার্থীরা নিয়মিত রেখে চলেছেন তাদের মেধার স্বাক্ষর। আমাদের সাথে যুক্ত হয়েছেন জগন্নাথ হলেরই কয়েকজন আবাসিক শিক্ষার্থী, আসুন আমরা তাদের সাথে পরিচিত হই। আপনার নাম?
1: আমার নাম তন্ময়ধিকারী তপু, আমি পড়াশোনা করছি সমাজবিজ্ঞান বিভাগে তৃতীয় বর্ষে।
2: আমার নাম অরুণাপাল স্বপ্ন, আমি পড়াশোনা করছি ভাষাবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষে।
3: এবং আমি দীপ্ত সেন, পড়াশোনা করছি সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণীতে।
0: আচ্ছা তন্ময়, আপনার কাছ থেকে শুনতে চাই জগন্নাথ হলের পরিবেশ আসলে কেমন।
1: ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে যে তিনটি হল নিয়ে যাত্রা শুরু করে তার মধ্যে একটি অন্যতম ঐতিহ্যবাহী হল আমাদের জগন্নাথ হল। জগন্নাথ হলে আপনি দেখতে পাবেন পাখির কলতান, বিস্তৃত খেলার মাঠ এবং পুকুর, ছাত্রদের জন্য 5টি আবাসিক ভবন। ঢাকার কোলাহলপূর্ণ জীবনে জগন্নাথ হল যেন এক টুকরো শান্তির নিবাস। আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার হলো জগন্নাথ হলে আমরা বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, মানুষ, সম্প্রদায় নির্বিশেষে একসাথে বসবাস করি। আমরা একসাথে থাকি, একসাথে খাবার খাই, একসাথে আনন্দ উৎসবে উদযাপন করি, সবাই মিলেই আমরা জগন্নাথ হল।
0: স্বপ্ন, আপনার কাছ থেকে এবার শুনতে চাই জগন্নাথ হলের কোন ব্যাপারটা আসলে আপনার সবচেয়ে ভালো লাগে, আপনাকে অনুপ্রাণিত করে।
2: জগন্নাথ হলের সব থেকে যে ব্যাপারটা ভালো লাগে তা হলো জগন্নাথ হলের সহবস্থান, এবং আরেকটা জিনিস ভালো লাগে সেটা হলো জগন্নাথ হলের অবস্থান দেশের বিভিন্ন ঘটনা এবং সময়। আমরা যদি মহান মুক্তিযুদ্ধের দিকে তাকাই, মহান মুক্তিযুদ্ধে জগন্নাথ হলের ভূমিকা ছিল একদম অগ্রগণ্য।
0: আচ্ছা দীপ্ত, এবার আপনার কাছ থেকে একটু শুনতে চাই জগন্নাথ হলের সাংস্কৃতিক চর্চার পরিবেশ কেমন।
3: জগন্নাথ হলের সাংস্কৃতিক চর্চা খুবই সমৃদ্ধ এবং আমরা বিভিন্ন রকমের অনুষ্ঠান একসঙ্গে পালন করে থাকি, পয়লা বৈশাখ, তারপর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, সাথে বাঙালির যেসব দেশজ সংস্কৃতির ধারা বয়ে নিয়ে চলছে সেগুলোকে আমরা সমহিমায় উপস্থাপন করবার চেষ্টা করছি।
0: আপনি যেহেতু সাংস্কৃতিক চর্চার সাথে আছেন, আপনি নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশ সরকার এই বছরটাকে নজরুল বর্ষ হিসেবে স্বীকৃতি দিয়েছে, এ ব্যাপারে আপনার অভিমত কি?
3: বাংলাদেশ সরকার যে নজরুলকে আরও নতুনভাবে উদযাপন করার উদ্দেশ্যে তার যে প্রেম, বিদ্রোহ এবং দেশপ্রেম এবং অসাম্প্রদায়িক চেতনার যে বিষয়টা, সেটাকে জনগণের মাধ্যমে এবং আমাদের সকলের সামনে উপস্থাপন করবার জন্য যে পদক্ষেপটি হাতে নিয়েছে নজরুল বর্ষ নামে, এটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা আশা করব নজরুলের যে প্রেম, নজরুলের যে বিদ্রোহ এবং নজরুল আমাদেরকে যে বিষয়গুলো তার লেখনের মাধ্যমে শিখিয়ে গেছেন সেই বিষয়গুলোই আমরা মানুষের মধ্যে এভাবে ছড়িয়ে দিতে পারবো এবং নজরুল এভাবেই আমাদের মধ্যে বেঁচে থাকবে।
0: বাহ, খুব দারুণ কথা বললেন আপনি, কাজী নজরুল ইসলাম যেন আমাদের মধ্যে বেঁচে থাকেন, এটাই আমাদের সবার প্রত্যাশা। এই পর্যায়ে আপনার কাছ থেকে একটি নজরুল সঙ্গীত শুনতে চাই আমরা।
3: আমি চেষ্টা করছি নজরুলের একটি প্রেমের গান।
4: আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় আমার কথার ফুল গো, আমার গানের মালা গো,

আমার সুরের ইন্দ্র ধনু রচে আমার ক্ষণিক তনু, আমার সুরের ইন্দ্র ধনু রচে আমার ক্ষণিক তনু, জড়িয়ে আছে সেই রঙে মোর অনুরাগমিও, আমার কথার ফুল গো আমার গানের মালা গো, কুড়িয়ে তুমি নিও মোর আঁখি পাতায় নাই দেখিলে, আমার আঁখি জল মোর কণ্ঠের সুর অশ্রু ভারে, করে টলমল গো করে টলমল, আমার হৃদয় পদ্ম ঘিরে কথার

আমার কথার ফুল গো, আমার গানের মালা গো, কুড়িয়ে তুমি নিও আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়। আমার কথার ফুল গো,

0: সে আজ ছড়িয়ে দিলাম প্রিয়।
1: বাহ, কি অসাধারণ গাইলেন! যেন মনে হলো একটি অনিন্দ্য সুন্দর সুর তরঙ্গ একেবারে হৃদয়ে গিয়ে বিঁধল। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর প্রত্যাশা রইল জগন্নাথ হলের শিক্ষার্থীরা এভাবেই তাদের মেধার স্বাক্ষর রেখে চলুক আগামীর বাংলাদেশে।

তরুণদের প্রতি প্রত্যাশা ও ভালোবাসা রেখেই তারুণ্যের স্বপ্নে বাংলাদেশের আজকের এই বিশেষ আয়োজন থেকে বিদায় নিচ্ছি। আমি সৌরভ পাল শুভ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদেরকে সাথে নিয়েই আবারও ফিরে আসবো নতুন কোনো ক্যাম্পাসে, নতুন কোনো বন্ধুদের সাথে।

0: এতক্ষণ শুনলেন ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ। সম্পাদনায় মাহমুদ রেজা, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ রবিউল আওয়াল মারুফ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা কজন: খান নজমি এলাহি, ওয়াহিদা আফরিন, রুবিনা শাহনাজ বানু, আমি আফরোজা ডলি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, মোহাম্মদ রুহুল আলমিন, আফরোজা আক্তার, নাসরিন আক্তার। অধিবেশন তত্ত্বাবধানে আছেন মাহবুব সোবহান।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এবার নজরুল সঙ্গীত শুনবেন শিল্পী অপর্ণা মজুমদারের কণ্ঠে।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন অপর্ণা মজুমদারের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
0: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ভক্তিমূলক গান। শিল্পী খালিদ হোসেন, গীতিকার সাবির আহমেদ চৌধুরী, সুর করেছেন আলাউদ্দিন মিয়া।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি উর্মি আহসান। প্রধানমন্ত্রী তারিক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি গতরাতে এক্সে এক পোস্টে তাকে শুভেচ্ছা বার্তা জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজেও নরেন্দ্র মোদীর ছবি সংবলিত কার্ড প্রকাশ করে এই শুভেচ্ছা বার্তার কথা তুলে ধরা হয়েছে। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারিক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। তারিক রহমানের এই শুভেচ্ছা বার্তা দেওয়ার আধা ঘণ্টার মধ্যে তাকে ধন্যবাদ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই বার্তাকে গভীরভাবে মূল্যায়ন করছেন। উল্লেখ্য, গতকাল ৭৬তম জন্মদিন পার করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত গুয়েন ম্যানো কুয়ং গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায় সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। বাংলাদেশের সাথে ভিয়েতনামের পাঁচ দশকেরও বেশি সময় ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দুদেশের এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং অংশীদারিত্বের ক্ষেত্র আরও সম্প্রসারণ করার জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা প্রয়োজন। ভিয়েতনামের রাষ্ট্রদূত দুদেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপন, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ও উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, নির্বাচন কমিশন ইসি আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচন সম্পন্ন করতে চায়। তিনি গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে ইসির প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের একথা জানান। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, সভায় জাতীয় সংসদের ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয়েছে। এই নির্বাচনে সেনাবাহিনী থেকে শুরু করে সংশ্লিষ্ট সকল বাহিনী থাকবে বলেও জানান তিনি। জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা বলেছেন, ইরান যুদ্ধের শুরুর দিকে মার্কিন হামলায় অন্তত ১৭৭ জন বেসামরিক লোক নিহত হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধ সংঘটিত করেছে। ইরান বিষয়ক স্বাধীন আন্তর্জাতিক অনুসন্ধান মিশনের সর্বশেষ প্রতিবেদনে এই অভিযোগ করা হয়। গত ফেব্রুয়ারিতে একটি স্কুল এবং একটি ক্রীড়া কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলায় এসব বেসামরিক লোক নিহত হয়। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এ ধরনের তথ্য উপাত্ত তাদের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা আরও জানান, জানুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভ দমনেও ইরানি কর্তৃপক্ষ মানবতা বিরোধী অপরাধ করেছে। ওই সময় নিরাপত্তা বাহিনীর হাতে ইরানের ৩১টি প্রদেশে ব্যাপক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সৌদি আরবের অনুরোধে ইরান সমর্থনপুষ্ট হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণ করতে তেহরানের প্রতি অনানুষ্ঠানিক আহ্বান জানিয়েছে চীন। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, লোহিত সাগর উপকূল ও বাবেল মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে হুতিরা দ্রুত অগ্রসর হওয়ায় সৌদি আরব চীনের কাছে এই কূটনৈতিক সহায়তা চায়। গত বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেইজিংয়ে এক বৈঠকে সংলাপের মাধ্যমে সংকটের সমাধানের আহ্বান জানিয়েছিলেন। সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, আনুষ্ঠানিক ওই আহ্বানের পর অনানুষ্ঠানিকভাবে এক বার্তায় চীন তেহরানকে সরাসরি হুতিদের নিয়ন্ত্রণ করার কথা বলে। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে ইরান বিরোধী মার্কিন ইসরায়েলি যুদ্ধ বন্ধ করতে হবে। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণের জন্য জাতিসংঘের বিশেষজ্ঞদের অনুমোদন দেওয়ার লক্ষ্যে আনা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র সমর্থিত এই প্রস্তাব উত্থাপিত হয়। কানাডাকে প্রথম সহযোগী দেশ করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। একই সঙ্গে তিনি প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং জ্বালানি নিরাপত্তা বিষয়ে ইইউ এর আরও ঘনিষ্ঠ সহযোগিতা কামনা করেন। বুধবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন কানাডাকে সহযোগী সদস্যপদ প্রদানের প্রস্তাব দেন। খেলার খবর, হকি। জাপানের কাকামিগাহারায় ২০তম এশিয়ান গেমসের গ্রুপ এ এর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ পুরুষ হকি টিম দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে পরাজিত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার সন্ধে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। ঢাকার আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, মাছের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশার ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশে পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি পাঁচ দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন।

বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন।

এদেশে আপনার আমার সবার, আসুন আমরা সবাই দেশের কাজে নিয়োজিত হই, দেশকে ভালোবাসুন, দেশের সেবায় নিয়োজিত হন। বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে বেলা দুটা পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপরে পুনরায় বেলা দুটা পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা. অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 90 মেগাহার্টজ ও এফএম 102 মেগাহার্টজে.
1: বাংলাদেশ বেতার ঢাকা. আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস. দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না. ঢাকার আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে. আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে. দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে. আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা. জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা ক এর অনুষ্ঠান পরিচিতি. পবিত্র কুরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কুরআন শুনতে পাবেন বেলা 2:20। এ সপ্তাহের নাটক বহুরূপী শুনবেন বেলা 3:05। রচনা শফিকুল আলম বাবু, প্রযোজনা মীর নাসির আহমেদ. মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা শুনতে পাবেন বিকেল 4:05। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন রয়েছে বিকেল 4:35। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 এবং কৃষাণ বধু সন্ধে 6:05। সন্ধে 7:05 শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার. সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ. নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাঁপা শুনবেন রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাত সুরে মাধা শুনবেন রাত 10:30।
3: এফএম 92 মেগাহার্টজে সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান.

মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন, এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন, মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন। মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, আসুন আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করি।

0: একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র কোরআনের ধারাবাহিক অনুষ্ঠান তাফসিরুল কোরআন। আজ তাফসির পেশ করছেন মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির তাওহিদ।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি তাফসিরুল কোরআন। আমরা এই অনুষ্ঠানে মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিকভাবে আয়াতের অনুবাদ, তাফসির এবং ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করে থাকি। আজকেও আমরা সূরা বাকারা এর 188 নম্বর আয়াত থেকে 192 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসির শুনব। সম্মানিত শ্রোতা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন মানব জাতির হেদায়েতের আলোকবর্তিকা হিসাবে নাজিল করেছেন। আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারচ্ছন্ন যুগের সেই চরম পাপিষ্ঠ মানুষগুলো কোরআনের আলোয় আলোকিত হয়ে দুনিয়াতেই বেহেশতের সুসংবাদ অর্জন করতে সক্ষম হয়েছিল। মহাগ্রন্থ আল কোরআনের অনুসরণ একজন মানুষকে সমস্ত জায়গায় সুন্দর শৃঙ্খলা এনে দেওয়ার পাশাপাশি আত্মিক প্রশান্তি, দুনিয়ার মুক্তি এবং জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার যে আলোর প্রয়োজন, হেদায়েতের প্রয়োজন, তা মানুষকে দিয়ে থাকে। মহাগ্রন্থ আল কোরআনের অনুসরণ একজন মানুষকে সর্বদা সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। তাই মহাগ্রন্থ আল কোরআন আমাদের বেশি বেশি জানা, পড়া এবং এই কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে গড়ে তোলা প্রয়োজন। পরিবারের প্রত্যেক সদস্যকে কোরআনের আলোয় আলোকিত করতে হবে। একজন সাধারণ মানুষও যাতে মহাগ্রন্থ আল কোরআনের গভীর থেকে গভীর জ্ঞানগুলো অর্জন করতে পারে, তার জন্যই আমাদের এই তাফসিরুল কোরআন অনুষ্ঠান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমের সূরা বাকারা এর 188 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তাআলামুন। তোমরা অন্যায়ভাবে একে অপরের অর্থ সম্পদ গ্রাস করো না এবং জনগণের সম্পদের কিয়দাংশ জেনে শুনে পাপ পথে গ্রাস করার জন্য বিচারকদের কাছে পেশ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে ঘুষের লেনদেন বা অবৈধ লেনদেনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন যে অপরের কোনো সম্পদ তোমরা অন্যায়ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্নভাবে কলা কৌশলে

0: তোমরা ভক্ষণ করো না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আয়াতটি ওই ব্যক্তি সম্বন্ধে অবতীর্ণ হয়েছে যার নিকট অপরের ধন সম্পদ রয়েছে এবং ওই হকদার ব্যক্তির নিকট কোনো প্রমাণ নেই। তখন ওই লোকটি অস্বীকার করত বিচারকের নিকট গিয়ে নিজেকে মুক্তরূপে সাব্যস্ত করেছে, অথচ সে জানে যে ওই দাবিদারের মাল তার নিকট রয়েছে, অর্থাৎ সে হারাম খাচ্ছে এবং নিজেকে পাপীদের অন্তর্ভুক্ত করছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই সহ অসংখ্য মুফাসসিরিনে কেরাম তারা বর্ণনা করেছেন, ওই ব্যক্তি যে অত্যাচারী এটা সে নিজে জানা সত্ত্বেও তার বিবাদ করা মোটেই উচিত নয়, অর্থাৎ যে জানে যে আমি অন্যায় করেছি বা আমার কাছে এই অর্থ সম্পদ অবৈধ রয়েছে, তার কখনোই বিচার সালিশ করে সেটাকে ভক্ষণ করার চেষ্টা করা উচিত নয়। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ইন্নামা আনা বাশারুন, আমি নিশ্চয়ই মানুষ, লোকজন আমার নিকট বিভিন্ন বিবাদ নিয়ে উপস্থিত হয়, সম্ভবত একজন অপরজন অপেক্ষা বেশি যুক্তিবাদী, বেশি সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারে, তার যুক্তিপূর্ণ কথা শুনে আমি হয়তো তারই পক্ষে ফয়সালা করে থাকি, অথচ ফয়সালা প্রকৃত ঘটনার বিপরীত। তবে জেনে রেখো, যে ব্যক্তির পক্ষে এরূপ ফয়সালা করার ফলে কোনো মুসলমানের হক আমি তাকে দিয়ে দিই, ওটা হচ্ছে আগুনের টুকরো, তাই হয় সে ওটা উঠিয়ে নেবে না হয় ছেড়ে দেবে। আলোচ্য আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে বিচারকের বিচার কোনো মামলার মূলকে শরীয়তের নিকট পরিবর্তন করে না। প্রকৃতপক্ষে যা হারাম তা কাজীর ফয়সালায় হালাল হয়ে যায় না এবং যা হালাল তা হারাম হয় না। অর্থাৎ সম্মানিত শ্রোতা, অনেক সময় যুক্তিতর্কের মাধ্যমে আমাদের কোর্ট কাচারি বিভিন্ন জায়গায় আদালতে সেটা প্রকৃত যুক্তিতর্কের মাধ্যমে অথবা বাক পণ্ডিত্যতার মাধ্যমে একটি জিনিসকে এস্টাবলিশ করা যায়, প্রতিষ্ঠিত করা যায়, জজ হয়তোবা নিজেও সেই দলিল বা কথার যে যুক্তিকতা সেটা শুনে ফয়সলা দিতে পারেন, তবে প্রকৃতপক্ষে যা সত্য তাই কিন্তু এখানে বিচার হবে। কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল বিচারের সঠিক বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। তাই কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে যুক্তি তর্ক বা প্রমাণ না থাকার কারণে অনেক সময় অনেক জিনিস আইনগতভাবেও বা স্বীকৃতির মাধ্যমে ভোগ করা সম্ভব, কিন্তু প্রকৃত যে বিচার তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। কারণ বিচারকের ফয়সালা বাহ্যিকভাবে তার যুক্তিতর্কের উপরে হয়ে থাকে, কিন্তু প্রকৃত যে সত্য তা কিন্তু সত্যই থেকে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচ্য এই 188 নম্বর আয়াতে সেই সকল মানুষদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন যে তোমরা জেনে শুনে বুঝে তোমরা অপরের সম্পদ তোমরা ভোগ করো না। সম্মানিত শ্রোতা, আমরা যদি লক্ষ্য করি তাহলে অধিকাংশ মানুষ যারা চুরি করেন, ডাকাতি করেন, ছিনতাই করেন অথবা কোনো একটা ডকুমেন্টস গুপ্ত রেখে বা কোনো একটি ডকুমেন্টস হাইড করে বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে মানুষের সম্পদ ভোগ করার চেষ্টা করে, উত্তরাধিকারের সম্পদ ভোগ করার চেষ্টা করে থাকে, ভাই বোন, বোন ভাই বা আত্মীয় স্বজনের সম্পদ নানাভাবে দলিল বিভিন্ন কাগজপত্র হাইড রেখে প্রকাশ না করার মাধ্যমেও মানুষ অন্যের সম্পদ ভোগ করার ইতিহাস আমরা দেখে থাকি বা জেনে থাকি। সম্মানিত শ্রোতা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচ্য আয়াতে এই সকল ধরনের গোপনে বা প্রকাশ্যে যত ধরনের অবৈধ ভক্ষণ রয়েছে, অবৈধ লেনদেন রয়েছে, সমস্ত লেনদেনকেই আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন, কোনোটাই মানুষের জন্য বৈধ নয়। তাই এই পৃথিবীর জমিনে কোনো ভাই বা বোন অথবা অন্যের কোনো সম্পদ অন্যায়ভাবে ভোগ করার মানেই হলো যে এটা আমি ঋণগ্রস্ত হয়ে গেলাম, তার কাছ থেকে ধার নিলাম, যে ঋণ আমাকে কাল কিয়ামতের ময়দানে অনেক বেশি মূল্য দিয়ে পরিশোধ করতে হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব সময় সাহায্য চাইতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে কখনোই এই ধরনের হারাম জিনিস আমাদেরকে ভক্ষণ করার সুযোগ না দেন, আমরা যাতে হারাম থেকে বেঁচে থাকতে পারি, শয়তানের ধোকা থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা এর 189 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা উল হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হাজ ওয়ালাইসাল বিররু বিআন তাআতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররু মানিত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা আল্লাপাক রব্বুল আলামিন তার হাবিবকে জানাচ্ছেন, হে আমার হাবিব, তারা আপনার কাছে নতুন চাঁদের বিষয়ে জানতে চায়। আপনি বলে দিন, এটি মানুষের জন্য এবং হজের জন্য সময় নির্ধারণ করার মাধ্যম, আর পিছনের দিক দিয়ে ঘরে প্রবেশ করাতে কোনো পুণ্য নেই। অবশ্য পুণ্য আছে কেউ তাকওয়া অবলম্বন করলে। সুতরাং তোমরা দরজা দিয়ে ঘরে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা কৃতকার্য হতে পারো। আলোচ্য আয়াতে আল্লাপাক রব্বুল আলামিন চাঁদ সম্পর্কে বর্ণনা দিয়েছেন। ইয়াস আলুনাকে আনিল আহিল্লা, হে নবী, আপনাকে চাঁদ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। মদিনার মানুষ, মক্কার মানুষ যারা পৌত্তলিক ছিল, তারা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাঁদ সম্পর্কে জানতে চাইলেন যে এই চাঁদের বিষয়টা কি। আল্লাপাক রব্বুল আলামিনের হাবিব এই চাঁদ সম্পর্কে জবাব দিলেন, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হাজ ইন্ন ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। সূরা তাওবার মধ্যে আল্লাপাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, সৃষ্টি জগৎ যেদিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকেই আল্লাপাক রব্বুল আলামিন গণনার জন্য 12টি মাস নির্ধারণ করেছেন। আর এই 12টি মাসের মধ্যে নির্ধারণ করেছেন আল্লাপাক রব্বুল আলামিন চাঁদের মাসকে কেন্দ্র করে। কুল হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হাজ, এই যে চাঁদ উদিত হয় প্রত্যেক মাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক সিস্টেম তৈরি করে দিয়েছেন, চাঁদ দেখে মানুষ রোজা রাখে, চাঁদ দেখে মানুষ ঈদ উদযাপন করে, চাঁদ দেখে প্রত্যেক মাসের 13-14-15 আইয়ামে বীজের রোজা রাখে, চাঁদ দেখেই বছর গণনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, এই চাঁদটা হলো মানুষের হিসাব গণনার জন্য, মানুষের ইবাদতের দিনগুলো কখন কিভাবে আসবে সেগুলো গণনার জন্য এবং হজের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলো এই আলোচ্য আয়াতের মাধ্যমে উল্লেখ করেছেন, কারণ মানুষ এই চাঁদের মাসকে হিসাব রাখবে। সম্মানিত শ্রোতা, আমরা ইংরেজি মাস অর্থাৎ সৌর জগতের যে সৌর হিসাব সেটা আমরা অনেকেই জানি, আমরা বাংলা মাস সম্পর্কে ধারণা রাখি, কিন্তু ইসলামিক জীবনে ইবাদতের ক্ষেত্রে সমস্ত ইবাদতের যে সময়গুলো নির্ধারিত হয় চাঁদকে কেন্দ্র করে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদকে এমনভাবে সৃষ্টি করেছেন, যখন চাঁদটি প্রথম ওঠে 1 তারিখ, তখন চিকন হয়ে হালকা হয়ে ওঠে, যখন 2-3 দিন যখন বাড়তে থাকে, 15 দিন পর্যন্ত যখন চলতে থাকে, তখন পরিপূর্ণ চাঁদটি পূর্ণতায় পৌঁছে যায় এবং পূর্ণিমা সংগঠিত হয়, এবং সেই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীকে আলোকিত করে দেন, সুবহানাল্লাহ। আবার এই 15 দিনের পরে এই চাঁদটি একটু একটু করে ক্ষয় হতে শুরু করে, আস্তে আস্তে 29 তারিখ পর্যন্ত চাঁদটি একেবারে প্রায় নিঃশেষ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 29 দিনে চাঁদের মাস কমপ্লিট করবে, যদি চাঁদ দেখা না যায় তাহলে সেই মাসটি তোমরা 30-এ পরিপূর্ণ করবে। সম্মানিত শ্রোতা, আমরা বহু মানুষ এরকম জানি, দেখি, বুঝেছি আগের, যারা চাঁদ দেখেই রাতের বেলায় বলে দিতে পারতেন যে আজকে মাসের কয় তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে চাঁদকে এক মহা সৃষ্টি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য নির্ধারণ করেছেন। ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুত মিন যুহুরিহা, আরবের মানুষদের মধ্যে এমন কিছু প্রচলন ছিল যে তারা ঘরের দরজার সামনে দিয়ে প্রবেশ না করে তারা পিছনের দরজা দিয়ে প্রবেশ করত। যেমন কেউ যদি সফরে যেতেন, তাহলে সফরে গিয়ে যদি কোনো কারণে তার সফরটি ক্যান্সেল হতো বা বাদ হয়ে যেত, তখন তারা সেখান থেকে আসার সময় তারা ঘরের দরজা দিয়ে প্রবেশ করাটাকে তারা অমঙ্গল মনে করত, যেহেতু আমার সফরটি বাতিল হয়েছে, একটি নেগেটিভ বিষয়, এটা যদি ঘরের সামনের দরজা দিয়ে আমরা প্রবেশ করি তাহলে আমাদের অকল্যাণ হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারা হিজরত করে গেলেন, একজন সাহাবী তার খেজুরের বাগানের মধ্যে প্রবেশ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাগানে যখন প্রবেশ করলেন, তখন সামনের দরজা দিয়ে প্রবেশ করলেন এবং সামনের দরজা দিয়েই তিনি বের হলেন। তখন সবাই বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এটা পালন করি যে সামনের দরজা দিয়ে সবসময় প্রবেশ করা যায় না, প্রবেশ করার ক্ষেত্রে পিছনের দরজা ব্যবহার করলে আমাদের জন্য বেশি নিরাপদ হবে। এই সকল কুসংস্কারকে দূরীভূত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচ্য আয়াত নাযিল করলেন, ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুত মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররু মানিত্তাকওয়া, যে তোমাদের ঘরের পিছন দিক থেকে প্রবেশ করার মধ্যে তোমাদের জন্য কোনো কল্যাণ নেই, কোনো ক্ষতিও নেই, বরং তোমাদের জন্য কল্যাণ রয়েছে যে আল্লাহর ভয়কে অন্তরে রাখা। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, যে তোমাদের ঘরের সামনের দরজা দিয়ে তোমরা প্রবেশ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত তেলাওয়াত করে শোনালেন, তখন সমস্ত মানুষের মধ্যে এই ভুল ধারণা ভেঙে গেল এবং তারা দরজার সামনে দিয়ে প্রবেশ করার পথটাকে তারা গ্রহণ করলেন। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে আরবের মানুষগুলো এই সামনের দরজা এবং পিছনের দরজা দিয়ে প্রবেশ করার বিষয়টাকে কতটা শক্তভাবে তারা গ্রহণ করত। সম্মানিত শ্রোতা, অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের গ্রামে কিছু কিছু জায়গায় আমরা শুনি যে তারা বলে যে ঘরের পিছন দিক থেকে প্রবেশ করতে হবে, সামনে দিয়ে প্রবেশ করা যাবে না। বিধবা বা অন্যান্য যারা চাকরিচ্যুত হয়েছে বা কোনো একটি নেগেটিভ বিষয়কে সামনে এনে অনেকে বলার চেষ্টা করে যে তাকে ঘরের সামনের দরজা দিয়ে প্রবেশ না করে পিছন দিক দিয়ে প্রবেশ করাও, এই সব কিছুই কুসংস্কার এবং এখান থেকে আমাদেরকে অবশ্যই বের হয়ে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, যে তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তোমরা সফল কাম হতে পারবে। সম্মানিত শ্রোতা, এজন্য আমাদেরকে সবসময় আস্থা রাখতে হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ বরকতে পরিপূর্ণ করে দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা এর 190 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا ان الله لا يحب المعتدين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর তোমরা যুদ্ধ করো আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, অবশ্য বাড়াবাড়ি করো না, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। এই আলোচ্য আয়াতের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদকে ফরজ করেননি, এই আয়াতের মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে তোমরা যুদ্ধ করো। মুফাসসিরিন কিরাম লিখেন, এই আয়াতের নির্দেশের পরিপ্রেক্ষিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ওই লোকদের সাথে যুদ্ধ করতেন যারা তার সাথে যুদ্ধ করত, যারা তার সাথে যুদ্ধ করত না তিনিও তাদের সাথে যুদ্ধ করতেন না। আরো একাধিক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন যে তোমরা তাদের সাথে যুদ্ধ করতে থাকো যেমনি ভাবে তারা তোমাদের সাথে যুদ্ধ করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচ্য আয়াতের মাধ্যমে মুসলমানদেরকে শক্ত হওয়ার জন্য এবং কাফেরদের বিপক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যেই ঘোষণা দিয়েছেন যে লা ইউহিব্বুল মুআতাদিন, তবে তোমরা কখনোই সীমা লঙ্ঘন করবে না। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে শুধু ডিফেন্স নিতেন, অর্থাৎ তারা যদি যুদ্ধ করত তাহলে কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে প্রতিরোধ করতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচ্য আয়াতের মাধ্যমে দিক নির্দেশনা দিলেন যে তারা যেমনি ভাবে সকল মুশরিকরা ঐক্যবদ্ধ ভাবে তোমাদেরকে আক্রমণ করে, তোমরাও তাদেরকে ঐক্যবদ্ধ ভাবে আক্রমণ করবে, অবশ্যই সীমা লঙ্ঘন করা যাবে না। অর্থাৎ তারা যেইভাবে হত্যা করবে, যেই পন্থায় তোমাদেরকে কষ্ট দিবে, তোমরাও তাদেরকে সেই পন্থায় কষ্ট দিবে। ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরার মধ্যে উল্লেখ করেছেন, তারা যতখানি তোমাদেরকে কষ্ট দিবে তাদের সমপরিমাণ কষ্ট তোমরা তাদেরকে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচ্য আয়াত দিয়ে মুসলমানদেরকে শক্ত হওয়ার জন্য এবং যারা ইসলামের শত্রু তাদের বিরুদ্ধে জিহাদের জন্য দিক নির্দেশনা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা এর 191 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম ওয়াখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যেখানে তাদের পাবে হত্যা করবে এবং যেখান থেকে তারা তোমাদের বের করেছে তোমরা তাদের সেখান থেকে বের করবে। ফেতনা ফাসাদ হলো হত্যার চেয়েও গুরুতর অপরাধ। আর তোমরা তাদের সাথে মসজিদুল হারামের কাছে যুদ্ধ করবে না যতক্ষণ না তারা তোমাদের সাথে সেখানে যুদ্ধ করে, তবে তারা যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাহলে তোমরা তাদের হত্যা করবে, এ হলো কাফেরদের পরিণাম। সম্মানিত শ্রোতা, আলোচ্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন, অকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, সেই সকল চুক্তিভঙ্গকারী মুশরিক এবং মক্কার যে কাফেররা রয়েছে তাদেরকে তোমরা যেখানে পাবে সেখানে হত্যা করবে। ও আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কত, এবং তোমাদেরকে যেখান থেকে বের করে দিয়েছে তাদেরকেও তোমরা সেখান থেকে বের করে দাও। অর্থাৎ এই আলোচ্য আয়াতের দ্বারা মক্কা বিজয়ের যে ঘটনা সেটা আমরা উল্লেখ করতে পারি। মক্কা বিজয়ের দিনে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সকল মক্কার কাফেরদেরকে ঘোষণা করলেন, যারা আবু সুফিয়ানের ঘরের মধ্যে প্রবেশ করবে তারা নিরাপদ, যারা মসজিদুল হারামের মধ্যে প্রবেশ করবে তারা নিরাপদ থাকবে, যারা নিজেদের ঘরের দরজাকে বন্ধ করে ভিতরে অবস্থান করবে তারা নিরাপদ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টত জানিয়ে দিয়েছেন, মসজিদুল হারামে যদি তারা তোমাদের সাথে যদি সংঘাত করে তাহলে তোমরাও তাদের সাথে যুদ্ধ করবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন হারামের চত্বরে যে যুদ্ধ বিগ্রহ ঝগড়া ফাসাদ নিষেধ করেছিলেন মক্কা বিজয়ের দিনে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাময়িক সময়ের জন্য অনুমতি দেয়া হয়েছিল যে মক্কার চত্বরেও হত্যাকাণ্ড করা যাবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানিয়েছেন যে হারামের চত্বরে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ, তবে শান্তি প্রতিষ্ঠার জন্য কাফিরদেরকে সমচিন শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাময়িক সময়ের জন্য অনুমোদন দিয়েছেন। কেউ কেউ বলেছেন একদিন, কেউ কেউ বলেছেন এক ঘন্টা, কেউ কেউ বলেছেন সামান্য কিছু সময়ের জন্য মক্কাতুল মুকাররমার হারামের চত্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধ করার জন্য অনুমতি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচ্য আয়াতে আরো ঘোষণা করেছেন যে তোমাদেরকে যেখান থেকে বের করে দিয়েছে তোমরাও তাদেরকে বের করে দাও, তবে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কত, অবশ্যই ফিতনা বা বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি প্রতিষ্ঠার জন্য যেই প্রতিরোধ করে তোলা, শাস্তি দেয়া আলোচ্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলোকে বৈধ বলেছেন। আমরা সামাজিকভাবে দেখি অনেককে শাস্তি দিতে হয়, দণ্ড দিতে হয়, কারণ বিচারিক প্রক্রিয়ায় যদি এই বিচারগুলো সক্রিয়ভাবে প্রতিষ্ঠিত করা না হয় তাহলে সমাজের মধ্যে অন্যায় আরো বেড়ে যাবে, হত্যা বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, যে তোমাদের জন্য কিসাসকে ফরজ করা হয়েছে, কারণ কিসাসের মধ্যে রয়েছে জীবন অর্থাৎ হায়াত। যখন একজন বুঝবে যে আমি যদি অন্যায়ভাবে কারো উপরে হত্যা করি, কাউকে যদি ক্ষতিগ্রস্ত করি, তাহলে আমাকেও হত্যা হতে হবে, তখন সে এই ভয়ে আর অন্য কাউকে অন্যায়ভাবে হত্যা করবে না। এই হত্যা না করার কারণে একজনের জীবন বেঁচে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তির মধ্যেই মানুষের কল্যাণ রেখেছে। এজন্য কোরআনের যতগুলো বিধান রয়েছে প্রত্যেকটি বিধানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী শান্তির পথকে উন্মোচিত করেছেন। মানুষ অনেক সময় মনে করে যে কোরআনের হুকুম আহকামগুলো বা কোরআনের বিধানগুলো অনেক কঠিন এবং অনেক নির্দয়, মোটেও নয়, কারণ মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। চুরি করলে তার হাত কেটে দিতে হবে, والسارق والسارقه فقطعوا ايديهما, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন চুরি করলে তার হাত কেটে দাও, হত্যা করলে তাকে হত্যা করো, এমনি ভাবে মদ পান করলে তাকে বেতের আঘাত করো, জিনা করলে বেতের আঘাত করো, এবং বিবাহিত নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয় তাহলে তাদেরকে রজম করা হোক। এই যে কোরআনের যে বিধানগুলো, এই বিধানগুলো মানব জগতের মধ্যে শান্তি বিধান প্রতিষ্ঠা করে, আর যখনই এর ব্যত্যয় কোনো আইন আনা হয়েছে তখনই মানুষ আইন ভাঙতে শুরু করেছে। এজন্য কোরআনের আইনগুলো চিরন্তন, সারা বিশ্বময় কোরআনের আইনগুলো সুন্দরভাবে প্রয়োগ হলে তাহলে মানুষ শান্তি পাবে এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনা প্রতিষ্ঠা করতে নিষেধ করেছেন, ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মসজিদিল হারামি হাত্তা ইয়ুকাতিলুকুম ফি ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, তোমরা মসজিদে হারামের নিকটে তাদের সাথে ঝগড়া করবে না, যদি তারা তোমাদেরকে হত্যা করে তোমরাও তাদেরকে হত্যা করো। কাযালিকা জাযাউল কাফিরিন, যারা কুফরি করবে অকৃতজ্ঞ এটাই হলো তাদের সমচিন বিচার এবং তাদের পরিণাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা এর 192 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন, ফাইনিন তাহাও ফাইনাল্লাহা গফুরুর রহিম, আর তারা যদি বিরত থাকে তবে আল্লাহ তো পরম ক্ষমাশীল পরম দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সকলকে শান্তির কথা বলেছেন, অন্যায় পথ থেকে ফিরে থেকে মানুষকে শান্তির পথে চলার, ফিতনা থেকে বেঁচে থেকে মানুষকে ক্ষমা করা এবং শান্তির পথে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছেন। আলোচ্য আয়াতগুলো থেকে আমরা একদিকে অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করা বা ভক্ষণ করার যে হারাম সেই শিক্ষা আমরা পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদ কেন সৃষ্টি করেছেন তার বর্ণনাগুলো আমরা জেনেছি, যে এই চাঁদের হিসাব আমাদেরকে রাখতে হবে সারা বিশ্বের সকল মুসলমানের জন্য। আজকে চাঁদের কয় তারিখ এবং কোন মাস, এই চাঁদের হিসাব রাখা ফরজে কিফায়া। অর্থাৎ সবাই যদি ভুলে যায় যে আজকে চাঁদের কোন মাস, তাহলে পৃথিবীর সবাই ফরজ তরকের গুনাগার হবে। এজন্য চাঁদের হিসাব আমাদেরকে রাখতে হবে এবং মানুষের প্রয়োজন এবং হজের জন্য এবং বিভিন্ন ইবাদতের জন্য এই চাঁদকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন গণনার মাধ্যম হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধ করার জন্য, ফেতনাকে প্রতিরোধ করার জন্য, জালেমের জুলুমকে বন্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধ করার অনুমতি দিয়েছেন। সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুতে সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন। সীমা লঙ্ঘন করা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোর মাধ্যমে আমরা আমাদের জীবনে শান্তি বাস্তবায়ন করতে পারি। এই কোরআন যদি আমরা নিয়মিত তেলাওয়াত করি, কোরআনের শানে নুজুলগুলো যদি আমরা বুঝি এবং কোরআনের শিক্ষা যদি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে নিঃসন্দেহে আমরা এই দুনিয়ার জীবনের শান্তি এবং পরকালীন মুক্তি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহাগ্রন্থ এই কোরআনের গভীর থেকে গভীর জ্ঞানগুলো অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত শ্রোতা, আমাদের এই তাফসিরুল কোরআন অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি শুক্রবার দুপুর 2:20। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: এতক্ষণ পবিত্র কোরআনের তাফসিরুল কোরআন প্রচারিত হলো। আজ তাফসির পেশ করলেন মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের তাওহীদ। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনে এবার শুনবেন ভক্তিমূলক নজরুল সঙ্গীত। কণ্ঠ দিয়েছেন এ কে এম শহীদ কবির।

0: ভক্তিমূলক নজরুল সঙ্গীত শুনলেন।
1: মাদককে না বলুন, সুন্দর জীবন গড়ুন, মাদক ছাড়ুন, সুস্থ জীবন বেছে নিন। মাদক নয়, শিক্ষা হোক জীবনের শক্তি। মাদকমুক্ত সমাজ, নিরাপদ ভবিষ্যৎ। মাদকের ছোবল রুখি, সুন্দর জীবন করি, মাদককে প্রতিরোধ করি। আসুন দেশকে সমৃদ্ধ করি। দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। এ দেশ আমার আপনার সকলের, তাই এদেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবারই। মাদক থেকে দূরে থাকুন, স্বপ্নকে সত্যি করুন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন আমাদের আয়োজন ডালিতে রয়েছে আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন আলমারা মিনু, গানের কথা লিখেছেন আহমেদ রিজভী, সুর করেছেন প্রণব দাশ।

আদুরিন গান শুনছেন আলমারা মিনুর কণ্ঠে। এবার গানটির কথা লিখেছেন নুরুজ্জামান শেখ, সুর করেছেন সেলিম আশরাফ।

আধুনিক গান শুনলেন শিল্পী ছিলেন আলমারা মিনু। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা বাংলাদেশ বেতার, খবর পড়ছি রেবেকা ইয়াসমিন। প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি গতরাতে এক্সে এক পোস্টে তাকে শুভেচ্ছা বার্তা জানান। প্রধানমন্ত্রী কার্যালয়ের ফেসবুক পেজেও নরেন্দ্র মোদীর ছবি সংবলিত কার্ড প্রকাশ করে এই শুভেচ্ছা বার্তার কথা তুলে ধরা হয়েছে। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। তারেক রহমানের এই শুভেচ্ছা বার্তা দেওয়ার আধা ঘণ্টার মধ্যেই তাকে ধন্যবাদ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই বার্তাকে গভীরভাবে মূল্যায়ন করছেন। উল্লেখ্য, গতকাল 76তম জন্মদিন পার করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ কে এম শামসুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নিরাপত্তা পরিবেশ দ্রুত পরিবর্তিত হচ্ছে। সশস্ত্র সংঘাত, ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, প্রযুক্তিগত পরিবর্তন, অর্থনৈতিক অনিশ্চয়তা ও জলবায়ুজনিত চাপ এ পরিবর্তনের প্রধান কারণ। তিনি বলেন, এই পরিস্থিতিতে উন্নয়নশীল দেশগুলোর নিরাপত্তা, সমৃদ্ধি ও আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। চীনের বেইজিংয়ে 15-17 সেপ্টেম্বর অনুষ্ঠিত 13তম বেইজিং শিয়াংশান ফোরাম অনুষ্ঠিত হয়। ফোরামের চতুর্থ প্লেনারি অধিবেশনে দ্য রোল অ্যান্ড ভিশন অব ডেভেলপিং কান্ট্রিজ শীর্ষক আলোচনায় বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা এসব কথা বলেন। ফোরামে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপ থেকে আগামীকাল জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস। আগামী 3-4 মাসের মধ্যে তিতাস ও বাখরাবাদের আরও 4টি কূপ থেকে প্রায় 67.5 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন কূপ খনন ও বিদ্যমান গ্যাস ক্ষেত্রের উন্নয়ন কার্যক্রমের সুফল হিসেবে এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। কয়েক মাসের উচ্চ মূল্যস্ফীতির পর দেশে মূল্যচাপ কমার প্রবণতা অব্যাহত রয়েছে। টানা তৃতীয় মাসে কমে আগস্টে সার্বিক মূল্যস্ফীতি 8.26% নেমে এসেছে। এটি গত 10 মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতির হার। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতিও 7% ঘরে নেমে আসায় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্যচাপ কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাবে জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল 8.32%। এক মাসের ব্যবধানে তা কমে 0.6% এসেছে। এর আগে জুনে মূল্যস্ফীতি ছিল 9.16% এবং মে মাসে 9.42%। ফলে মে মাসের তুলনায় 3 মাসে মূল্যস্ফীতি কমেছে 1.16%। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অপব্যবহার নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার। এআই ব্যবহার করে ডিপ ফেক তৈরি করে মানুষকে হয়রানিসহ নানা ধরনের অপব্যবহার, এমনকি শিশুদের লক্ষ্য করেও অপতৎপরতা চালানোর ঘটনায় সমাজে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে এ নিয়ে বিশেষজ্ঞদের মাঝেও উদ্বেগ তৈরি হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা জানিয়েছে, অসৎ রাজনৈতিক উদ্দেশ্যেও এআই ব্যবহার করা হচ্ছে। দেশে বিদেশে স্বার্থান্বেষী মহল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে এআই ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট সংবাদ, মতামত ও ছবি প্রচার করছে। এআই এর অপব্যবহার পর্যবেক্ষণের দায়িত্বে থাকা একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, এ ধরনের কর্মকাণ্ড দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। দুর্ঘটনায় গুরুতর আহত ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ের অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এ লক্ষ্যে সেপ্টেম্বর অক্টোবর 2026 প্রান্তের জন্য যোগ্য শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী 31 অক্টোবর রাত 11:59 পর্যন্ত ই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আবেদন করা যাবে। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখা থেকে 16 সেপ্টেম্বর জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ তীব্র আকার ধারণ করছে। সবশেষ হামলায় তিনটি শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছে। সৌদি আরব জানায় একটি হুতি ড্রোন ধ্বংস করা হয়েছে। এদিকে হুতিরা পবিত্র মক্কা নগরীতে হামলার কথা অস্বীকার করেছে। ইতালি জানায় তারা বাব আল মান্দেব প্রণালীতে চলাচলকারী তাদের বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন করবে। প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেতো বলেন, ইতালি নিরপেক্ষভাবে কাজ করবে এবং ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে না। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নাটক বহুরূপী। রচনা শফিউল আলম বাবু, প্রযোজনা মীর নাসির আহমেদ। নাট্যানুষ্ঠান বহুরূপী।

0: তোমাকে এই শহর ছেড়ে চলে যেতে হবে যুবক।
1: আমার অপরাধ?
0: তোমার অপরাধ, তুমি হৃদয় হরণকারী জাদুকর। এই শহরের কর্মচাঞ্চল্যে তুমি বারবার বিঘ্ন ঘটাও। শ্রমিকেরা কাজ করতে ভুলে যায়, শহরের সমস্ত কারখানার মালিকেরা অভিযোগ করেছে তোমার বিরুদ্ধে। তোমার মন্ত্রপুত সুর হরণ করেছে ঘুম এই শহরের সমস্ত যুবতীর। আর কি অভিযোগ তোমার প্রয়োজন?
1: মৃত্যুদণ্ডই এই অর্বাচীনের যথাযোগ্য শাস্তি।
0: শোনো তাহলে তোমরা, সে আমাদের এই শহরের অতিথি, কাজেই আমি এই অর্বাচীনকে একটা সুযোগ দিতে চাই। আমি চাই শহর ছেড়ে সে চলে যাক। তবে তোমাকে কিন্তু আমি খালি হাতে বিদায় করব না যুবক, তোমাকে যথেষ্ট সম্মানই দেয়া হবে।
1: আর যদি আমি শহর ছেড়ে না যাই?
0: তবে তোমাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে, এতটাই ভয়ঙ্কর যে পাখিরাও গাইতে ভুলে যাবে। স্রোতস্বিনী নদীকেও দুইবার ভাবতে হবে জলের তরঙ্গ তুলতে। যে আঙুল দিয়ে তুমি বাঁশিতে সুর তোলো, হয়তো সেই আঙুল কেটে নেওয়া হবে অকস্মাৎ।
1: আমার সুর তো বাতাসের সঙ্গে মিশে আছে মাননীয়, সে সুর মিশে আছে ভোরের আলোর সঙ্গে, ডাহুকের ডাকের সঙ্গে, ঝিঝিদের গানের সঙ্গে।
2: রুদ্র, রুদ্র শোন না, তুই যে বলছিস না যে আমাদের সুর তো বাতাসের সঙ্গে মিশে আছে মাননীয়, সেই সুর মিশে, টেম্পোটা আস্তে আস্তে বাড়া, আস্তে আস্তে বাড়া, কারণ পিচ একেবারে হাইতে চলে গেলে তোর রেঞ্জটা তুই কন্ট্রোল করতে পারবি না। আরেকবার ভাই, আমার সুর তো,
1: আমার সুর তো বাতাসের সঙ্গে মিশে আছে মাননীয়, সে সুর মিশে আছে ভোরের আলোর সঙ্গে, ডাহুকের ডাকের সঙ্গে, ঝিঁঝিদের গানের সঙ্গে। সে সুর মিশে আছে স্কুলের ঘণ্টা, জাহাজের ভেপো আর কিশোরীর খলবল হাসির সঙ্গে, পায়ের নূপুর, জলের তরঙ্গ, মেঘের নিনাদে সে সুর মিশে গেছে মাননীয়।
0: ব্রিলিয়ান্ট পারফরমেন্সটা এরকমই চাই, একদম সত্যিও যেন এই জিনিসটাই পাই, কেমন?
1: ঠিক আছে।
3: এই নতুন মেয়েটা ভালোই নাকি রে?
1: ভালোই মানে?
3: না মানে দেখতে ভালো, সুন্দর।
1: থিয়েটারের চেহারা দিয়ে তো কোনো লাভ নেই, অভিনয়টা জানতে হয়।
3: আরে আস্তে আস্তে জানবি, তুই তো মেয়েটারে দেখা ডায়লগ ভুলে গেলি। অবশ্য তোর আর দোষ দিয়ে লাভ কি, ডায়লগ তো ডায়লগই। কিছু কিছু সুন্দর মেয়ে দেখলে আমার অতীত ভবিষ্যৎ কেমন জানি একটা প্যাঁচ খাইয়া যায়। হ্যাঁ, তার উপরে মেয়েটা আবার পরছে শাড়ি, তার উপরে আবার মনে কর এই বৃষ্টিতে ভিজে আসছে, তার উপরে মনে কর।
1: আরে চুপ কর না, কি শুরু করলি? ওরা এইদিকে আসছে।
3: আরে আসুক আসুক। আচ্ছা ঠিক আছে, তো তোমরা চা খাবা নাকি নামিলা আপা?
4: না না, এখন আর চা খাবো না।
5: হ্যাঁ, আমার জন্য একটা বল রুদ্র, তুই তো এখন বাসায় যাবি নাকি?
1: হ্যাঁ, এখন আর কোথায় যাব?
4: তাহলে অর্পাকে সঙ্গে নিয়ে যা।
5: হ্যাঁ, তোর তো ওইদিকেই বাসা।
3: কি দরকার ছিল? আরে বাসাটা তো আমার দিকে হতে পারতো নাকি, কি বলো? কি পারতো না?
4: বেশি শখ হইলে ওই অর্পাকে পৌঁছে দিয়ে যা।
3: শখ তো ছিলই, তবে আজ থাক, এখন নিয়ে গেলে রুদ্র আমার মাইন্ড খাইতে পারে, বুঝছো?
6: নাবিলা পাপ, আমি কিন্তু একাই যেতে পারি।
4: যেতে পারবি না কেন, কিন্তু একদিকে বাসা হলে একসঙ্গে যাবি না? তাছাড়া থিয়েটারে গ্রুপ মেম্বাররা সবাই হচ্ছে ফ্রেন্ড।
5: রুদ্র কিন্তু আমাদের দলের সেরা পারফর্মার।
6: হ্যাঁ সেটা আমি জানি, তোমাদের দলের বেশ কয়েকটা শো আমি দেখেছি।
5: তোমাদের দল মানে কি? এখন তো এটা তোমারও দল।
4: তাই তো রে, এখন তো এটা তোরও দল।
7: হ্যাঁ ঠিকই তো, দল তো সবার, তবে মঞ্চের কিছু নিয়ম কানুন আছে যা ছোট বড় সবাইকে মেনে চলতে হয়। আরে মঞ্চে যে একদিনের সিনিয়র তাকেও সম্মান করতে হয়, সময় মাফিক সব কাজ করতে হয়। আসলে মঞ্চে কেউ টাকার জন্য আসে না, আসে মঞ্চটাকে ভালোবেসে।
4: হয়েছে হয়েছে, তোকে এই রাতে আর পাণ্ডিত্য করতে হবে না। রুদ্র যা, অর্পাকে বাড়িতে পৌঁছে দিয়ে আয়।
6: বুঝলেন ভাইয়া, মফস্বলে থিয়েটার করা আর ঢাকায় থিয়েটার করা একদমই আলাদা।
2: কোন দিক দিয়ে আলাদা বলো তো?
6: স্বপ্নের দিক দিয়ে, যে কোনো কাজের তো একটা গোল থাকে তাই না? মফস্বলে যারা থিয়েটার করে তাদের গোল কি?
2: থিয়েটার আর্টিস্টের আবার গোল কি হবে?
6: একজন অভিনেতা তো সব জায়গাটাতেই অভিনয় করতে চাইবে তাই না ভাইয়া? তার অভিনয়ের পরিসরটা বড় করতে চাইবে। মঞ্চে 10-12 জনের হাত তালি একজন অভিনেতার কতদিন পোষাবে বলেন?
2: কিন্তু সেটাই তো রিয়েল প্রজেকশন।
6: আজকের এই দিনে কিন্তু এরকম ভাবাটা ভুল ভাইয়া। আমার কাছে মনে হয় কি জানেন, থিয়েটারের প্ল্যাটফর্ম সারা জীবনের জন্য একটা লার্নিং প্ল্যাটফর্ম। শুধু অভিনয়ের জন্য না, জীবনবোধ তৈরির জন্য, মানুষের সঙ্গে কি করে মিশতে হয়, কি করে কথা বলতে হয়, কিভাবে বিনয়ী হতে হয়, কি করে অন্য মানুষকে ভালোবাসতে হয়। আমি কিন্তু মফস্বলে থিয়েটার করে এমনটাই শিখেছি।
2: বাহ, তুমি খুব সহজ করে বললে তো।
6: আপনাদের গ্রুপের নাটক মানে বহুরূপীর নাটক আমার খুব ভালো লাগে। আমি কিন্তু আগেই ভেবে রেখেছিলাম ঢাকায় এসে বহুরূপীর সঙ্গে জয়েন করব। হ্যাঁ, নাবিলাপুর সঙ্গে পরিচয় হতে আমার জন্য সহজ হয়ে গেল।
2: তোমাকে একটা কথা জিজ্ঞেস করব?
6: হ্যাঁ করুন না।
1: তুমি কি সবসময় শাড়ি পরো?
6: না না ভাইয়া, আজ একটা প্রোগ্রাম ছিল, একটা বড় অপুর অ্যানিভার্সারি। নাবুলি অপুর সঙ্গে আগে থেকেই ডেট ফিক্স করা ছিল, প্রোগ্রাম শেষ করে সরাসরি এখানে চলে এলাম।
1: তোমার ফেসবুক আইডিটা বলবে?
6: ও মা, এমন করে চাইছেন কেন? বলবো না কেন? তাছাড়া মজার ব্যাপার হলো, এই যে মামা দাঁড়ান দাঁড়ান, ভাইয়া আমার বাসা এখানে, আমি এখানেই নামবো।
1: কিন্তু মজার ব্যাপারটা বললে না?
6: আমি কিছুদিন আগেই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, আপনি অ্যাকসেপ্ট করেননি। আপনাকে তো আমি আগে থেকেই চিনতাম, গত বছর আপনারা যখন চাঁদপুরে গেলেন সেই শোটা আমি দেখেছি, আমি তখনই দেখেছি আপনাকে। আর এমনিতে মাঝে মধ্যে টিভিতে তো দেখি আপনাকে।
1: আমি অ্যাকসেপ্ট করিনি।
6: বাসায় গিয়ে চেক করবেন, অবশ্য তখন আমার প্রোফাইলে ছবি ছিল না, এখন আছে। ভাইয়া আজকে তাহলে আসি, কালকে দেখা হবে।
1: আচ্ছা।
4: আমি যখন হাত তুলবো তখন তোমরা কিন্তু শুরু করে দিবে।
1: আচ্ছা ঠিক আছে।
4: ধন্যবাদ।

0: কি ব্যাপার, রিহার্সাল ছেলে বাইরে এলে কেন? তুমি কি খুব টেনশনে আছো?
1: তোমরা সবাই মিলে এত টেনশন দিয়ে যদি বলো না তাহলে না
2: আমরা কি বলছিস বন্ধু? তুই কাল কোথায় ছিলে বন্ধু? রাতুলের বাসা।
1: জো জো দেখ, সব সময় ফাজলামো করবি না। নতুন প্রোডাকশনটা তো মঞ্চে তুলতে হবে নাকি? আমাদের শো এর ডেট ফিক্সড হয়ে গেছে অলরেডি, কতগুলো চরিত্র এখনো ঠিকঠাক মতো তোলা হয়নি, আর রুদ্র তো কয়েকদিন ধরে লেট করে আসছে, ম্যাক্সিমাম সিনে ও আছে। আর তোরা ভালো করেই জানিস আমি রিহার্সালে প্রক্সি পছন্দ করি না। এখন তো মনে হচ্ছে রুদ্রর একটা অল্টারনেটিভ তৈরি করে রাখা ভালো।
0: তাহলে সেটা করছিস না কেন?
1: করছি না কেন, মুশকিলটা হচ্ছে রুদ্রর কাজটা অন্যকে দিয়ে হয় না। হি ইজ এ ব্রিলিয়ান্ট অ্যাক্টর, ওর দম ওর ডায়লগ থ্রোয়িং দলের আর একটা ছেলের মধ্যেও নেই, আছে। আর ওই ক্যারেক্টারটা এতটা ইম্পর্টেন্ট যে
2: রুদ্র তুই দেরি করলি কেন? তোর জন্য রিহার্সাল শুরু করতে পারছি না আমরা।
0: আমরা সবাই মিলে আলোচনা করলে নিশ্চয়ই একটা সলিউশন বেরোবে।
2: তাছাড়া সেলফ কন্ট্রোল হচ্ছে একজন অভিনয় শিল্পীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
1: তোরা যে যন্ত্রণা দিচ্ছিস না, মানে আমার নিজের সেলফ কন্ট্রোল করাটাই তো মুশকিল হয়ে যাচ্ছে।
2: একটা নতুন প্রোডাকশন করতে গেলে ঝামেলা থাকবেই, আর এই ধরনের ঝামেলা এখন সব দলের মধ্যেই আছে। দলের সবাই কম বেশি ভিজুয়াল মিডিয়ায় কাজ করছে।
1: প্লিজ জোজো, আমাকে না জ্ঞান দিতে হবে না, তুই তো দলের সিনিয়র মেম্বার, সিনিয়র মেম্বার হিসেবে দলের অন্যদের একটু মোটিভেট কর। তা তো করবি না, জানা বাবা নাবিলাকে নিয়ে ওদের একটু বোঝা যা।
0: কাদের কে?
1: বুঝতে পারছিস না কাদের নিয়ে বলছি? আচ্ছা ঠিক আছে চলো।
3: ভাইয়া গানটা মোটামুটি ঠিক হয়ে গেছে, আর কয়টা রিহার্সাল করলে একদম গানটা রেডি হয়ে যাবে, আপনি কি একবার শুনবেন?
1: মানে সবকিছু ভালোয় ভালোয় শেষ হলেই হয়, শোনা আর একবার।

0: এই জুজু, বিষয়টা অন্যদিকে গড়াচ্ছে না তো? তুমি তো শতাব্দীকে ভালো করে চেনো।
1: হ্যাঁ, শতাব্দী থিয়েটারের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। অবশ্য রুদ্র খুব ডেডিকেটেড করবে, কিন্তু ইদানিং কেমন জানি হয়ে যাচ্ছে। একদিকে তার টিভি নাটক আর ওয়েবে কাজ করার ব্যস্ততা বাড়ছে, অন্যদিকে
0: অর্পার সাথে তার সখ্যতাটা বাড়ছে, এটাই বলবে তো? দেখো জুজু, আমি আর সবাই তো এক না যে থিয়েটারের জন্য প্রেম ভালোবাসা ঘর সংসার সব উজাড় করে দেব।
1: নাবিলা, জীবন কিন্তু একটাই, এই জীবনে প্রেম ভালোবাসা থাকবেই, পাশাপাশি কাজটাকেও সমানতালে এগিয়ে নিতে হবে। মূল বিষয় হচ্ছে প্রায়োরিটি, তুমি কোন বিষয়টাকে প্রাধান্য দিচ্ছ, এবং সময়ের হিসাবটাকেও সমানতালে গুরুত্ব দিতে হবে, তবেই তো জীবনের সার্থকতা।
0: বাহ, তুমি দেখি একেবারে শতাব্দীর মতো করে কথা বলছো, একেবারে গুরুর উপযুক্ত শিষ্য।
1: গুরু শিষ্য নয়, শতাব্দী আমাদের বন্ধু, তারও কোনো ভুল ত্রুটি হলে তাকে শুধরে দেওয়ার দায়িত্ব আমাদের, আবার সে যেহেতু আমাদের দলনেতা সেই সম্মানটাও আমাদের দিতে হবে, না হলে প্রজন্ম আমাদের কাছে কি শিখবে? এই যে মেলবন্ধন, এখান থেকে গড়ে ওঠে পরিবার, দল, সমাজ তথা দেশ।
0: বুঝতে পেরেছি, অনেক কিছু শেখার বাকি আছে, আরেকদিন না হয় শিখবো, আজ অনেক রাত হলো, চলো চলো ঘরে ফিরি।
2: আপনি প্রতিদিন আমাকে এগিয়ে দেন, কোনোদিনও বাসায় যেতে বলিনি, আজকে চলেন, আমার মার সঙ্গে পরিচয় করিয়ে দিই। আর হ্যাঁ, ডিম ভাজি দিয়ে ভাত খাওয়াতে পারি, যতদূর জানি আজকে বাসায় ভালো কোনো মেনু নেই।
3: আজ না অর্পা, সামনের রোববার যাব।
2: সামনের রোববার কেন?
3: হাতে সময় রেখে বললাম, যাতে ভালো মেনু রেডি করতে পারো। আচ্ছা অর্পা, একটা কথা বলি তোমাকে।
2: হ্যাঁ বলেন।
3: আমাকে তুমি করে বলতে পারো তো, আপনি বললে না অনেক দূরের মনে হয়।
2: চেষ্টা করব।
3: চেষ্টা করব মানে? এটা কি কঠিন কোনো কাজ নাকি?
2: খুব সহজ না?
3: বন্ধুত্ব হলে সবই সহজ। তার মানে আমাদের বন্ধুত্বটা এখনো হয়নি?
2: হয়নি,
3: সেটা তো আমি জিজ্ঞেস করছি।
2: মন খুলে আমি আপনার সঙ্গে কথা বলি, বন্ধুত্ব না হলে বলতাম। আচ্ছা বলবো।
3: কি বলবে?
2: রোববার থেকে তুমি করে বলবে।
3: রোববার কেন?
2: ফাইনাল প্রোডাকশনের আগে রিহার্সাল করতে হবে না?
3: ওকে, যাও তাহলে, রাত হয়েছে।
2: আপনি আগে রিক্সায় ওঠেন, তারপর আমি যাব।
3: আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এই মামা, বনশ্রী ব্লক যাবেন?
4: হ্যাঁ মামা, যামু।
3: কত নেবেন?
4: আপনি হিসাব করে দিয়েন।
3: আচ্ছা চলেন।
5: মামা, এই সিঙ্গারা দাও।
6: সিঙ্গারা তো ঠান্ডা মামা।
5: আরে ঠান্ডাটাই দাও না।

0: কে সোনাবিলা?
1: আরে আমি কি ঝামেলা পাকালাম?
0: প্রথম দিনই তো তুমি ওই অর্পাকে রুদ্রর সঙ্গে পাঠাইলে, ওই দিন থেকেই তো ঝামেলা শুরু।
1: এই তুই ঝামেলা ঝামেলা বলছিস কি জন্যে? ওরা দুইজন যদি কিছু করেও ওটা ওদের পার্সোনাল ম্যাটার, আমরা ওদের উইশ করতে পারি, চাস তো সেলিব্রেটও করতে পারি।
0: হ্যাঁ, বাট ওই পার্সোনাল ম্যাটারটা আবার দলে যাতে কোনো প্রভাব না ফেলে। খেয়াল করেছ, রিহার্সেলে রুদ্র কিন্তু মনোযোগী না। শতাব্দী ভাই এটা নিয়ে আমাদের সঙ্গে ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান করে। রুদ্র কি কিছু বলে না কি জন্য? এমন তো নয় যে রুদ্র ছাড়া দল চলবে না। রুদ্র কি এমন কি অভিনেতা হয়ে গেছে যে ওই ওই ওই ক্যারেক্টার ছাড়া?
2: এমন ভাবে বলছিস কেন? তুই কি রুদ্রকে জেলাস করিস? দেখ, আমি আর নামিলা অনেক বছর ধরে এই দলে আছি, প্রায় একসাথে বাড়ি যাই, একসাথে আসি, দিনের পর দিন রাতের পর রাত কাজের জন্য একসাথে কাটিয়েছি। কিন্তু এই এত বছরে আমাদের মধ্যে বন্ধুত্ব ছাড়া অন্য কোনো সম্পর্ক খুঁজে পেয়েছিস? সব কিছুর মধ্যে কিন্তু খুঁজতে যাস নি, এতে বরং দলের মধ্যে বিভেদ তৈরি হতে পারে।
0: দেখো, রিহার্সালে রুদ্রের ক্যারেক্টার কিন্তু আমি প্রক্সি দিই, সে নবাবের মতো হেলতে দুলতে আসে। নাবিলা বাবু শোনো, আমি যদি এই ক্যারেক্টারটা পাই না তা দেখিয়ে দিতাম, আমি অ্যাক্টিং জানি। কিন্তু না, দেখো লাস্ট চারটা প্রোডাকশনে লিড রোল করেছে রুদ্র। কেন? গ্রুপে যে প্রপার টাইমে আসতে পারে না তাকে সবসময় সুযোগটা দিতে হবে কেন?
1: দেখ অন্তিক, কে কোন ক্যারেক্টার করবে এটা তো নির্দেশকের ব্যাপার।
0: শতাব্দী ভাই ওকে এটা নিয়ে কিছু বলে না, সবাই কিন্তু এটা নিয়ে কানাঘুষা করে। আচ্ছা বাদ দাও, আমি যে তোমাকে বা তোমাদেরকে এটা বলেছি তা আবার শতাব্দী ভাইকে বলো না।
1: ওকে বলবো না। আচ্ছা আজ কি বার রে অন্তি?
0: শনিবার। কেন?
1: না কিছু না। আচ্ছা তুই এক কাজ কর, তুই এখন বাসায় যা।
0: আচ্ছা
1: আচ্ছা জজু, অর্পা সেদিন রোববারের কথা কি যেন বললো এখন ঠিক মনে পড়ছে না, ওকে জিজ্ঞেস করতে হবে।
2: নাবিলা, বিষয়টা আমাকেও ভাবিয়ে তুলেছে। অন্তিককে না হয় কোনো রকমে পাশ কাটিয়ে কথাগুলো বলে দিলাম, কিন্তু শতাব্দীকে ম্যানেজ করবি কিভাবে?
1: ছাড় তো, চল এখন যাই।

0: আপনি আসুন, ভেতরে আসুন।
1: থ্যাংক ইউ। অল্পা, আজকে রোববার তো?
0: হ্যাঁ, আপনি রোববার কেন আসতে চাইছিলেন সেটা তখন বুঝিনি, কিন্তু পরে অবশ্য বুঝেছি।
1: রোববারে আমার আসার কথা ছিল, আমি এসেছি। রোববারে তুমি আমাকে একটা কথা দিয়েছিলে অল্পা।
0: মনে আছে, মনে আছে। আসুন, সরি, আসো, ভেতরে আসো। তুমি এত সকাল সকাল আসবে সেটা কিন্তু বলনি।
1: কোনো ঝামেলা ফেলেছে?
0: একদম না, আমি এইমাত্র গোসল করলাম, কোনো কাজ নেই, তাই ভাবছিলাম শুয়ে শুয়ে একটা বই পড়ব। এর মধ্যে তুমি আসলে। তুমি বসো, আমি মাকে ডাকি।
1: শুভ জন্মদিন, এই গিফটটা তোমার জন্য।
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এটা কি শাড়ি? তুমি আমার জন্য শাড়ি কিনেছো?
1: কেন, শাড়ি উপহার দেয়া যায় না?
0: যাবে না কেন, কিন্তু শাড়ি উপহার দিলে?
1: শাড়ি ছাড়া আর কোনো উপহারের কথা মাথায় আসলো না, যে উপহার তোমার সবটুকু জড়িয়ে রাখতে পারে।
0: তুমি চাও তোমার উপহার আমাকে জড়িয়ে রাখুক, আর কিছু চাও না?
1: একটু সংখ্যা আছে, তুমি সংখ্যাটা মুছে দিলে চাইতাম।
0: বেশ কয়েকদিন ধরে আমার সঙ্গে মিশছো, তারপর সংখ্যা কেন? জন্মদিনে সকালে সুন্দর একটা গিফট, আমার মনটাই ভালো হয়ে গেল। তুমি বসো, আমি মাকে তোমার কথা বলে আসি।
1: আসসালামু আলাইকুম খালাম্মা।
2: ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা?
1: জি খালাম্মা।
2: তোমার কথা অর্পার কাছে শুনেছি, চাঁদপুর থাকতে তোমার অভিনীত নাটকও আমি দেখেছি, অনেক ভালো অভিনয় করো তুমি। তোমাদের দলে আমার মেয়েটাকে নিয়েছো, আমি অনেক খুশি হয়েছি, কারণ আমি মনে করি স্টুডেন্ট লাইফ, সংস্কৃতি বা খেলাধুলা, এই জাতীয় কোনো কাজে সম্পৃক্ত থাকা উচিত। তাতে করে ছেলে মেয়েদের মানসিক শারীরিক স্বাস্থ্যের যেমন উন্নয়ন হবে, পাশাপাশি আজে বাজে আড্ডা থেকে অনেক দূরে থাকবে।
0: মা, শুরু হয়ে গেল তোমার লেকচার, কোথায় তুমি জিজ্ঞেস করবে রুদ্র কি খাবে, আর তুমি কি না?
1: খালাম্মা তো ভুল কিছু বলেননি, এখন তো সবাই শুধু মোবাইল নিয়ে ব্যস্ত, পরিবার বা বন্ধুদের সময় দেবার মতো সময় কই, সবাই যে যার মতো ব্যস্ত, শিল্প সংস্কৃতি করবার সময় কারো হাতে নেই।
0: এই যে আপনিও, না না মানে তুমি আবার শুরু করলে।
2: আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি যাই তোমাদের জন্য খাবার রেডি করি।
1: তোমার আজকে প্ল্যান কি বলো তো?
0: তুমি প্ল্যান করো। অবশ্য নাবিলাপাকে বলেছিলাম একবার বাসায় আসতে, মা নাবিলাপাদের সঙ্গেও পরিচিত হতে চাইছিলাম।

0: আচ্ছা, সেটা না হয় একদিন হবে, কিন্তু খালাম্মা তো ভুল কিছু বলেননি, তাই না?
1: শতাব্দী ভাই, আমরা শুরু করি।
2: রুদ্রকে কল করেছিস? কেউ
1: করেছি, রিসিভ করছে না। রুদ্রকে তোমার একটু শাসন করা উচিত।
2: আমাকে জ্ঞান দিবি না তো অন্তিক? শাসন করে বকাঝকা করে থিয়েটার হয় না, ডেডিকেশনটা ভেতরে থাকতে হয়। তোদের মধ্যে সেটা নেই, তোদের একজনের মধ্যেও সেটা নেই।
1: সবার কথা বলছো তুমি, কিন্তু কেন? গ্রুপের সবকিছু কেউ যদি মেনটেন করে থাকে সেটা করি আমি। যখন যা বলেছো যেভাবে বলেছো করেছি। রিহার্সালে কোনোদিন দু মিনিট দেরি হয় না আমার। মেম্বারদের সঙ্গে ওভারঅল কমিউনিকেশন তো আমি করি, ফেসবুক পেজটা তো আমি মেনটেন করি। ধরে এমন মেম্বারও আছে যারা সর্দিন একটা আপডেট পর্যন্ত দেয় না, টিভির জন্য একটা সিন করে এসে বিশাল একটা স্ট্যাটাস দেয়। স্ট্যাটাস? আর তুমি তুমি ডেডিকেশনের কথা বলছো আজকে? আমাকে আমাকে এটাও শুনতে হলো শতাব্দী ভাই, ডেডিকেশনের পুরস্কার তো কোনোদিন তুমি আমাকে দাও নাই।
2: আহা অন্তিক, খামাখা তর্ক করবি না তো, ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করবি না।
3: আচ্ছা অন্তিক, ডেডিকেশনটা কি তোমার একার আছে, আমাদের নাই? আমরা কি দলের জন্য কিছুই করিনি? কোন দিন ঠিক সময় রিহার্সেল আসেনি তাই বলো, দলের কোনো কাজে কি অংশগ্রহণ করিনি বলতে পারো?
4: এখনো শুরু করছিস না কেন?
2: রুদ্র কত দূর?
5: রুদ্র আজকে আসতে পারবে না।
2: কেন?
5: ওনাকে কি একটা শুটিং এ আটকা পড়েছে। আমাকে ফোন করে বলেছে তোমাকে যেন একটু ম্যানেজ করি।
4: প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। বন্ধু, কে যে কখন কোথায় গিয়ে পড়ে বোঝা বড় দায়।
2: আচ্ছা এই জোজো, তোর কি সব সময় ঠাট্টা করাটা কমবে না? একটা সিরিয়াস মুহূর্তেও তুই না। এনিওয়ে, কি যেন বলছিলে নাবিলা, ম্যানেজ রাইট? ওকে, ট্রাই টু ম্যানেজ মি।
5: মানে?
2: রুদ্র তো বলেছে আমাকে ম্যানেজ করতে, তাহলে করো ম্যানেজ, দেখি আজকে আমাকে ম্যানেজ করতে পারো কিনা। ম্যানেজ করে থিয়েটার হয় না, বুঝলে? হ্যাঁ অন্তিক, দাঁড়া।
1: কোন সিন?
2: 4 নম্বর সিনটা কর।
1: ওই দৃশ্য তো আমি নাই।
2: তোকে করতে বলেছি, কর।
1: রুদ্রর প্রক্সি?
2: প্রক্সি না, রুদ্রর সাবস্টিটিউট। রুদ্রর উপর আমি আর ভরসা করতে পারছি না। দুজনেই তুলে রাখবি ক্যারেক্টার, না বলে তুমি আছো না সিনে? তাহলে বসে আছো কেন? দাঁড়াও।
5: ওকে, দাঁড়াচ্ছি।
1: ভাই, এই দিনটার জন্য আমি আমি কতটা কাল যে অপেক্ষা করেছি। দোয়া করো ভাই, এই তো তোমরা তোমরা দোয়া করো, আমি আমি যেন আমার সবটুকু উজাড় করে তোমাদের এবং এই দলের মান রাখতে পারি।
4: যা, মন দিয়ে কর।
6: শোনো না রুদ্র, রিহার্সালে না যাওয়াটা না ঠিক হয়নি।
0: এই দিনটা তো রোজ রোজ আসবে না অল্পা।
6: বেঁচে থাকলে আমার জন্মদিন প্রতি বছরই আসবে।
0: শুধু জন্মদিন?
6: আর কি তাহলে?
0: তোমাকে যে আজ আমার ভালোবাসার কথা জানালাম সেটা বুঝি কিছু না?
6: স্পষ্ট করে তো কিছু বলনি।
0: এখন স্পষ্ট করে বলতে হবে?
6: বলতে হবে, বলো শুনি।
0: আমি তোমার সবটুকু অধিকার করতে চাই অর্পা, তোমার সবটুকু।
6: আচ্ছা, তার বিনিময়ে আমি কি পাবো শুনি?
0: আমার যতটুকু, আমার যা কিছু আছে, অন্তর বাহির সমস্ত।
6: তার মানে কি দাঁড়ালো?
0: কি দাঁড়ালো
6: আমি জানতে চাইছি রুদ্র।
0: তার মানে দাঁড়ালো আমাদের মধ্যে অযুত নিযুত লক্ষ কোটি ক্রোশ দূরত্ব একটা বিন্দুতে এসে গেল।
6: বিজ্ঞান কিন্তু বিন্দুকেও দূরত্ব বলে, বিন্দুরও দৈর্ঘ্য প্রস্থ ব্যাসার্ধ আছে।
0: বিজ্ঞান ভালোবাসাকে ব্যাখ্যা করতে পারে না অপা।
6: কিন্তু ভালোবাসায় গণিত আছে, জিওমেট্রিও আছে।
0: কি করে?
6: কাকে ভালোবাসলাম সে ধনী না দরিদ্র, কৃপণ না বেহিসেবী, কালো না ধবল, ভালোবাসা এসবের সোশ্যাল এস্পেক্ট আছে। ভালোবাসাও একটা হিসেবের ধাঁধা রুদ্র।
0: তুমি অনেক হাবি যাবে বই পড়ো, তাই না?
6: বই পড়াটা আমার নেশা। আচ্ছা রুদ্র, আমাকে কেন এত ভালো লাগলো তোমার? আমি তো খুব সাধারণ, এখনো ভেতরে বাইরে মফস্বলের ঘ্রাণ।
0: সাধারণ হবার যে অসাধারণ মহত্ব সেটা সকলে বুঝিয়া উঠতে পারে, নবকান্ত সেটা প্রথমে বুঝিয়া উঠতে পারে না। যখন বুঝিল তখন ঢের সময় চলিয়ে গিয়েছে। নবকান্তের মতো আমি ভুল করিনি, কি বল?
6: রবীন্দ্রনাথ? না না না না, শরৎচন্দ্র, ঠিক বলেছি?
0: একদম একদম। কি ব্যাপার জুজু ভাই? নাবিলা আপু,
5: আয়, তোর সঙ্গে জরুরি কথা আছে, বস।
0: বলো।
5: আচ্ছা, তোদের প্রবলেমটা কি বলতো?
1: কি প্রবলেম?
4: বুঝতে পারছিস না, অর্পা আর তোর কথা বলছি।
1: প্রবলেম তো কিছু হয়নি।
5: তোরা কি প্রেম করছিস সিরিয়াসলি?
4: দেখ, এটা তাদের পার্সোনাল ব্যাপার। অ্যাডাল দুটি ছেলে মেয়ে, প্রেম করতেই তো পারিস তোরা।
1: তাহলে সমস্যাটা কোথায়?
5: শতাব্দীকে তুই চিনিস না, সামনে নতুন নাটকের শো, সে সবার কাছে সিনসিয়ারিটি আশা করতেই পারে। তাছাড়া দলে নতুন ছেলে মেয়ে আছে, তারা সিনিয়রদের থেকে শেখে।
1: আমাকে কি করতে হবে সেটা বলো।
4: শোর আগ পর্যন্ত রিহার্সালে নিয়মিত হতে হবে, অভিনয়ে সিনসিয়ার হতে হবে। এখনো তোর পুরো স্ক্রিপ্টই মুখস্থ হয়নি। আগে কিন্তু তুই
1: বুঝতে পেরেছি, তোমাদের ধারণা অর্পার সঙ্গে অ্যাফেয়ারের কারণে আমি অ্যাক্টিংয়ে মন দিতে পারছি না, তাই তো? তোমরা এখন কি চাও, আমাদের ছাড়াছাড়ি হয়ে যাক, ব্রেক আপ করে ফেলি?
5: সেটা কি বলেছি?
1: সেরকমই তো দাঁড়াচ্ছে। তোমরা চাইছো না দলের মধ্যে কেউ কারোর সঙ্গে অ্যাফেয়ারে জড়াক। রবিন আর মিনার বেলাতেও শতাব্দী ভাই কি বলেছিলেন আমার মনে আছে।
4: তুই কাজটা মন দিয়ে কর, রিহার্সালের সময় মতো হয়, তাহলে তার কোনো কথা ওঠে না। শতাব্দী তোর ক্যারেক্টার অন্তিককে দিয়ে ওঠাচ্ছে, আমি এটাই তোকে জানাতে চেয়েছিলাম।
1: আমাকে বাদ দিয়েছে?
5: না, বাদ দেয়নি। তুই করবি, আবার কোন কোন শো হয়তো অন্তিক করবে, সাবস্টিটিউট
1: করুক।
5: তোর তো টিভিতেও ব্যস্ততা বাড়ছে, আর একটু ব্যস্ত হলে হয়তো।
1: ভুল করছো না বিলাপু, থিয়েটার আমি কোনোদিন ছাড়তে পারবো না, এটা আমার প্রাণের জায়গা। আর তোমরা ভালো করে জানো, থিয়েটারের জন্য আমি অনেক ভালো ভালো অফার ফিরিয়ে দিয়েছি। আমার স্টাডি ব্যাকগ্রাউন্ড থেকে অনেক ভালো কোথাও আমি জয়েন করতে পারতাম, সে সুযোগ আমার ছিল, কিন্তু আমি অভিনয়টাই করতে চেয়েছি, আর অভিনয়টাই করব। আর শোনো, আমি আগে তোমাকে জানিয়েছি যে কাল আমার শুটিং আছে, অনেক আগেই ডেট দেওয়া ছিল, কালকে আমি রিহার্সালে থাকতে পারবো না। তোমরা আবার এর জন্য অর্পার সঙ্গে আমার রিলেশনকে দোষ দিও না, প্লিজ।
5: তুই আমাকে ভুল বুঝিস না রুদ্র, আমি তোর ভালোর জন্য এসব বলছি।
1: থ্যাংক ইউ নবিলাপু, আমি যাই, একটু তাড়া আছে।
4: এখন কি করি বলতো? একদিকে শতাব্দী যেমন একরোখা, অন্যদিকে রুদ্র, দুজনের কথাতেই যুক্তি আছে।
5: হুম, সেটাই তো ভাবছি। আমিই তো অর্পাকে দলে নিয়ে এলাম, অবশ্য অর্পা দলে নিয়মিত, ওকে কেউ দোষ দিতে পারবে না, দুজনকে একটু ছাড় দিতে হবে।
7: কেন বিরক্ত করছো আমাকে, কি চাও তুমি?
5: আমি একবার তোমার ভেতরে উকি দিয়ে দেখতে চাই আমার বোন।
7: কি দেখতে চাও তুমি?
5: কিসের আঘাতে আমার বোনটা এতটা কষ্ট পায়, সেই কোমল জায়গাটিতে একটু আদর করে দিতে চাই আমার বোন।
7: একটা বাঁশির সুর, সেই সুর আমাকে আঘাত করেছে সিনথিয়া, আমার হৃদয় বিদীর্ণ করে দিয়েছে হাচমকা। সে সুর শুনতে পেলেই শুধু আমার সবকিছু আবার আলোয় ভরে উঠবে। সেই সুরের দেখা যদি আমি না পাই।
5: শুধুই কি সুর, নাকি সুরের সঙ্গে আছে কোনো সুরের জাদুকর, কোনো যুবকের শরীর?
7: আমি অত কিছু বুঝতে পারি না সিনথিয়া। নির্জন দুপুর বেলা সেই সুর ভেসে এলো হঠাৎ, আমি ছুটে গিয়ে দেখলাম সেই সুরের জাদুকরকে। বাঁশিতে মগ্ন জাদুকর একবার চোখ মেলে চাইল, দুপলক তাকিয়ে থাকলো আমার দিকে, দুই মুহূর্ত স্পন্দন হারাল আমার হৃৎপিণ্ড, তারপর পালিয়ে গেল পথের বাঁকে। আমি ছুটতে গিয়ে হোঁচট খেয়ে পড়লাম, তাকে আমি হারিয়ে ফেললাম সিনথিয়া। হয়তো আর কখনো, হয়তো আর কোনো দিন।
5: তোমার বাবা যখন তোমাকে কথা দিয়েছে নিশ্চয়ই তাকে খুঁজে বার করবে, সেই বাঁশিওয়ালাকে ধরে এনে ফেলবে ঠিক তোমার পায়ের কাছে।
7: না না
5: না, কেন?
7: আমার পায়ের কাছে কেন আশ্রয় ফেলবে? তার বাঁশির সুর যে আমি আমি আমার হৃদয়ে মাখতে চাই।
5: তুমি আমার বড় চিন্তায় ফেলে দিলে বোন, আমার ছোট্ট বোনটা তার প্রাণের রাখালকে খুঁজে পাক সে আমিও চাই, কিন্তু সেই তখন থেকে আষাঢ়ের আকাশের মতো তোমার মুখখানা দেখতে আমার সত্যি ভালো লাগছে না।
7: এই তো সেই যুবক।
2: ওয়েল ডান অর্পা, ওয়েল ডান, খুব ভালো হচ্ছে, খুব ভালো। কিন্তু তোমার ভোকালটা আর একটু ছাড়তে হবে, হ্যাঁ? এত চেপে চেপে কথা বলো না, আর একটু ছেড়ে বলবে, মানে তোমার নিজের ভয়েসে যেটা, হ্যাঁ, আর্টিকুলেটেড হয়ে যাচ্ছে। আর ওই জায়গাটা থেকে আসো। শুধুই কি সুর, নাকি সুরের সঙ্গে আছে কোনো সুরের জাদুকর? এখান থেকে আরেকবার প্লিজ, হ্যাঁ, খুব ভালো হচ্ছে, কিপ ইট আপ, কিপ ইট আপ।
8: জি জি ভাই, শুরু করি তাহলে।
2: হ্যাঁ হ্যাঁ,
8: আচ্ছা।

0: হ্যালো।
1: হ্যাঁ, তুমি শুটিং থেকে ফিরেছো তো?
0: হ্যাঁ, এইমাত্র ফিরে ফ্রেশ হলাম।
1: আমাকে নক করলে না যে? তোমাকে তো ফোনেই পাচ্ছিলাম না, ফোন বন্ধ বলছিল।
0: চার্জ ছিল না অর্পা, মোবাইল চার্জে বসিয়ে স্ক্রিপ্ট মুখস্থ করছিলাম, তোমাকে একটু পরে নক করতাম।
1: আচ্ছা ঠিক আছে। আর শোনো না, একটা গুড নিউজ আছে।
0: বলো।
1: আজকে আমি আমার চরিত্রটা রিহার্সাল করলাম। শতাব্দী ভাইয়া খুব প্রশংসা করলেন, এটা তো একটা বড় রোল। নাবিল আপা পরে আমাকে ডেকে নিয়ে কি বললো জানো? বললো আমি নাকি ভালো করেছি, আমাকে হয়তো ক্যারেক্টারটার জন্য ফাইনাল করতে পারে। আমি যেন মন দিয়ে কাজটা করি, সেই থেকে আমার খুব এক্সাইটেড লাগছে জানো।
0: তুমি পারবে অর্পা।
1: আমাকে পারতেই হবে রুদ্র, বহুরূপীতে ঢোকার সঙ্গে সঙ্গে এত বড় একটা অপরচুনিটি আমি কিছুতেই মিস করতে চাই না রুদ্র। তাছাড়া অনেকগুলো সিন তো তোমার সঙ্গে, আমি কতটা এক্সাইটেড তুমি কি সেটা বুঝতে পারছো?
0: পারছি অর্পা।
1: কাল দেখা হচ্ছে তো?
0: রিহার্সাল তো দেখা হবেই।
1: সকালে
0: কোথায় বলো?
1: সে যে কোনো জায়গায়। আচ্ছা তুমি একটা কাজ করো না, সকালে তুমি আমার বাসায় চলে আসো।
0: বাসায়?
1: হ্যাঁ, আমার বাসায় কোনো প্রবলেম নেই তো, মা কিছু মনে করবেন না, আমরা ছাদে বসে গল্প করব।
0: আসতে পারি, কিন্তু কাল শাড়ি পরবে তো?
1: শাড়ি? আচ্ছা যাও পরবো। তোমার দেয়া শাড়িটা এখন ছেড়ে দেই, তুমি স্ক্রিপ্ট পড়ো। শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: মা, তুমি সারাক্ষণ আমার খাবার আর ঘুমের পিছনে লেগে আছো। আচ্ছা শোনো, এই বয়সে যদি পরিশ্রমটা না করি তবে তো আমি আমার স্বপ্নের সিঁড়িটাই খুঁজে পাবো না। তুমিই তো বলতে পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি, আর সেই সৌভাগ্যের চাবিকাঠির জন্যই আমায় না হয় একটু কষ্ট করতে হবে।
3: বাবা, আমার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, অনেক কথা শিখে ফেলেছে। নিয়ে মা, শুরু কর খাওয়াটা।
2: তোমার মেয়ে না, সেটাও শিখেছি তোমার কাছ থেকে মা। মা, তোমার না অভিনয় করার খুব ইচ্ছে ছিল, করলে না কেন?
3: জীবনে সব ইচ্ছে কি পূরণ হয় রে পাগলি? এখন তো স্বপ্নই তো আমার স্বপ্ন। তাছাড়া তখন তো আমরা মফস্বলে ছিলাম, তার উপর হঠাৎ করে তোর বাবা চলে গেলেন। আমাদের উপর দিয়ে যে কি ঝড় গেছে, তার এইটুকু নাচ আমি তোর উপর আসতে দিইনি মা। তোর বাবার সামান্য যেটুকু প্রভিডেন্ট ফান্ড ছিল তাও শেষ হয়ে গেছে তোর লেখাপড়ার পেছনে। তোর কোনো ইচ্ছে কি আমি কখনো অপূর্ণ রেখেছি বল? শেষ অবলম্বন যেটুকু ছিল তাও বেছে দিয়ে শুধু তোর জন্য আমি ঢাকায় চলে এলাম, কারণ আমি জানি মা, আমার শেষ অবলম্বন শুধু তুই। এই আশা নিয়ে তো বেঁচে আছি
2: মা। ও মা, আমায় নিয়ে তুমি ঘর ছেড়েছ, সমাজ ছেড়েছ, স্বপ্ন ছেড়ে দিয়েছ। তোমার স্বপ্ন আমি পূরণ করবই মা, বাইরে যে নীল আকাশ ওটা আমি একদিন ছোঁব। আমার পূর্ণতা দিয়ে তুমি তোমার সব অপূর্ণতাগুলো ঢেকে দেবে, আমার চোখে তুমি পৃথিবী দেখবে, আমি হব তোমার তোমার ছায়া, তোমার কায়া, তোমার তোমার সব কিছু মা।

0: কি দেখছো?
1: দেখি এক থোকা শিউলি ফুল।
0: মানে?
1: মানে শিউলি ফুলের মতো তোমার মুখটাকে দুই হাতে ধরতে ইচ্ছে করছে।
0: আচ্ছা ধরো, এখন না, পরে, এখন রিহার্সাল করো, 9 নম্বর দৃশ্য।
1: শাড়িতে খুব সুন্দর লাগছে তোমাকে।
0: আর আমার খুব লজ্জা লাগছে।
1: কেন?
0: কারণ তোমার শাড়ি আমাকে জড়িয়ে ধরে আছে এজন্য। এখন শুরু করো।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো শুরু করি। এত রাতে ঘরের দরজার বাইরে কে তুমি?
0: আমি সুরঞ্জনা।
1: এত রাতে তুমি এখানে কেন?
0: তোমার চোখের দিকে তাকিয়ে নির্লজ্জের মতো দুটো প্রশ্ন করব বলে।
1: করো।
0: কোথা থেকে আসে ওই সুর? কেমন করে বাজাও তুমি? কার জন্য বাজাও?
1: আমার মা আমাকে শিখিয়েছেন এই সুর। তারপর বলেছেন, এবার তুই শহরে যা। হারিয়ে যাওয়া সেই সুর শুনে যতদিন না কেউ আমার কাছে ছুটে আসে, ততদিন যেন আমি ছুটে যাই এক শহর থেকে অন্য শহরে।
0: তাহলে সেদিন অমন পালিয়ে গেলে কেন আমায় দেখে?
1: বুঝতে পারিনি যে তুমি সে মেয়ে।
0: এখন বুঝতে পারছো রতন?
1: পারছি। আমি তোমাকে আমার মার কাছে নিয়ে যাব।
0: কোথায় থাকেন মা?
1: কাছে ভাবলে কাছে, দূরে ভাবলে অনেক দূরের পথ। শহরের রাজপথ পুরুলে গায়ের নদী, নদীর পাড় ধরে ঝাউবন, তারপর সেই বুড়ো অশ্বত্থ। যেতে হবে বাঁয়ে, পথে পড়বে বকছিমিয়ের মেলা, যে মেলা থেকে এই বাঁশিটা কিনেছিলাম ছেলেবেলায়।
0: তারপর?

0: জি ভাই,
1: শোন শোন শোন
0: জি ভাই,
1: সবাই শিল্পকলা আসছে
0: ভাই? সবাই এসে গেছে খালি রুদ্র ছাড়া।
1: আচ্ছা এই টুটুল, তুই ব্যানার ওই দিকটা একটু ধর তো। হ্যাঁ ধর। আর বাবু, তুই দেখ মিন্টু, এদিকে এদিকে এদিকে দেখতো, ব্যানারটা ঠিকঠাক আছে নাকি? সোজা আছে?
2: না না, আর একটু বাম দিকে যাবে, বাম দিকে একটু,
1: আমারটা না ওই দিক
2: একটু উপরে।
1: তাড়াতাড়ি
3: বাবা অসুস্থ হাসপাতালে, তার সাথে থাকতে হবে আমাকে।
1: আরে এটা কোনো কথা, তুই আগে বলিস নি কেন? তাহলে তোকে আসতেই বলতাম না আজ। আচ্ছা যা যা শোন।
3: জি,
1: টাকা পয়সা আছে তো? কোনো কিছু লাগবে?
3: জি ভাই লাগবে না, দোয়া করবেন, কালকে আমি ঠিক সময় চলে আসবো ভাই।
1: আচ্ছা আচ্ছা, আর যা আর কি হয় না হয় আমাকে একটু জানাস। হ্যাঁ
3: জি জানাবো ভাই। আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
4: আমি কি করবো ভাইয়া?
1: তুমি কি করবে মানে? তুমি রিহার্সালটাই করো ঠিকঠাক মতো।
4: না মানে সেটা তো করবোই, তারপরে দলের কর্মী হিসেবে আমার একটা দায়িত্ব আছে না?
1: কাকে দিয়ে কোন কাজটা করাতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি অপা।
4: জি,
1: আমাকে জ্ঞান দিতে এসো না।
4: সরি ভাইয়া।
1: অতিক, আপাকে একটা রিক্সা উঠিয়ে দে তো।
5: আচ্ছা তুই সবসময় তো কড়া মেজাজে থাকিস কেন বলতো?
1: আমার মেজাজটা পুরোপুরি খারাপ করবি না বুঝলি। যা, তুই তো দলের সিনিয়র মেম্বার, ছেলে পেলেকে একটু সামলা, কাউন্সিলিং কর। নাবিলা কোথায়?
5: আসবে।
1: ও, আর সেটের কাজ তো মোটামুটি শেষ, আর লাইট?
5: আর একদিন লাগবে, সেট সহ লাইট রিহার্সাল তো পরশু।
1: পরশু দেখি সব ভালো ভালো শেষ হলেই হয়।
4: আমি রুদ্রকে এটা বলতে পারবো না নাবিলাপা। ওই যে রুদ্র আসছে, ও এলে তুমি ওকে বলো।
6: আমাদের কারোরই বলার দরকার নেই, কাল তো গ্রুপ কল আছে, শতাব্দী বলবে ওকে।
4: কিন্তু নাবিলাপা, ও খুব কষ্ট পাবে শুনলে।
6: শোনো, আমি না রুদ্রকে অনুরোধ করেছিলাম, শুনিনি।
4: ভালো কথা নাবিলাপা, তুমি চা খাবে তো?
6: হুম অবশ্যই খাবো, রুদ্র আসুক।
7: আরে নাবিলাপু, তুমি এখানে, অর্পা তোমাকে কিছু বলেনি?
6: হুম, তুই যত বার অর্পার কাছে আসিস, অর্পা মনে হয় আমাকে খুব বলে। তবে না বললেও তুই যে ঘন ঘন আসিস ওর বাসায়, এটা কিন্তু আমরা সবাই জানি।
7: এমন ভাবে বলছো যেন এটা একটা গোপন বিষয়।
4: তোমরা বসো, আমি মাকে নাস্তা দিতে বলে আসি।
6: তোর খবর কি বল?
7: আমার আলাদা করে কোনো খবর নাই নাবিলা আপু, আমাদের সবার এখন একটাই খবর, পরশু বহুরূপীর নতুন নাটকের শো, কালকে ড্রেস রিহার্সাল।
6: প্রথম শোটা যে তুই করছিস না সেটা জানিস তো?
7: আমি করছি না।
6: শতাব্দী চাইছে না, অন্তিককে দিয়ে করাতে চায়।
7: কিন্তু আমি তো মেন্টালি ফার্স্ট শো, আমি করব না। এটা কিন্তু সে আমাকে আগে জানাতে পারত।
6: উঠছিস কেন, কোথায় যাচ্ছিস তুই?
4: নাবিলাপু, রুদ্র কোথায় গেল?
6: জানি না, ফার্স্ট শো করতে পারবে না শুনেই কোথায় যেন,
4: কোথায় যেতে পারে বলো তো?
6: বুঝতে পারছি না। তুই বস, তুই বস এখানটায়, ওকে একটা কল দিয়ে বোঝা।
4: আমি কি বোঝাবো?
6: কি বোঝাবি মানে? মাথা ঠান্ডা করতে বল।

0: বন্ধু, মনে হয় রুদ্রকে আর একটা সুযোগ দেওয়া যেত।
1: না না না না জোজো, এতে করে দলের অন্যরাও সুযোগটা নিত।
2: আমি কি আসতে পারি?
1: হ্যাঁ,
2: নতুন নাটকের ফার্স্ট শোতে আমি নেই, তাই তো?
1: কে বললো তোকে? নাবিলা,
2: সত্যি কিনা বলো।
1: হ্যাঁ সত্যি, আমি চাইছি ফার্স্ট শোটা অন্তত অন্তিক করুক, এটা ওর সিনসিয়ারিটির পুরস্কার।
2: আমাকে আগে বললেই পারতে, সর আগে কেন শুনতে হলো আমাকে?
1: এটা তোর ইনসিনসিয়ারিটির শাস্তি, ইরেসপন্সিবিলিটির শাস্তি। আমি তো চেয়েছিলাম সর 10 মিনিট আগে তোকে ইগনোর করব।
2: বাহ বাহ, খুব ভালো, এতদিন আমি তাহলে দলের জন্য কিছুই করি না।
1: তর্ক করবি না রুদ্র, খবরদার। এই আমি তোকে অভিনেতা হিসেবে তৈরি করেছি সেটা ভুলে যাস না। তারপরও আমি তোকে বলি, অভিনয়ের প্রতি তোর বিন্দু মাত্র মনোযোগ নেই। তুই নিজে নিজেকে প্রশ্ন করে দেখ তো, গত 3 মাস ধরে তুই আসলে কি করছিস? একটা দিন সময় মতো রিহার্সালে আসিস নি তুই? আর তাছাড়া তোকে আর অর্পাকে নিয়ে দলের অসন্তোষ তৈরি হয়েছে, তাহলে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। নতুন ছেলেমেয়েরা কি শিখছে তোর কাছ থেকে?
2: অর্পার বিষয়টাকে টেনে না শতাব্দী ভাই,
0: অবশ্যই টানতে হবে, কারণ তোর অধঃপতনের মূলে তোর প্রেম। যে যিনি ডিজার্ভ করার ক্ষমতা নেই তার মধ্যে জড়াবি কেন? কই, অর্পার মধ্যে তো সিনসিয়ারিটির অভাব ছিল না?
2: জোজো ভাই, দয়া করে অর্পাকে এর মধ্যে টানবে না।
0: টানতেই হবে, কখন কোন বিষয়কে প্রায়োরিটি দিতে হবে তুই তো সেটাই জানিস না।
1: এই রুদ্র, শোন শোন শোন, তুই আজকে আমাকে একটা কথার উত্তর দে। তুই প্রথমে কোনটা, প্রেমিক না শিল্পী? হ্যাঁ, চুপ করে আছিস কেন? তোকে যদি বলা হয় যে কোনো একটি বেছে নিতে, তাহলে কোনটা বেছে নিবি তুই, অভিনয় নাকি অর্পা?
2: মানে এটা কি?
1: আনসার মে রুদ্র, ভাব, ভেবে ধীরে সুস্থ উত্তরটা দে।
2: শতাব্দী ভাই, তুমি ভালো করেই জানো অভিনয় আমার ধ্যান, আমার নেশা, আমার প্রাণ সঞ্জীবনী। কিন্তু অর্পা, অর্পা আমার ভালোবাসা, আমার স্পন্দন। অভিনয়ের প্রতি আমার ভালোবাসা অর্পার চাইতে কোনো অংশে কম নয়।
1: একটা বেছে নিতে বললে কোনটা নিবি?
0: কি হলো রুদ্র, তোকে শতাব্দী একটা প্রশ্ন করেছে, উত্তর দে।
2: আমি?
1: হ্যাঁ তুই, কি হলো বল।
2: আমি অর্পাকে বেছে নেব।
1: ব্যাস, তাহলে তো হলোই। প্রথম শো করতে পারবি না বলে এত লাফাচ্ছিস কেন? কোন মুখে তুই আমাকে প্রশ্ন করতে এসেছিস? আমি তোকে চ্যালেঞ্জ করতে পারি যে অর্পা ঠিক তোর উল্টো অ্যান্সার করবে।
3: আসবো।
1: এসো।
0: এই যে আরেক পরীক্ষার্থী চলে এসেছে, অর্পাকেও প্রশ্নটা করেই ফেলো বন্ধু।
1: আচ্ছা, আমি রুদ্রকে একটা প্রশ্ন করেছিলাম, ঠিক একই প্রশ্ন আমি তোমাকেও করতে চাই।
3: হ্যাঁ ভাইয়া, বলেন।
1: অর্পা, তুমি আমাকে বলো তো, তুমি কোনটা বেছে নেবে? তুমি বহুরূপী নাট্য দলের সঙ্গে থেকে অভিনয় করতে চাও, নাকি রুদ্রর সঙ্গে প্রেম করতে চাও?
3: কিন্তু এটা তো,
1: তোমাকে যে কোনো একটি বেছে নিতে হবে অর্পা, অভিনয় না প্রেম।
0: চুপ করে থেকো না অর্পা, এটা কোনো জীবন মরণ প্রশ্ন না অর্পা, এটা ডেডিকেশনের প্রশ্ন, প্রায়োরিটির প্রশ্ন। পৃথিবীতে এক একজন মানুষের এক একটা দায়িত্ব।
1: কেউ পৃথিবীতে প্রেমটাই করতে আসে এবং প্রেমিক হিসেবে তারা বিশ্বজয় করে, আবার কেউ শিল্পী হয়, কবি হয়, ডাক্তার হয়, আবার এমনও না প্রেম করলে অন্য কিছু করা যাবে না। আমি শুধু তোমার কাছে জানতে চাইছি, হোয়াট ইজ ইওর প্রায়োরিটি?
3: আমি অভিনয় করতে চাই, আমি অনেক বড় শিল্পী হতে চাই।
1: কিরে কিরে রুদ্র, কি বলেছিলাম আমি তোকে?
0: তোর তো কপাল খুলে গেল রে, মন দিয়ে ড্রেস রিহার্সেল আর শোটা কর। তুই তো বলেছিলি তোকে একটা সুযোগ দিলে তুই দেখিয়ে দিবি, এই শোটা সাকসেসফুলি করলে দেখবি তোকে আর কেউ আটকাতে পারবে না।
3: সত্যি এই শোটা তোর জন্য বিরাট একটা পরীক্ষা। শতাব্দীকে তুই তো ভালো করে চিনিস, ও যাকে একবার মাথায় নেয় তার শেষ দিকে ছাড়ে।
4: তোমরা আমার জন্য দোয়া করো, আমি যেন সবার মান রাখতে পারি। আমি যাই, অনেক কাজ পড়ে আছে, অনেক প্র্যাকটিস করতে হবে, যাই যাই। আমি
0: সবার তো সবকিছু হলো, আমাদের কি হবে?
3: আমাদের কি হবে মানে? আমাদের সব তো ঠিকই আছে, নতুন করে আবার কি হবে?
0: না, বলছিলাম রুদ্রের প্রেমের জয় হলো, অন্তিক হিরো হলো, শতাব্দী তার ডেডিকেশনে স্থির থাকলো, শুধু আমাদেরই কিছু হলো না?
3: নাই বা হলো নতুন কিছু? এই যে আমরা পুরনোকে আঁকড়ে ধরে নতুনদের রাস্তা করে দিচ্ছি, এটাই বা কম কি?
0: সেটা তো দিচ্ছি, কিন্তু আমাদের কি স্বপ্ন দেখতে নেই? আমাদের স্বপ্নরা কি শুধুই স্বপ্ন থেকে যাবে?
3: আমার স্বপ্ন তো সেই কবে উড়াল দিয়েছে শুধু মঞ্চকে ভালোবেসে। থিয়েটারের বাঁধন বড় শক্ত, এখানেই বেঁধেছি মোর মন, এখানেই বেঁধেছি ঘর। দেখো না, শতাব্দী শুধু থিয়েটারের জন্য বিয়েটাও করল না।
0: আমার দিকটা একবার ভাবো, আমার ডেডিকেশন কি কম। স্ত্রীর ক্যান্সার ধরা পড়ল, কত টাকার প্রয়োজন, কত সময় দেওয়া প্রয়োজন ছিল, কিন্তু আমি কি তাকে কিছু দিতে পেরেছি? না পারার অভিমান নিয়ে সে চলেই গেল পৃথিবী ছেড়ে, এখন না নিজেকে খুব অপরাধী মনে হয়।
3: হুম, তার জন্য দলের পক্ষ থেকে তো সাধ্যমতো অনেক কিছু করা হলো। সে যাক গে, তুমি নতুন করে সংসারটা করলে না কেন?
0: ওই যে, তুমি যে কারণে করলে না, আমিও তাই। আমরা তো একই মানসিকতার, দুজনে কি আবার নতুন করে ভাবতে পারি না, নতুন করে সংসার সাজাতে পারি না?
3: না, তা হয় না। এক জীবনে সত্যিকারের প্রেম একবারই আসে। আচ্ছা চলো, কাল থেকে অনেক কাজ, চলো যাই।
0: আচ্ছা চলো।
5: কেন বিরক্ত করছো আমাকে, কি চাও তুমি?
6: আমি একবার তোমার ভেতরে উঁকি দিয়ে দেখতে চাই আমার বোন।
5: কি দেখতে চাও তুমি?
6: কিসের আঘাতে আমার বোনটা এতটা কষ্ট পায়, সেই কোমল জায়গাটিতে একটু আদর করে দিতে চাই।
5: একটা বাঁশির সুর, সেই সুর আমাকে আঘাত করছে সিনথিয়া, আমার হৃদয় বিদীর্ণ করে দিয়েছে আচমকা। সেই সুর শুনতে পেলেই শুধু আমার সব কিছু আবার আলোয় ভাসবে, সেই সুরের দেখা না যদি পাই।
6: শুধুই কি সুর, নাকি সুরের সঙ্গে আছে কোনো সুরের জাদুকর, কোনো যুবকের শরীর?
5: আমি অত কিছু জানি না, বুঝতে পারি না সিনথিয়া। নির্জন দুপুর বেলা সেই সুর ভেসে এলো হঠাৎ, আমি ছুটে গিয়ে দেখলাম সেই সুরের জাদুঘরকে। বাঁশিতে মগ্ন জাদুঘর একবার চোখ মেলে চাইল, দুপলক তাকিয়ে থাকলো আমার দিকে, দু মুহূর্ত স্পন্দন হারালো আমার হৃৎপিণ্ডে, তারপর পালিয়ে গেল পথের বাঁকে। আমি ছুটে গিয়ে হোঁচট খেয়ে পড়লাম, তাকে আমি হারিয়ে ফেললাম সিনথিয়া। হয়তো আর কখনো, হয়তো আর কোনো দিন।
6: তোমার বাবা যখন তোমাকে কথা দিয়েছে নিশ্চয়ই তাকে খুঁজে বের করে আনবে, সেই বাঁশিওয়ালাকে ধরে এনে ফেলবে তোমার পায়ের কাছে।
5: না
6: না, কেন?
5: আমার পায়ের কাছে কেন আশ্রয় ফেলবে? তার বাঁশির সুরে আমি আমার হৃদয়ে মাখতে চাই।
6: তুমি আমার বড় চিন্তায় ফেলে দিলে বোন, আমার ছোট্ট বোনটা তার প্রাণের রাখালকে খুঁজে পাক সে আমিও চাই, কিন্তু সেই তখন থেকে আষাঢ়ের আকাশের মতো তোমার মুখখানা দেখতে আমার সত্যি ভালো লাগছে না।
5: এই তো সেই যুবক।
1: কি নাম তোমার যুবক?
4: রতন। আমার মা রেখেছিলেন নামখানি, মায়ের আদরের ধন ছিলাম তাই নাম রেখেছেন রতন। রতন মানে রত্ন গো, রত্ন সে কারোর কাছে হীরক সুবর্ণ মুক্ত মানিক, আবার কারোর কাছে জল কাদা। মা বলতেন মাটির চাইতে বড় রত্ন আর কিছু হবার নয়, মার কাছে তাই আমি ছিলাম এক টুকরো মাটির মতো।
1: বেশ বেশ, তুমি থাকো আমার কাছে, আমার মেয়েকে বাঁশি শোনাবে রোজ, পারিশ্রমিক নিয়ে ভেবো না, যা চাও তাই পাবে।
4: সুরের দাম কেমন করে দেবেন গো স্যার, ও আপনার সাধ্যে কুলোবে না।
1: কি বললে তুমি? তোমার সুরের দাম আমি দিতে পারবো না। তুমি জানো আমি কে? আমি এই শহরের নগর পিতা, এই শহরের মেয়র।
4: সে আপনি বাদশা আকবর হন আর আলেকজান্ডার, আপনি সুরের দাম দিতে পারবেন না স্যার, আর আমিও তা বিকব না।
1: আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন অযথা তোমার সঙ্গে তর্কে জড়াতে চাই না, শোনাও দেখি তোমার

0: রুদ্র, তুই সত্যি সত্যি চলে যাচ্ছিস?
1: ভালো অফার তো সবসময় পাওয়া যায় না নাবিলাপা, ঢাকার বাইরে হলেও স্যালারি বেশ ভালো।
0: তুই অভিমান করে পালাচ্ছিস তাই না?
1: না নাবিলাপু, কার উপর অভিমান করব? আমি তো আমার এতদিনের সাধনাকে অপমান করেছি। আমি তো প্রেমে অন্ধ হয়ে গেছিলাম, সম্ভবত ভুল মানুষকে ভালোবেসেছি। এখানে থেকে আমি আর কি করবো বলতো? এরপর কোন মুখে আমি মঞ্চে গিয়ে দাঁড়াবো? মাঝে মধ্যে মনে হয় অর্পা হয়তো দলে জায়গা করার জন্য আমার সঙ্গে বেশি ভাব করেছিল।
0: কিন্তু তুই এভাবে একটা মেয়ের কাছে হেরে যাবি? তুই কত ভালো একজন অভিনেতা, তোর মধ্যে কত সম্ভাবনা।
1: অভিনয়টা আমি করতে পারি না নাবিলাপু, বড় হতে হলে শুধু মঞ্চে যে ভালো অভিনয় করতে হয় তা নয়, মঞ্চের বাইরে অভিনয়টা জানতে হয়। আমি সেটা জানি না নাবিলাপা, যদি জানতাম তাহলে বুঝতে পারতাম অর্পা কি নিখুঁত ভালোবাসার অভিনয় করেছে আমার সঙ্গে।
0: এত অভিমান ভালো না রে, আমাকে দেখ, কতবার চেয়েছি অভিনয় থেকে দূরে থাকতে, শেষ পর্যন্ত রাশিদকে ছেড়ে দিলাম, তবু অভিনয়টা ছাড়তে পারলাম না। ছাড়া যায় না রে, আবার তোকে বলছি এই ভুলটা করিস না। তোকে ছাড়া বহুরূপী নাট্য দলকে ভাবাই যায় না।
1: নতুনরা দাঁড়িয়ে গেছে নাবিলাপা, আমাকে আমাকে আর এখানে দরকার নেই।
2: চিনতে পারছ আমায়?
1: তোমাকে তো কোটি মানুষ চেনে, পত্রিকার পাতা মিডিয়া চোখ রাখলেই তুমি। তোমার প্রতিভা প্রমাণের প্রথম সিঁড়ি হিসেবে তুমি পা রেখেছিলে আমার বুকে, এখনো সেখানে চিনচিনে একটা ব্যথা আছে। তোমার তো এখন সব আছে, গাড়ি বাড়ি যশ খ্যাতি ঐশ্বর্য, আমার কি আছে বলো?
2: আমার গাড়ি বাড়ি যশ খ্যাতি ঐশ্বর্য সব আছে, কিন্তু সবসময় মনে হয় আমি একা, ভীষণ একা, সব থেকেও কেবলই শূন্য মনে হয়। কি যেন নেই, মাঝে মাঝে ইচ্ছে হয় বহুরূপীতে ফিরে যাই, কিন্তু ফেরার হয় না।
1: তুমি তো জানো অভিনয় আমার ধ্যান, আমার নেশা, আমার প্রাণ সঞ্জীবনী, সেসব ছেড়ে আমি কেমন করে বেঁচে আছি তা তো বুঝতেই পারছো। তোমার সম্পর্কে কাগজে কত রকম খবর পড়েছি, অনেক বড় নায়িকা হয়ে গেছো, ভালোবাসার অভিনয় করে অনেক পুরস্কার পেয়ে গেছো, উনতে কি নিয়ে বেশ আছো তাই না? সত্যিকারের ভালোবেসেছো কাউকে?
2: না রুদ্র, কাউকে ভালোবাসার অবসর আমার হয়নি কোনোদিন। আর অন্তিক, সে তো আমার বন্ধু আর আমার গল্পের হিরো।
1: আর কাউকে?
2: আর কাউকে? আমার হিরো একজনই, আর ভালোবেসেছিলাম একজনকে, কিন্তু ওই যে অভিনয় শিল্পী হবার স্বপ্ন, তবে যাকে ভালোবেসেছিলাম সেও একজন অভিনয় শিল্পীর ভেতরে তার মনের মানুষটাকে খুঁজে দেখল না।
1: বাহ, চমৎকার, ভালো অভিনয় শিখেছো তুমি। কেমন কষ্ট জড়ানো কান্নায় তোমার গাল ভেজে যাচ্ছে। আচ্ছা, গ্লিসার দিয়েছো নাকি? এই যে এই নাও টিস্যু।
2: রুদ্র, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি গ্লিসারিন দেইনি। টিস্যু কেন? তুই তোমার হাত দিয়ে আমার জলটা মুছিয়ে দিতে পারতে। তুমি আমায় ভালোবেসেছো সত্যি, কিন্তু বিশ্বাস করতে পারোনি। আচ্ছা, আমাদের গেছে যেদিন তাকে একেবারেই গেছে, কিছুই কি নেই বাকি?
1: রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে।
2: তোমার এত কঠিন কঠিন বাক্য বুঝতে আগেও আমার কষ্ট হতো, এখনো হয়। যাই হোক, বিয়ে করেছো?
1: ওই যে বলেছি না, বুকের বাপাসে চিনচিনে ব্যথাটা এখনো অনুভব করি। যাবে আবার ওরূপে?
2: যাব, তবে আমার গাড়িতে নয়, তোমার কাঁধে মাথা রেখে রিক্সায় চড়ে।

0: এতক্ষণ শফিউল আলম বাবু রচিত বহুরূপী নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুদ্র শফিউল আলম বাবু, অর্পা সঞ্জিদা, অর্পার মা তরু মোস্তফা, শতাব্দী দলনেতা শতাব্দী ওয়াদুদ, জয়া শাহিনা আক্তার পাপিয়া, রনি মোহাম্মদ সাদিউর রহমান, জোজো মোহাম্মদ কবির উদ্দিন আহমেদ, অন্তিক মুন্সি আবু হারুন টিটো, নাবিলা ফারজান আরা খানম, নাট্যকর্মী মহিতুজ্জামান লাবলু ও মোহাম্মদ আলতাফ হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ লিয়াকত হোসেন। বহুরূপী নাটকটি প্রযোজনা করলেন মীর নাসির আহমেদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ঝর্ণা আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি গত রাতে এক্সে এক পোস্টে তাঁকে শুভেচ্ছা বার্তা জানান। প্রধানমন্ত্রী কার্যালয়ের ফেসবুক পেজেও নরেন্দ্র মোদীর ছবি সংবলিত কার্ড প্রকাশ করে এই শুভেচ্ছা বার্তার কথা তুলে ধরা হয়েছে। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। তারেক রহমানের এই শুভেচ্ছা বার্তা দেওয়ার আধা ঘণ্টার মধ্যে তাঁকে ধন্যবাদ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই বার্তাকে গভীরভাবে মূল্যায়ন করছেন। উল্লেখ্য, গতকাল 76তম জন্মদিন পার করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ কে এম শামসুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নিরাপত্তা পরিবেশ দ্রুত পরিবর্তিত হচ্ছে। সশস্ত্র সংঘাত, ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, প্রযুক্তিগত পরিবর্তন, অর্থনৈতিক অনিশ্চয়তা ও জলবায়ুজনিত চাপ এ পরিবর্তনের প্রধান কারণ। তিনি বলেন, এ পরিস্থিতিতে উন্নয়নশীল দেশগুলো নিরাপত্তা, সমৃদ্ধি ও আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। চীনের বেইজিংয়ে 15-17 সেপ্টেম্বর অনুষ্ঠিত 13তম বেইজিং শিয়াংশান ফোরাম অনুষ্ঠিত হয়। ফোরামের চতুর্থ প্লেনারি অধিবেশনে দ্য রোল অ্যান্ড ভিশন অব ডেভেলপিং কান্ট্রিজ শীর্ষক আলোচনায় বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা এসব কথা বলেন। ফোরামে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপ থেকে আগামীকাল জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস। আগামী 3-4 মাসের মধ্যে তিতাস ও বাখরাবাদের আরও 4টি কূপ থেকে আরও 55 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন কূপ খনন ও বিদ্যমান গ্যাস ক্ষেত্রের উন্নয়ন কার্যক্রমের সুফল হিসেবে এ গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। কয়েক মাসের উচ্চ মূল্যস্ফীতির পর দেশে মূল্যচাপ কমার প্রবণতা অব্যাহত রয়েছে। টানা তৃতীয় মাসে কমে আগস্টে সার্বিক মূল্যস্ফীতি 8.26% নেমে এসেছে। এটি গত 10 মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতির হার। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতিও 7% ঘরে নেমে আসায় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্যচাপ কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাবে জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল 8.32%। এক মাসের ব্যবধানে তা কমেছে 0.6%। এর আগে জুনে মূল্যস্ফীতি ছিল 9.16% এবং মে মাসে 9.42%। ফলে মে মাসের তুলনায় 3 মাসে মূল্যস্ফীতি কমেছে 1.16%। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অপব্যবহারের নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার। এআই ব্যবহার করে ডিপ ফেক তৈরি করে মানুষকে হয়রানি সহ নানা ধরনের অপব্যবহার, এমনকি শিশুদের লক্ষ্য করেও অপতৎপরতা চালানোর ঘটনায় সমাজে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে এ নিয়ে বিশেষজ্ঞদের মাঝেও উদ্বেগ তৈরি হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, অসৎ রাজনৈতিক উদ্দেশ্যেও এআই ব্যবহার করা হচ্ছে। দেশে বিদেশে স্বার্থান্বেষী মহল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরি লক্ষ্যে এআই ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট সংবাদ, মতামত ও ছবি প্রচার করছে। এআই এর অপব্যবহার পর্যবেক্ষণের দায়িত্বে থাকা একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, এ ধরনের কর্মকাণ্ড দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সার্বভৌম নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। দুর্ঘটনায় গুরুতর আহত ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। এ লক্ষ্যে সেপ্টেম্বর অক্টোবর 2026 প্রান্তের জন্য যোগ্য শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী 31 অক্টোবর রাত 11:59 পর্যন্ত এই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আবেদন করা যাবে। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখা থেকে 16 সেপ্টেম্বর জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহণের সময়কাল বিজ্ঞপ্তি প্রকাশের অর্থ বছর অথবা এর আগের 1 বছরের মধ্যে হতে হবে। একজন শিক্ষার্থী এ অনুদানের জন্য একবারই আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীকে পূর্ববর্তী শ্রেণীতে ন্যূনতম 60% নম্বর পেতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমান পর্যায়ে জিপিএ 5-এর ক্ষেত্রে ন্যূনতম 3.50 এবং স্নাতক ও সমমান পর্যায়ে জিপিএ 4-এর ক্ষেত্রে ন্যূনতম 3.00 প্রাপ্তির প্রমাণপত্র আপলোড করতে হবে। সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। সবশেষ হামলায় তিনটি শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছে। সৌদি আরব জানায় একটি হুতি ড্রোন ধ্বংস করা হয়েছে। এদিকে হুতিরা পবিত্র মক্কা নগরীতে হামলার কথা অস্বীকার করেছে। ইতালি জানায় তারা বাব আল মান্দে প্রণালীতে চলাচলকারী তাদের বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষায় যুদ্ধ জাহাজ মোতায়েন করবে। প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রোসেতো বলেন, ইতালি নিরপেক্ষভাবে কাজ করবে এবং ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে না। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আলোর পথে যাত্রা, মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান। নেশা ও মাদক মানব সভ্যতার চরম শত্রু। এটা জীবন ও সম্ভাবনাকে নষ্ট করে, শান্তির পরিবারে অশান্তির আগুন প্রজ্বলিত করে এবং সমাজে অনাচার ও অস্থিরতা সৃষ্টি করে। নেশা ও মাদক সভ্যতার চাকা পেছনের দিকে ঘুরিয়ে দেয়।
2: মাদকের ভয়াল থাবায় জরাজীর্ণ দেশের সোনালি এক প্রজন্ম, যে প্রজন্মের সময় কাটত শিক্ষালয়ের বারান্দায়, বন্ধুদের আড্ডা থেকে শুরু করে বিস্তীর্ণ খেলার মাঠে, যারা বড় হয়ে উপহার দিত এক সোনালী বাংলাদেশ। অথচ স্বপ্নের মতো সেই প্রজন্মের একটি অংশ আজ মাদকের ভয়াল থাবায় নাস্তানাবুদ। ভয়ালি থাবা আমাদের প্রজন্মের ভবিষ্যৎ যেমন করছে অনিশ্চিত, ঠিক তেমনি ধুঁকে ধুঁকে ছিন্ন করছে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য।
1: এই ভয়ানক পরিস্থিতির উত্তরণে চাই আমাদের সবার সম্মিলিত জোরদার প্রচেষ্টা।
2: প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি মাদক বিরোধী জন সচেতনতামূলক ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রার আজকের পর্বে।
1: মাদকাসক্তি আধুনিক সভ্যতার বিপজ্জনক এক রোগ। এইডস, ক্যান্সারের মতো মাদকাসক্তিও ভয়াবহতা ডেকে আনে। বর্তমান বিশ্বে ভয়ঙ্কর রূপ নিয়েছে মাদকাসক্তি, যা প্রতিনিয়ত ধ্বংস করে দিচ্ছে আমাদের জাতির ভবিষ্যৎ, যুব সমাজকে। অকালে ঝরে যাচ্ছে অসংখ্য তাজা প্রাণ। মাদকের কারণে দাম্পত্য জীবনে কলহের জের ধরে ভেঙে যাচ্ছে অসংখ্য সুখের সংসার। এটি আজ প্রমাণিত সত্য যে মাদক সব অপকর্ম ও অপরাধের মূল।
2: পরিবার ও সমাজকে মাদকমুক্ত রাখার মধ্য দিয়েই অনেকখানি সম্ভব আমাদের দেশ থেকে মাদকের আগ্রাসন রুখে দেয়া। এজন্যে পরিবারে আনন্দময় পরিবেশ, পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা, নৈতিক শিক্ষা, ধর্মীয় চর্চা এবং শান্তিময় পরিবেশ নিশ্চিতের পাশাপাশি শিশু কিশোর, যুব ও তরুণদের বেশি করে সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলা সহ সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে।
1: প্রিয় শ্রোতা, মাদকাসক্তি রোধে সুস্থ বিনোদন, এ সম্পর্কে এখন সমাজের নানা শ্রেণী পেশার বেশ কয়েকজনের মন্তব্য শুনব শেখ নজরুল ইসলামের আলাপচারিতায়।

0: শ্রোতা বন্ধুরা, মাদকাসক্তি বর্তমান বিশ্বের অন্যতম মারাত্মক সামাজিক ব্যাধি। তরুণ ও যুব সমাজ, যারা একটি দেশের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের মূল চালিকা শক্তি, অথচ মাদকের করাল গ্রাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই তরুণ ও যুব সমাজ। কৌতূহল, হতাশা, পারিবারিক অশান্তি, একাকিত্ব ও ভুল সঙ্গের কারণে বহু সম্ভাবনাময় প্রতিভা অকালেই ঝরে যাচ্ছে। মাদকাসক্তির এই করাল গ্রাস থেকে তরুণ ও যুব সমাজকে রক্ষা করতে হলে প্রয়োজন একটি ইতিবাচক, আনন্দময় ও দীর্ঘমেয়াদী বিকল্প ব্যবস্থা, যার মধ্যে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হল সুস্থ বিনোদন। সুপ্রিয় শ্রোতা, মাদকাসক্তির প্রতিরোধে সুস্থ বিনোদন, এ বিষয়ে আজ আমি কথা বলছি বিভিন্ন পেশার কয়েকজনের সঙ্গে, শুনব এ বিষয়ে তাদের মতামত।
1: আমার নাম স্বামী সিদ্দিকী জলসা, আমি পেশায় একজন সঙ্গীত প্রশিক্ষক ও সঙ্গীত শিল্পী। আমার মতে মাদকাসক্তি প্রতিরোধ করতে হলে সুস্থ বিনোদন খুবই প্রয়োজন। আমি যেহেতু সঙ্গীতের মানুষ, তাই আমি বলবো যদি তরুণ ও যুব সমাজ নিয়মিতভাবে সঙ্গীত চর্চা করে এবং এই সঙ্গীত চর্চাকে বিনোদন হিসেবে নিয়ে মনের সাথে গেঁথে নেয়, তাহলে মাদকের প্রতি তার কোনো আগ্রহ বা আসক্তি হবে না। আমি মনে করি গান, নাচ, কবিতা আবৃত্তি, বই পড়া ও ছবি আঁকা, এগুলো মনের প্রফুল্লতা আনে এবং মনকে কখনোই নেশাজাতীয় দ্রব্যের প্রতি আকৃষ্ট করে না। তাই মাদকাসক্তির প্রতিরোধে সুস্থ বিনোদন ও সুস্থ সঙ্গীত চর্চা একান্তভাবে প্রয়োজন।
0: শ্রোতা বন্ধুরা, এবার আমি কথা বলছি আর একজন পেশাজীবী মানুষের সাথে।
2: আমার নাম লাবিব আল সাউদ, পেশায় আমি একজন চাকুরিজীবী। মাদকাসক্তির প্রতিরোধে আমি মনে করি সুস্থ বিনোদনের অন্যতম অংশ হচ্ছে দলগত মানসিকতা ও ইতিবাচক সামাজিক সঙ্গ। বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তরুণরা ভালো সঙ্গী ও ইতিবাচক বন্ধু পেয়ে থাকে। এছাড়া দলগত কাজে পারস্পরিক সহযোগিতা, নেতৃত্ব ও সহমর্মিতার গুণের বিকাশ ঘটে, যা তাদেরকে ক্ষতিকর সামাজিক সঙ্গ ও মাদকের প্রভাব থেকে দূরে রাখে।
0: এবারে আমি কথা বলছি একজন সাহিত্যসেবীর সঙ্গে।
3: আমি অদ্বিতীয়া আইচ তুলি, আমি একজন সাহিত্যসেবী। দেখুন, মাদকাসক্তির প্রধান প্রজনন কেন্দ্র হলো অলস সময় ও একাকিত্ব। সুস্থ বিনোদন তরুণদেরকে সবসময় ব্যস্ত রাখে এবং তাদের ইচ্ছা শক্তিতে ইতিবাচক ও ভালো কাজে পরিচালিত করে। যখন একজন তরুণ নিয়মিত বই পড়া, সংস্কৃতি চর্চা ও সাহিত্য চর্চায় নিজেকে ব্যস্ত রাখে, তখন মাদকের চিন্তার মতো নেতিবাচক বিষয়ের প্রবেশ দ্বার বন্ধ হয়ে যায়।
0: কথা বলছি একজন ক্রীড়াবিদের সাথে।
4: আমার নাম আশরাফ বিল্লাহ খান, আমি পেশায় একজন ক্রীড়াবিদ। আমি বলতে চাই যে খেলাধুলার এটা সুনির্দিষ্ট নিয়মকানুন থাকে, বিষয়ের আনন্দ ও পরাজয় মেনে নেওয়ার মানসিকতা খেলাধুলার প্রতিযোগিতা থেকেই আসে। এই নিয়ম মানার শিক্ষা একজন তরুণকে জীবন সম্পর্কে দায়িত্বশীল করে তোলে, ফলে সে মাদক থেকে নিজেকে দূরে রাখতে শেখে।
0: সবশেষে আমি কথা বলছি একজন সঙ্গীত শিল্পীর সাথে।
5: আমার নাম দধিচি বর্মন, আমি একজন সঙ্গীত শিল্পী। আমি মনে করি মাদক মুক্ত সমাজ গঠন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। মাদকাসক্তির মতো ভয়াবহ ব্যাধি থেকে আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে সুস্থ বিনোদনের সংস্কৃতিকে ফিরে আনা অত্যন্ত জরুরি। তরুণদের হাতে মাদকের পরিবর্তে বই, খেলাধুলার সরঞ্জাম এবং সুরের যন্ত্র তুলে দিতে পারলে একটি সুন্দর, সুস্থ ও মাদক মুক্ত ভোরের শুভ সূচনা সম্ভব।
0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ যেমনটি আপনারা শুনছিলেন, অর্থাৎ সুস্থ বিনোদন তরুণদেরকে শারীরিক ও মানসিকভাবে ব্যস্ত রাখে এবং তাদের মধ্যে ইতিবাচক একটা জীবনবোধ গড়ে তোলে। ধন্যবাদ আপনাদের সবাইকে।
6: আমাদের শুরুতেই সর্বাত্মক চেষ্টা চালাতে হবে নিজে এবং পরিবারের সদস্যদের মাদক থেকে মুক্ত রাখা।
7: এরপরেও যদি কোনো না কোনোভাবে আমাদের পরিবারের কিংবা আপনজনদের মধ্যে কেউ মাদকে আসক্ত হয়েই পড়ে, তাহলে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
6: মাদকাসক্ত ব্যক্তিটিকে মাদক ছেড়ে দেবার জন্য বোঝাতে এবং মাদক ছেড়ে দেবার জন্য তার মধ্যে আত্মশক্তি জাগাতে হবে, প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমাদের মনে রাখতে হবে মাদক ছেড়ে দেবার জন্য ইচ্ছেশক্তি এবং অনুকূল পরিবেশই খুব জরুরি।
7: এবারে ফিরে আসার গল্পে তেমনি একজনের কথা শুনব, যিনি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন।
6: সাক্ষাৎকার গ্রহণে সজীব দত্ত।
8: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে ফিরে আসার গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত। আজও একজন নতুন বন্ধু আমাদের সঙ্গে আছেন, চলুন কথা বলি। আপনার নাম পরিচয় বলবেন।
9: সৈয়দ আলী মুর্তজা।
10: শ্রোতা বন্ধুরা, এটি ওনার ছদ্মনাম।
8: আপনি কি করেন?
9: আমি ব্যবসা করি।
8: আপনি কতদিন হলো সুস্থ জীবনে ফিরে এসেছেন?
9: 4 মাস।
8: এখন সুস্থ জীবনে ফিরে এসে কেমন আছেন, কেমন লাগছে?
9: খুব ভালো লাগছে। একটা নষ্ট জীবন থেকে ফিরে আসতে পেরেছি। এটা আসলে খুব কষ্টের, খুব বাধা আসে প্রথম অবস্থায়। অনেক খারাপ লাগে, অনেক অস্বস্তি হয় শরীরের মধ্যে, ঘুম হয় না, খাওয়া ঠিক মতো হয় না। আসলে মাদকাসক্ত জীবন মানে একটা ধ্বংসের জীবন।
8: এখন সেই জীবন থেকে ফিরে এসে অনুভূতি কি জীবন নিয়ে?
9: খুবই ভালো লাগছে। পরিবার সন্তান নিয়ে অনেক ভালো আছি। আরো সুস্থভাবে জীবন কাটাতে চাই, এইভাবে সমাজে দাঁড়াতে চাই।
8: আপনার পরিবারে কে কে আছেন?
9: আমার পরিবারে 2 ছেলে 2 মেয়ে।
8: তারা কি করেন?
9: স্কুলে যায়, পড়াশোনা করে। 2টা বাচ্চা এখনো ছোট, স্কুলে যায় না।
8: আপনি যে সুস্থ জীবনে ফিরে আসলেন, পরিবারের অনুভূতি কি আপনাকে ঘিরে?
9: পরিবার এখন অনেক খুশি। এটা নিয়ে পরিবারের মধ্যে প্রতিদিন কলহ লেগে থাকতো, স্বামী স্ত্রীর মধ্যে সাংসারিক জীবনে অশান্তি শুরু লেগেই থাকতো। সেখান থেকে এখন আমি অনেকটা পরিত্রাণ পেয়েছি। ফ্যামিলির সবাই অনেক খুশি, আমিও অনেক খুশি।
8: একটু আমাদেরকে বলবেন যে কিভাবে আপনি মাদকাসক্ত জীবনে প্রবেশ করেছিলেন?
9: বন্ধুদের সঙ্গ, এটা সহজেই বলা যায়। বন্ধুদের সাথে চলতে আজকে একটু কালকে একটু, এই করতে করতে আসলে এটা একটা অভ্যাস বা নেশায় পরিণত হয়েছিল, যেটা আসলে যেখান থেকে বেরিয়ে আসা খুবই কষ্টকর ছিল জিনিসটা। এর জন্য খুব একটা দৃঢ় প্রত্যয় দরকার, একটা সংকল্প দরকার, এবং পরিবারের কথা মাথায় রেখে জিনিসটা করা সম্ভব।
8: আপনি যে কামব্যাক করলেন, এখানেও তো আপনার পরিবারের ভূমিকা ছিল। আপনি তো প্রথমে বুঝতেন না যে আপনি ভুল করছেন। আপনার এই আত্মপলব্ধির জায়গাটা ঠিক কিভাবে হলো?
9: এক্ষেত্রে আমার সহধর্মিনীকে আসলে ধন্যবাদ জানানো উচিত। সে সর্বোচ্চ চেষ্টা করেছে, দীর্ঘদিন ধরে সে চেষ্টা করে যাচ্ছিল যে আমি আসলে এই জীবন থেকে ফিরে আসি, কিন্তু সম্ভব হচ্ছিল না। পরে তার অনুপ্রেরণা, তার সহযোগিতায় একটা সুন্দর জীবনে আমি ফিরে আসতে পেরেছি।
8: মাদকাসক্তির ফলে কি ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়?
9: মাদকাসক্তির কারণে সমস্ত শরীর অবশ হয়ে যায়, গাত পা ঝিমঝিম করে, তারপর ক্ষুধামন্দা থাকে, তারপর হঠাৎ করে রাগ তৈরি হয়ে যায় মাথার মধ্যে।
8: আচ্ছা আচ্ছা, আপনার সঙ্গে আরো যারা এই ভুল জীবনে ছিলেন, তারা কি এখন সুস্থ জীবনে সবাই ফিরতে পেরেছেন?
9: সবাই পারেনি, হয়তো 2-1 জন আমার মতো এরকম, যারা ফ্যামিলি পরিবারকে ভালোবাসে, যারা স্ত্রীকে ভালোবাসে, যারা বাবা মাকে ভালোবাসে, তারা অনেক সংকল্পের মাধ্যমে হয়তো এরকম জীবনে ফিরে আসতে পারবে।
8: এখনো যারা ভুল জীবনে আছেন, তাদের প্রতি আপনি সুস্থ জীবনে ফিরে কি আহ্বান রাখবেন?
9: সবাইকে আহ্বান করব, মাদকাসক্ত জীবন আসলে একটা ধ্বংসের জীবন। পরিবারের কথা চিন্তা করে, সন্তানের কথা চিন্তা করে আসলে এই পথ ত্যাগ করা উচিত।
8: আমাদের বাংলাদেশ বেতারের মাধ্যমে যারা শ্রোতা বন্ধুরা শুনছে, সবাইকে আপনার শেষের কথায় কি বলবেন?
9: ফিরে আসুন মাদকাসক্ত জীবন থেকে, পরিবারকে ভালোবাসুন।
8: আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সুন্দর আগামী এবং এই সুস্থ জীবন আমরা প্রত্যাশা করছি।
9: ধন্যবাদ বাংলাদেশ বেতারকে।
8: শ্রোতা বন্ধুরা, আজকে আমরা একজন ফিরে আসা বন্ধুর গল্প শুনলাম, যিনি মাদকাসক্ত জীবন থেকে সুস্থ জীবনে ফিরে এসেছেন। মাদক জীবন থেকে জীবনকে কেড়ে নেয়। আসুন মাদককে না বলি, মাদক মুক্ত জীবন করি। সজীব দত্ত, ফিরে আসার গল্প, বাংলাদেশ বেতার, ঢাকা।
6: মাদক ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে নানাভাবে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। অর্থনৈতিকভাবে নিঃস্ব করার পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত করে দেয়। মানুষের সকল সম্ভাবনা, সুখ শান্তি নস্যাৎ করে দেয়।
7: তাই শুধু নিজেই নয়, পরিবার ও আপনজনদের পাশাপাশি পুরো সমাজকেই মাদকমুক্ত রাখতে হবে।
6: প্রিয় শ্রোতা, এবার একটি মাদক বিরোধী গান শোনাব। শিল্পী বাবুল রেজা ও চম্পাবনি, গীতিকার আয়েথ হোসেন উজ্জ্বল, সুরকার কাজী দেলোয়ার হোসেন।

0: শুধু মুখে মুখে বললেই হবে না, আমরা মাদকমুক্ত সমাজ চাই, এজন্য কার্যকর ভূমিকা রাখতে হবে আমাদের প্রত্যেককেই।
1: বর্তমান গণতান্ত্রিক সরকার মাদকের বিরুদ্ধে শুধু জিরো টলারেন্সই প্রদর্শন করছে না, একই সঙ্গে যুগোপযোগী আইন প্রণয়ন, আইনের যথাযথ প্রয়োগ এবং সার্বক্ষণিক কর্মতৎপরতা অব্যাহত রাখার পাশাপাশি মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতেও নানামুখী কার্যক্রম চালাচ্ছে।
0: সরকারের এমন মহৎ উদ্যোগের সঙ্গে আমাদেরও ভূমিকা রাখতে হবে মাদকের আগ্রাসন রুখে দিতে, আর এটা শুরু করতে হবে নিজ পরিবার থেকে।
1: আজ এ পর্যন্তই বন্ধুরা, আবার কথা হবে আগামী পর্বে। শোনার আগাম আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজকের মতো।
0: আজকের অনুষ্ঠান গ্রন্থনা করেছেন শাহনাজ সুলতানা,
1: উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা
0: এবং আমি শামীম আহমেদ,
1: সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন,
0: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম,
1: এবং মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস।

0: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। জ্বর হলে আতঙ্কিত কিংবা ভীত হবেন না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন এবং ভেজানো তোয়ালে দিয়ে গা মুছে দিন। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পারে, তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। নিশ্চয়ই যারা ঈমান আনে, সৎকর্ম করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট, আর তাদের কোনো ভয় নেই।

এবং তারা দুঃখিত হবে না। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কুরআন এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসর নামাজের আজান।

0: هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আন্নাহু মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআ যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা। এখন ভক্তিমূলক গান শুনবেন শিল্পী মোহাম্মদ মতিউর রহমান। গান লিখেছেন মনিজা খাতুম খানম, সুর করেছেন লোকমান হাকিম।

0: ভক্তিমূলক গান শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ মতিউর রহমান। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয় পরিবারের উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
3: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। গ্রন্থনা ও উপস্থাপনা মাওলানা কাজী মারুফ বিল্লাহ।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের জীবন ঘনিষ্ঠ ইসলামের মৌলিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান আলোকিত জীবন। জীবনকে সুন্দর ও আলোকিত করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে জীবনের সকল স্তরে তা বাস্তবায়ন করে আল্লাহ তাআলার সন্তুষ্টি, নৈকট্য ও সান্নিধ্য অর্জন করতে হবে। সম্মানিত শ্রোতা, এবারে আমরা আলোকিত জীবনের আয়োজনে চলে যাচ্ছি। শুরুতেই আমরা শুনব আল কোরআনের আলো। এতে আজ রয়েছে মহাগ্রন্থ আল কোরআনের 30তম সূরা আর রুম এর শানে নজুল ও সংক্ষিপ্ত শিক্ষা। রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে হামদে বারী তাআলা। দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত মাসআলা মাসাইল নিয়ে আলোচনা এবং সর্বশেষে হাদিসের শিক্ষা পর্বে শিরকের পরিণাম সম্পর্কিত বুখারী শরীফের হাদিস থেকে আলোচনা ও শিক্ষা। সূরা আর রুম মক্কায় নাজিল হয়েছে। এ সূরাতে রোমান ও পারস্য তথা ইরানীদের যুদ্ধের কাহিনী আলোচনা করা হয়েছে। সর্বশেষ আয়াতে সকলকে ধৈর্য ধারণের আদেশ প্রদান করা হয়েছে। এ পর্যায়ে সূরা আর রুম এর শানে নজুল ও সংক্ষিপ্ত শিক্ষা সম্পর্কে আলোচনা করছেন মাওলানা মুফতি মোহাম্মদ মনজুর হোসাইন।
5: সম্মানিত শ্রোতাদেরকে আলোকিত জীবন অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিবাদন। আজ আমরা আলোচনা করব কোরআনুল কারিমের 30তম সূরা, সূরা রুমের শানে নজুল এবং এ সম্পর্কিত ঘটনাবলী সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে মুসলমানদের বিজয়ের প্রতি ইঙ্গিত দিয়েছেন। রোম ও পারস্যের মধ্যে যখন যুদ্ধ হচ্ছিল, রোমবাসীরা আহলে কিতাব হওয়ায় মুমিনরা রোমের বিজয় কামনা করত আর মুশরিকরা কামনা করত পারস্যের বিজয় তথা ইরানের বিজয়। রোমরা যখন পরাজিত হল, তখন মুশরিকরা আনন্দ চিত্তে মুমিনদের সাথে ঠাট্টা করতে লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে এই সূরায় রোমের বিজয়ের কথা উল্লেখ করলেন। আমরা পিছনের প্রেক্ষাপটে যদি দিকে ফিরে যাই, তাহলে 603 খ্রিস্টাব্দে অন্তকুন্দলে রোমের সম্রাটকে যখন 5 পুত্র এবং 3 কন্যা সাথে স্ত্রী সহ হত্যা করা হলো, তখন ইরানিরা সুযোগ পেয়ে রোম দখলের পরিকল্পনা করে সামনে অগ্রসর হচ্ছিল। এমত অবস্থায় 613 খ্রিস্টাব্দে তারা দামেস্ক দখল করল, 614 খ্রিস্টাব্দে বাইতুল মাকদাস, 617 কনস্টান্টিনোপল এবং 619 খ্রিস্টাব্দে মিশরের ত্রিপলি পর্যন্ত তারা চলে আসলো। এক এক করে তারা, অর্থাৎ মূর্তি পূজকরা, দখল করছিল রোমের বিভিন্ন অংশ, আরবের পাশাপাশি বিভিন্ন অংশ, বিশেষ করে সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, মিশরের অংশগুলো যখন তারা দখল করছিল একের পর এক। যেহেতু আহলে কিতাবরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, সেদিক থেকে মুসলমানরা আহলে কিতাবদের প্রতি দুর্বল ছিল, যুদ্ধে তাদের জয় কামনা করত, আর মুশরিকরা জয় কামনা করত পৌত্তলিক, অর্থাৎ ইরানিরা, তারা যেমন পূজা করে ইরানিরাও তেমন পূজা করে, এজন্য ইরানিদের জয় কামনা করত। এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সূরাটি নাজিল করলেন, মুসলমানদের প্রশান্তি বেড়ে গেল, মক্কার মুশরিকরা ঠাট্টা বিদ্রুপ হাসি আরো বাড়িয়ে দিল যে আমরা দেখছি ইরানিরা বিজয়ী হতে হতে একদম কনস্টান্টিনোপল পর্যন্ত পৌঁছে যাচ্ছে, কনস্টান্টিনোপলের আশেপাশের এরিয়াগুলো দখল করে নিচ্ছে। সেখানে মোহাম্মদ দাবি করছে বিজয়ী নাকি হবে রোমকগণ। রোমরা তাদের অস্তিত্ব রক্ষায়, তাদের রাজা, তাদের সভাসদ সবাই চিন্তিত তাদের অস্তিত্ব রক্ষায়। সেখানে মোহাম্মদ তিনি বলছেন নাকি রোমরা বিজয়ী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী খুব কম সময়ের মধ্যে প্রতিফলন হয়েছিল। দ্বিতীয় হিজরিতে রোমের বিজয় হয়েছে, আল্লাহ সুবহানাহু তাআলা যেটা বলেছেন। এরপরে আস্তে আস্তে মুসলমানরা রোমদেরকে পরাজিত করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই রোমকদের কাছ থেকে ফিলিস্তিন থেকে শুরু করে সামনে আরো অংশ, ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময়, সর্বশেষ ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময়, একেবারে স্পেনের কাছ পর্যন্ত মুসলমানরা পৌঁছে গেল এদিক দিয়ে। সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, মিশর সহ এই অংশগুলো যখন মুসলমানরা এদিক দিয়ে আফগানিস্তান পর্যন্ত, এশিয়া মাইনর পর্যন্ত মুসলমানরা পৌঁছে গেল, তখন মক্কার মুশরিকরা বুঝতে পারলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রোমে যেটা বলেছেন সেটা মহাসত্য। এই সূরাতে আবার ইমানের সাথে নেক আমলের সংমিশ্রণের কারণে জান্নাতের বড় জায়গা দেওয়া হবে এটা উল্লেখ করেছেন। ঠিক তদ্রূপভাবে যারা কুফুরি করবে, আল্লাহর আয়াত অস্বীকার করবে, তাদেরকে শাস্তি দিয়ে জাহান্নামে পতিত করবেন সেটাও বলেছেন। সকাল সন্ধ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ, তাসবিহ, তাহলিল করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন। বিশেষ করে ফজরের পর এবং আসরের নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি উদ্বুদ্ধ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজের পর সূর্যোদয় পর্যন্ত এতটুকু সময় যে ব্যক্তি জিকিরের মধ্যে আবদ্ধ থাকবে, আল্লাহ তাকে একটি কবুল হজ এবং কবুল উমরা সওয়াব দিবেন। আসরের নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জিকিররত থাকো, এই সময় জিকির তোমাদের রিজিকে প্রশান্তি আনবে, তোমাদের দৌলতে সমৃদ্ধি আনবে, তোমাদের ইজ্জত আব্রুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন। অতএব সম্মানিত শ্রোতা, এই সূরার আলোকে আমরা ইমানের পথে, নেক আমলের পথে, কুফর থেকে আমাদের দূরে থাকা এবং আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকা, আল্লাহর সৃষ্টির দিকে তাকিয়ে প্রশান্তি বাড়িয়ে নেওয়া, সর্বময় ইসলামকে ছড়িয়ে দেওয়ার মানসিকতা নিয়ে যাতে আমরা কাজ করতে পারি, এই হোক আমাদের ব্রত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সূরার আলোকে শিক্ষা নিয়ে ইমানকে আরো তাজা করার তৌফিক দান করুন।
4: আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা সূরা আর-রুম এর শানে নজুল এবং সংক্ষিপ্ত শিক্ষা সম্পর্কে আলোচনা শুনলাম। আলোচনা করলেন মুফতি মোহাম্মদ মানজুর হোসাইন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শানে হামদে বারী তাআলা পরিবেশন করা হচ্ছে।

0: সম্মানিত শ্রোতা, এই পর্যায়ে মাসআলা মাসাইল নিয়ে আলোচনা। আমাদের প্রাত্যহিক জীবনে ইসলাম সম্পর্কে যে সকল প্রশ্নের সম্মুখীন হই তার সমাধান কোরআন ও হাদিসের আলোকে জানব। আজ আপনাদের কাছ থেকে আসা বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মৌলানা হাফেজ মোহাম্মদ লুৎফুর রহমান।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
0: প্রথমেই প্রশ্ন করেছেন, বগুড়া জেলার আদমদিঘি থেকে মোহাম্মদ কাউসার হোসেন জানতে চেয়েছেন, গোসল ফরজ হলে যদি গোসলের তিনটি ফরজের কোন ফরজ আদায় না হয় তাহলে সে গোসল কি পবিত্র গোসল হিসাবে গণ্য করা যাবে?
1: গোসলের যে ফরজ রয়েছে তিনটি, আগে তিনটি আপনাকে স্পষ্ট হতে হবে। একজন মানুষের গোসল যখন ফরজ হয়, শরীর যখন অপবিত্র হয়, তখন তাকে গড়গড়া পর্যন্ত অর্থাৎ গলা হলকুম পর্যন্ত পানি পৌঁছে দেওয়া, নাকের একেবারে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছে দেওয়া, সমস্ত শরীর ধৌত করা, এই তিনটি ফরজ গোসল যে শর্ত, এটার যদি একটাও যদি আপনি ছুটে যায় বা একটা যদিও অসম্পূর্ণ হয় তাহলে ফরজ গোসলের হক আদায় হবে না, আপনার আবার পুনরায় গোসল করতে হবে। অসম্পূর্ণ গোসল দিয়ে আপনি নামাজ কালাম বা কোনো ইবাদত বন্দিগি করতে পারবেন না বা আপনি পবিত্র হইলেন না বলে গণ্য হবে। সেজন্য তিনটি শর্ত ফরজ গোসলের যে ফরজ এটি পরিপূর্ণ আদায় করতে হবে।
0: শরীয়তপুর জেলার নড়িয়া থানা থেকে মোহাম্মদ বদিউল আলম তিনি প্রশ্ন করেছেন, যদি নামাজে ওযু ছুটে যায় এমত অবস্থায় আমাদের করণীয় কি?
1: একাকী যদি আপনি সালাত আদায় করেন আর সেক্ষেত্রে যদি আপনার ওযু ছুটে যায় তাহলে অবশ্যই অবশ্যই আপনি সালাত সেই সময় ভঙ্গ করে উজু করে আপনি সালাত আদায় করবেন। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম, তোমরা যখন নামাজে দাঁড়াবে হে ইমানদারগণ তখন তোমরা উজু করে নেবে। এখন নামাজের মধ্যে যদি আপনার উজু ছুটে যায়, এটা যদি স্পষ্ট হয় আপনার কাছে, তাহলে আপনি উজু করে আবার পুনরায় নামাজ পড়বেন। এবং এক্ষেত্রে যদি ইমামের হয় এক সুরত বা একটি তবিয়ত একটি তরিকা, যদি ইমামের পিছনে মুসল্লিরা হয় সেক্ষেত্রেও কিছু তরিকা রয়েছে। তবে ওভারঅল হচ্ছে উজু ছুটে গেলে নিঃসন্দেহে আপনি নামাজ পড়তে হলে পুনরায় আবার উজু করতে হবে।
0: চট্টগ্রাম জেলার মিরের সরাই থেকে মোহাম্মদ শফিকুল আলম সেন্টু তিনি প্রশ্ন করে জানতে চেয়েছেন, আমি খেলার সময় হাফ প্যান্ট পরি, হাঁটুর উপরে কাপড় উঠার কারণে আমি কি গুনাহগার হব?
1: একজন পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা হচ্ছে একটি ফরজ, সতর ঢেকে রাখা হচ্ছে একটি ফরজ, অলওয়েজ, কোন কারণ ছাড়া সেটা সে সতর্কে বেসতর হতে পারবে না। কিন্তু কন্টিনিউ একজন মানুষ হাঁটুর উপরে খেলাধুলার ক্ষেত্রে হতে পারে, বাসায় হতে পারে, বাইরে হতে পারে, অনেক আমরা ইয়াং ছেলেদেরকে দেখি হাঁটুর উপরে প্যান্ট পরে তারা ঘোরাফেরা করে, এটি হারাম, এটা কবিরা গুনাহ, এটা কোনোভাবে করা যাবে না।
0: নওগাঁ জেলার পৌরসভা থেকে মোসাম্মদ আয়েশা আক্তার মিম তিনি প্রশ্ন করে জানতে চেয়েছেন, আমার আব্বা মারা যাওয়ার পর আমার ভাইয়েরা আমাকে পৈতৃক সম্পত্তি দিতে চায় না, এ অবস্থায় আমি কি পদক্ষেপ নিতে পারি?
1: আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে পরিষ্কার করে বলেছেন, ইউসিকুমুল্লাহু ফী আওলাদিকুম লিয্যাকারি মিছল হাজ্জিল উনসাইন। এই আয়াত বা আয়াত সমূহের মধ্যে পরিষ্কারভাবে রয়েছে কার কতটুকু বন্ঠন মিরাজ। এই বন্ঠন নীতিমালা বাইরে যদি কেউ যায়, সে বোন হতে পারে ভাই হতে পারে, তাহলে সেটা হবে কবিরা গুনাহ, এটার জন্য কিয়ামতের দিন কঠিন শাস্তি এবং জাহান্নাম। একজন মানুষ যদি কোনো বোনকে ঠকায়, বোন যদি এটার দাবি না ছাড়েন, তাহলে এজন্য তার নিশ্চিত জাহান্নামে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটা হচ্ছে উনি এখন কি করবেন সেটা উনি গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রয়েছেন সেটার দিকে যেতে পারেন, আত্মীয় স্বজনের মধ্যে বৈঠকে সালিশি ব্যবস্থা করতে পারেন অথবা আইনগত ব্যবস্থা নিলে উনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
0: এতক্ষণ পর্যন্ত আমরা আপনাদের কাছ থেকে যে সমস্ত প্রশ্ন এসেছিল উত্তর আমরা জানলাম, উত্তর দিলেন মৌলানা হাফেজ মোহাম্মদ লুৎফুর রহমান। এবারে হাদিসের শিক্ষা, আমরা শুনব শেরেকের ভয়াবহ পরিণাম সম্পর্কিত বুখারী শরীফের হাদিস থেকে আলোচনা ও শিক্ষা। শেরেক অর্থ শরিক করা বা অংশীদারিত্ব স্থাপন করা। বস্তুত শেরেক দু প্রকার, শেরকে আকবর যা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করা হয়, আর শেরেকে আসগর যা ইবাদতের মধ্যে কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য অংশীদারিত্ব স্থাপন করা হয়। শেরেক গুরুতর অপরাধ এবং এটা চরম জুলুম। এ পর্যায়ে বুখারী শরীফ থেকে শেরেকের পরিণাম সম্পর্কে বলছেন মাওলানা মুহাম্মদ নুরুদ্দিন।
2: বিসমিল্লাহ রহমান রহিম। আলোকিত জীবন অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও স্বাগত। সম্মানিত শ্রোতা, আজ শিরক বিষয়ক হাদিস নিয়ে আলোচনা করব। عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال سألت النبي صلى الله عليه وسلم أي الذنب أعظم عند الله؟ قال أن تجعل الله ندا وهو خلقك. قلت إن ذلك العظيم. قلت ثم أي؟ قال أن تقتل ولدك خشية أن يطعم معك. قلت ثم أي؟ قال أن تزاني حليلة جارك. حديث إمام بخاري رحمه الله صحيح بخاري شريبير 4477 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নিকট সবচেয়ে বড় গুনাহ কোনটি? তিনি বললেন, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করা, কাউকে সমকক্ষ স্থির করা, অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। আমি বললাম, এটা তো বড়ই অপরাধ। এরপর কোনটি? তিনি বললেন, তুমি তোমার সন্তানকে হত্যা করবে এই ভয়ে যে সে তোমার সাথে আহার করবে। আমি বললাম, এরপর কোনটি? তিনি বললেন, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার লিপ্ত হবে। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির সবচেয়ে বড় অপরাধের কথা বর্ণনা করেছেন। তিনি সর্বপ্রথম শিরকের কথা উল্লেখ করেছেন, কারণ শিরক এমন অপরাধ যা সরাসরি আল্লাহ তাআলার হক নষ্ট করে এবং তাওহীদের ভিত্তিকে ধ্বংস করে দেয়। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, জীবন দিয়েছেন, সব নিয়ামত দান করেছেন, অথচ সেই আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করা চরম অকৃতজ্ঞতা ও মহা জুলুম। আল্লাহ তাআলা এই বিষয়ে পবিত্র কোরআনে বলেছেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক মস্ত বড় জুলুম। শিরক ক্ষমার অযোগ্য একটি গুনাহ। তাওবা ছাড়া আল্লাহ তাআলা এই গুনাহ কখনো ক্ষমা করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে বলেছেন যে আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ির। ক্বালু বালা ইয়া রাসূলাল্লাহ। ক্বালা আল ইশরাকু বিল্লাহ। আমি কি তোমাদের সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে জানাবো না? তা হলো আল্লাহর সাথে শরীক করা। হাদিসটি সহিহ বুখারীর 2654 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাহু মান ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন এবং তার আবাসস্থল হবে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার শিরক থেকে মুক্ত হয়ে আল্লাহ তাআলার একত্ববাদে একনিষ্ঠভাবে বিশ্বাস এবং নেক আমল করে দুনিয়া ও আখিরাতে মুক্তি পাওয়া তৌফিক দান করুন।
0: ধন্যবাদ মাওলানা মুহাম্মদ নুরুদ্দিন। আপনি শিরকের ভয়াবহ পরিণাম সম্পর্কে আমাদের সম্মানিত শ্রোতাদের উদ্দেশ্যে তথ্য নির্ভর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সম্মানিত শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আমাদের এই আলোকিত জীবন প্রতি শুক্রবার বিকেল 4:35 প্রচারিত হয়। আগামী অনুষ্ঠান আপনাদের সকলকে শোনার জন্যে সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। ও আখিরু দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
3: এতক্ষণ শুনলেন ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন মাওলানা কাজী মারুফ বিল্লাহ।
4: বাংলাদেশ বেতার ঢাকা। এখন বৃক্ষরোপণের গান। শিল্পী শানশা, প্রিয়াঙ্কা গো ও সুকন্যা মজুমদার। গান লিখেছেন সিরাজুল হক সিরাজ, সুর করেছেন শানশাহ।

বৃক্ষরোপণ বৃক্ষরোপণের গানটি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায়। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ইংরেজি সংবাদ এবং পরে বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Betar, the news read by Sanjida Kayum. Prime Minister Tariq Rahman has extended warm birthday greetings to Indian Prime Minister Narendra Modi on his 76th birthday. In a message posted on his X handle last night, Tariq Rahman wrote, "Warmest birthday wishes to Prime Minister Narendra Modi, wishing you many happy returns of the day. May your dedicated service to the people of India always be accompanied by good health and high spirit." About half an hour after Tariq Rahman's post, Narendra Modi replied, thanking the Bangladeshi's Prime Minister for his greetings. Sharing Tariq Rahman's post on his verified X handle, Narendra Modi wrote, "Thank you, Prime Minister Tariq Rahman, for your warm wishes. I deeply appreciate your kind words." The message was shared by the High Commission of India in Bangladesh on its official Facebook page. Indian Prime Minister Narendra Modi celebrated his 76th birthday on September 17. Bangladesh today sought Bhutan's support for revitalizing SARC for the collective benefit of the region and its people. As Bhutanese Prime Minister Dasho Tshering Tobgye made a brief transit stopover in Dhaka. Local Government, Rural Development and Cooperatives Minister Dr. Abdul Moin Khan and State Minister for Foreign Affairs Humayun Kobi received the Bhutanese Prime Minister at Hojur Shahjalal International Airport during his brief stopover. During the interaction, the Bangladesh ministers conveyed warm greetings from Bangladesh's Prime Minister to the Bhutanese Premier. The ministers expressed Bangladesh's keen interest in contributing to the development of Bhutan's Gelupu Mindfulness City, particularly by providing professionals and skilled and semi-skilled human resources. They also discussed bilateral issues of mutual interest and appreciated the long-standing bonds of friendship between Bangladesh and Bhutan. It has been commented since Bhutan became the first country to recognize Bangladesh in 1971. The ambassador of Bhutan to Bangladesh and senior officials of the Ministry of Foreign Affairs were present at the meeting. Law, Justice and Parliamentary Affairs Minister Muhammad Asaduzzaman has said the mindset of accepting opinions and criticism is crucial in a democratic society. He said this while speaking as a distinguished panelist at a book launching ceremony in the capital today. The book titled Jamaat-e-Islami, Its History and Politics was written by Barrister Abdul Razzaq. Muhammad Asaduzzaman said Abdul Razzaq's book reflects significant perspective on change and political thoughts. About 12.5 million cubic feet of gas will be added to the national grid tomorrow from well of Titas Gas Field, operated by Bangladesh Gas Fields Company Limited. In addition, about 55 million cubic feet of gas is expected to be added to the grid from four more wells in Titas and Bokrabad gas fields within the next 3 to 4 months. This gas is being added to the national grid as a result of initiatives to drill new wells and develop existing gas fields. These efforts aim to increase supply from local sources in line with the commitments of the BNP government. The country's overall inflation continued its downward trend for the third consecutive month, falling to 8.26% in August, the lowest level in the last 10 months. It is indicating easing price pressure in the economy. According to the latest data from the Bangladesh Bureau of Statistics, inflation stood at 8.32% in July, meaning it declined by 0.6 percentage point month on month. It was 9.16% in June and 9.42% in May. Thus, inflation has declined by 1.16 percentage points over the 3 months since reaching a peak of 9.42% in May. Policymakers in government have indicated that the government is contemplating ways to regulate abuse of artificial intelligence AI. This comes amid growing social concerns and worries among experts about its use for deepfakes, bullying and abuses, even focusing on children. Officials of law enforcement agencies said AI was about also being used for mischievous political purposes. They alleged that groups at home and abroad were disseminating false or fabricated news, views and photographs to promote the now disbanded Awami League. It fears the phenomenon could affect the country's political stability and sovereign security, said a security official entrusted with the task of monitoring AI abuse. Three people have been killed and eight others injured in a shooting at Bongo National High School in Mindanao, southern Philippines. Bongo Mayor Albert Palencia told the BBC that two of the victims were 14-year-old students. The gunman, a 16-year-old, was also killed. Four of the injured are in critical condition. The shooting happened this afternoon. It is the third deadly school shooting reported in the Philippines since June this year. Finally, weather and forecast valid till 1 tonight says there is no inland reports warning and no signal is to be wasted. And that's the end of the news.
1: Assalamualaikum, Bangladesh Betar. Banijjik Sangbad porchi SM Khairul Alam. কয়েক মাসের উচ্চ মূল্যস্ফীতির পর দেশে মূল্যচাপ কমার প্রবণতা অব্যাহত রয়েছে। টানা তৃতীয় মাসে কমে আগস্টে সার্বিক মূল্যস্ফীতি 8.26% নেমে এসেছে। এটি গত 10 মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতির হার। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি 7% ঘরে নেমে আসায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্যচাপ কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাবে জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল 8.32%। এক মাসের ব্যবধানে তা কমেছে 0.6%। এর আগে জুনে মূল্যস্ফীতি ছিল 9.16% এবং মে মাসে 9.42%। ফলে মে মাসের তুলনায় তিন মাসে মূল্যস্ফীতি কমেছে 1.16%। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপ থেকে আগামীকাল জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস। আগামী 3 থেকে 4 মাসের মধ্যে তিতাস ও বাখরাবাদের আরও 4টি কূপ থেকে প্রায় 67.5 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন কূপ খনন ও বিদ্যমান গ্যাস ক্ষেত্রের উন্নয়ন কার্যক্রমের সুফল হিসেবে এ গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি গত আগস্ট মাসে একক মাস হিসাবে এযাবৎকালে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী গত বছরে একই মাসের তুলনায় দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে 25.65%। চলতি অর্থবছরের আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ 817 মিলিয়ন ডলারের বেশি মূল্যের তৈরি পোশাক রপ্তানি করেছে। গত অর্থবছর একই মাসে এর পরিমাণ ছিল 650.34 মিলিয়ন ডলার। এদিকে চলতি অর্থবছরের প্রথম 2 মাসে দেশটিতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে মোট 1.61 বিলিয়ন ডলার, যা আগের অর্থবছর একই সময়ের তুলনায় 11.42% বেশি। রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 3 দিনব্যাপী ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সপো এবং অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ফায়ার এক্সপো চলছে। দেশীয় নিরাপত্তা ও সুরক্ষাপূর্ণ প্রস্তুতকারক, সরবরাহকারী, আমদানিকারক, সফটওয়্যার ও সাইবার নিরাপত্তা খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে আন্তর্জাতিক শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলাই এমেলার লক্ষ্য। এতে বিশ্বের 10টি দেশের প্রায় 150টি শীর্ষস্থানীয় ব্র্যান্ডের নিরাপত্তা কোম্পানি, 500 বেশি নিরাপত্তা ও সুরক্ষা বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন। প্রদর্শনী আগামীকাল সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। রাজধানী তেজগাঁওয়ে বাংলাদেশ ক্ষুদ্র কুটিরশিল্প কর্পোরেশন বিসিক ভবনে 5 দিনব্যাপী বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা চলছে। আজ মেলার তৃতীয় দিনে বিপুল সংখ্যক ক্রেতা দর্শনার্থীর ভিড়ে জমে উঠেছে মেলা প্রাঙ্গণ। দেশের সমৃদ্ধ চামড়া শিল্পের ঐতিহ্য ও সম্ভাবনা তুলে ধরতে এবং ক্ষুদ্র কুটির ও মাইক্রো ও ছোট CMSM শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। এবারে মেলায় একই ছাদের নিচে মোট 49টি স্টল রয়েছে। এর মধ্যে 43টি স্টল চামড়া ও চামড়াজাত পণ্যের এবং 5টি স্টল খাদ্য ও খাদ্যজাত পণ্যের। আগামী রোববার পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সকলের জন্য মেলা উন্মুক্ত থাকবে। আজ গাজীপুরে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস প্রফেশনালস ফাউন্ডেশনের উদ্যোগে 3 দিনব্যাপী লিডারশিপ লার্নিং সামিট অনুষ্ঠিত হয়েছে। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6:30।
0: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন পল্লীগীতি। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ নিজাম আনসারি। প্রথম গানের গীতিকার কে এম চান মিয়া, সুর করেছেন মোহাম্মদ খবিরুদ্দিন।

0: পরপর দুখানি পল্লীগীতি শুনলেন শিল্পী ছিলেন মোহাম্মদ নিজাম আনসারি।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। প্রতিদিন সকালে ও বিকেলে ঘরের দরজা জানালার পর্দার আড়ালে পরিষ্কার করে এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড়, ছাতা ইত্যাদি সব সময় পরিষ্কার রাখুন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা।

0: দিলরুবা আনামের কণ্ঠে দুখানি নজরুল সঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আমাদের এই পালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে নিশাত শাহরিয়ার, রেহানা সুলতানা, রাবেয়া সুলতানা শিউলি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন খসরু সিদ্দিক, আফরোজা আক্তার, লুৎফুন্নাহার মেরি, মোহাম্মদ রফিকুল ইসলাম এবং শামীম আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজন মনায় এখন রয়েছে উচ্চাঙ্গ সঙ্গীত। তবলায় লহরা শুনবেন, বাজিয়েছেন সাজিদ রহমান। তানপুরায় শিল্পীকে সঙ্গত করেছেন সাইফুল ইসলাম।

এতক্ষণ তবলায় লহড়া শুনলেন শিল্পী ছিলেন সাজিদ রহমান। বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে। গ্রন্থনা ও উপস্থাপনায় ডাক্তার ফারিয়া ফয়েজ।

সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমাদের আজকের বিষয়, ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী উদ্যোগ। ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী উদ্যোগ আমাদের আজকের ঢাকার সবচেয়ে আমি এই কথাটা তিনবার করে বলতেও হলো আমাকে, কারণ আমাদের সবচেয়ে বেশি চিন্তার বিষয় হচ্ছে এই ডেঙ্গু বা এডিস মশাবাহিত যেই জ্বরটা আমাদের শিশুদেরকে খুব বেশি আক্রান্ত করছে এবং আমাদেরকে ভাবিয়ে তুলছে। এই ডেঙ্গু রোগ প্রতিরোধে কার্যকরী আমরা কি কি উপায় বেছে নিতে পারি? এই ডেঙ্গু প্রতিরোধে যদি কার্যকরী উপায়ের কথা বলেন, তাহলে আমি প্রথমে আসব জনসচেতনতা এবং জনসচেতনতা। ডেঙ্গুর প্রতিরোধে জনসচেতনতার উপরে আর কোনো কথা নেই। কিভাবে আমরা জনগণকে সচেতন করতে পারি বা আমরাই নগরবাসীরা কিভাবে সচেতন হতে পারি, এই ক্ষেত্রে আমরা বলতে পারি ডেঙ্গুর প্রজনন স্থলটা ধ্বংস করব। প্রজনন স্থল কি? ডেঙ্গু যেখানে ডিম পাড়ে এবং এই ডিম ফুটে ছোট ডেঙ্গুর লার্ভা হয়, লার্ভা থেকে পিউপা হয় এবং সেখান থেকে 3-4 দিনের মাথায় বড় ডেঙ্গু মশা হয়ে যায়। তো আমরা কোনো জায়গায় পানি জমতে দিব না, যে কোনো জায়গায়, ঘরের ভিতরে, বাইরে, ছাদে, বারান্দায়, যে কোনো জায়গায় আমরা পানি জমতে দিব না, কোনোভাবেই পানি জমতে দেওয়া যাবে না। এবং যেই জায়গাগুলোতে আমরা জানি যে এই জায়গাগুলোতে পানি জমে থাকার সম্ভাবনা আছে, প্রতিদিন আমাদেরকে সেই জায়গাগুলো বারবার করে চেক করতে হবে এবং পরিষ্কার রাখতে হবে। আমি এখানে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখতে পারি, ডেঙ্গু মশার ডিম বেঁচে থাকতে পারে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত। এরকম হতে পারে কোনো খোলা পাত্র, কোনো ছোট আইসক্রিমের বাটি বা কোনো ওয়ান টাইম গ্লাস শুকনো অবস্থায় পড়ে আছে 2-3 মাস এবং সেই পাত্রটা আমরা ছাদ বা বারান্দা থেকে অপসারণ করছি না। মশা সেখানে এসে ডিম পারবে এবং কোনো কারণে সেই ডিমটা যদি 6 মাস পরও পানির সংস্পর্শে আসে, সেখান থেকেই ডিম ফুটে লার্ভা হওয়া সম্ভব এবং তারপরে আস্তে আস্তে সেখান থেকে এডিস মশা জন্মাবে। তার মানে আমাদেরকে অবশ্যই অবশ্যই সচেতন থাকতে হবে ছাদ বাগান, বারান্দা, টব, ড্রাম, পরিত্যক্ত পাত্র এগুলোতে যাতে পানি জমে না থাকে। এবং আমি আবারও বলছি, শুধু পানি জমা না, এগুলো যাতে পরিষ্কার থাকে সে ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি নজর দিতে হবে। যে পাত্রটা আমার ব্যবহৃত হচ্ছে না বা লাগছে না, তাকে আমরা এমন জায়গায় রাখতে পারি যেটা সংস্পর্শে মশা আসবে না। তার মানে আমরা খুব বড় কোনো একটা বাক্সের ভিতরে এই জিনিসগুলোকে রেখে ঢেকে রাখতে পারি। আবার আসি ঘরের ভিতরের যে মশাগুলা, এ ব্যাপারে যদি আমরা বলি, আমাদের ঘরের ভিতরে এসির নিচে জমে থাকা পানিগুলা, ফ্রিজের নিচের পানি, ছোট পাত্রে সবাই বাসায় খুব শক করে গাছপালি, টবের নিচে সসার থাকে, সসারের পানিটা, এই ছোট ছোট পানিগুলাই কিন্তু ডেঙ্গু জন্মানোর উপযুক্ত স্থান। এবং ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকারী পদক্ষেপ হলো আমাদের সচেতন হয়ে ডেঙ্গুর এই প্রজনন স্থলগুলো ধ্বংস করা। এরপরে আমরা দ্বিতীয় স্টেপে আসি, যে মশাগুলো অলরেডি এডিস মশা বড় হয়ে গিয়েছে বা তারা পূর্ণবয়স্ক হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? পূর্ণবয়স্ক মশা থেকে নিজেকে রক্ষা করার জন্য মাগরিবের আজানের ঠিক সাথে সাথে আমরা ঘরে নেট বন্ধ করে দিতে পারি। রাতে ঘুমানোর সময় এমনকি দিনের বেলা ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে পারি। এবং আমরা যারা অফিস যাচ্ছি এবং ছোট বাচ্চা যারা স্কুলে যাচ্ছেন, তাদের সবাইকে ফুল হাতা জামা এবং ফুল প্যান্ট পরার জন্য অনুরোধ করছি, যাতে মশা না কামড়াতে পারে। এবং আরেকটা সাজেশন থাকবে আমার, সেটা হচ্ছে কিছু মসকিটো রিপেলেন্ট পাওয়া যায়, সেগুলো যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে হয়তোবা কিছুটা হলেও এই মশার কামড়ের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবো। ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই, কথা হবে আগামী পর্বে।

ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন ডাক্তার ফারিয়া ফয়েজ, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সবুজ প্রান্তর।

0: প্রকৃতি ও পরিবেশ আমাদের জীবনের জন্য অবিচ্ছেদ্য অংশ। সুস্থ ও সুন্দর পরিবেশের জন্য বন সংরক্ষণ এবং বেশি বেশি গাছ লাগানো অত্যন্ত জরুরি। বন আমাদের অক্সিজেন দেয়, জলবায়ুর ভারসাম্য রক্ষা করে এবং নানা জীববৈচিত্র্যের আশ্রয়স্থল হিসেবে কাজ করে। তাই নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বন ও পরিবেশ রক্ষা করা জরুরি। গাছ আমাদের প্রকৃতির অমূল্য সম্পদ, কিন্তু নানা প্রজাতির গাছ সম্পর্কে জানা, সেগুলো চিহ্নিত করা এবং সংরক্ষণ করা সবার পক্ষে সম্ভব নয়। তাই গাছ চেনা ও উদ্ভিদ বিষয়ক গবেষণায় উদ্ভিদ উদ্যানের ভূমিকা নিয়ে এখন আমরা শুনব একটি সাক্ষাৎকার। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নাসিমা সুলতানা, ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। কেমন আছেন?
1: জি, ভালো আছি।
0: শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি, উদ্ভিদ উদ্যান বলতে কি বোঝায়?
1: আপনাকে ধন্যবাদ। উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেন হল এমন একটি পরিকল্পিত স্থান যেখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ বৈজ্ঞানিকভাবে সংগ্রহ, সংরক্ষণ, পরিচর্যা, প্রদর্শন ও গবেষণার উদ্দেশ্যে রাখা হয়। গাছ চেনা, গাছপালা সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন এবং উদ্ভিদ বিজ্ঞানের গবেষণায় উদ্ভিদ উদ্যানের গুরুত্ব অত্যন্ত বেশি। বাংলাদেশে গাছ চেনা ও গবেষণার ক্ষেত্রে ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
0: এরপর জানতে চাই গাছ চেনার উপায় ও গুরুত্ব সম্পর্কে।
1: বিভিন্নভাবে গাছের সাথে পরিচিত হওয়া যায়, যেমন সরাসরি পর্যবেক্ষণ। গাছের পাতা, ফুল, ফল, ছাল ও সুবাস দেখে গাছ চেনা যায়। গাছ শনাক্তকরণে ভূমিকা। উদ্ভিদ উদ্যানে বিভিন্ন প্রজাতির গাছ সাধারণত নাম ফলক সহ সংরক্ষণ করা হয়। নাম ফলকে গাছের স্থানীয় নাম, প্রচলিত ইংরেজি নাম, বৈজ্ঞানিক নাম, গোত্র বা পরিবার, উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ থাকতে পারে, যা দেখে দর্শনার্থীরা সহজে গাছ চিনতে পারে এবং শিক্ষার্থী ও গবেষকরা সরাসরি গাছ দেখে তার বৈশিষ্ট্যের সঙ্গে পরিচিত হতে পারেন। উদ্ভিদের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ। বই বা ছবিতে গাছ দেখার পাশাপাশি উদ্ভিদ উদ্যানে বাস্তবে গাছ পর্যবেক্ষণ করা যায়। ফলে পাতার আকার ও বিন্যাস, কাণ্ডের গঠন, ফুলের রং ও আকৃতি, ফল ও বীজের বৈশিষ্ট্য, শিকড়ের ধরন, গাছের উচ্চতা ও বৃদ্ধির ধরন, এসব বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে একটি অজানা গাছ শনাক্ত করার দক্ষতা তৈরি হয়।
0: গবেষণায় উদ্ভিদ কি ধরনের ভূমিকা রাখে বলে আপনি মনে করেন?
1: উদ্ভিদ উদ্যানে বিভিন্ন উদ্ভিদকে তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা হয়। এখানে একই সঙ্গে বিভিন্ন পরিবারের উদ্ভিদ দেখা যায় বলে তাদের মধ্যে মিল ও পার্থক্য তুলনা করা সহজ হয়। এটি উদ্ভিদ শ্রেণীবিন্যাস, উদ্ভিদ পরিচিতি এবং ট্যাক্সোনমি গবেষণায় সহায়ক। এখানে সংরক্ষিত সজীব উদ্ভিদ ও হারবেরিয়াম শুকনা নমুনা সংগ্রহ উদ্ভিদের জিনগত ও শ্রেণীতাত্ত্বিক গবেষণায় ব্যবহৃত হয়। ঔষধি গাছ নিয়ে গবেষণা। ভেষজ বাগান ও গবেষণা কেন্দ্রের মাধ্যমে ঔষধি উদ্ভিদের গুণাগুণ ও ব্যবহার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। অনেক উদ্ভিদে ঔষধি গুণাগুণ রয়েছে। উদ্ভিদ উদ্যানে বিভিন্ন ঔষধি উদ্ভিদ সংরক্ষণ করে তাদের পরিচয়, রাসায়নিক উপাদান ব্যবহার ও সম্ভাব্য ঔষধি গুণ নিয়ে গবেষণা করা যায়। পরিবেশ ও জলবায়ু নিয়ে গবেষণা। বিভিন্ন পরিবেশে উদ্ভিদের বৃদ্ধি পর্যবেক্ষণ করে গবেষকরা জানতে পারেন কোন উদ্ভিদ খরা সহ্য করতে পারে, অতিরিক্ত আর্দ্রতায় টিকে থাকতে পারে, লবণাক্ত মাটিতে জন্মাতে পারে, বেশি বা কম তাপমাত্রায় অভিযোজিত হতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাব বোঝার ক্ষেত্রেও এসব পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ। হারবেরিয়াম ও তথ্য ভাণ্ডারের সঙ্গে সম্পর্ক। অনেক উদ্ভিদ উদ্যানের সঙ্গে হারবেরিয়াম বা শুকনো উদ্ভিদ নমুনার সংগ্রহশালা যুক্ত থাকে। গবেষকরা এসব নমুনা ব্যবহার করে উদ্ভিদের পরিচয় ও বিস্তৃতি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। দীর্ঘদিনের সংগৃহীত নমুনা অতীত ও বর্তমান উদ্ভিদ বৈচিত্র্যের তুলনামূলক গবেষণাতেও কাজে লাগে। উদ্ভিদের প্রজনন ও বংশবিস্তার গবেষণা। উদ্ভিদ উদ্যানে বীজ, কাটিং, কলম, টিস্যু কালচার বা অন্যান্য পদ্ধতিতে উদ্ভিদের বংশবিস্তার নিয়ে গবেষণা করা যেতে পারে। বিশেষ করে বিরল উদ্ভিদের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে এসব পদ্ধতি গুরুত্বপূর্ণ।
0: সবশেষে আপনার কাছে জানতে চাই গাছ চেনা ও গবেষণায় উদ্ভিদ উদ্যানের প্রয়োজনীয়তা সম্পর্কে।
1: সর্বোপরি বলা যায়, গাছ চেনা, উদ্ভিদের বৈজ্ঞানিক পরিচয় জানা, বিরল প্রজাতি সংরক্ষণ ও উদ্ভিদ বিষয়ক গবেষণার ক্ষেত্রে উদ্ভিদ উদ্যানের গুরুত্ব অপরিসীম। এটি একদিকে শিক্ষার জীবন্ত কেন্দ্র, অন্যদিকে গবেষণা ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাই উদ্ভিদ উদ্যানের উন্নয়ন ও সংরক্ষণ প্রকৃতি, শিক্ষা ও বিজ্ঞানের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
0: ধন্যবাদ আপনাকে। আশা করছি আপনার দেয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলো সুপ্রিয় শ্রোতা মণ্ডলীর অনেক উপকারে আসবে। প্রকৃতি, গাছপালা ও জীববৈচিত্র্য রক্ষার বার্তা নিয়ে এবার থাকছে একটি পরিবেশ বিষয়ক গান, বন কেটে করোনা উজাড়। শিল্পী রুমানা ইসলাম, গীতিকার রুবেল বিন এনায়েত এবং সুর করেছেন শ্যামা।

0: আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পড়েছি। আসুন বেশি বেশি করে গাছ লাগাই এবং পরিবেশ দূষণ রোধে সবাই সচেতন হই। সুন্দর ও সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। যাবার আগে জানিয়ে দেই শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠানের গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি সানজিদা হোসেন, সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং সবুজ প্রান্তর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সবুজ প্রান্তর আজকের মতো এখানেই শেষ হল।
2: বাংলাদেশ বেতার, ঢাকা।

0: সম্প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সকলেই সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে ফেলুন।
1: এবং আপনাদের ঘর বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল। শ্রোতা বন্ধুরা, আজ শুনবেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কিষাণী।
3: প্রিয় কৃষাণী মা ও বোনেরা, আমরা জানি গ্রামীণ বাংলার কৃষাণী মা বোনেরা রোদ বৃষ্টি উপেক্ষা করে মাঠে অক্লান্ত পরিশ্রম করেন। বীজ বোড়া, চারা রোপণ, আগাছা পরিষ্কার ও ফসল কাটা সহ কৃষির নানা কাজে তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের শ্রমে সমৃদ্ধ হচ্ছে পরিবার, গ্রামীণ অর্থনীতি ও দেশের কৃষি ব্যবস্থা। সকল কৃষাণী মা বোনদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের কৃষাণী। কৃষাণী মা বোনেরা, শহরের ব্যস্ত জীবনে ছাদে সবজি চাষ হতে পারে একটি সুন্দর ও স্বাস্থ্যকর উদ্যোগ। অল্প জায়গায় টব বা বেড তৈরি করে মরিচ, টমেটো, বেগুন, লাউ সহ নানা ধরনের সবজি চাষ করা যায়। এতে একদিকে যেমন পরিবারের সবজির চাহিদা মেটে, অন্যদিকে অব্যবহৃত ছাদ হয়ে ওঠে সবুজ ও প্রাণবন্ত। এবারে কৃষি কথা পর্বে ছাদে লাউ ও সিমের চাষ, এ বিষয়ে বলছেন আকলিমা খাতুন, উপপরিচালক প্রশিক্ষণ উইন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা।
4: প্রিয় কৃষাণী মা ও বোনেরা, আসুন প্রথমে আমরা জেনে নেই ছাদে লাউ চাষ ও সিম চাষের প্রয়োজনীয়তাটা কি। সেক্ষেত্রে বলতে চাই, বাসার ছাদে লাউ ও সিম চাষ করে সহজে টাটকা ও নিরাপদ সবজির চাহিদা মেটানো সম্ভব। শীতকালীন সবজিগুলোর মধ্যে লাউ ও সিম অন্যতম। লাউ যেমন সবজি হিসেবে অনেক সুস্বাদু, তেমনি লাউয়ের পাতাও শাক হিসেবে অনেক উপাদেয়। আমাদের দেশে বিভিন্ন প্রজাতির লাউ ও সিম রয়েছে। জাত ভেদে এর আকার আকৃতি বিভিন্ন রকম হয়ে থাকে। তবে বর্তমানে কিছু উচ্চ ফলনশীল জাতের লাউ চাষ হয়। সারা বছরই এই সবজিটি বাজারে পাওয়া যায়। এখন ছাদে টবে বা ড্রামে লাউ চাষ করা যায়। এতে টাটকা সবজি যেমন পাওয়া যায়, তেমনি ফলন বেশি হলে বাড়তি রোজগারও হয়। আমাদের দেশে সাধারণত মাচা তৈরি করে সিম চাষ করা হয়। এতে অনেক জায়গার প্রয়োজন হয়। তবে শহরে বসবাস করেন যারা, তারা ছাদ বাগানে খুব অল্প জায়গায় সিম চাষ করতে পারেন। আসুন কৃষাণী ভাই ও বোনেরা, আমরা এখন জেনে নিই কিভাবে পাত্র ও মাটি প্রস্তুত করতে হয়। সেক্ষেত্রে বলতে চাই, লাউ চাষের জন্য বড় সাইজের টব, হাফ ড্রাম বা বস্তা ব্যবহার করতে হবে। সিমের জন্য একটু ছোট ও মাঝারি টব, কমপক্ষে 2 বর্গফুট জায়গা হলেও চলে। এক্ষেত্রে যে মাটি তৈরি করতে হবে, সেক্ষেত্রে 2 ভাগ দোআঁশ বা এঁটেল দোআঁশ মাটির সাথে 2 ভাগ পচা গোবর বা জৈব সার মিশিয়ে উর্বর মাটি তৈরি করতে হবে। প্রধানত দোআঁশ থেকে এঁটেল মাটি লাউ ও সিম চাষের জন্য উত্তম। শীতকালীন লাউ চাষের জন্য সেপ্টেম্বর অক্টোবর মাসে বীজ বপন করতে হয়। একই সময়ে সিম চাষও করা যায়। আগাম শীতকালীন ফসলের জন্য অগস্ট মাসের মাঝামাঝি সময়ে লাউ ও সিম চাষের বীজ বপন করতে হয়। লাউয়ের বীজ পলিব্যাগে বপন করাই ভালো। এখন আসুন আমরা জেনে নেই এর জাত, বীজ বপন ও চারা কিভাবে তৈরি করব। উত্তম জাতের ক্ষেত্রে আমরা বলতে চাই, ভালো জাত নির্বাচনে ভালো ফসল পাওয়া যায়। বর্তমানে কৃষি গবেষণা ইনস্টিটিউট উচ্চ ফলনশীল লাউয়ের একটি জাত উদ্ভাবন করেছে, যেটা হচ্ছে বাড়ি লাউ এক নামে পরিচিত। এটি সারা বছরই চাষ করা যায়। এছাড়া হাইব্রিড যেমন রয়েছে মার্টিনা, জুপিটার, যমুনা, কাবেরী এবং পদ্মা, এগুলো লাউয়ের জন্য ভালো। এছাড়া সিমের জন্য রয়েছে বিএআরআই অর্থাৎ বাড়ি সিম এক, বাড়ি সিম ছয়, পুটি সিম, বিএইউ সিম এক তিন, ইফসা সিম এক এবং ইফসা সিম দুই, এটার মধ্যে অন্যতম। এখন আসুন আমরা জেনে নেই বীজ বপন ও চারা কিভাবে তৈরি করব। বপনের আগে বীজ 12-24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে দ্রুত অঙ্কুরোদ্গম হয়। ভালো চারা তৈরি করতে চাইলে ছোট পলিব্যাগে বীজ বপন করাই উত্তম। লাভের বীজ বপনের পূর্বে বীজকে, আমি যেটা আগেই বলেছি, 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হয়। তারপর সার মিশ্রিত মাটি পলিব্যাগে ভরে তার মাঝখানে অন্তত 2টি করে বীজ তার আকারের দ্বিগুণ মাটির গভীরে বুনতে হবে এবং প্রতিদিন সকাল বিকাল পানি দিতে হবে। আসুন এখন জেনে নেই কিভাবে পরিচর্যা করব এবং সার প্রয়োগ করব। প্রথমে হচ্ছে মাচা তৈরি। গাছ বড় হলে বাঁশ বা সুতা দিয়ে মাচা বা জানলা তৈরি করে নিতে হবে যাতে লতাগুলো বেয়ে উঠতে পারে। এবং এরপরে হচ্ছে সার প্রয়োগ। প্রতি 10-20 দিন পরপর টবের মাটিতে জৈব সার বা কম্পোস্ট এবং পরিমাণ মতো জিপসাম বা টিএসপি সার দিলে গাছের বৃদ্ধি ভালো হয়। এরপরে রয়েছে পানি সেচ। নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে, বিশেষ করে গরমের দিনে মাটি শুকিয়ে যাওয়া রোধ করতে নিয়মিত পানি সেচ জরুরি। সপ্তাহে কমপক্ষে একবার ড্রামের মাটি হালকাভাবে খুঁচিয়ে দিতে হবে। লাউ সিম গাছটি যাতে পর্যাপ্ত পরিমাণে রোদ পায় সেদিকে খেয়াল রাখতে হবে। যেভাবে অন্যান্য পরিচর্যা করতে হবে বা আপনারা করবেন, গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে লাউ সিম গাছ একটু বড় হলে গোড়া থেকে সামান্য কিছু দূরে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। সরিষার খোল পচা পানি পাতলা করে গাছে 20-25 দিন অন্তর অন্তর নিয়মিতভাবে দিতে হবে। আচ্ছা, আপনারা অনেকেই জানেন যে বিভিন্ন রকমের ক্ষতিকর পোকা এবং যেটা আক্রমণ করে সেটা হচ্ছে ফলনটা কমিয়ে দেয়। সেক্ষেত্রে আমি বলতে চাই, সাধারণত সব ধরনের ফসল ও সবজি চাষে ক্ষতিকর পোকা দ্বারা আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। এক্ষেত্রে কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করলে তা সহজেই রক্ষা পাওয়া যায়। আর সিম ও লাউ গাছের চাষের ক্ষেত্রে কিছু বাড়তি কৌশল অবলম্বন করলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে ছাদে বা লাভের মাচায় যদি পাখি বসার ব্যবস্থা রাখি তাহলে প্রাকৃতিকভাবে অনেক পোকামাকড় দমন হয়ে যাবে। এছাড়া লাভের ক্ষেত্রে ফ্রুট ফ্লাই পোকা কচি লাভে ক্ষতি সৃষ্টি করে এবং খুব ছোট কালেই লাভের কচি কড়া পচে যেতে পারে। এই জন্য লাউ গাছে ছাই ছিটিয়ে দিতে হবে অথবা ডায়াজিনন প্রয়োগ করতে হবে। সিমের ক্ষেত্রে যদি বলতে চাই, সিমের জাপ পোকা ও সাদামাছি পোকা অনেক বেশি ক্ষতি করে থাকে। এক্ষেত্রে পোকা পাতার রস শোষণ করে ফেলে, এটি ভাইরাসের মাধ্যমে ছড়ায়, তাই ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ স্প্রে করতে হবে। এছাড়াও সিমের আরেকটি ছত্রাকের মাধ্যমে যে রোগটি হয় সেটা হচ্ছে অ্যানথ্রাকনোজ। এক্ষেত্রে পাতায় কালো দাগ পড়ে, ফলে মেনকোজেব গ্রুপের ওষুধটা স্প্রে করতে হবে। এটা ছাড়াও আমরা মাঝে মাঝে দেখি পিঁপড়া লাউ গাছে বেশি তেমন কোনো ক্ষতি করতে না পারলেও ফুলে ক্ষতি করে থাকে। লাউ গাছকে পিঁপড়ার আক্রমণ থেকে রক্ষা করতে ছাই অথবা সেভিন দিতে হবে। পোকা দমনে সেক্স ফেরোমন ফাঁদ খুব কার্যকরী একটা কৌশল। এক্ষেত্রে পুরুষ পোকাকে আকৃষ্ট করে সহজেই ধ্বংস করে ফেলা যায় এবং তৈরিও করা যায় এটা অনেক সহজে। এছাড়াও আমরা বিষ্টপ ফাঁদও ব্যবহার করতে পারি। এই বিষ্টপ তৈরি করতে 1000 গ্রাম থেতলানো কুমড়ার সাথে 25 গ্রাম ডিপটেরেক্স পাউডার এবং 100 মিলিলিটার পানি মিশিয়ে দিতে হবে। এবার এই মিশ্রণটি মাটির পাত্রে ঢেলে টব বা ড্রামের কাছে রেখে দিতে হবে। সাধারণত 3-4 দিন পর পর এই বিষ্টপ পরিবর্তন করতে পারলে ভালো ফল পাওয়া যায়। এছাড়াও আমরা জানি যে লাউয়ের সাধারণত ফল কিছু কিছু সময় কম পাওয়া যায়, সেক্ষেত্রে লাউয়ের কৃত্রিম পরাগায়নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কৃষানী ভাই বোনেরা, এখন আমি বলে দিচ্ছি কিভাবে লাউয়ের কৃত্রিম পরাগায়নটা করা সম্ভব। কৃত্রিম পরাগায়নের জন্য পুরুষ ফুল ছিঁড়ে পুংরেণু সমৃদ্ধ পুংকেশর রেখে পাপড়িগুলো অপসারণ করে পুংরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে আস্তে করে অল্প সময় ঘষে দিতে হবে। পুরুষ ফুলের পাপড়ির গোড়ায় গর্ভাশয় থাকে না এবং তা বোটার অগ্রভাগে ফোটে। পক্ষান্তরে ক্ষুদ্রাকৃতি লাউয়ের মতো গর্ভাশয়ধারী ফুলগুলো হচ্ছে স্ত্রী ফুল। একটি পুরুষ ফুল দিয়ে 6-7টি ফুলে পরাগায়ন করা যায় এবং অবশ্যই কৃত্রিম পরাগন ফুল ফোটার দিন সন্ধ্যার ভেতরেই সম্পন্ন করতে হবে। আর এটা করতে পারলে শতকরা 30-35% পর্যন্ত এই ফলন বৃদ্ধি করা সম্ভব। তো সেক্ষেত্রে কৃষানী ভাই বোনেরা, আমরা এতক্ষণ আলোচনা করলাম কিভাবে বাসার ছাদে লাউ ও সিম চাষ করা যায় এবং এটা যদি আমরা একসাথে খেতে পারি তাহলে কি কি উপকার পাব সেগুলো আসলে জেনে নেই। পরিবারের জন্য একটি নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা যাবে। শিশু, গর্ভবতী নারী ও বয়স্কদের জন্য এটি অনেক উপকারী, সুষম খাদ্য গ্রহণে সহায়তা করবে। এছাড়াও ছাদে চাষ করলে টাটকা ও বিষমুক্ত সবজি সহজে পাওয়া যাবে। তো আমি আশা করছি আপনারা এটার আলোচনার মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছেন। ধন্যবাদ।
3: কৃষিণী মা বোনেরা, দৈহিক সৌন্দর্য ও সুস্থতা ধরে রাখতে খাদ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টিকর ও সুষম খাবার ত্বক, চুল ও শরীরের স্বাভাবিক সৌন্দর্য বজায় রাখতে সাহায্য করে। তাই প্রতিদিন শাকসবজি, ফলমূল, পর্যাপ্ত পানি, প্রোটিন ও প্রয়োজনীয় ভিটামিন সমৃদ্ধ খাবার গ্রহণের পাশাপাশি অতিরিক্ত তেল, চর্বি ও জাঙ্ক ফুড এড়িয়ে চলা উচিত। এবারে স্বাস্থ্য কথা পড়বে মাথার চুলে খুশকি দমনে করণীয়। এ বিষয়ে শুনবেন একটি সাক্ষাৎকারমূলক আলোচনা।
5: প্রিয় কিষাণী মা বোনেরা, আপনাদের সবাইকে আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল আহমেদ অনন্ত। আমাদের আজকের বিষয়, মাথার চুলে খুশকি দমনে করণীয়। এ বিষয়ে বলবার জন্য আমাদের সঙ্গে আছেন ডাক্তার জুবাইদা আখতার, সিনিয়র কনসালটেন্ট চর্ম ও যৌন রোগ বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, সারা বছর মাথায় খুশকি না থাকলেও শীতকালে অনেকেরই মাথায় খুশকি দেখা যায়, আসলে খুশকি জিনিসটা কি?
6: অনেকেই খুশকিকে একটা সাধারণ ত্বকের সমস্যা বলে মনে করেন, আসলে খুশকি একটা চর্মরোগ। খুশকিকে ডাক্তারি ভাষায় সেবোরিক ডার্মাটাইটিস বলা হয়। এটা মাথা ছাড়াও ভ্রু, চোখের পাপড়ি, নাক ও কানের পাশে, পিঠে, বুকের মাঝখানে, স্তনের নিচে, বগলেও দেখা দেয়।
5: আমরা খুশকি সম্পর্কে জানলাম, খুশকি কেন হয় এবার জানতে চাই।
6: খুশকি সাধারণত তিনটি কারণে হয়ে থাকে বলে ধারণা করা হয়। আমাদের শরীরে তৈলগ্রন্থি আছে, তৈলগ্রন্থি থেকে যখন অতিরিক্ত তৈল বের হয় তখন খুশকি দেখা দেয়। কিছু ছত্রাকজনিত জীবাণু আছে, যেমন ম্যালাসিজিয়া, ফারফার, পি ওভালি। তাছাড়া অপরিষ্কার থাকা, ধুলোবলি, অ্যালার্জি, বায়ু দূষণের কারণেও খুশকি হতে পারে। অনেক সময় অন্যান্য রোগের কারণেও খুশকি হতে পারে, যেমন সোরিয়াসিস, ছত্রাক ও ভাইরাস জনিত কারণ, এক্সিমা ইত্যাদি। কিছু কিছু ওষুধ আছে যা খুশকি তৈরি করতে সাহায্য করে।
5: সবশেষে আপনার কাছে জানতে চাই, খুশকি দমনে করণীয় কি?
6: প্রথমেই বলতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, প্রতিদিন গোসল করা, মাথায় উকুন থাকলে তা ওষুধ ব্যবহার করে চুলকে উকুন মুক্ত করা, দিনে 3-4 বার চুল আঁচড়াতে হবে, সপ্তাহে 3 দিন অর্থাৎ একদিন পর পর নর্মাল শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলতে হবে। আর তৈলাক্ত চুলের জন্য বা যারা পরিশ্রমের কাজ করেন তাদের প্রতিদিনই শ্যাম্পু করা উচিত। অনেকের ধারণা শ্যাম্পু করলে চুল পড়ে যায়, এ ধারণা ভুল। যেহেতু খুশকি একটি চর্মরোগ, তাই খুশকি থাকলে চুলের গোড়া নরম হয়ে যায় এবং চুল পড়ে যায়। অর্থাৎ চুল পড়ে যাওয়ার অনেকগুলি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে খুশকি। চিকিৎসার ক্ষেত্রে খুশকি হলে সপ্তাহে অন্তত 2 দিন কিটোকোনাজল শ্যাম্পু ব্যবহার করা উচিত। খাদ্যের ব্যাপারেও অবশ্যই সচেতন হতে হবে। সুষম খাদ্যের পাশাপাশি দেশি মৌসুমি ফল খেতে হবে। চুল ও ত্বকের ক্ষেত্রে ভিটামিন B3, বায়োটিন বা ভিটামিন B7, ভিটামিন B1, ভিটামিন B2, ক্যালসিয়াম, জিঙ্ক ও খনিজ লবণ খাওয়া উচিত। যাদের রক্তশূন্যতা আয়রনের কারণে হয়ে থাকে তাদের আয়রন ঘাটতি পূরণের জন্য বিশেষ নজর দিতে হবে। অনেকের রক্তশূন্যতা থাকে এবং সেটা আয়রনের অভাবের জন্য রক্তশূন্যতা। আর এই আয়রনের কারণে রক্তশূন্যতা থাকলে ত্বকেরও বেশ ক্ষতি হয় আর খুশকিও থাকে। সেই ঘাটতি যাতে না থাকে সেই জন্য আমাদেরকে আয়রনের ঘাটতি পূরণের জন্য ব্যবস্থা নিতে হবে। চুল ও ত্বকের ক্ষেত্রে ভিটামিন B3, বায়োটিন বা ভিটামিন B7, B1, B2, ক্যালসিয়াম, জিঙ্ক ও খনিজ লবণ বিশেষভাবে দরকারি। তাছাড়া অনেকেরই রক্তশূন্যতা থাকে যার প্রধান কারণ হচ্ছে আয়রনের ঘাটতি জনিত রক্তশূন্যতা। আয়রন ঘাটতি জনিত রক্তশূন্যতা যেন না থাকে সেদিকেও বিশেষ নজর দিতে হবে।
5: অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেবার জন্য এবং মাথার চুলের খুশকি দমনে করণীয় সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলবার জন্য। নিশ্চয়ই বিষয়গুলো আমরা মেনে চলব এবং উপকৃত হব। সবাই ভালো থাকবেন।
3: কিষাণী মা বোনেরা, গান শুনতে কে না পছন্দ করে, আর ছায়াছবির গান হলে তো কথাই নেই। ছায়াছবির গান শুধু বিনোদনের মাধ্যম নয়, তা ছবির গল্প, আবেগ ও চরিত্রের অনুভূতি প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি ভালো গান দর্শকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে ও ছবিকে স্মরণীয় করে তোলে। প্রেম, বিরহ, দেশপ্রেম, হাসি, কান্না সব ধরনের আবেগ ছায়াছবির গানের মাধ্যমে জীবন্ত হয়ে ওঠে। অনেক কথার পরে এবার আপনাদের শোনাব একটি ছায়াছবির গান। ছায়াছবির নাম জীবন সংসার। স্বপ্নুর সালমান শাহ অভিনীত এই গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও আগুন। গানের কথা, পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম।

0: স্টেশনে বাবনেরা ঘরে বসে মাশরুম চাষে সফলতা পেতে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হয়। পরিষ্কার জায়গায় উন্নত বীজ ও পচনমুক্ত সাবস্ট্রেট ব্যবহার করে নির্দিষ্ট নিয়মে বীজ বপন করতে হয়। নিয়মিত পানি ছিটিয়ে আর্দ্রতা বজায় রাখা যায়। ছাঁচ বা রোগ প্রতিরোধে সচেতন থাকা এবং সঠিক সময়ে সংগ্রহ করলে স্বল্প খরচে ঘরেই লাভজনক মাশরুম উৎপাদন সম্ভব। আজকাল অনেকেই ঘরে বসে মাশরুম চাষ করে অর্থনৈতিকভাবে হচ্ছেন স্বাবলম্বী। এবারে সাফল্য কথা পর্বে ঘরে বসে মাশরুম চাষে সফলতা অর্জন এ বিষয়ে একজন মাশরুম চাষীর সাক্ষাৎকার শুনব আমরা। সাক্ষাৎকার গ্রহণে শাম্মি সুলতানা।
1: প্রিয় কিষানী মা বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? কিষানী মা বোনেরা, আপনারা কাজের ফাঁকে অবসরে পারেন এরকম কিছু কাজ করে সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে পরিচিত করতে। এতে করে আপনাদের আর্থিক সচ্ছলতা আসবে। নুরুনাহার শিখা, ঢাকার উত্তর যাত্রাবাড়ি ধলপুর বৌবাজারে ঘরে বসে মাশরুম চাষ করছেন দীর্ঘদিন ধরে। আজ শুনব কিভাবে সফল হয়েছেন তিনি। কি ধরনের কাজ করেন আপনি?
2: আমি মাশরুম চাষ করি। এছাড়া বলক বাটি, চাইনিজ রান্না, হস্তশিল্প, বেকারি উপকরণ তৈরি করি, আবার প্রশিক্ষণ দিয়ে ক্লাস নিই।
1: মাশরুম চাষ করবেন বা এই ধরনের একটা কাজ যে শুরু করবেন, এটা কিভাবে আপনার মাথায় আসলো বা কিভাবে শুরু করেছিলেন?
2: আমি 2007 সালে জীবনারায়ণ অধিদপ্তর থেকে মাশরুম চাষ প্রথম প্রশিক্ষণ নিয়ে থাকি। এরপর খাবারের মাশরুম সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে থাকি।
1: এই প্রশিক্ষণ নেয়ার পর আপনার মনে হলো যে মাশরুম চাষ করা সম্ভব। আর কত রকমের মাশরুম আপনি চাষ করেন বা আমাদের দেশে কত রকমের মাশরুম চাষ হয়?
2: এই প্রশিক্ষণ নেয়ার পরে আমার মন উচ্চ হয়ে গিয়ে উঠল যে আমাদের ঘরে বসে বসে কিছু উপার্জন করা যাবে। আমাদের দেশে অনেক রকম মাশরুম চাষ হয়ে থাকে, যেমন বাটম মাশরুম, ঝিনুক মাশরুম, দেশি মাশরুম, অয়েস্টার মাশরুম, ফান মাশরুম।
1: আপনি কোন ধরনের মাশরুম চাষ করেন?
2: আমি বেশিরভাগ অয়েস্টার মাশরুম নিয়ে কাজ করি।
1: এই যে কাজটা শুরু করলেন, কতটুকু পুঁজি লেগেছিল বা পুঁজি কেমন লাগে কাজটা করতে?
2: আমি অল্প পুঁজিতে মাশরুম চাষ করে থাকি। মাশরুম চাষ করতে গেলে বেশি জমি প্রয়োজন পড়ে না। অল্প পুঁজিতে অল্প জমিতে ঘরে বসে মহিলারা চাষ করতে পারে মাশরুম।
1: আপনি যে মাশরুম চাষ করেন এগুলো বাজারজাত করেন কোথায়?
2: এখানে মাশরুম চাষ করে পাইকারি রেটে আমি খুচরা বিক্রি করি এবং শপিং মহলে বিক্রি করি। চাইনিজ রেস্টুরেন্টে অর্ডার নিয়ে এখানেও দিয়ে থাকি মাশরুম। অন্যান্য পণ্য সাথে বড় বড় শপিং মহলেও দিয়ে থাকি। প্রায় 3-4 কেজি মাশরুম, তাজা মাশরুম থেকে 1 কেজি মাশরুম শুকানো পরে হয়ে যায়। এছাড়া শুকনা মাশরুম গুলি আমরা ঘরে চায়ের সাথে বা দুধের সাথে খেতে পারি। তাজা মাশরুম শীতকালে 115-80 টাকা বিক্রি করা যায় এবং গরমকালে

0: থেকে 350 টাকা কেজি বিক্রি করা যায়। তাজা মাশরুম সংরক্ষণ করতে পারি সবসময়।
1: শীতকালে দামটা কম থাকে মাশরুম?
0: হ্যাঁ, শীতকালে মাশরুমের দামটা কম থাকে, বেশিরভাগ মাশরুম ফলন হয়। গরমের কালে দামটা বেশি হয়ে যায়, মাশরুমটা ফসলটাও কম ফুলায়।
1: মাশরুম চাষে লাভবান হওয়া যায় কি?
0: পুষ্টিকর খাবার হিসাবে মাশরুম অনেক জনপ্রিয় খাবার। কোন রকম চাষের জমি ছাড়াই স্বল্প পুঁজিতেই বাড়ি বসে ঘরে বসে মহিলারা মাশরুম চাষ করতে পারে। ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে স্বল্প পুঁজিতে মাশরুম চাষ করে থাকে। এই ধরনের খুচরা বাদ দিয়ে পরে প্রতি মাসে প্রায় 25-30 হাজার টাকা আয় করা সম্ভব মহিলাদের। নিয়মিত মাশরুম খেলে রোগ প্রতিরোধ বৃদ্ধি পায়।
1: চাষ করতে হয় কিভাবে এই মাশরুম?
0: চাষ করতে হয় ঠান্ডা জায়গায় অন্ধকার সবটাকে ঘরে মাশরুম চাষ করা যায়। যেখানে ফ্যানের বাতাস আলো যেখানে না থাকবে সেখানে ঘরে একটা ছায়া জায়গা ভিতরে মাশরুম চাষ করা যায়। বাইরে করলে ঘর বানানো পরে চারিদিকে ঘর বন্ধ করে দিয়ে অন্ধকার ক্ষেত্র জায়গাতে ভিতরে মাশরুম চাষ করতে হবে।
1: যত্ন নেন কিভাবে?
0: যত্ন নিয়ে প্রথমে মাশরুমের প্যাকেট মাদার আমি সাবার কিনে এনে মাদারটা কেটে পানিতে চুবিয়ে রাখি। পরের দিন সকালে জায়গা মতন ঠান্ডা জায়গা দিয়ে কেলে 1-2 বার স্প্রে করলে চলে। গরমকালে 1-4 বার স্প্রে করতে হয়।
1: একটা প্যাকেট থেকে কতবার এই খাওয়ার উপযোগী মাশরুম পাওয়া যায়?
0: একটা প্যাকেট থেকে 3 বার উপযোগী হয় খাবার, 3 বার কাটা যায় মাশরুমটা।
1: কোন ধরনের খাবার তৈরি করা যায় মাশরুম দিয়ে?
0: মাশরুমে নুডলসে দেওয়া যায়, মুরগি মাংসতে দেওয়া যায়, পিজাতে দেওয়া যায়, তারপরে মাশরুম চপ বানান যায়।
1: আর কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত আপনি?
0: আমার সাধ্য অনুযায়ী সমাজসেবামূলক কাজ করে থাকি। গরিব অসহায় মহিলাদের প্রশিক্ষণ দিয়ে তাদের বেকার দূর করি। গরিব বাচ্চাদের সাথে খাবার বিতরণ করি। সুস্থ মহিলাদের প্রশিক্ষণ দিয়ে কাজ করে ব্যবস্থা করে দিই।
1: মাশরুম সম্ভাবনাময় ফসল, বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান অপরিহার্য, ঘরে বসে খুব কম পরিশ্রমে চাষ করা যায়। মাশরুম অত্যন্ত পুষ্টিকর আর সুস্বাদু সবজি, এর ঔষধি গুণ অনেক। আয়ের উৎস হিসেবে মাশরুম চাষ সহায়ক ভূমিকা পালন করবে আত্মনির্ভরশীল হতে। যে কোনো কাজের পাশাপাশি কিষাণী মা বোনেরা মাশরুম চাষ করে সফলতা অর্জন করতে পারবেন সহজেই। প্রিয় কিষাণী মা বোনেরা, গ্রামের মা বোনেরা সংসার ও বিভিন্ন কাজে অনেক পরিশ্রম করেন, তাই তাদের সুস্থ থাকার জন্য ভালো ও পুষ্টিকর খাবার খাওয়া, পরিষ্কার পানি পান করা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি। অসুস্থ হলে অবহেলা না করে সময় মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সুস্থ মা বোনই পারে পরিবারকে সুন্দরভাবে দেখাশোনা করতে, তাই আপনারা সুস্বাস্থ্যের প্রতি নজর দেবেন। আপনাদের সকলের সুস্থ সুন্দর নিরাপদ জীবনের প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের কৃষারী অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম তানিয়া সুলতানা, শব্দগ্রহণ ও সম্পাদনায় আলী আহমদ, তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রানিয়া সুলতানা।
2: বাংলাদেশ বেতার, একটু পরে শুনুন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে 6:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি কেয়া ত্রিপুরা। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে আবার সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ভুটানের প্রধানমন্ত্রী দাশু শেরিংতপকে আজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বল্প সময়ের যাত্রা বিরতি করলে এ অঞ্চল ও এর জনগণের যৌথ কল্যাণে সার্ককে পুনরুজ্জীবিত করতে দেশটির সমর্থন চায় বাংলাদেশ। ভুটানের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দাশু শেরিংতপকে জার্মানির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। এ সময় এলজিআরডি মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটি সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তারা ভুটানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানান এবং ভুটানের গ্যালেফু মাইন্ডফুলনেস সিটি উন্নয়নের বিশেষ করে পেশাজীবী এবং দক্ষ ও আধা দক্ষ জনশক্তি যোগান দিয়ে অবদান রাখার বিষয়ে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা করেন। 1971 সালে বাংলাদেশকে প্রথম দেশ হিসেবে ভুটান স্বীকৃতি দেওয়ার পর থেকে গড়ে ওঠা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন তারা। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ। তিনি আজ রাজধানীর একটি হোটেলে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সমাজে কোন ব্যক্তি বা দলের সব বক্তব্যের সঙ্গে একমত হওয়া জরুরি নয়। একইভাবে কোনো সমালোচনা পছন্দ না হলে তা প্রত্যাখ্যান করাও সঠিক নয়। জুলাইয়ের গণ অভ্যুত্থান একটি প্রজন্মের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সামনে এনেছে উল্লেখ করে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এগিয়ে যেতে হলে সমাজকে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হবে। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপ থেকে আগামীকাল জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস। কোম্পানিটির মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত আগামীকাল তিতাস 28 নম্বর কূপটি উদ্বোধন করবেন। উদ্বোধনের পরপরই কূপটি জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হবে। তিনি আরও জানান, আগামী 3 থেকে 4 মাসের মধ্যে তিতাস 29, 30 ও 31 এবং বাখরাবাদ 11 নম্বর কূপ থেকে আরও 55 মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রিডে যুক্ত হবে। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন কূপ খনন ও বিদ্যমান গ্যাস ক্ষেত্রের উন্নয়ন কার্যক্রমের সুফল হিসেবে এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার। এআই ব্যবহার করে ডিপ ফেক তৈরি করে মানুষকে হয়রানি সহ নানা ধরনের অপব্যবহার এমনকি শিশুদের লক্ষ্য করেও অতৎপরতা চালানোর ঘটনায় সমাজে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে এ নিয়ে বিশেষজ্ঞদের মাঝেও উদ্বেগ তৈরি হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, অসৎ রাজনৈতিক উদ্দেশ্যেও এআই ব্যবহার করা হচ্ছে। দেশে বিদেশে স্বার্থান্বেষী মহল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে এআই ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট সংবাদ, মতামত ও ছবি প্রচার করছে। এআই এর অপব্যবহার পর্যবেক্ষণের দায়িত্বে থাকা একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, এই ধরনের কর্মকাণ্ড দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সার্বভৌম নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে। সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। সবশেষে হামলায় 3টি শিশুসহ অন্তত 5 জন নিহত হয়েছে। সৌদি আরব জানায়, একটি হুতি ড্রোন ধ্বংস করা হয়েছে। এদিকে হুতিরা পবিত্র মক্কা নগরীতে হামলার কথা অস্বীকার করেছে। ইতালি জানায়, তারা বাব আল মানদেব প্রণালীতে চলাচলকারী তাদের বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষায় যুদ্ধ জাহাজ মোতায়েন করবে। প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেতো বলেন, ইতালি নিরপেক্ষভাবে কাজ করবে এবং ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে না। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাওয়ের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলি বর্ষণের ঘটনায় অন্তত তিনজন নিহত ও অপর আটজন আহত হয়েছে। বাঙ্গার মেয়র আলবার্ট পালেন্সিয়া বিবিসিকে বলেন, নিহতদের মধ্যে দুজন 14 বছর বয়সী ছাত্র, এতে 16 বছর বয়সী বন্দুকধারীও নিহত হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। চলতি বছরের জুন মাস থেকে দেশটিতে এই নিয়ে তৃতীয়বারের মতো ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটল। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজনমালা এখন রয়েছে পল্লিকীতি। শুরুতে শুনবেন শাহ আব্দুল করিমের গান, শিল্পী লাভলি শেখ।

0: এতক্ষণ পল্লীগীতি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা।
1: আগুন ব্যবহারে সাবধান হন, মুহূর্তের অসাবধানতা ভয়াবহ অগ্নিকাণ্ডের সূচনা করতে পারে। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে রাখুন।
0: বাংলাদেশ বেতার জানিয়ে দিচ্ছি দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রামগতিতে 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে 21.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় 80%, সন্ধ্যে ৬টায় 69%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:46 এবং অস্ত যাবে 5:58। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার। Weather forecast read by Laila Rianusen. Met Office forecast for the inland river Port Valley till 1 a.m. says that there is no signal and no warning to be wasted. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Light to moderate shower or thunder shower accompanied by temporary gusty or squally wind may expected at few places over Chattogram division, one or two places over Rangpur, Rajshahi, Mawansing, Dhaka, Khulna, Barisal and Sylhet division. Day temperature may increase slightly and night temperature may remain nearly unchanged over the country. Highest temperature of the country today as recorded in Ramgoti 36.5 degrees Celsius and lowest at Narayanganj 21.5 degrees Celsius. Temperature as recorded in Dhaka today was maximum 34.9 degrees, minimum 25.2 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. 80%, at 6 p.m. 69%. The sun rises over Dhaka tomorrow at 5:46 a.m. sets at 5:58 p.m. That's the end of the weather report for this time.
1: বাংলাদেশ বেতার। এবারে শুনবেন বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফৌজদারহাট এডি ফায়ারিং রেঞ্জে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত বাৎসরিক বিমান বিধ্বংসী গোলাবর্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এই কার্যক্রম চলবে আগামী ২৬শে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। গোলাবর্ষণের বিপজ্জনক এলাকা চট্টগ্রাম জেলার পাহাড়তলি থানার অন্তর্গত, যার উত্তর সীমানা ফৌজদারহাট, দ্রাঘিমাংশ ৯১.৪৫ পূর্ব, অক্ষাংশ ২২.২৩ উত্তর থেকে ৩৩০ বরাবর ও দক্ষিণ সীমানা হালি শহর, দ্রাঘিমাংশ ৯১.৪৫ পূর্ব, অক্ষাংশ ২২.২০ উত্তর থেকে ২৮০ বরাবর এবং উত্তর দক্ষিণ সীমানার অভ্যন্তরে পূর্ব উপকূল থেকে পশ্চিমে বঙ্গোপসাগরের অভ্যন্তরে ১২,০০০ গজ অথবা ৬.৮ মাইল ও ২২,০০০ ফুট উচ্চতা পর্যন্ত বিস্তৃত। ফায়ারিং চলাকালীন জনসাধারণ জেলে নৌযান বিমানকে ফায়ারিং এলাকা এড়িয়ে চলার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হলো। ঢাকা।

আসবে তার ঢাকা, পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যা 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুবার শুনবেন সন্ধ্যা 7:30। রাত 9:05 শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ, নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান বেলুন চাপা শুনবেন রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাত সুরে বাঁধা শুনবেন রাত 10:30। এবারে এফএম এর অনুষ্ঠান পরিচিতি। এফএম 92.5 সন্ধ্যা 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান, পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা, একটি জনসচেতনতামূলক বার্তা। 22 আগস্ট থেকে শুরু হয়েছে মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন। প্রথম রাউন্ড চলবে 21 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। 1 বছর ও তদূর্ধ্ব বয়সী সকল ব্যক্তিরা মুখে খাওয়া এই কলেরা টিকা নিতে পারবেন। টিকা নিতে উপযুক্ত নাগরিকদের vaxcpi.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। কিউআর কোড স্ক্যান করেও নিবন্ধন করা যাবে। মনে রাখবেন, নিবন্ধনের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য আইডি কার্ড তৈরি করা যাবে, যা ভবিষ্যতে ডিজিটাল স্বাস্থ্যসেবা গ্রহণে সহায়ক হবে।

0: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আসসালামু আলাইকুম, সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি মৌসুমী ঘোষ। টাঙ্গাইল সদর উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ৮৫০ কৃতি শিক্ষার্থীকে আজ সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আজ প্রধান অতিথি ছিলেন। এ সময় প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সময়ের সবচেয়ে ভয়াবহ চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হচ্ছে মাদক। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে হবে, একই সঙ্গে তারা একটি মাদক মুক্ত ও সন্ত্রাস মুক্ত নিরাপদ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চলছে তিন দিন ব্যাপী ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের আজ দ্বিতীয় দিন। দেশি বিদেশি পর্যটক প্রেমীদের আকর্ষণ এবং পর্যটন শিল্পের ব্যবসায়িক সম্ভাবনা বাড়াতে এই মেলার আয়োজন করা হয়েছে। আজ সাপ্তাহিক ছুটি থাকায় এতে বিপুল সংখ্যক দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আগামীকাল শেষ দিনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে নরসিংদীতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স আজ জেলা পুলিশ লায়ন্স মিলনায়তনে শুরু হয়েছে। জেলা পুলিশ সুপার এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রথম ব্যাচে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৫০ জন সদস্য এতে অংশ নিচ্ছেন। উল্লেখ্য, পর্যায়ক্রমে জেলার সকল পুলিশ সদস্য এ প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ। কিশোরগঞ্জে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পুলিশ সদস্যের দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালনের লক্ষ্যে দক্ষতা সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স আজ জেলা পুলিশ লাইন্সে শেষ হয়েছে। প্রশিক্ষণে নির্বাচনী আইন, আচরণবিধি এবং নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি পেশাদারিত্বের সঙ্গে নিয়ন্ত্রণ করা সহ জনগণের নিরাপত্তা নিশ্চিতে করণীয় বিষয়ক নানা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা পুলিশের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণে কিশোরগঞ্জের ১৩টি থানার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। দেশে তিন মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে রাজবাড়ী জেলায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে বিশেষ কার্যক্রম আগামী ১২ই ডিসেম্বর পর্যন্ত চলবে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে রাজবাড়ী জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা সদর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সড়ক প্রচার ও মাইকিং চলছে। জেলা তথ্য অফিসের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। ডেঙ্গু চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে মানিকগঞ্জ পৌর এলাকায় আজ পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি পালন করেছে জেলা যুবদল। এ সময় সড়ক ও আশপাশে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার, মশার প্রজননস্থল চিহ্নিত করে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় আয়োজকরা মশাবাহিত রোগ প্রতিরোধে ঘর বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে আজ শহরের কাটা খালি খাল পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে খালের ময়লা আবর্জনা অপসারণের পাশাপাশি পানি প্রবাহ স্বাভাবিক রাখা, মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুর বিস্তার রোধে গুরুত্ব দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের আয়োজনে পৌরসভার সহযোগিতায় অভিযানে বিডি ক্লিন মুন্সীগঞ্জ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮০% এবং সন্ধ্যে ৬টায় ছিল ৬৯%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫:৪৬ এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫:৫৮। স্থানীয় সংবাদ শেষ হলে এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত ৮:০৫।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: এখনকার বৃষ্টি তো কোনো মানে খবর দিয়ে আসছে না, রোদ উঠছে দেখে তো ধপধপে বৃষ্টি শুরু হয়ে গেল
4: আবার
3: এই বৃষ্টি।
4: রাজা ভাই, তাও কি কৃষকের কাম কমে
3: না? তা তো কমে না, আমরা তো শুনো বৃষ্টিতে ভিজলাম কাজ করতে
4: হয়,
3: তারপর এসে গাও গুম হয়েছে একটু একদিকে বসতে হয়, তো আমাদের কাজ কমে না। তো আমরা যদি একটু কাজে না যাই তাহলে ক্ষতি তো আমাগোই।
4: এই দেখো বৃষ্টি হলে একটু পরেই ওই যে মাছ ছাড়ছি না, মাছের খামারে যায় দেহন লাগবো।
3: আচ্ছা যাই হোক, না কত হলো শুনো, আমরা তাহলে আসরের কাজটা আরম্ভ করি, কি কর? তো আজকে প্রথমে আমরা শুনুম মাটির উর্বরতা বৃদ্ধিতে পরিবেশ বান্ধব সবুজ সার ব্যবহারের প্রয়োজনীয়তা। এই যে মাটির উর্বরতা বৃদ্ধিতে পরিবেশ বান্ধব সবুজ সার,
4: সবুজ সার
3: এটা জানা দরকার। আমরা তো সবুজ সার সম্পর্কে আমরা তো সার দেই, কিন্তু কোন সার দিলে
4: কোন কাজে লাগে
3: জানি না।
4: হ্যাঁ,
3: সেই বিষয়ে আমরা আসো শুনেই বলতেছেন মোহাম্মদ শরীফুল ইসলাম, পাবলিকেশন অ্যান্ড লিয়াজো অফিসার, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। আসো তার সাথে আমরা এই বিষয়টা শুনে নি।
5: সবুজ সার এক ধরনের জৈব সার। সাধারণত জমিতে কোনো শস্য বপন করে তা সবুজ অবস্থায় কেটে চাষ দিয়ে আবার সে জমিতে মিশিয়ে দেওয়ার পর পচে যে সার তৈরি হয় তাকে সবুজ সার বলে। সাধারণত শিম জাতীয় ফসল এবং যে সকল ফসল তাড়াতাড়ি বাড়ে, কাণ্ড নরম থাকে ও সবুজ হয় এবং খুব বেশি পাতা হয়, এ সকল ফসলই সবুজ সার হিসাবে ব্যবহার করা ভালো। শিম জাতীয় ফসলের শিকড়ে এক ধরনের গুটি থাকে, একে নোডিউল বলে। গুটিতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন সার থাকে। এ জাতীয় ফসল আবাদ করে নাইট্রোজেন বা ইউরিয়া সারের ঘাটতি কমানো যায়। ধৈঞ্চা, শনপাট, বরবটি, মাসকলাই, নীল, মুগ, মটরশুঁটি ইত্যাদি ফসল সবুজ সার হিসাবে ব্যবহার করা যায়। সবুজ সার ব্যবহার করে করা হয় সেগুলোর বৈশিষ্ট্যগুলো জানা দরকার। সেগুলো বৈশিষ্ট্যগুলো হলো, গাছ দ্রুত বর্ধনশীল হবে ও অনুর্বর মাটিতে জন্মানোর ক্ষমতা থাকবে, গাছের অনেক ডালপালা ও পাতা থাকবে, গাছ তাড়াতাড়ি পূর্ণতা প্রাপ্ত হবে, গাছের কাণ্ড নরম ও দ্রুত পচনশীল হবে, গাছের শিকড় মাটির গভীরে প্রবেশ করার ক্ষমতা সম্পন্ন হবে এবং যতদূর সম্ভব গাছ সোনালেন্সি পরিবারভুক্ত হবে। সবুজ সার কিভাবে তৈরি করা হয়? প্রথমে জমিতে সবুজ সার হিসাবে ব্যবহার করার জন্য উপযুক্ত ফসল যেমন ধৈঞ্চা, শন, শিম, কলাই ইত্যাদি নির্বাচন করা হয়। ফসল রোপণ করা হয় এবং ভালোভাবে বেড়ে ওঠার সুযোগ দিতে হয়। ফসল ফুল আসার আগে বা কচি অবস্থায় জমিতে চাষ দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হয়। মাটির সাথে মেশানোর পর তিন চারবার চার্জ দিয়ে দিতে হয় যাতে সার ভালোভাবে মিশে যায়। জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হয় যাতে সার পচে মাটির সাথে মিশে যায়। এই পদ্ধতিতেই সবুজ সার তৈরি হয়। পরিবেশ বান্ধব সবুজ সার ব্যবহার করলে যে সব উপকার পাওয়া যায় তা হলো, সবুজ সার মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে, সবুজ সার মাটিতে উপকারী জীবাণুর সংখ্যা বৃদ্ধি করে, সবুজ সার মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, সবুজ সার মাটির বিভিন্ন পুষ্টি উপাদান সমূহ জমা করে রাখে, মাটির বাফার ক্ষমতা বৃদ্ধি করে, মাটির ক্ষয় রোধ করে ও মাটি নরম রাখে, মাটির বিষাক্ততা হ্রাস করে, আগাছা রোধ করে এবং সবুজ সার ব্যবহারের ফলে জমিতে ইউরিয়া সার ব্যবহার করতে হয় না, ব্যবহার হলেও তা খুব অল্প। সবুজ সার পরিবেশ বান্ধব এবং সহজলভ্য। সবুজ সার রাসায়নিক সারের চেয়েও যে ভালো তার কিভাবে? এটা সবুজ সার রাসায়নিক নাইট্রোজেন সারের একটি দুর্দান্ত বিকল্প। মাটিতে মিশে যাওয়ার পরে সবুজ সার পচে যায় এবং অন্যান্য মাইক্রো এবং ম্যাক্রো পুষ্টিও ছেড়ে দেয়। এ সার মাটির সামগ্রিক হিউমাস বা বায়োমাসের পরিমাণ বাড়িয়ে তার সামগ্রিক গুণমান উন্নত করে বিধায়। সবুজ সার রাসায়নিক সারের চেয়ে ভালো। মাটির স্বাস্থ্য এবং উর্বরতা বৃদ্ধিতে পরিবেশ বান্ধব সবুজ সার ব্যবহারের প্রয়োজনীয়তাটা কি? মাটির স্বাস্থ্য এবং উর্বরতা বৃদ্ধিতে পরিবেশ বান্ধব সবুজ সার ব্যবহারের প্রয়োজনীয়তা অপরিসীম। সবুজ সার হিসেবে ব্যবহৃত উদ্ভিদ মাটিতে জৈব পদার্থ যোগ করে যা মাটির উর্বরতা বাড়ায় এবং জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। সবুজ সার ব্যবহারের ফলে মাটির গঠন উন্নত হয় যা উদ্ভিদের শিকড়ের বৃদ্ধি এবং পুষ্টি উপাদান গ্রহণে সহায়তা করে। সবুজ সার ব্যবহারের মাধ্যমে রাসায়নিক সারের প্রয়োজনীয়তা হ্রাস করা যায় যা পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। সবুজ সার গাছের শিকড় মাটিকে আঁকড়ে ধরে রাখে, ফলে মাটির পানি এবং বাতাসের কারণে মাটির উপরিভাগ ক্ষয় হওয়া থেকে রক্ষা পায়। শিম জাতীয় সবুজ সার যেমন ধৈঞ্চা মাটিতে নাইট্রোজেন সরবরাহ করে যা গাছের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবুজ সার তৈরির জন্য ব্যবহৃত উদ্ভিদ সাধারণত স্থানীয়ভাবে পাওয়া যায় যা কৃষকের জন্য খরচ সাশ্রয়ী হয়। সবুজ সার মাটিতে জৈব পদার্থ যোগ করে যা মাটির স্বাস্থ্য এবং উৎপাদনশীলতা উভয়ই বৃদ্ধি করে। সবুজ সার মাটির অম্লত্ব ও ক্ষারত্ব হ্রাস করতে সাহায্য করে যা উদ্ভিদ বৃদ্ধির জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারে। সর্বশেষ, সবুজ সার মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে যা শীতকালে মাটিকে উষ্ণ রাখতে এবং গ্রীষ্মকালে শীতল রাখতে সাহায্য করে।
3: আর এই বিষয়ে বললেন মোহাম্মদ শরীফুল ইসলাম, পাবলিকেশন এন্ড লিয়াজ অফিসার, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। তো আমরা অনেক জানলাম কিন্তু, বুঝছো তো? আসো কি একটা
6: গান শুনার
4: ব্যবস্থা করো,
3: গান শুনবো। ওই যে জরুরিনা বুকে মিটমিটে আসতেছে, এটা কিন্তু খারাপ জিনিস না। আমরা আসি আসলে কি, আমরা মনোযোগ শুনবো, শুই না, আমরা নিজেরা কাজে লাগাবো
4: এবং
3: গ্রামে যারা আছে তাদের বলে তাদের উৎসাহিত করবো জিনিসগুলো। আমাকে মাধ্যমে তো তারা জানবে, তাই না? তো আসো আমরা কৃষি বিষয়ে একটা গান শুনি। শিল্পী বশিরুজ্জামান সাব্বির, গীতিকার হীরেন্দ্রনাথ মৃধা, আর সুরকার হল মোহাম্মদ আবু কামাল।

0: হ্যাঁ, আমরা কৃষি বিষয়ে গানটা শুনলাম, কেমন লাগলো?
1: ভালো, মাঠের কৃষক সবচেয়ে সেরা।
0: এটা দেখো, আমরা কিন্তু কথায় কথায় গানে গানে কিন্তু আমাদের কথাই কই, আর আমাগো মাধ্যমে আমাগো কৃষিজীবী ভাই বোনেরা যারা আছে তাদের জানতে পারে। তো শোনো, ওই যে এখন তো বৃষ্টি হইতেছে বুঝছো, ওই যে তোমার ছোট মামু,
2: কি করছে?
0: এই ছোট মামুরে নিয়ে তো আর পারি না, ওই যে হারুন ভাই মাঝে মাঝে কয় হ্যাঁ যে হে রে নিয়ে বড় জ্বালায় আছে। এই যে এখন এই যে মনে করে যে ডেঙ্গু হইতেছে, এডিস মশারি, আগাছা কাটে না, কয় না কাটু মানে আজ না কাইল, আজ না কাইল করে
1: কচু শাকরাইন দেখাই
2: কাটছে, কাটছে অনেকটাই কাটছে। আমি ঠিক জানি, আমি জানি, দেখেই বলতেছি।
0: আচ্ছা, তাহলে যদি কাইতে থাকে তাহলে তো কামে কামে এখন
2: করছে,
1: কাটন তো লাগবেই,
2: কাটন লাগবে সবার জন্যই
0: করতে
3: হবে। আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে
0: না ভাবি, শুধু যে ছোট মিয়া না, হ্যাঁ সবার, এটা আমাদের সবাই আগে আসতেইব, কেননা যে ডেঙ্গুর এখন যে প্রকোপটা দেখা দিচ্ছে, এই প্রকোপকে দমাইতে গেলে আমাদের এডিস মশা দমন করতেইব, এই ছাড়া কোনো উপায় নাই। তাহলে আমাদের দশে মিলে করি কাজ, ভাবি তুমি যে দেখো নাই হিলাজ, তো আমরা সবাই মিলে তোমার বাড়ির জায়গাটা আমি পরিষ্কার করে দিলাম, আমার বাড়ির জায়গাটা তুমি
2: পরিষ্কার,
0: তাহলে সবাই মিলে কাজ করলে আমরা এই থেকে
1: মুক্তি
0: মুক্তি পাবো। তো আমরা তাহলে আজকে থেকে পণ করি, আমরা সবাই সবার তরে থাকবো, আমরা
1: সবাই
0: মিলে আমরা এডিস মশা দমন করবো, এটা আজকে আমাকে প্রতিজ্ঞা হোক। কি তাহলে আসো আমরা এবারে আরেকটা বিষয় শুনি, এটা হলো পানি কুচু। ওই যে জরিনা ভাইয়ের মুখের দিকে তাকিয়ে দিচ্ছে,
2: ওই যে
0: পানি কুচু দিয়ে তুমি ইলিশ মাছের মাথা দিয়ে, ওই যে কি কয় ওটা রান্না খাও, যেটা
1: কচুরলতি দিয়া কত ভালো,
0: কচুরলতি তো আছে, পানি কুচু, পানি কুচুর ডগা দিয়া ইলিশ মাছের মাথা ঘন্ট যে দাম দেয়
3: না, হ্যাঁ
0: তো আসো আমরা ওই কচুর কথাই যখন উঠলো, আসো পানি কচুর উৎপাদন প্রযুক্তি সম্পর্কে শুনি।
1: হ্যাঁ,
0: এই বিষয়ে বলতেছেন ফারহানা হক, উপপরিচালক সরজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আসো আমরা তার কাছ থেকে এই বিষয়টা শুনি।
4: পানিকচু এবং এর লতি শাক অত্যন্ত পুষ্টিকর একটি সবজি যা আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। এবং এই যে পানিকচু, এই পানিকচুতে প্রতি গ্রামে দেখা যাচ্ছে যে ক্যালসিয়াম, লৌহ, শর্করা, ভিটামিন এবং খাদ্যশক্তি প্রচুর পরিমাণে থাকে। সেই হিসেবে দেখা যায় যে ক্যালসিয়াম থাকে প্রতি 100 গ্রামে 227 মিলিগ্রাম, লৌহ থাকে 10 মিলিগ্রাম, শর্করা 6.8 গ্রাম, প্রোটিনও থাকে হচ্ছে 3.9 গ্রাম, আর ভিটামিন তো পর্যাপ্ত পরিমাণে থাকে, ভিটামিন এ, বি এবং সি, এবং খাদ্য শক্তিও প্রচুর পরিমাণে পাওয়া যায় কচু থেকে। আর তাছাড়া দেখা যাচ্ছে যে আমাদের রক্ত শূন্যতা প্রতিরোধে বা হাড় ও দাঁত শক্ত করতে এবং হজম শক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য দূর করতে এই পানি কচুটা অনেকটা মানে খুবই কার্যকর একটা সবজি আমাদের জন্য। তো এই পানি কচুটা আমাদের দৃষ্টিশক্তিও ভালো রাখে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যেহেতু এখানে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই কার্যকর, এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতেও কিন্তু প্রচুর পরিমাণে ভূমিকা রাখে এই পানি কুচু। সহজে এটা পানি ঘাটতি পূরণ করতে সাহায্য করে। আর আমাদের দেশে পানি কুচুর বেশ কতগুলি আধুনিক জাত রয়েছে, যেমন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে কিছু আধুনিক জাত উদ্ভাবিত হয়েছে, যেমন বাড়ি কচু, পানি কুচু 1, বাড়ি পানি কুচু 2, বাড়ি পানি কুচু 3, আরেকটা হচ্ছে যে বাড়ি পানি কুচু 7। যেমন এটি কন্দ বা রাইজোম উৎপাদনের জন্য একটি বিখ্যাত এবং এটি গলা চুলকায় না। সাধারণত দেখা যায় যে আমরা যে পানিকচুর জন্য যে জমি ও মাটি নির্বাচন করি সেটা হচ্ছে জৈব পদার্থ সমৃদ্ধ পলি দোয়াশ এবং এঁটেল দোয়াশ মাটি। দেখা যাচ্ছে যে পানিকচুর জন্য সবচেয়ে ভালো এই দুইটি মাটি, আর জমিতে হতে হবে মাঝারি উঁচু থেকে উঁচু জমি যেখানে সহজে পানি ধরে রাখা যায় বা জমে থাকে, এমন জমি নির্বাচন করতে হবে। আর কখন আমরা এই পানি কুচুটা রোপণ করব, দেখা যাচ্ছে যে আগাম ফসলের জন্য কার্তিক মাস মধ্য অক্টোবর থেকে মধ্য নভেম্বর, এবং নাবি ফসলের জন্য ফাল্গুন চৈত্র মাস উপযুক্ত। এই পানি কুচুর যখন আমরা এটা চারাগুলি লাগাবো, তখন সারি থেকে সারির দূরত্ব 60 সেন্টিমিটার আর চারা থেকে চারা দূরত্ব 45 সেন্টিমিটার রাখতে হবে। আর যখন পূর্ণাঙ্গ কচু গাছের এটা লাগানোর পদ্ধতিটা কেমন, যে 4 থেকে 6টি পাতা বিশিষ্ট ছোট এবং সতেজ আকারের চারা বীজ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। রোপণের সময় চারা নিচের দিকে যে সম্পূর্ণ শিকড় এবং উপরের দিকে দু একটি পাতা রেখে বাকি সব পাতা কেটে ফেলতে হবে। জমি ভালোভাবে কাদা করে 5-6 সেন্টিমিটার গভীরে চারা রোপণ করতে হয়। যেহেতু পানিকুচি একটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ফসল, সেক্ষেত্রে এখানে ভালো ফলনের জন্য আমরা জমি তৈরির শেষ চাষের সময় এবং পরবর্তী নিম্নলিখিত যেমন জৈব সার, TSP, MOP, জিপসাম, ইউরিয়া এগুলো সার ব্যবহার করতে হয়, এটা জমি তৈরির শেষ সময়। যেমন আমরা জৈব সার 50

0: সেটার জন্য হচ্ছে দাঁড়ানো পানির গভীরতা সাধারণত দেখা যায় 8 থেকে 10 সেন্টিমিটার হওয়া দরকার। আর কচুর ভালো বৃদ্ধির জন্য মাঝে মাঝে দাঁড়ানো পানি নাড়াচাড়া করে দিতে হবে এবং কয়েকবার পানি শুকিয়ে নিয়ে আবার নতুন করে পানি দিতে হয়। আর গাছের গোড়ায় যে চারা ছাটাই করতে হয়, মানে মূল কাণ্ড ছাড়া অন্য যে কোনো ছোট ছোট চারা বা সাকার গজাবে সেগুলো নিয়মিত কেটে ফেলতে হবে যাতে মূল গাছটি পুষ্টি পায়। আর হচ্ছে যে পানিকুচিতে সাধারণত রোগ বালায় যা দেখা যায় সেটা হচ্ছে যে পাতা ঝলসানো রোগ হয়। এটি একটি কচুর প্রধান রোগ। দেখা যায় যে এই রোগটা হলে বেগুনি বা বাদামি দাগ পরে পাতা ঝলসে যায়। আর প্রতিকারের জন্য আমরা এটা 15 দিন পর পর 2 থেকে 3 বার ম্যানকোজেব বা রিডোমিল গোল জাতীয় ছত্রাকনাশক স্প্রে করতে পারি। পোকার আক্রমণ দেখা দিলে তখন যেটা লেদা পোকা সেটা পাতা তুলে মানে এটা হাত দিয়ে মেরে ফেলতে হবে, অথবা সাইপারমেথ্রিন গ্রুপে কীটনাশক ব্যবহার করা যেতে পারে। আর ফসল সংগ্রহ আমরা করব সাধারণত চারা রোপণের 45 থেকে 75 দিনের মধ্যে লতি তোলা শুরু হয় এবং চারা রোপণের 140 থেকে 180 দিনের মধ্যে মূল পানি কচু বা কাণ্ড সংগ্রহের উপযোগী হয়।
1: হ্যাঁ, আমরা শুনলাম পানি কচুর উৎপাদন প্রযুক্তি, আর এ বিষয়ে বললেন ফারহানা হক, উপপরিচালক সরজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। কি শুনলাম তো, খালি ইলিশের মাথা দিয়ে খাইলে হইব না, এটার উৎপাদন কেমনে করতে হইব সেটা জানতে হইব। ওটা উৎপাদন করলেই তো খাইতে পারবে,
2: দামও তো বেশি।
1: দাম তো না, শোনো, তুমি যদি উৎপাদন করো তোমার তো দাম হয় না, তুমি লাগিয়ে খাইলা, আর কিনতে গেলে তো মনে করো একটা দাম পড়ে বেশি। তো আমরা এই দেখো গানে কথায় কথায় গানে আসর প্রায় শেষ প্রান্তে চলে আসছি। কৃষিজীবী ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের আসর শুনলেন, আশা করি আসরটা আপনাদের কাছে ভালো রাখছেন। ভালো মন্দ যেটাই হোক আপনারা আমাদের লিখে জানাবেন, তাহলে আমরা আরো খুশি হব এবং আরো ভালো করতে পারব। তো যাওয়ার সময় হয়ে গেছে, চলো জানিয়ে দেই, আজকের আসরের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করলেন হর বিলাস রায়। তাহলে চলো আমরা একসাথে উঠি,
2: চলো যাই।

যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজকে সহজ করে দেন। আল কোরআন এখন প্রচার হচ্ছে পবিত্র ঈশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয় তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবা।

0: আসসালামু আলাইকুম। সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুর্বার অনুষ্ঠান শুরু করছি। রাবেয়া সুলতানা শিউরি
1: এবং সঙ্গে রয়েছি আমি নিশাত শাহরিয়ার।
0: সৈনিক ভাইরা, আজ দুর্বারে শুনবেন উদ্দীপন দেশের গানের অনুষ্ঠান। প্রথমেই জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। শিল্পী সালিমা ইয়াসমিন, গীতিকার নয়ন গহর, সুরকার আজাদ রহমান।

প্রিয় শ্রোণক ভাইরা, আপনারা দুর্বারে দেশের গান শুনছেন উদ্দীপনে। এবারের গানটি শিল্পী মনির খান, গানের কথা সাজিয়েছেন অরণি ইয়াসমিন, সুর করেছেন শেখ সালি খান।

এদেশ আমার ভালো লাগানো জলের নদী, মনির খানের গাওয়া গানটির পরে এবারে হায়রে আমার মন মাতানো দেশ। শিল্পী রুমানা ইসলাম, গীতিকার সুরকার খান আতাউর রহমান।

শনি ভাইয়েরা, আপনারা দেশের গান শুনছেন উদ্দীপনে। এবারে গানটি শিল্পী ডলি মণ্ডল ও আবুল বাশার শিকদার, গানের কথা সাজিয়েছেন প্রাণ গোপাল বিশ্বাস, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

সৈনিক ভাইরা আপনারা দুইবার শুনছেন উদ্দীপন দেশের গানের অনুষ্ঠান। এবারে চলার পথে সাথী হয়ে আছে আমার দেশ, শিল্পী সালমা জাহান, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, লিখেছেন মোহাম্মদ ফখরুল করিম।

শুনি ভোরে। এবারে গানটি শোনাবো অপু আমানের কণ্ঠে। গানের গীতিকার মোহাম্মদ আব্দুস সালাম, সুর করেছেন সৈয়দ শাবাব আলী আরজু।

0: শোনো ভাইরা, এই গানটির সাথে শেষ হলো দেশের গান নিয়ে অনুষ্ঠান উদ্দীপন।
1: সেনানো বিমানবাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদেরকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুবার অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। রাবেয়া সুলতানা শিউলি
0: এবং আমি নিশাত শাহরিয়ার।
1: দুবার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। আল্লাহ হাফেজ।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। আগামীকাল থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এশিয়ার বৃহত্তম ক্রীড়া আসর এশিয়ান গেমস। নাগোয়ায় নিচোহো পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হবে গেমসের 20তম আসরের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। প্রায় 17,000 ক্রীড়াবিদ ও কর্মকর্তা ঐতিহ্যবাহী গেমসে অংশ নিচ্ছেন। তারা 43টি ইভেন্টে 469 পদকের জন্য লড়াই করবেন। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় বাংলাদেশ 187 জন ক্রীড়াবিদ 22টি ইভেন্টে অংশ নিচ্ছেন। প্রতিযোগিতা আগামী 4 অক্টোবর পর্যন্ত চলবে। জাপানে নাগোয়ায় এশিয়ান গেমস পুরুষ হকিতে আজ শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে 5-0 পরাজিত হয়েছে বাংলাদেশ। আগামী মঙ্গলবার বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জাপানের বিপক্ষে খেলবে। এরপর একই ভেন্যুতে 24 সেপ্টেম্বর তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার, 26 সেপ্টেম্বর চতুর্থ ম্যাচে ইন্দোনেশিয়ার এবং 28 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে খেলবে। এদিকে নারী হকিতে আগামী রোববার বাংলাদেশ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের এশিয়ান গেমসের অভিযান শুরু করবে। এশিয়ান গেমস নারী ক্রিকেটে সেমিফাইনালে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। এই ম্যাচটি আগামী রোববার বাংলাদেশ সময় সকাল 10:30 শুরু হবে। উল্লেখ্য, বাংলাদেশ ও চীনের মধ্যকার প্রথম কোয়ার্টার ফাইনাল বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, তবে র্যাঙ্কিং এগিয়ে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী দল। হারারেতে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বাগতিক জিম্বাবুয়ে জয়ের জন্য 357 রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত 35 ওভারে 4 উইকেটে 180 রান করেছে। এর আগে অস্ট্রেলিয়া 50 ওভারে 6 উইকেট হারে 356 রান করে। 3 ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া 1-0 এগিয়ে রয়েছে। আগামী রোববার একই ভেন্যুতে দুদলের মধ্যে সিরিজের তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো ফিফা এশিয়ান কাপ ফুটবলে অংশ নেবে বাংলাদেশ। ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতাকে সামনে রেখে ইতিমধ্যে দলটি প্রস্তুতি শুরু করেছে। রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারিনায় প্রধান কোচ টমাস জোলির অধীনে 28 ফুটবলারকে নিয়ে চলছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় 24 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত চলবে এবারের ফিফা এশিয়ান কাপ টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 25 সেপ্টেম্বর বাংলাদেশ প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে, এছাড়া 28 সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুর এবং 1 অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী রোববার থেকে ঢাকায় পুরুষ হ্যান্ডবল লীগ শুরু হবে। 4 দিনব্যাপী এই প্রতিযোগিতায় বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি, আনসার, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ হ্যান্ডবল এ দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার সবগুলি খেলায় রাজধানীর শহীদ এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। লীগ ভিত্তিক পদ্ধতিতে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। আজ নরসিংদীর পলাশে আব্দুল মোমিন খান স্মৃতি ফুটবলে পলাশ উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। আজ টুর্নামেন্টের ফাইনালে পলাশ উপজেলা দল 3-2 ঘোড়াশাল একাদশকে পরাজিত করে এই শিরোপা লাভ করে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ চ্যাম্পিয়নশিপের সময়সূচি প্রকাশিত করা হয়েছে। আগামী 5-17 নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট বাংলাদেশে অনুষ্ঠিত হবে। গ্রুপ এতে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। 5 নভেম্বর বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানের এবং 11 নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। গ্রুপ বিতে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ একে অপরের মুখোমুখি হবে। গ্রুপ পর্বে প্রতিটি দল 2টি করে ম্যাচ খেলবে এবং প্রতি গ্রুপের শীর্ষ 2টি করে দল সেমিফাইনালে উঠবে। টুর্নামেন্টের 2টি সেমিফাইনাল 14 নভেম্বর অনুষ্ঠিত হবে এবং 17 নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালেন্সিয়ারের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। ফ্রান্সের ফুটবল সাময়িকীর আয়োজনে আগামী মাসের 26 তারিখে লন্ডনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। ব্যালেন্সিয়ার প্রথম বিজয়ী স্যার স্টালিন মাউসকে শ্রদ্ধা জানাতে এবার প্যারিসের বাইরে ঐতিহ্যবাহী আসর বসছে ব্রিটিশ রাজধানীতে। পুরস্কারটির 70তম বার্ষিক উপলক্ষে এবছর পুরুষ ও নারী বিভাগের শীর্ষ তারকার পাশাপাশি মৌসুমের সেরা উদীয়মান খেলোয়াড়, সেরা গোলরক্ষক, কোচ ও ক্লাবকে সম্মাননা জানানো হবে। আগামী মাসে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। 9-13 অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুদলের মধ্যে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। টেস্ট ম্যাচের পর বাংলাদেশ আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। 17 অক্টোবর বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে একদিনের সিরিজ মাঠে গড়াবে। দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বোলিং প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে গড়ে তোলার লক্ষ্যে শুরু হতে যাচ্ছে ট্যালেন্ট হান্ট বোলার প্রতিযোগিতা। খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনুন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং। এই অনুষ্ঠানের প্রথম শিল্পী আয়ুব বাচ্চু, গানটি নেওয়া হয়েছে আম্মাজান বাণীচিত্র থেকে।

রচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ার অংশ ছিলেন। এবারের শিল্পী ইন্দ্র কিশোর ও কনক চাপা। আনন্দ অশ্রু থেকে গানটি নেওয়া হয়েছে।

বন্ধু চলে যেও নাকো। এই গানটির সাথে শেষ হলো ছায়ারং, নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম, ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা যাত্রা বিরতি, সার্ককে সক্রিয় করতে দেশটির সহযোগিতা চাইল বাংলাদেশ। জাতীয় গ্রিডে আগামীকাল যুক্ত হচ্ছে 12 মিলিয়ন ঘনফুট গ্যাস, আগামী 3-4 মাসে যোগ হবে আরও 55 মিলিয়ন ঘনফুট গ্যাস। গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ, মন্তব্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর। দেশের উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভাসমান হাসপাতাল স্বাস্থ্য তৈরি নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার, জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি মসজিদে বোমা হামলায় 5 পুলিশ কর্মকর্তা সহ নিহত অন্তত 16 জন। এবং জাপানের নাগোয়ায় 20তম এশিয়ান গেমসের পর্দা উঠছে আগামীকাল। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে আবার সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোবগে আজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বল্প সময়ের যাত্রা বিরতি করলে এ অঞ্চল ও জনগণের যৌথ কল্যাণে সার্ককে পুনরুজ্জীবিত করতে দেশটির সমর্থন চায় বাংলাদেশ। ভুটানের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দাসো শেরিং তোবগে জার্মানির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বিমানবন্দরে VIP লাউঞ্জে প্রায় 1 ঘন্টা অবস্থান করেন। এ সময় LGRD মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটি সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তারা ভুটানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানান এবং ভুটানের গেলিফু মাইন্ডফুলনেস সিটি উন্নয়নে বিশেষ করে পেশাজীবী এবং দক্ষ ও আধাদক্ষ জনশক্তি যোগান দিয়ে অবদান রাখার বিষয়ে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেন। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা করেন। 1971 সালে বাংলাদেশকে প্রথম দেশ হিসেবে ভুটান স্বীকৃতি দেওয়ার পর থেকে গড়ে ওঠা দুদেশের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কের ভূয়সী প্রশংসাও করেন তারা। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপ থেকে আগামীকাল জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 12 মিলিয়ন ঘনফুট গ্যাস। কোম্পানিটির মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আগামীকাল তিতাস 28 নম্বর কূপটি উদ্বোধন করবেন। উদ্বোধনের পরপরই কূপটি জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হবে। তিনি আরও জানান, আগামী 3-4 মাসের মধ্যে তিতাস 29, 30 ও 31 এবং বাখরাবাদ 11 নম্বর কূপ থেকে আরও 55 মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রিডে যুক্ত হবে। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন কূপ খনন ও বিদ্যমান গ্যাস ক্ষেত্রের উন্নয়ন কার্যক্রমের সুফল হিসেবে এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ। তিনি আজ রাজধানীর একটি হোটেলে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সমাজে কোন ব্যক্তি বা দলের সব বক্তব্যের সঙ্গে একমত হওয়া জরুরি নয়। একইভাবে কোন সমালোচনা পছন্দ না হলেই তা প্রত্যাখ্যান করাও সঠিক নয়। জুলাইয়ের গণ অভ্যুত্থান একটি প্রজন্মের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সামনে এনেছে উল্লেখ করে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এগিয়ে যেতে হলে সমাজকে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হবে। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ভবিষ্যতের চাহিদাকে বিবেচনায় নিয়ে চিকিৎসা ব্যবস্থার দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়ন ঘটাতে হবে। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ওপেন হার্ট সার্জারি দিবস এবং কার্ডিওভাসকুলার সার্জিক্যাল কনফারেন্স উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, হৃদরোগ চিকিৎসার ব্যয় সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে সরকার ইতিমধ্যে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত ভাল্ভ এবং স্টেন্ট এর উপর ট্যাক্স মওকুব করেছে। তিনি বলেন, জরুরি স্বাস্থ্যসেবা বিনামূল্যে প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব, তবে একই সঙ্গে রাষ্ট্রের সামগ্রিক আর্থিক সংগতির বিষয়টিকেও বাস্তবসম্মতভাবে বিবেচনায় রাখতে হবে। পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী এনি বলেছেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো শেষ করতে সরকার নতুন কর্মসূচি গ্রহণ করেছেন। তিনি আজ লক্ষ্মীপুরের রহমতখালী খালে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পানি সম্পদ মন্ত্রী বলেন, নির্বাচনের পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও খাল পুনর্খনন সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। তিনি বলেন, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। নৈতিক দায়িত্ববোধ থেকে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যার সঙ্গে পরিবেশের সম্পর্কও জড়িত। দেশের দুর্গম উপকূল, দ্বীপ ও চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে ভাসমান হাসপাতাল স্বাস্থ্যতরী নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত আজ রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচে ভাসমান হাসপাতাল নির্মাণ পরিকল্পনা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনায় নৌপরিবহন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে একটি সমন্বিত নৌভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা গেলে তা উপকূলবাসীর জন্য যুগান্তকারী ভূমিকা রাখবে। নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান এ সময় উপস্থিত ছিলেন। দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। কীটতত্ত্ববিদ ও চিকিৎসকদের আশঙ্কা, সামনে আসছে ডেঙ্গুর পিক সিজন বা সর্বোচ্চ সংক্রমণের সময়। এমন পরিস্থিতিতে সংক্রমণ নিয়ন্ত্রণে এডিস মশার বংশবিস্তার রোধে বাসাবাড়ির চারপাশ পরিষ্কার রাখতে সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: বর্ষা পেরিয়ে শরতের শুরুতেই দেশ জুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। সরকারি হিসেবে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে 51,000 ছাড়িয়েছে। সংক্রমণ ছড়াচ্ছে ঢাকার বাইরেও। এমন পরিস্থিতিতে ডেঙ্গুর চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের পক্ষ থেকে সব ধরনের আগাম প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে সামনের দিনগুলোতে সাধারণ মানুষকে আরো সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত।
3: আমাদের ডেঙ্গুর ক্ষেত্রে দুটো লক্ষ্য, আমাদের একটা হচ্ছে যে আরো কম মানুষ যেন ডেঙ্গুতে আক্রান্ত হয়, ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা যেন না বাড়ে। সেক্ষেত্রে আমাদের এই প্রিভেনশন এবং ক্লিনিং এবং এই লার্ভিসাইড বন্ধ করা, এই কাজগুলো আমরা করব। সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় একসাথে কাজগুলো করছে। আমাদের আরেকটা লক্ষ্য হচ্ছে ডেঙ্গু জনিত কারণে মৃত্যুর হার আমাদেরকে কমাতেই হবে। সেটার জন্য আমরা ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি। আমরা ডাক্তারদেরকে রিফ্রেশার ট্রেনিং দিয়েছি। সোসাইটি অফ মেডিসিনের সাথে একসাথে আমরা কাজ করেছি। তারা একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল ম্যানেজমেন্ট তৈরি করে আমাদের ডাক্তারকে ইতিমধ্যেই 300 ডাক্তারকে ট্রেনিং দেওয়া হয়েছে। আমরা হাসপাতালে ইতিমধ্যেই ডেঙ্গু ডেডিকেটেড বেডগুলোকে চালু করেছি এবং আরো ডেঙ্গু যদি সংখ্যা বাড়তে থাকে আমাদের পিক টাইমে, সেক্ষেত্রে অন্য বেডগুলোকে রিপারপাস করে আরো ডেঙ্গু বেডের সংখ্যা বাড়ানো যাবে।
2: তথ্য বলছে ঢাকা ছাড়াও দেশের অন্তত 15টি জেলায় ডেঙ্গু পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। এডিস মশার লার্ভার ঘনত্ব সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে বাসাবাড়ির ছাদ, ফুলের টব কিংবা ঘরের আনাচে কানাচে জমে থাকা স্বচ্ছ পানিতে। এদিকে মৃত্যুর ঝুঁকি কমাতে মশার উৎস ধ্বংসের পাশাপাশি লক্ষণ দেখা দিলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসার তাগিদ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
4: আমার জ্বর হয়েছে, আমি ডাক্তারের কাছে গিয়ে দেখাবো, যেহেতু এটা ডেঙ্গু মৌসুম আমি ঝুঁকিতে যাবো না, কারণ জ্বর তো আসলে নিজে কোনো অসুখ না, জ্বর হচ্ছে কোন একটা অসুখের লক্ষণ, কোন জ্বর আমার শরীরে হয়েছে এইটা নিশ্চিত করতে হলে আমাকে একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। শরণাপন্ন হলে তখন ডাক্তার আমাকে পরীক্ষা নিরীক্ষা করে রোগটিকে নির্ণয় করবেন।
2: মশা নিধনে কর্তৃপক্ষের বিশেষ অভিযানের পাশাপাশি নিজের সুরক্ষায় নিজেকেই সচেতন হতে হবে, তবেই আসন্ন পিক সিজনে ডেঙ্গুর ছোবল থেকে রক্ষা পাওয়া সম্ভব। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত 46তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় 133টি দেশকে পেছনে ফেলে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের হাফেজরা। এই সাফল্যের স্বীকৃতি হিসেবে এবারই প্রথম কৃতি হাফেজদের সম্বর্ধনা দিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। সরকারের এই পদক্ষেপে উচ্ছ্বসিত বিজয়ীরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: কোরআনের আয়াতের সুরে যখন বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম, তখন গর্বে ভরে ওঠে দেশের বুক। মেধা, সাধনা আর দীর্ঘ পরিশ্রমে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করা কৃতি হাফেজদের প্রথমবারের মতো সম্মান জানাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে সৌদি আরবে অনুষ্ঠিত 46তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বের 133টি দেশের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের হাফেজ মোহাম্মদ জাকারিয়া 15 পারা হেফজ ও তসবিদ ও সুন্দর তিলাওয়াতের জন্য প্রথম স্থান অর্জন করেন। এছাড়া হাফেজা রাবেতা বিনতে রমজান 15 পারা এবং হাফেজা মুশফিরা বিনতে মাহমুদ 30 পারা বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন। বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্মান অনন্য উচ্চতায় নিতে পেরে খুশি এই হাফেজরা।
7: মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তিনি আমাদেরকে ডেকেছিলেন যারা আমরা বিজয়ী হয়েছিলাম সৌদিতে। আমাদের তেলাওয়াত শুনেছিলেন, আমাদের মনের কথা তিনি জানতে চেয়েছিলেন এবং তিনি আমাদেরকে কিছু উপদেশ দিয়েছিলেন। তো আল্লাহ তাআলা তাকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করুক।
8: সৌদি আরবে প্রতিযোগিতায় যখন পুরস্কার দেওয়া হয়, বাংলাদেশের নাম বলা হয়েছিল, সাথে বাংলাদেশের পতাকা মানে স্ক্রিনে উঠেছিল, তো আমার জন্য অনেক বেশি গর্বের যে আমার দেশের হয়ে আমি প্রতিনিধিত্ব করেছি।
6: 30 পারা হিফজ, তাসবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।
9: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করে অত্যন্ত ভালো লেগেছে, আমরা আনন্দিত, উচ্ছ্বাসিত, আবেগাপ্লুত। প্রধানমন্ত্রী আমাদেরকে আরো বলেছেন যে যারা দেশের জন্য কৃতিত্বের স্বাক্ষর রাখবে তাদের জন্য সম্বর্ধনা এবং সম্মাননার ব্যবস্থা উনি করবেন।
6: ভবিষ্যতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আরো প্রতিযোগীদের অংশগ্রহণে দেশের জন্য সুনাম বয়ে আনার প্রত্যাশা জানান তাদের শিক্ষকরাও।
10: মাননীয় প্রধানমন্ত্রী সম্বর্ধনা দিয়েছে নিজের কার্যালয়ে ডেকে নিয়ে। এটা বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এই প্রথম যে কোনো হাফেজরা বিশ্বজয়ী করার পরে তাদেরকে উনি নিজে ডেকে নিয়ে সম্বর্ধনা দিয়েছেন। এটা আমাদের ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ।
6: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
5: প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার দেওয়া নতুন বাড়িতে উঠেছেন রাজধানীর শাহবাগের ফুটপাতে বসবাস করা গোলাপী বেগম। আজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর গ্রামে আনুষ্ঠানিকভাবে তার কাছে বাড়িটি হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে গোলাপী বেগমের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় গোলাপী বেগমকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। উল্লেখ্য, জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গত বছর জাতীয়তাবাদী ছাত্রদলের এক সমাবেশের সময় শাহবাগের ফুটপাতে বসবাসকারী গোলাপী বেগমের অসহায় জীবনযাপনের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। এরপর গোলাপী বেগমের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি গতরাতে এক্সে এক পোস্টে তাকে শুভেচ্ছা বার্তা জানান। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই বার্তাকে গভীরভাবে মূল্যায়ন করছেন। উল্লেখ্য, গতকাল 76তম জন্মদিন পার করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার। এআই ব্যবহার করে ডিপ ফেক তৈরি করে মানুষকে হয়রানি সহ নানা ধরনের অপব্যবহার এমনকি শিশুদের লক্ষ্য করেও অপতৎপরতা চালানোর ঘটনায় সমাজে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে এ নিয়ে বিশেষজ্ঞদের মাঝেও উদ্বেগ তৈরি হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, অসৎ রাজনৈতিক উদ্দেশ্যেও এআই ব্যবহার করা হচ্ছে। দেশে বিদেশে স্বার্থন্বেষী মহল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে এআই ব্যবহার করে মিথ্যা ও বানোয়ার সংবাদ, মতামত ও ছবি প্রচার করছে। এআই এর অপব্যবহার পর্যবেক্ষণের দায়িত্বে থাকা একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, এ ধরনের কর্মকাণ্ড দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সার্বভৌম নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। নিরাপত্তা ও সুরক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং দেশি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ তৈরির লক্ষ্যে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি ICCBতে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি এক্সপোস এবং অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ফায়ার এক্সপো। তিন দিনব্যাপী এ মেলায় 10টি দেশের 150টি ব্র্যান্ড অংশ নিচ্ছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
11: প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন নতুন অত্যাধুনিক সমাধান। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার ICCBতে বসেছে আন্তর্জাতিক এই প্রদর্শনী। বৃহস্পতিবার ICCBতে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আয়োজিত প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করছে দেশের প্রযুক্তি পণ্য সেবাদানকারী প্রতিষ্ঠান আই স্টেশন লিমিটেড ও তথ্য প্রযুক্তির ব্যবসায়ীদের বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি BCS। আয়োজন চলবে শনিবার পর্যন্ত। প্রদর্শনী ঘুরে দর্শনার্থীরা বলছেন, নতুন নতুন প্রযুক্তি দেখার পাশাপাশি ঘরের নিরাপত্তায় নতুন ধারণা পাচ্ছেন তারা।
12: বিভিন্ন প্রজেক্টে সিকিউরিটি ফিচারগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে রেসিডেনশিয়াল এবং কমার্শিয়াল প্রজেক্টে। তো সময়ের বাস্তবতায় আজকের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী বলে আমি মনে করি।
11: আয়োজকরা জানান, এবারের এক্সপোতে চীন, তাইওয়ান, কোরিয়া, দুবাই, ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সহ প্রায় 10টি দেশের অংশগ্রহণ রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে প্রদর্শিত হচ্ছে প্রায় 150টি দেশি বিদেশি ব্র্যান্ড। প্রদর্শনীতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে CCTV ইনস্টলার, কর্পোরেট প্রতিষ্ঠানের হেড অব সেফটি, সিকিউরিটি ডিটেক্টর এবং সাধারণ ব্যবহারকারীদের চাহিদার উপর।
13: এখন প্রতিটা বাসায় হচ্ছে স্মার্ট হোম, ওয়াইফাই টাকে কাজে লাগিয়ে আমাদের এই ওয়াইফাই ক্যামেরা গুলো কাজ করে। কনজিউমার সিরিজের এই সেগমেন্টটাতে আমরা বাসা বাড়ির মানুষজনের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার জন্য বেসিক্যালি এই ওয়াইফাই সলিউশন গুলো বাংলাদেশে নিয়ে এসেছি।
11: বিশ্বমানের ওপেনিং সলিউশন, নার্স কলিং সিস্টেম এবং নানামুখী নিরাপত্তা সরঞ্জামের প্রদর্শনী তৈরি করেছে প্রযুক্তি বিনিময় ও ব্যবসায়িক যোগাযোগের নতুন সুযোগ। তাওহিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
14: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
15: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
14: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি মসজিদে বোমা হামলায় 5 পুলিশ কর্মকর্তা সহ অন্তত 16 নিহত ও 56 জনের বেশি আহত হয়েছে। কর্তৃপক্ষ জানায়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাতে একটি পুলিশ সদর দপ্তরের ভেতরে অবস্থিত মসজিদের প্রবেশপথে বিস্ফোরক বোঝায় একটি গাড়ি দিয়ে এই হামলা চালানো হয়। মুসল্লিরা জুম্মার নামাজের সময় এ সময় মসজিদে প্রবেশ করছিল। পুলিশ জানায়, হামলাটি আত্মঘাতী ছিল, পরে নিরাপত্তা বাহিনী ও হামলাকারীর সহযোগীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। ইউক্রেনে পুরোদমে যুদ্ধ শুরুর পর রাশিয়ায় এই প্রথম পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ থেকে 3 এই ভোট গ্রহণ চলবে। দেশটিতে প্রায় 11,10,00,000 ভোটার রয়েছে। ইলেকট্রনিক ভোটিংয়ের সুবিধাও রয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভোটারদের জাতীয় ঐক্য প্রদর্শন এবং দেশের সৈন্যদের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন। খেলার খবর, এশিয়ান গেমস। আগামীকাল থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এশিয়ার বৃহত্তম ক্রীড়া আসর এশিয়ান গেমস। নাগোয়ার মিজুহো পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হবে গেমসের ২০তম আসরের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। প্রায় ১৭,০০০ ক্রীড়াবিদ ঐতিহ্যবাহী এই গেমসে অংশ নিচ্ছেন। তারা ৪৩টি ইভেন্টে ৪৬৯টি পদকের জন্য লড়াই করবেন। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ১৮৭ জন ক্রীড়াবিদ ২২টি ইভেন্টে অংশ নিচ্ছেন। প্রতিযোগিতা আগামী ৪ অক্টোবর পর্যন্ত চলবে। এদিকে জাপানের নাগোয়া এশিয়ান গেমস পুরুষ হকিতে আজ শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। আগামী মঙ্গলবার বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জাপানের বিপক্ষে খেলবে। এদিকে নারী হকিতে আগামী রোববার বাংলাদেশ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের এশিয়ান গেমস অভিযান শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় যাত্রা বিরতি, সার্কে সক্রিয় করতে দেশটির সহযোগিতা চাইল বাংলাদেশ। জাতীয় গ্রিডে আগামীকাল যুক্ত হচ্ছে ৫.১২ মিলিয়ন ঘনফুট গ্যাস, আগামী ৩-৪ মাসে যোগ হবে আরও ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। গণতান্ত্রিক সমাজে মত সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ, মন্তব্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর। দেশের উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভাসমান হাসপাতাল স্বাস্থ্যতরী নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার, জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী। পাকিস্তান খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি মসজিদে বোমা হামলায় ৫ পুলিশ কর্মকর্তা সহ নিহত অন্তত ১৬। এবং জাপানের নাগোয়ায় ২০তম এশিয়ান গেমসের পর্দা উঠছে আগামীকাল। খবর শেষ হলো। এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি তাসনিমা রোকাইয়া। খাল ও জলাশয় একটি শহরের পরিবেশগত ভারসাম্য বজায় রাখে, শহরের প্রকৃতিকে রাখে শীতল, শহরের বাতাস চলাচল স্বাভাবিক রাখে। খালের মাধ্যমে বৃষ্টির পানি সহজে মাটির নিচে প্রবেশ করে, ফলে ভূগর্ভস্থ পানির স্তর স্থিতিশীল থাকে। তাই বলা হয় খাল জলাশয় হচ্ছে পরিবেশের ফুসফুস, প্রকৃতির আশীর্বাদ। তবে রাজধানী ঢাকার বিপুল সংখ্যক বাসিন্দার জন্য দুঃখের বিষয় হচ্ছে, এই শহরের বড় বড় খালগুলো ইতিমধ্যে দূষণের শিকার হয়ে খালের পানি বিষাক্ত রূপ নিয়েছে। যেমন রাজধানীর কেন্দ্রস্থল হাতিরঝিল ময়লা ও পয় নিষ্কাশনের একটি ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমেও এই ঝিলের পানি তার প্রকৃত রং হারিয়েছে। একই অবস্থা গুলশান, বনানী, বাড়িধারা ও উত্তরা এলাকার খালগুলোরও। সম্পূর্ণ পয় নিষ্কাশন ব্যবস্থার অভাব, অবৈধ বর্জ্য সংযোগ এবং দ্রুত নগরায়ণের শিকার হয়ে খালগুলো বিপর্যস্ত। খাল জলাশয়গুলোকে এই দুর্দশা থেকে উদ্ধার করতে গতকাল বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দূষণ নিয়ন্ত্রণে এবং রাজধানীর গুলশান, বনানী, বাড়িধারা, নিকেতন এবং ধানমন্ডি এলাকার খালগুলোর দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রমে জোরদারের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী এসব খালে পয় বর্জ্য প্রবেশ বন্ধ, নিয়মিত বর্জ্য অপসারণ, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে গুলশান, বনানী, বাড়িধারা ও নিকেতন এলাকার লেকগুলোর বর্তমান অবস্থা, দূষণের উৎস এবং সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ধানমন্ডি লেকের সংস্কার, স্লাজ অপসারণ ও পাইলট প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী। এছাড়া গুলশান লেকে পয় বর্জ্য প্রবেশের উৎস ও মাধ্যম হিসেবে ৬টি প্রাইমারি এবং ৬টি সেকেন্ডারি পয়েন্ট চিহ্নিত করা হয়। এসব পয়েন্ট দিয়ে লেকে দূষিত পানি ও পয় বর্জ্য প্রবেশ করছে। বৈঠকে সমস্যার সমাধানে গঠিত কারিগরি কমিটি প্রধানমন্ত্রীর কাছে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী সুপারিশ উপস্থাপন করে। বৈঠকে ভবনভিত্তিক এসটিপি স্থাপন এবং বিদ্যমান সুয়ারেজ নেটওয়ার্কের বিস্তারিত জরিপের উপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে গুলশান, বনানী এলাকায় শর্ত সাপেক্ষে সুয়ারেজ বিল আদায় এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ক্যাচমেন্ট এরিয়া বা পানি সংগ্রহের জন্য এলাকা তৈরির বিষয়েও নির্দেশনা দেওয়া হয়। লেকের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে ভাসমান বর্জ্য অপসারণে নিয়োজিত যান্ত্রিক নৌকার সংখ্যা দুটি থেকে বাড়িয়ে দশটিতে উন্নীত করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ভাসমান এক্সক্যাভেটরের মাধ্যমে লেকের তলদেশে জমে থাকা স্লাজ অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার বিষয়েও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে ঢাকা মহানগর ইমারত বিধিমালা 2025 অনুযায়ী প্রযোজ্য ভবনগুলোতে নির্ধারিত সময়ের মধ্যে এসটিপি স্থাপন নিশ্চিত করার বিষয়টিতে গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পয় নিষ্কাশন লাইন সরাসরি বৃষ্টির পানির ড্রেন বা লেকের সঙ্গে যুক্ত রয়েছে কিনা তা শনাক্ত করে অবৈধ সংযোগ বন্ধে ঢাকা ওয়াসা ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে সমন্বিতভাবে কাজ করার সুপারিশ করা হয় বৈঠকে। এছাড়াও বৈঠকে লেকের পানিতে অক্সিজেনের মাত্রা বাড়াতে পানিতে অক্সিজেনের পরিমাণ বাড়ানোর যন্ত্র স্থাপন, দুর্গন্ধ দূর করতে জৈবিক ও রাসায়নিক পদ্ধতির সমন্বিত প্রয়োগ এবং দীর্ঘমেয়াদী স্যানিটেশন নেটওয়ার্ক নির্মাণের প্রস্তাবও উপস্থাপন করা হয়। বাংলাদেশ পরিকল্পনাবিদ ইনস্টিটিউটের তথ্যমতে একটি বড় শহরে যেখানে 10-15% জলভূমি থাকার কথা সেখানে ঢাকায় জলাশয়ের অংশ মোট এলাকার মাত্র 4-5%। এই সামান্য পরিমাণ বিদ্যমান জলাশয়গুলো অবৈধভাবে দখল ও দূষিত হয়েছে। ঢাকা শহরকে পরিষ্কার ও দূষণমুক্ত করার জন্য খাল দূষণ বন্ধ করতে হবে। এই লক্ষ্যে সরকারের গৃহীত উদ্যোগ ও প্রয়াস নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয় এবং গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
16: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা আমাদের আয়োজন মানে এখন রয়েছে দেশের গান। শুরুতেই শোনাব সুমন রাহাতের কণ্ঠে, গানের কথা সাজিয়েছেন হুমায়ুন খালিদ, সুর করেছেন হাসান আলী।

দেশের গান শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। বাদক নয়, সুস্থ জীবন চাই, ধূমপান পরিহার করুন, মাদককে না বলুন, মাদকের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ করে তুলুন। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শুভ্র শরতের স্নিগ্ধ আশ্বিন এসে গেছে আমাদের আঙ্গিনায়। ঋতু বৈচিত্র্যের এই বাংলায় আশ্বিন আসে শিউলির সুবাস আর হিম শিশির মেখে। ভোরের নরম আলোয় ঘাসের ডগায় জমে থাকা শিশিরগুলো যেন মুক্তির মতো ঝিলমিল করে। দূর আকাশে ভেসে বেড়ায় তুলোর মতো সাদা মেঘের ভেলা, আর নীল আকাশের বিশাল ক্যানভাসে শরৎ আঁকে তার নির্মলতার ছবি।
1: শরৎ ঋতুর দ্বিতীয় মাস আশ্বিন। আশ্বিন মানে কাশফুলের দুল খাওয়া শুভ্র প্রান্তর, নদীর তীরে, গ্রামের মেঠোপথের পাশে কিংবা বিস্তীর্ণ চাউর জুড়ে বাতাসে দুলতে থাকে কাশি সাদা ফুল। মৃদু বাতাসে তাদের দোলন যেন প্রকৃতির নীরব নৃত্য। সকালের সোনালী রোদ, নীল আকাশ আর সাদা কাশফুল মিলেমিশে বাংলার প্রকৃতিকে করে তোলে অপরূপ আর স্বপ্নময়।
0: শিউলিঝরা ভোরে আশ্বিনের আরেকটি মায়াময় রূপ ধরা দেয়। উঠোন জুড়ে ছড়িয়ে থাকা সাদা পাপড়ি আর কমলা বোটার শিউলি ফুলের সুবাস মনকে অকারণেই ভালো লাগায় ভরিয়ে দেয়। পাখির কলতান, শিশির ভেজা বাতাসে তৈরি হয় এক পবিত্র আবেশ।
1: আশ্বিন শুধু প্রকৃতির রূপ বদলের মাস নয়, এটি বাঙালির উৎসব অনুভূতিরও এক অনন্য সময়। না থাকে তেমন বৃষ্টির ব্যাকুলতা, না থাকে শীতের বাড়াবাড়ি, না থাকে সূর্যের তীব্র তেজ। একটা নাতিশীতোষ্ণ পরিবেশ বিরাজ করে প্রকৃতি জুড়ে। তাই আশ্বিনের আকাশে যেমন থাকে নির্মলতার ছোঁয়া, তেমনি মানুষের হৃদয়ও ছড়িয়ে পড়ে আনন্দ, প্রত্যাশা আর ভালোবাসার আলো।
0: বাংলার প্রকৃতি যেন আশ্বিনে তার সমস্ত ক্লান্তি ঝেড়ে নতুন সাজে সেজে ওঠে। বর্ষার মেঘলা দিনগুলো পেরিয়ে প্রকৃতি ফিরে পায় স্বচ্ছতা, আকাশ ফিরে পায় তার নীল, আর বাতাসে মিশে যায় শিউলির মাদকতা। আশ্বিন তাই বাঙালির কাছে শুধু একটি মাস নয়, এ যেন নির্মল সৌন্দর্য, আনন্দ আর শ্রুতি মাখা এক কোমল ঋতু অনুভূতির নাম।
1: কবিতা শুনে তাই বলতে ইচ্ছে করে, আশ্বিন এলো শিউলি সুবাস মেখে বাংলার বুকে, আশ্বিন এলো শিশির সোহাগে, আহা কি পরম সুখে, আশ্বিন এলো নরম বিকেলে বকের ডানায় ভেসে, আশ্বিন এলো এই বাংলার নিঃস্বর্গ ভালোবেসে।
0: আশ্বিনের এই স্নিগ্ধ আর মায়াময় রাতে সবাইকে শুভেচ্ছার মালায় বরণ করে নিয়ে শুরু করছি আপনাদের প্রিয় বেতার ম্যাগাজিন উত্তরণ। প্রিয় শ্রোতা, প্রতিদিনের এই চেনা পৃথিবীতে কত বিচিত্র ঘটনায় না ঘটে চলেছে। কোনটি আমাদের বিস্মিত করে, কোনটি কৌতূহলী করে তোলে, আবার কোন ঘটনা সত্যি মনে দারুণ দাগ কেটে যায়। কিন্তু এসব ঘটনার অনেক কিছুই থেকে যায় আমাদের অগোচরে। সংবাদপত্র, গণমাধ্যম কিংবা নানা প্রান্তের খবরের ভিড় থেকে তেমনি সব ব্যতিক্রমী আর চমকপ্রদ ঘটনা খুঁজে আপনাদের সামনে তুলে ধরতেই আমরা ভালোবাসি।
1: আর তাই তো বিশ্বজুড়ে ঘটে যাওয়া অদ্ভুত, বিস্ময়কর আর মজার সব ঘটনা নিয়ে আমরা সাজাই আপনাদের প্রিয় অনুষ্ঠান বিশ্ব বিচিত্রা। উত্তরণের এই জনপ্রিয় পর্বটির জন্য আপনারা যে আগ্রহ নিয়ে অপেক্ষা করেন তা আমাদের অনুপ্রেরণা যোগায়। পৃথিবীর নানা প্রান্তের বিচিত্র সব খবরের ঝুলি নিয়ে প্রতিদিনের মতো আজও আমরা হাজির হয়েছি। তাই অনুষ্ঠানে প্রথমেই চলুন জানা যাক আজকের বিশ্ব বিচিত্রায় কি কি চমক রয়েছে।

0: চলতি সেপ্টেম্বর মাসের শুরুতে বেলজিয়ামের একটি পুরনো ভবনের নিচে নতুন সুয়ারেজ বা নর্দমার লাইন তৈরির জন্য মাটি খুঁড়ছিলেন একদল নির্মাণ শ্রমিক। বেসমেন্টের একটি প্রাচীন দেয়াল ভাঙতেই অলৌকিকভাবে সেখান থেকে থরে থরে সাজানো শত শত বছরের পুরনো সোনার বার আর প্রাচীন সোনার কয়েন বেরিয়ে আসে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, উদ্ধার হওয়া এই গুপ্তধনের বর্তমান বাজার মূল্য প্রায় $10.4 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় ১০৪ কোটি টাকারও বেশি। শ্রমিকেরা প্রথমে এগুলোকে সাধারণ ইউরো কয়েন ভেবে ভুল করছিলেন।
1: প্রযুক্তির এক অদ্ভুত ও ভীতিকর মেকানিজম আবিষ্কার করেছেন একদল MIT বিজ্ঞানী। আমাদের ঘরে থাকা সাধারণ ওয়াইফাই রাউটার থেকে যে অদৃশ্য তরঙ্গ বা সিগন্যাল বের হয়, তা এখন ঘরে থাকা মানুষের শরীরের জ্যামিতিক গঠন, হাঁটার ধরন এবং শ্বাস প্রশ্বাসের গতি নিখুঁতভাবে রিড করতে পারে। এই তরঙ্গের মাধ্যমে কোনো ক্যামেরা বা ফেস লক ছাড়াই ঘরের ওয়াইফাই রাউটারটি বলে দিতে পারবে ঘরে এই মুহূর্তে ঠিক কোন ব্যক্তিটি অবস্থান করছেন এবং তা শতভাগ নির্ভুলভাবে নিখুঁত।
0: দক্ষিণ চীন সাগরের গভীরে বিজ্ঞানীরা এমন এক ধরনের অদ্ভুত মাছ খুঁজে পেয়েছেন, যা কেবল সামনে বা পেছনে নয়, বরং চিংড়ি বা কাঁকড়ার মতো একদম পাশে এবং চাঁদের আলোয় মোহিত হওয়ার মতো ঢঙে উল্টো বা ব্যাকওয়ার্ল্ডে মুন ওয়াক স্টাইলে হাঁটতে পারে। বিশ্ববিচিত্র আজ এ পর্যন্তই।
1: একঘেয়ে জীবনের চেনা ছক থেকে একটু বাইরে বেরিয়ে নতুন কিছু দেখা, নতুন কিছু জানা আর অচেনাকে চেনার আকাঙ্ক্ষা থেকেই জন্ম নেয় ভ্রমণের আনন্দ। প্রতিদিনের ব্যস্ততা, কাজের চাপ আর একই রকম জীবনযাপনে কখনো কখনো মন হয়ে ওঠে ক্লান্ত,
0: আর তখনই মন ছুটে যেতে চায় দূর কোনো সবুজের কাছে, পাহাড়ের নৈঃশব্দে, নদীর ছলছল শব্দে কিংবা মুক্ত আকাশের নিচে।
1: ভ্রমণ মানুষকে শেখায় জীবন কত বিস্তৃত, পৃথিবী কত বৈচিত্র্যময়। জীবনের বিস্তীর্ণ পাতায় ভ্রমণ তাই নিছক পথ চলা হয়ে থাকেনি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণ লেখায় প্রকৃতি, মানুষ আর জীবনের যে নিবিড় মেলবন্ধন আমরা দেখতে পাই, তা আমাদের নতুন চোখে পৃথিবীকে দেখতে শেখায় প্রতিনিয়ত।
0: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, জীবন ও প্রকৃতির এই নিবিড় সম্পর্কে ধারাবাহিকতায় ভ্রমণ ও পর্যটন পর্বে এবার আমরা আপনাদের নিয়ে যাব ইতিহাস, ঐতিহ্য আর স্থাপত্যের এক অনন্য ঠিকানায়।
1: আজকে জীবন ও প্রকৃতি পর্বটিতে আপনারা মোহাম্মদ মিজানুর রহমানের হাত ধরে চলুন, কোথায় যাই আমরা দেখা যাক।
2: শ্রোতা বন্ধু, বাংলাদেশ বেতার ঢাকার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের জীবন প্রকৃতি ভ্রমণ পর্যটন পর্বে আমাদের এবারে গন্তব্য বরগুনা জেলার নেত্রারচর। নেত্রারচর এবং হরিণঘাটা হল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা, বরগুনার অন্যতম প্রধান ও দর্শনীয় পর্যটন আকর্ষণ। সুন্দরবনের পূর্ব প্রান্তে বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় অবস্থিত এই অঞ্চলটি তার প্রকৃতি, যে বিস্তৃতি, তার সৌন্দর্য, গভীর বনাঞ্চল এবং শান্ত সৈকতের জন্য ভ্রমণ পিপাসুদের কাছে বেশ জনপ্রিয়। এটি বরগুনার পাথরঘাটা উপজেলায় অবস্থিত একটি চমৎকার প্রাকৃতিক বনাঞ্চল। সুন্দরবনের ঠিক পাশে এর অবস্থান হওয়ায় একে সুন্দরবনের অংশই মনে করা হয়। এখানে রয়েছে একটি দীর্ঘ ঝুলন্ত কাঠের সেতু, যার ওপর দিয়ে হেঁটে বনের গভীরে যাওয়া যায়। এই বনে প্রাকৃতিকভাবে ঘুরে বেড়ানো চিত্তা হরিণ, বানর, বনো শুকুর এবং হরেক রকমের পাখি দেখা যায়। হরিণঘাটা বনের শেষ প্রান্তে সমুদ্রের মোহনায় রয়েছে একটি চমৎকার সৈকত, যেখানে হাজার হাজার লাল কাঁকড়ার দেখা মিলবে। স্থানীয় মানুষের বিশ্বাস, এই চরের শান্ত নিরিবিলি পরিবেশ এবং সাগরের বাতাসের মিষ্টি শব্দে যে কারো মন জুড়িয়ে ঘুম চলে আসে, তাই এর নাম নিদ্রা চর। এটি মূলত একটি জেগে ওঠা নতুন চর ও কুমারী সৈকত। পর্যটকদের কোলাহল মুক্ত এই সৈকত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয় চমৎকার ভাবে উপভোগ করা যায়। এখানে স্থানীয় জেলেদের জীবনযাত্রা ও সুটকিপল্লী দেখার সুযোগ রয়েছে। নিদ্রা সৈকত এর আশেপাশের অঞ্চল জীববৈচিত্র্যে সমৃদ্ধ। সুন্দরবনের কাছাকাছি হয় শীতকালে এখানে প্রচুর পরিযায়ী পাখির আগমন ঘটে। এই চরটি সারা বছরই একটি প্রাকৃতিক অভয়ারণ্য হিসেবে কাজ করে, যা পরিবেশ প্রেমীদের কাছে একটি বিশেষ আকর্ষণ। নিদ্রা সৈকত তার অবারিত প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে পর্যটকদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বাংলাদেশের অন্যান্য জনপ্রিয় সমুদ্র সৈকতের তুলনায় এখানে দর্শনার্থীদের ভিড় কম থাকায় নিরিবিলি সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান। নিদ্রার চরকে ঘিরে স্থানীয় পর্যটন উদ্যোক্তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। প্রতি বছর জ্যোৎস্না উৎসব এখানে অনুষ্ঠিত হয়, যা নিদ্রার চরকে ঘিরে উৎসব মুখর পরিবেশ তৈরি করে। শ্রোতা বন্ধুরা, এবার খাওয়ার কথা বলি। স্থানীয় বাজারে তাজা সামুদ্রিক মাছ ও সুস্বাদু মহিষের দুধের দই পাওয়া যায়। হরিণঘাটা বনের ভেতরের ঝুলন্ত সেতুটি দিয়ে হাঁটার সময় খুব ভোরে বা বিকেলে হরিণের দল পার হতে দেখা যায়। বনের ওয়াচ টাওয়ার থেকে পুরো সাগরের মোহনা ও বনের সৌন্দর্য একসাথে উপভোগ করা যায়। নিদ্রার চরের প্রধান আকর্ষণ হল শীত ও শুষ্ক মৌসুমে জেলেদের বিশাল শুটকি মহল। সেখানে একদম বিষমুক্ত উপায়ে প্রাকৃতিকভাবে সামুদ্রিক মাছ শুকানো হয়। হরিণঘাটার লাল কাঁকড়ার সৈকত ও সমুদ্রের মোহনায় যাওয়ার আগে অবশ্যই স্থানীয়দের কাছ থেকে জোয়ার ভাটার সময় জেনে নেবেন। বিকেলে বনের অন্ধকার নামার আগেই লোকালয়ে ফিরে আসাটা বুদ্ধিমানের কাজ। শ্রোতা বন্ধুরা, এই জায়গায় এসে আপনি আরো আশেপাশের বেশ কয়েকটি দর্শনীয় জায়গা দেখতে পারবেন, যেমন ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং এখানে একটি জায়গার নাম শুভসন্ধ্যা সমুদ্র সৈকত। সবকিছু মিলিয়ে এই জায়গাটি আপনার বেশ ভালো লাগবে। এখানকার ভৌগোলিক অবস্থান, জীববৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং সুবিশাল বঙ্গোপসাগর সবকিছু আপনাকে এতটাই আনন্দ দেবে যে আপনি আবারও যেতে চাবেন প্রকৃতির এই ছোঁয়া পেতে।
0: আমাদের জাতীয় কবি, আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলাম, তিনি বিদ্রোহের কবি, প্রেমের কবি, সাম্যের কবি, মানবতার কবি। তাঁর কণ্ঠে যেমন শোনা গেছে অন্যায়, শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে দুর্বার প্রতিবাদ, তেমনি তাঁর সৃষ্টিতে বারবার ফিরে এসেছে প্রেম, সাম্য, সমৃদ্ধি, সম্প্রীতি আর মানুষের মুক্তির স্বপ্ন। কবিতার পঙ্ক্তি থেকে গানের সুরে, গল্প উপন্যাস থেকে প্রবন্ধে, অভিভাষণ থেকে চিঠির পাতায় নজরুল নির্মাণ করেছেন এক বিস্ময়কর মানবিক আর বহুমাত্রিক জগৎ।
1: নজরুলের কবিতা আমরা পড়েছি, তার গান শুনেছি, তার বিদ্রোহ আর প্রেমের উচ্চারণে বারবার মুগ্ধ হয়েছে। কিন্তু তার চিঠির পাতায় যে আরেক নজরুল, তার সঙ্গে আমাদের পরিচয় হয়তো তুলনামূলকভাবে কম।
0: অথচ সেসব চিঠিতে কখনো তিনি গভীর আবেগে আপ্লুত এক প্রেমিক, কখনো অভিমানী নীরব, কখনো স্নেহময় বন্ধু, কখনো দুর্দিনের বিরুদ্ধে লড়াই করা এক সংগ্রামী মানুষ, আবার কখনো বা তাঁর কলমে ধরা পড়ে নিজের জীবন, সময়, সমাজ আর মানুষের প্রতি গভীর দায়বোধের কথা।
1: নজরুল বর্ষে বিশেষ আয়োজনে তাই কবিতার পরিচিত নজরুলকে একটু ভিন্নভাবে আবিষ্কারের প্রয়াস। চিঠির পাতায় পাতায় যে নজরুল কথা বলেছেন আপন মনে, সেই অন্তরঙ্গ নজরুলের কাছে আজ আমাদের এই ফিরে দেখা। কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন সময় লেখা চিঠির সেই অচেনা অন্তরঙ্গ জগৎ নিয়ে আমাদের এবারের বিশেষ পরিবেশনা। আর এই পর্বটি গবেষণা, গ্রন্থনা এবং উপস্থাপনায় রয়েছেন টিটো মুন্সী।
3: শ্রোতা বন্ধুরা, এবার আমরা কাজী নজরুল ইসলামের তৃতীয় চিঠি পাঠ করে শোনাচ্ছি। কাজী নজরুল ইসলামের আশায় শীর্ষক অনুবাদ কবিতাটি 1326 পৌষের প্রবাসীতে প্রকাশিত হয়েছিল। কবি করাচির সেনানিবাস থেকে কবিতাটি সবুজ পত্রে প্রকাশের জন্য পাঠিয়েছিলেন। কিন্তু সবুজ পত্র সম্পাদক প্রমোদ চৌধুরী কবিতাটি অমনোনীত করলে সবুজ পত্রের তৎকালীন সহকারী পবিত্র গঙ্গোপাধ্যায় নিজের দায়িত্বে তা প্রবাসীর তৎকালীন সহকারী চারু বন্দ্যোপাধ্যায়কে প্রকাশের জন্য দেন। কবিতাটি প্রবাসীতে প্রকাশিত হলে পরে পবিত্রবাবু করাচিতে নজরুলকে সে খবর জানিয়ে এক পত্র লেখেন। পত্রোত্তরে নজরুল যা লিখেছিলেন তার কিয়দংশ পবিত্রবাবু তার চলমান জীবন দ্বিতীয় পর্বে ছাপিয়েছিলেন। প্রবাসীতে বেরিয়েছে সবুজ পত্রে পাঠানো কবিতা, এতে কবিতার মর্যাদা বেড়েছে কি কমেছে তা আমি ভাবতে পারছি না। সবুজ পত্র এর নিজস্ব আভিজাত্য থাকলেও প্রবাসীর মর্যাদা একটুকুও কম নয়, প্রচার আরো বেশি। তাছাড়া আমি কবিতা লিখেছি পার্সিক কবি হাফেজের মধ্যে বাংলার সবুজ দুর্বা ও জুই ফুলের সুবাস আর প্রিয়ার চূর্ণ কুন্তলের যে মৃদু গন্ধের সন্ধান আমি পেয়েছি সে সবই তো খাঁটি বাংলার কথা, বাঙালি জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ, আনন্দ রসের পরিপূর্ণ সমারোহ। শত শত বছর আগের পারস্যের কবি আর কোথায় আজকের সদ্য শিশির ভেজা সবুজ বাংলা, ভারতের উত্তর পশ্চিম প্রান্তের রুক্ষ পরিবেশে মৃত্যু সমারোহের মধ্যে বসে এই যে চিরন্তন প্রেমিক মনের সমভাব আমি চাক্ষুষ করলাম আমার ভাষায় আমার আপনজন বাঙালিকে, সেই কথা জানাবার আকুল আগ্রহই এই এক টুকরো কবিতা হয়ে ফুটে বেরিয়েছে। জানি না জুঁই ফুলের মৃদু গন্ধ ও দুর্বার শ্যামলতা এর মধ্যে ফুটেছে কিনা, তবু বাঙালির সচেতন মনে মানুষের ভাব জীবনের এই একাত্ম বোধ যদি জাগাতে পারে তবে নিজেকে ধন্য মনে করব। অবশ্য বাঙালির কাছে পৌঁছে দেবার ও যোগ্য বাহনে পরিবেশন করবার সম্পূর্ণ কৃতিত্ব আপনার।

শ্রোতা বন্ধুরা, নজরুলের চিঠি নিয়ে আজকের এই আয়োজন এ পর্যন্তই। আগামী পর্বে আবার কথা হবে, শোনা হবে।

0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেতার ম্যাগাজিন উত্তরণ, পরিবেশিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্বে শোনাব একটি ব্যান্ড সঙ্গীত, হাসানের কণ্ঠে আর্ক ব্যান্ডের পরিবেশনা।

0: বন্ধুশ্রোতা, বয়স কখনো মানুষের বেঁচে থাকবার মাপকাঠি নয়। মানুষ বেঁচে থাকে তার কাজে, তার সৃষ্টিতে, তার রেখে যাওয়া ভালোবাসা আর মানবিকতার স্পর্শে। আমাদের সবার পথ আলাদা, জীবনের কর্মক্ষেত্রও ভিন্ন, কিন্তু সেই পথ চলায় যদি থাকে সততা, নিষ্ঠা আর মানুষের জন্য কিছু করবার অদম্য ইচ্ছা, তবে ছোট্ট একটি উদ্যোগও হয়ে উঠতে পারে অন্যের জীবনে বড় কোনো পরিবর্তনের কারণ।
1: একদিন আমাদের এই পথচলা থেমে যাবে, আমরা থাকব না, কিন্তু আমাদের ভালো কাজগুলো থেকে যাবে, থেকে যাবে মানুষের স্মৃতিতে, সমাজের কল্যাণে, আগামী দিনের পথচলায়।
0: তাই আসুন, যতদিন এই পৃথিবীতে আছি ততদিন এমন কিছু কাজ করে যাই যার আলো আমাদের অনুপস্থিতির পরও অন্যের পথ দেখাবে। এই শুভ প্রত্যাশায় শেষ করছি আজকের উত্তরণ।
1: জবাবেলায় বলে যাই শেষের কথাগুলো। আজকের উত্তরণ গ্রন্থনা ছিলেন মনিরুজ্জামান পলাশ।

0: উপস্থাপনা ছিলাম আমি আমিনুল ইসলাম মঞ্জু
1: এবং জিনাত আক্তার। উত্তরণ সম্পাদনা করলেন মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা।
0: উত্তরণ তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমান আরা বেগম আর প্রযোজনা করলেন ডক্টর শালা আক্তার।
1: ভালো থাকবেন সকলে, থাকবেন সুস্থতায়।
0: শুভরাত্রি।

0: Assalamu alaikum. 9:30 PM. This is Bangladesh Beta. The news read by Mir Akramuddin Ahmed. First, the headlines. Bhutanese Prime Minister makes stopover in Dhaka. Bangladesh seeks Thimphu's cooperation to revitalize SARC. 12.5 million cubic feet of gas will be added to national grid tomorrow. Additional 55 million cubic feet will be added over the next 3 to 4 months. Allowing opinion and criticism is crucial in democratic society, comments Law, Justice and Parliamentary Affairs Minister. Government is taking initiatives to build floating hospital Shasthuturi to provide healthcare services in country's coastal and shore areas. Bomb attack at a mosque in Pakistan's Khyber Pakhtunkhwa province kills at least 27 people, including 15 police officers. And 20th Asian Games kicks off formally at Nagoya in Japan tomorrow. Now the details. Bangladesh has sought voters' support for revitalizing South Asian Association for Regional Cooperation, SARC, for the collective benefit of the region and its people, as Bhutanese Prime Minister Dasharin Tobge made a brief transit stopover in Dhaka. Local Government, Rural Development and Cooperatives Minister Dr. Abdul Moin Khan and State Minister for Foreign Affairs Humayun Kabir received the Bhutanese Prime Minister at Hazrat Shahjalal International Airport during his brief stopover today. The Bhutanese Prime Minister stayed at the VVIP lounge for around an hour before departing for Germany. During the time, the LGRD Minister and the State Minister for Foreign Affairs recalled the vision of Shahid President Zia Rahman for a prosperous South Asia. They conveyed warm greetings from Bangladesh Prime Minister to the Bhutanese Premier and expressed Bangladesh's keen interest in contributing to the development of Bhutan's Gelafu Mindfulness City, particularly by providing professionals and skilled and semi-skilled human resources. They also discussed bilateral issues of mutual interest and appreciated the long-standing bonds of friendship between Bangladesh and Bhutan, which has been cemented since Bhutan became the first country to recognize Bangladesh in 1971. The ambassador of Bhutan to Bangladesh and senior officials of the Ministry of Foreign Affairs were present at the meeting. About 12.5 million cubic feet per day of gas will be added to the national grid tomorrow from well number 28 of Tithaus gas field operated by Bangladesh Gas Fields Company Limited. Company's general manager, Engineer Mohammad Ashraful Alam, informed Bangladesh Sangbad Shangsta that State Minister for Power, Energy and Mineral Resources, Arnindo Islam Amit, will inaugurate the Tithaus 28 well tomorrow. Immediately following the inauguration, the well will be connected to the national grid, he added. The general manager said, in addition, about 55 million cubic feet per day of gas will be added to the grid from well number 4 in Tithaus and Bakrabat gas fields within the next 3 to 4 months. The gas is being added to the national grid as a result of initiatives to drill new wells and develop existing gas fields aimed at increasing supply from local sources in line with the commitments of the BNP government. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has said the mindset of accepting opinion and criticism is crucial in a democratic society. He said this while speaking as a distinguished panelist at a book launching ceremony at a hotel in the capital today. The law minister said, in a democratic society, it is not essential to agree with every statement made by an individual or a party. Similarly, it is not fair to reject any criticism simply because one dislikes it, he added. Mentioning that the July mass uprising brought to the forefront a generation's aspiration for change, Mohammad Asaduzzaman said, to move forward, society must adapt to change. Social Welfare and Women and Children Affairs Minister Dr. Azhar Mujahid Hussain has stressed the need for developing a long-term and sustainable healthcare system in Bangladesh, keeping in mind the needs for next 50 years. He said this while speaking as the chief guest at a program held at the National Institute of Cardiovascular Diseases and Hospital at Sheremanganagar in the capital today, marking the first open-heart surgery day in the Cardiovascular Surgical Conference. The minister said the government had already waived taxes on valves and stents used in medical treatment to keep the cost of cardiac care affordable for ordinary people. He said ensuring free emergency healthcare services was the responsibility of the state, while the country's overall financial capacity should also be taken into realistic consideration. The government is taking an initiative to build a floating hospital, Shasthuturi, to bring modern healthcare services to the doorsteps of marginalized communities living in remote coastal, island and shore areas of the country. State Minister for Health and Family Welfare, Dr. M. M. Mohit, disclosed this while speaking to Newsmain after inspecting the plan for the floating hospital beneath the Babu Bajar Bridge in the capital today. State Minister for Shipping, Mohammed Rajib Hassan, was present during the time. They inspected the vessel and discussed its sustainability for providing healthcare services and various aspects of its proposed operations. The State Minister for Health and Family Welfare said if an integrated water-based healthcare system can be developed under government management by shipping and health ministry initiatives, it could play a transformative role for coastal communities. This is Bangladesh Beta, giving you the news. Golapi Begum, who had been living on the pavement at Shahbagh in the capital, moved into a new house gifted to her by Prime Minister Tariq Rahman. The house was formally handed over to her at Ratunpur village in Nobinagar Upazila, a Brahmin barrier today. On behalf of the Prime Minister, Civil Aviation and Tourism Minister and advisor to Amra BNP Poribar, M. Rashiduzzaman Millat handed over the keys of the new house to Golapi Begum. She was also provided with financial assistance. It may be mentioned that Prime Minister Tariq Rahman came to know about the plight of Golapi Begum, who was living on the pavement of Shahbagh during a program of the Jatiyotabadi Chhatradal in 2025. He then instructed his additional press secretary Atiku Rahman Ruman to take necessary measures for her treatment and rehabilitation. Prime Minister Tariq Rahman has extended warm birthday greetings to Indian Prime Minister Narendra Modi on his 76th birthday. In a message posted on his X handle last night, Tariq Rahman extended birthday greetings to Narendra Modi. Narendra Modi thanked the Bangladesh Prime Minister for his greetings. Indian Prime Minister Narendra Modi celebrated his 76th birthday on September 17. At least 27 people have been killed in a bomb attack at a mosque in northwestern Pakistan. The dead include 6 civilians and 15 police officers. At least 75 others have been injured. As already said, an explosive-laden vehicle was rammed into the entrance of the mosque inside a police headquarters in Kohat, Khyber Pakhtunkhwa province. The attack happened as people gathered for Friday prayers. Police say the bombing was a suicide attack followed by a gun battle between attackers and security forces. Pakistan Taliban has claimed responsibility for the attack. Russians have begun 3 days of voting today in the country's first parliamentary election since the start of the full-scale war in Ukraine. Around 111 million people are eligible to vote, with electronic voting also available. President Vladimir Putin has urged voters to show national unity and support for the country's soldiers. Asian Games, and Asia's largest sporting event, Asian Games, will formally begin tomorrow. Around 17,000 athletes and officials are taking part in the traditional sporting event. Athletes will compete in 43 events for 469 medals. 187 athletes from Bangladesh will compete in 22 sports. The competition will continue until October 4. Finally, weather and focused. Volatile one tonight says there is no inland report warning and no signal is to be hoisted. to end the news, the main points again. Bhutanese Prime Minister makes stopover in Dhaka. Bangladesh seeks Thimphu's cooperation to revitalize SARC. 12.5 million cubic feet of gas will be added to national grid tomorrow. Additional 55 million cubic feet will be added over the next 3 to 4 months. Allowing opinion and criticism is crucial in democratic society, comments Law, Justice and Parliamentary Affairs Minister. Government is taking initiatives to build floating hospital Shastuturi to provide healthcare services in country's coastal and shore areas. Bomb attack at a mosque in Pakistan's Khyber Pakhtunkhwa province kills at least 27 people, including 15 police officers. And 20th Asian Games kicks off formally at Nagoya in Japan tomorrow. That's the end of the news. Our next bulletin will be at 11 p.m. in Bangla.
1: Now here is the news commentary written by Alhambra Islam and read by Sheikh Tashdeed Ahmed. For a livable city, water bodies like lakes are blessings or lifelines. But it is unfortunate for the Dhaka city dwellers that lakes have become miseries as they are subjected to pollutions for a long time. For instance, Hatirjhel has become a dumping ground of garbage and sewage that has discoloured its water given even in the full monsoon. Conditions of the lakes in Gulshan, Bonani, Baridhara and Uttara are also facing the same fate, with sewage discharge, illegal waste connections and rapid urbanisation being the main reasons, alongside the absence of a complete sewage treatment system. To get rid of the sorry state of Dhaka city's water bodies, a meeting was held at the Bangladesh Secretariat yesterday, where Prime Minister Tariq Rahman directed the authorities concerned to step up coordinated efforts to curb pollution and improve the environmental conditions of the lakes in Gulshan, Bonani, Baridhara, Niketon and Hanmandi areas of the capital. The Prime Minister put emphasis on stopping sewage discharge into the lakes, regular removal of waste, installation of sewage treatment plants, STPs, and expediting activities of the relevant agencies to this end. Sources said the meeting discussed in detail the current condition of the lakes in those areas of the capital city, sources of pollution and plans for their renovation and development. It identified 6 primary and 6 secondary points as sources and channels through which polluted water and sewage are entering into the lakes and presented a short, medium and long-term recommendations to the Prime Minister. The meeting also formed a technical committee to address the problem. According to the Bangladesh Institute of Planners, BIP, a metropolitan city should have 10 to 15% of wetlands. However, Dhaka has only 4 to 5% of wetlands considering its total area. Even the existing water bodies have been illegally occupied and polluted. Particularly untreated liquid sewage from surrounding residential and commercial buildings flows directly into the lakes through illegal connections to stormwater drains. For example, multiple primary and secondary sewage entry points have been identified around Gulshan Lake. The Prime Minister reviewed the progress of renovation, sludge removal and a pilot project for Dhanmandi Lake undertaken by Dhaka City South Corporation. The meeting stressed blocking the channels through which sewage enters into the lake, installing building-based STPs and conducting a detailed survey of the existing sewerage network. The Prime Minister also directed measures for conditional collection of sewerage bills in Gulshan Bonani areas and development of drainage systems by creating catchment areas for collecting water, the Deputy Press Secretary said. To accelerate cleaning activities, the Prime Minister directed the authorities concerned to increase the number of mechanical boats engaged in removing floating waste from 2 to 10. He also stressed removing sludge accumulated on the lake beds using floating excavators and conducting regular cleaning operations. The meeting recommended that Dhaka Wasa and Dhaka North City Corporation, DNCC, work jointly to identify whether sewage lines from residential and commercial establishments are directly connected to stormwater drains or lakes and disconnect such illegal connections. Besides, proposals were presented to install aerators to increase oxygen levels in the lake water, apply a combination of biological and chemical methods to remove foul odours and construct a long-term sanitation network. Lake pollution must be stopped to make the Dhaka city clean and pollution-free. The coordinated action plan to stop sewage dumping and clean up major lakes is important and timely in this regard. It is expected that beside the government initiatives, collective efforts from all quarters may pave the way for saving the rivers from pollution. And that is the end of the news commentary.
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুর সিলেট বরিশাল ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে
3: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা কার্ডিওভাস্কুলার সার্জিক্যাল সম্মেলন ২০২৬ ও সেমিনার টিসিবির কার্যক্রমের ডিজিটাল রূপান্তরের উদ্বোধনী অনুষ্ঠান স্ট্রেন্দেনিং দ্য প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিসেস অব দ্য প্রসিকিউটোরিয়াল এথিক্স ফর দ্য অ্যাটর্নি জেনারেলস অফিস অব বাংলাদেশ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক পরবর্তী ব্রিফিং এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালে শিবলির মিট দ্য রিপোর্টার্স আজ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল আয়োজিত কার্ডিওভাস্কুলার সার্জিক্যাল সম্মেলন ২০২৬ ও সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এমপি বলেন
4: যে পরিমাণ মানুষ কিছু হলে একটা সিএজি করার জন্য দেশে বাইরে চলে যেত একটা পিসিআই করার জন্য বাইরে চলে যেত আর সিএবিজি করতে তো সময় দেখা গেছে যে এই দেশের 99% মানুষই বাইরে চলে গেছে কিন্তু আজকের বাস্তবতা কিন্তু আপনি যদি গত ২৫ বছরের রেকর্ড আপনি আপনার যে টার্গেট পপুলেশন এই দেশের 90-95% পপুলেশন এই পপুলেশন কিন্তু এখন আর এনজিওগ্রাম করতে দেশের বাইরে যান এবং পিসিআই করতে সুযোগ কই পিসিআই যদি প্রাইমারি করতে চান তাহলে এটা করছে সাথে সাথে যাইতেছেন সো দে আর ডুইং ইট এবং দে আর ডুইং ভেরি নাইস উইথ কনফিডেন্স এবং তাদের আউটকামও খুব ভালো কাজেই পিসিআই এর এখন সেন্টার ঢাকা এবং ঢাকার বাইরে বেশ কতগুলো সেন্টার রয়েছে কাজেই সেইটা যাতে স্মুথলি চলে এটাও যেমন দরকার অন দি আদার হ্যান্ড সিএবিজি এর সেন্টার কিন্তু আপনি দেখেন এনআইসিবিডির পরে এখন গ্রেজুয়ালি বেড়েছে এবং এই ঢাকা শহরে সিএবিজি হয় অনেক সেন্টার ঢাকা শহর থেকে মানে এই মাথা থেকে ওই মাথা উত্তরা মানে টঙ্গী পর্যন্ত দেখা যাবে যে বেশ কতগুলো সেন্টার রয়েছে ভাস্কুলার সার্জারিতেও ঠিক একই অবস্থা যে আগে এক সময় কিচ্ছু হইলেই এখানে আসতে হইতো এখন কিন্তু ভাস্কুলার সার্জারি অনেক ছোট ছোট হসপিটাল বড় বড় যে সমস্ত হসপিটাল আছে সেগুলোর মধ্যে প্রাইভেট হসপিটাল গভর্নমেন্ট হসপিটাল সেগুলোর মধ্যে হচ্ছে গ্রেজুয়ালি কিন্তু এই যে ডেভেলপমেন্ট এই ডেভেলপমেন্টটা কিন্তু করতে অনেক মানুষের কিন্তু ত্যাগের বিনিময়ে গ্রেজুয়ালি হয়েছে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের তো ল্যান্ড কম আজ আমরা বিদেশিদের মতো হরাইজন্টালি যাওয়ার সুযোগ খুব কম সেই জন্য আমাদেরকে ভার্টিক্যালি যেতে আজ আপনাদের যে সমস্ত প্ল্যানিং করেন আর কি আপনারা আমাদের প্ল্যানিং এর দুর্বলতা হচ্ছে ভিশনারি প্ল্যানিং নাই আর 50 বছরে কি হবে ওয়ার্কলোড কি হবে সেটাকে কিভাবে অ্যাড্রেস করবেন ওই রকম আমাদের কম আমাদের ম্যাক্সিমাম অ্যাডহক বেসিসে করা হয় অ্যাডহক বেসিসে না করে যেহেতু এবার আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকার ইজ ভেরি মাচ কমিটেড ফর এডুকেশন অ্যান্ড হেলথ এডুকেশনের মানে বাংলাদেশের ইতিহাসে দি হাইয়েস্ট বাজেট অ্যান্ড হেলথে স্বাধীনতা পরবর্তী না স্বাধীনতার আগেও যদি চিন্তা করেন হেলথ এর বাজেট নেভার এভার হ্যাপেন এবং সেইটাকে আমাদের কমিটমেন্ট আছে যে গ্রেজুয়ালি এটাকে আপ টু 5% অফ দি জিডিপি নেওয়া হবে তো 1% অফ দ্য জিডিপি 1% প্লাস জিডিপি যদি 69,000 কোটি টাকা হয় এবার বুঝতে পারেন 5% অফ দি জিডিপি হলে কত লক্ষ কোটি টাকা হবে সো হাউ টু ইউজ ইট মিসইউজ এটাকে ইউজ করবেন কিভাবে কাজে সেই ইউজ করার ব্যাপারে আমার মনে হয় যে আপনাদের এখনই সময় এই সমস্ত প্রতিষ্ঠানে আপনাদের অবশ্যই বের করতে হবে সার্ভিসটাকে আমাদের ওই জায়গায় নিতে হবে যে রোগ 8টা 2টায় হবে না বা যে 8টা 2টায় অফিস করি এটা হবে না রোগ 24 hours 365 days a year 7 days a week যে কোনো সময় রোগ এবং ইউ নিড টু হ্যাভ দি প্রপার অল দি মেশিনারিজ অল দি ডিপার্টমেন্ট উইল বি ইকুইপড এট এনি টাইম এট এনি মোমেন্ট এবং সেইটা যতক্ষণ পর্যন্ত আপনি এনশিওর না করতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি সত্যিকার অর্থে নিজেকে খুব ভালো ট্রেনিং এন্ড সার্ভিস হসপিটাল বলে ক্লেম করতে পারেন কাজে আপনাকে যদি এক্সিলেন্সে যেতে হয় যে না আমি এক্সিলেন্সের ব্যাপারে আমার খুব মারাত্মক রিজার্ভেশন মানুষকে ব্রেড এন্ড বাটার এইটার ব্যাপারে যদি আপনি আশ্বস্ত করতে না পারেন সে হুক একদম মানে স্টার্টিং ফ্রম দি ক্লিনার আপ টু দি টেকনিক্যালি সাউন্ড এক্সপার্ট, সবার জন্য ব্রেড এন্ড বাটারের ব্যবস্থা প্রপারলি এবং রেসপেক্টিভলি আপনার গ্যারেজ অর্গানাইজ করতে হবে।
3: ভর্তুকি মূল্যে নিত্যপণ্য সরবরাহের সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এর পরিষেবাকে সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটাল টিসিবি কার্ড, উপকারী মোবাইল অ্যাপ, অনলাইন ডিলার ব্যবস্থাপনা, অল ইন ওয়ান POS, AI ভিত্তিক রিয়েল টাইম মনিটরিং এর মাধ্যমে সংস্থাটির পণ্য বিতরণ ও ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। গতকাল বৃহস্পতিবার টিসিবির সম্মেলন কক্ষে সংস্থাটির কার্যক্রমের ডিজিটাল রূপান্তরের উদ্বোধনী অনুষ্ঠানে এইসব তথ্য তুলে ধরে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির MP বলেন,
5: আগামী পাঁচ বছরের মধ্যে টিসিবির এই ভর্তুকি ইনশাল্লাহ আমরা শূন্যের কোঠায় নামিয়ে নিয়ে আসব। টিসিবি গুরুত্বপূর্ণ, এটা নতুন করে বলার কিছু নাই। শূন্যতা কখন হয়, যখন আমরা তো মুক্ত বাজার অর্থনীতিতে আছি, বাজার অর্থনীতিতে, বাজার যদি বাজারের মধ্যে যদি পারফেকশন না থাকে, পারফেকশন না থাকলেই এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঝুট ঝামেলা তৈরি হয়। আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষ এখনো দারিদ্র সীমার উপরে উঠার জন্য নিরন্তর সংগ্রাম করছেন। সেরকম একটা দেশে সরকারি সহায়তা পুষ্ট একটা প্রতিষ্ঠান যখন সাবসিডাইজ প্রাইসে কতগুলি এসেনশিয়াল পণ্য মানুষের কাছে নিয়ে যায়, সেই প্রতিষ্ঠানের অপরিহার্যতা, গুরুত্ব আর নতুন করে ব্যাখ্যার দরকার নাই। টিসিবি এই বাস্তবতা বিবেচনায় ধারাবাহিক ডিজিটাল রূপান্তর কার্যক্রম গ্রহণ করেছে। তার ইতিমধ্যে টিসিবি ডিজিটাল ট্রান্সফরমেশনের আওতায় ডিজিটাল ডেটাবেস, সিকিউর ডিজিটাল টিসিবি কার্ড, সেলফ অ্যাক্টিভেশন, অনলাইন ডিলার ম্যানেজমেন্ট, অনলাইন ডিলার পেমেন্ট কালেকশন, AI বেসড রিয়েল টাইম মনিটরিং, অল ইন ওয়ান POS, AI বেসড কন্টাক্ট সেন্টার এবং আজকের দ্রষ্টব্য যেটি উপকারী মোবাইল অ্যাপের মতো বিভিন্ন প্রযুক্তি নির্ভর সক্ষমতা গড়ে তুলেছে। উপকারী মোবাইল অ্যাপ বিশেষভাবে উল্লেখযোগ্য। এই অ্যাপ চালুর ফলে বিদ্যমান টিসিবি কার্ডের পাশাপাশি উপকার ভোগীরা একটি অতিরিক্ত নিরাপদ ডিজিটাল চ্যানেলের মাধ্যমে সেবা গ্রহণ করতে পারবেন। উপকার ভোগীর জন্য স্বীকৃত ডিজিটালি সাইন্ড এবং এনক্রিপ্টেড কিউআর কোড সংযুক্ত ডিজিটাল ইনভয়েস যাচাই করে তার পরিচয়, প্রাপ্যতা, অনুমোদিত পণ্য গ্রহণের অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। ফলে টিসিবি কার্ডটি হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে সে কারণে একজন প্রকৃত উপকার ভোগী তার নির্ধারিত পণ্য গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হবেন না। টিসিবির এই প্রচেষ্টাটি খুবই সময় উপযোগী, প্রশংসাযোগ্য। বাংলাদেশে প্রকৌশলীদের তৈরি ডিজিটাল আইডেন্টিটি এবং সিটিজেন ওয়ালেট সংক্রান্ত উদ্যোগটি সফল হলে এটি আধুনিক প্রযুক্তি নির্ভর বাংলাদেশের পথনকশা হিসেবে কাজ করবে ইনশাল্লাহ। অনলাইন ডিলার ম্যানেজমেন্ট সিস্টেম, এর মাধ্যমে ডিলার আবেদন, তথ্য ব্যবস্থাপনা এবং নিয়োগ প্রক্রিয়াকে আরো স্বচ্ছ, নিয়মতান্ত্রিক করার সুযোগ তৈরি হয়েছে। প্রয়োজনের তুলনায় আবেদনকারীর সংখ্যা বেশি হলে ডিজিটাল লটারির সিস্টেম ব্যবহারের সুযোগ থাকায় ডিলার নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা আরো শক্তিশালী করা সম্ভব হবে। টিসিবির এই ডিজিটাল রূপান্তর তিনটি বিষয়কে সবসময় গুরুত্ব দিবে: উপকারভোগীর সুবিধা, সরকারি অর্থের সঠিক ব্যবহার এবং ব্যবস্থাপনায় পূর্ণ স্বচ্ছতা।
3: রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে কর্মরত আইন কর্মকর্তাদের জন্য প্রথমবারের মতো নৈতিকতা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জাতিসংঘ ও UNDP-র সহায়তায় আজ রাজধানীর একটি অভিজাত হোটেলে স্ট্রেন্থেনিং দ্য প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিসেস অব দ্য প্রসিকিউটোরিয়াল এথিক্স ফর দ্য অ্যাটর্নি জেনারেলস অফিস অব বাংলাদেশ শীর্ষক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রধান অতিথির বক্তব্যে বলেন,
6: আমাদের কর্মকর্তা কর্মচারী এবং জনগণের উদ্দেশ্যে ব্যর্থহীন ভাবে বলতে চাই, এই রাষ্ট্রের প্রতিষ্ঠানের ভেতরে কোন অসৎ গোষ্ঠী, দুর্নীতি চক্র বা অনৈতিক সিন্ডিকেটকে কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। সমগ্র বেসর ব্যবস্থার প্রতি একটি দৃঢ় এবং সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, যেখানে কোন রকম ঘুষ, দুর্নীতি, অনিয়মের কোন আশ্রয় এই অফিসে হবে না। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, মানুষের বিচার ব্যবস্থা এবং সুবিচার প্রাপ্তির ক্ষেত্রে তথাকথিত নোট বাণিজ্য, সেকশনে দুর্নীতি এবং যে কোনো ধরনের সিন্ডিকেট করে আদালতের আদেশ কিংবা রায়কে প্রভাবিত করা কিংবা অনেক ক্ষেত্রে আমাদের আইন কর্মকর্তাদেরকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয়, সেগুলো কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এবং সো ফার অ্যাজ লং অ্যাজ আই এম ইন দ্য অফিস, দেয়ার উইল বি নো রুম ফর এনি টাইপ অফ করাপশন ইন দ্য অ্যাটর্নি জেনারেল অফিস অফ বাংলাদেশ। দায়িত্ব গ্রহণের পর থেকে আমি অঙ্গীকার করেছিলাম যে এটি স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে জনগণের ন্যায় বিচার প্রাপ্তি সুনিশ্চিত করার ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল অফিসকে কার্যকরভাবে ব্যবহার করা হবে এবং একই সঙ্গে এই কার্যালয়ের নিরপেক্ষতা এবং রাজনৈতিক প্রভাব মুক্ত পেশাগত অবস্থান সুনিশ্চিত করা হবে। আদালতের কার্যক্রম নস্যাৎ করা, কারসাজি করা অথবা দুর্নীতির উদ্দেশ্যে রাষ্ট্রীয় মামলা পরিচালনাকে কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা বরদাস্ত করা হবে না। নিকট অতীত ভবিষ্যতে দু একজন কর্মকর্তা, আইন কর্মকর্তা, তাদের বিরুদ্ধেও বিশ্বাসযোগ্য অভিযোগ যেগুলো ছিল সেগুলো আমরা খতিয়ে দেখেছি, পর্যালোচনা করেছি এবং অনেক ক্ষেত্রে দু একটি ক্ষেত্রে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের এই ব্যবস্থাপনার সুযোগ নিয়ে বাংলাদেশের জনগণের টাকা, বাংলাদেশের গরিব মানুষের টাকা বিদেশে পাচার করা হয়। অনেক ক্ষেত্রে আমাদের যে কোনো কর্মকর্তা যোগ সাজশ থাকে না, আদালতে আমাদের দুর্বলতা প্রকাশ করা হয় না, তাও কিন্তু না, আমরা সেগুলো ক্ষেত্রে অত্যন্ত ওয়াকিবহাল আছি এবং আমরা মনে করি এই ধরনের বাংলাদেশের জনগণের অর্থ বিদেশে পাচার প্রক্রিয়ার সঙ্গে যারা কিংবা যেভাবে জড়িত না কেন, যদি আমাদের অফিস কিংবা সুপ্রিম কোর্টের কোন শৈথিল্য থেকে থাকে সেগুলো আমরা শক্তভাবে অ্যাড্রেস করব। যে এই অ্যাটর্নি জেনারেল অফিস সম্পর্কে অনেক অভিযোগ ছিল, নোট বাণিজ্যের অভিযোগ ছিল, এই অভিযোগগুলো আমরা দায়িত্ব গ্রহণ করার পরে বিশেষ করে 31 জুলাই 2026 তারিখে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অফিসে নতুন আইন কর্মকর্তাদের আগমনের মাধ্যমে আমি মনে করি এই অভিযোগ থেকে আমরা অনেকাংশেই মুক্তি লাভ করেছি। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, মানুষের বিচার ব্যবস্থা এবং সুবিচার প্রাপ্তির ক্ষেত্রে তথাকথিত নোট বাণিজ্য, সেকশনে দুর্নীতি এবং যে কোনো ধরনের সিন্ডিকেট করে আদালতের আদেশ কিংবা রায়কে প্রভাবিত করা কিংবা অনেক ক্ষেত্রে আমাদের আইন কর্মকর্তাদেরকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয় সেগুলো কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং সো ফার অ্যাজ লং অ্যাজ আই এম ইন দ্য অফিস দেয়ার উইল বি নো রুম ফর এনি টাইপ অফ করাপশন ইন দ্য অ্যাটর্নি জেনারেল অফিস অফ বাংলাদেশ।
3: স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। গতকাল রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশ নেন। পরে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন,
7: প্রথমে জাতীয় নির্বাচন নিয়ে বলি, যে বাই ইলেকশনটা, এই বাই ইলেকশনে আমাদের ট্রুপস ডিপ্লয়মেন্ট হবে যেমনটা জাতীয় সংসদ নির্বাচনে হয়েছিল অনেকটা এরকমই, এবং এখানে আমরা সব ধরনের প্রযুক্তি ব্যবহার করেছিলাম জাতীয় নির্বাচনে, সেই প্রযুক্তিগুলো ব্যবহার হবে, পারতপক্ষে আরেকটু বেশি ব্যবহৃত হবে যাতে করে খুব সুন্দরভাবে নির্বাচনটা সম্পন্ন করা যায়। সুতরাং এখানে সেনাবাহিনী থেকে শুরু করে সংশ্লিষ্ট সকল বাহিনী থাকবে। স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে, বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ব্যাপারে আমি যদি এক লাইনে কনক্লুশনটা বলি, সবাই এটা সম্মত হয়েছেন যে আমাদেরকে এই নির্বাচনটা পারতপক্ষে 6 জুনের আগেই সম্পন্ন করতে হবে HSC পরীক্ষার আগে। বিশেষ করে শিক্ষা, এবারে বন্যার কারণে যে ইন্টারভেনশন গুলো হয়েছে সেটার জন্য প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার বিভিন্ন স্তরে যে প্রভাবটা পড়েছে এখনো এটা কাটিয়ে উঠছেন। পাশাপাশি এখানে ওনারা কতগুলো অনুরোধ আমাদেরকে করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে যাতে করে পরীক্ষাগুলো ব্যাহত না হয়, আমাদের একজন শিক্ষককে অন্তত পক্ষে 1 সপ্তাহের জন্য প্রয়োজন হয় প্রশিক্ষণ সমন্বয় এবং ডিউটির জন্য, কিন্তু তারা যেন তাদের মূল্যায়নের কাজটা করতে পারেন, তার প্রস্তুতির কাজগুলো করতে পারেন, প্লাস পরীক্ষা যেন ব্যাহত না হয়। আমরা বলেছি ডেফিনেটলি এগুলো জেনুইন কনসার্নস এবং এগুলো আমরা অ্যাড্রেস করব। আমরা উপলব্ধি করেছি যে আরো 2-1টা বোধহয় সাইডলাইন ওয়ার্ক আমাদেরকে করতে হবে, সাইডলাইন কোঅর্ডিনেশনের কাজ আছে ইনক্লুডিং আমাদের বাজেট প্ল্যানিং, সেটা অতি শীঘ্রই আমরা সম্পন্ন করব। সো এগুলো সম্পন্ন করে আমরা যত দ্রুত সম্ভব সুনির্দিষ্ট তারিখ আপনাদেরকে জানিয়ে দেব।
3: বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার পক্ষ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালে শিবলি। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স শীর্ষক আলোচনা সভায় তিনি একথা উল্লেখ করে আরো বলেন,
8: এই বাংলাদেশ সরকার স্বাধীনতার পক্ষে, সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে, সংবাদপত্রের গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে গুজব, গুঞ্জন, মিথ্যাচার এগুলি বন্ধ করার জন্য আপনারা যারা গণমাধ্যমে কাজ করছেন, বিভিন্ন মিডিয়াতে কাজ করছেন, মোবাইল জার্নালিজম করছেন, সিটিজেন জার্নালিজম করছেন, পত্রিকায় কাজ করছেন, টেলিভিশনে কাজ করছেন, আমরা যদি প্রত্যেকে 10 মিনিটের জন্য একটা অনুষ্ঠান করি, 15 মিনিটের জন্য অনুষ্ঠান করি, কিংবা প্রিন্ট মিডিয়া বলে আমরা একটা নিউজ ছাপি, স্বাধীনতার সীমা এটা আমাকে এই ধারণা রাখতে হবে, আমার যেমন স্বাধীনতা আছে আবার আমার এটার একটা সীমা রেখাও আছে, তবে সেই সীমা রেখাটা আমি আপনি সরকার নির্ধারণ করবো না, সেই সীমা রেখা নির্ধারণ করবে আদালত। এ কারণে বাংলাদেশের আইন, আদালত সহ যতগুলি প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানকেও যারা যারা বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী, বিধিবদ্ধ আইন অনুযায়ী চলে, স্বাধীনভাবে চলতে পারে, বর্তমান সরকার তার কেমন সরকার সেই চেষ্টা করছেন, সেই সুযোগ দিচ্ছেন, সেই স্বাধীনতা দিচ্ছেন।
3: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা সৈয়দ ফাহাদ্দেস, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
9: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। প্রতিদিন সকালে ও বিকেলে ঘরের দরজা জানালার পর্দার আড়ালে পরিষ্কার করে এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড় ছাতা ইত্যাদি সব সময় পরিষ্কার রাখুন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন। ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
10: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা। সঙ্গীত পরিবেশনায় মিরাজুল জান্নাত সোনিয়া, গবেষণা গ্রন্থনা ও উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ।

0: আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের প্রিয় অনুষ্ঠান দোলন চাপা, আমাদের প্রাণের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শিল্পকর্মের মধ্যে সঙ্গীত নিয়ে আমরা কাজ করি, সেই সঙ্গীতগুলো আশ্রয় করে এই অনুষ্ঠান, এবং আমরা জানি আপনাদের ভালো লাগার জায়গায় এই অনুষ্ঠানটি আছে। তো সবসময় নিত্য নতুন আঙ্গিকে আমরা গান গাওয়ার চেষ্টা করি, নতুন পুরাতন সমস্ত শিল্পীদের আমরা, বিশেষ করে গুণী শিল্পীদের আমরা আমন্ত্রণ জানাই, তাদের সঙ্গে কথা বলি, তাদের গান শুনি। তো আজকের এই অনুষ্ঠান এখনকার দোলন চাপার সঙ্গে একটু পার্থক্য আমাদের আগেকার দোলন চাপা, সেটা হচ্ছে যে এখন দোলন চাপার আরেকটু পেখম লেগেছে। কেমন? আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী 2026-27 নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছেন, আর এই নজরুল বর্ষকে পালন করার জন্যে বাংলাদেশ বেতার ঢাকা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নজরুল সঙ্গীত নিয়ে নতুন নতুন ভাবনা এনেছে আমাদের অনুষ্ঠানে। আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে আমরা নজরুল ইনস্টিটিউট যে স্বরলিপিগুলো বের করেছে, প্রণীত বাণী এবং সুরি, এক থেকে একেবারে আমরা এই পর্যন্ত প্রায় 65টার কাছাকাছি পেয়ে গেছি আমরা স্বরলিপি। তো এইগুলো আমরা চেষ্টা করব আমাদের দেশের গুণী প্রবীণ নবীন সমস্ত শিল্পীদের দিয়ে সিরিয়ালি গানগুলোকে গাওয়ানো, এবং এই বিশাল কর্মকাণ্ডে বাংলাদেশ বেতার ঢাকা আমাদের দেশের গুণী শিল্পীদের সহযোগিতা পাবে, সে বিশ্বাস এবং আশা আমার আছে। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী এই প্রজন্মের অত্যন্ত গুণী শিল্পী মিরাজুল জানাত সোনিয়া। সোনিয়া, কেমন আছো তুমি?
1: ভালো আছি স্যার।
0: কেমন চলছে তোমার গান বাজনা?
1: এই তো চলছে স্যার, নজরুলকে নিয়ে আছি আর কি।
0: এই যে তোমাকে বললাম আমি যে আমাদের গতানুগতিক যে আমাদের প্র্যাকটিস, আমাদের চর্চা সাধনা, সেগুলো তো আছেই, থাকবেই সবসময়, কিন্তু এই বছরটা 26-27 আমাদের রাষ্ট্রীয়ভাবে নজরুল বর্ষ ঘোষণা করা হয়েছে। তো এই নজরুল বর্ষ যে ঘোষিত হলো, তো এ ব্যাপারে তোমার মানে অনুভূতিটা কি, কেমন মনে হচ্ছে তোমার?
1: খুব ভালো লাগার বিষয়, কারণ এভাবে আগে কখনো দেখিনি নজরুলকে নিয়ে ভাবতে, যে সারা বছরই আমরা আসলে নজরুলকে পালন করব। তো সেই ভাবনা থেকে আমার যেটা প্রত্যাশা, সেটা হচ্ছে যে আমরা নজরুলের কাজকে আরো বেশি বেশি করে প্রচার এবং প্রসারে যতটুকু আমরা কাজে লাগতে পারি।
0: অনেক ভালো বলেছো তুমি। আমাদের এই যে হয় কি, আমরা সবাই কাজ করি, ভালোবাসি নজরুলকে, কিন্তু ওই পেছন থেকে একটু ধাক্কা মারার একটা ব্যাপার আছে না, মানুষকে আরো এগিয়ে দেওয়ার সামনে। এই নজরুল বর্ষ আমাদের সেই কাজটি করবে, এবং সেই কাজটি করবে বলেই আমাদের দেশের আমাদের গুণী শিল্পী, আমাদের গবেষক সবাই কিন্তু উৎসাহ নিয়ে কাজ করবে, সে বিশ্বাস আমাদের আছে। এবং এই ক্ষেত্রে আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যে আমাদের প্রাণের কবি, জাতীয় কবিকে শুধু কাগজে কলমে রেখে দিয়ে না থেকে উনি এটাকে সার্থকভাবে সফল করার চেষ্টা করছেন, এবং নজরুল চর্চা একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন। তোমার সঙ্গে আরো অনেক কথা বলবো, তো আমরা একটি গান দিয়ে শুরু করি। কোন গানটি তুমি গাইবে প্রথমে?
1: আমি প্রথমে গাইছি দীপ নিভে আছে ঝড়ে।
0: আহা, অসাধারণ একটি আধুনিক গান। তো এই আধুনিক গানের যে সূত্র আমরা পেয়েছি রেকর্ড বুলেটিন থেকে, রেকর্ড বুলেটিন এটা রেকর্ড হয়েছিল HMV থেকে মার্চ 1941 সালে, শিল্পী ছিলেন জ্যোতিকা রায়, এর তালদাদরা, আমাদের স্বরলিপি হয়েছে 10ম খণ্ডে নজরুল ইনস্টিটিউটের। শুনি তোমার গানটি।
1: জি।

0: ভারী সুন্দর, খুব ভালো লাগলো তোমার এই গান। একেবারেই তুমি আধুনিকতার চরম শিখরে কাজী নজরুল ইসলাম যে সৃষ্টিগুলো করে গেছেন তার সঙ্গে এই প্রজন্মের শিল্পী তুমি, একেবারে এত বছরের পার্থক্য, যেটা আমাদের 41 সাল আর আজকে হচ্ছে কত 2026 সাল। তো সুতরাং এই যে বিশাল একটি ব্যবধান, এই ব্যবধানে দাঁড়িয়ে তোমার কি মনে হচ্ছে না যেটা এখনকারই গান?
1: সবগুলো গানই তাই মনে হয়, সবগুলো গানই আধুনিক।
0: এই এই হচ্ছে প্রকৃত স্রষ্টা যারা এবং প্রকৃত সৃষ্টিকর্ম যাদের হাত থেকে আসে, এগুলো যুগকে ভেদ করে চলে যায়, তাই না? সবসময় মনে হয় এই যুগেরই যাবে, সেখানেই তার সার্থকতা। অনেক ধন্যবাদ তোমাকে। তো এবার তুমি কোন গানটি গাইবে?
1: এবারে গাইছি মেঘবিহীন খর
0: বৈশাখে। সুধী মন্ডলী, এটা আমরা তথ্য যেটা প্রথম পেয়েছিলাম সেটা আকাশবাণীতে নজরুল যখন কাজ করতেন বেতার জগতের 1/12/1939 সংখ্যা, যেটা সেই বেতার অনুষ্ঠানের সেই তথ্যগুলো আমরা পেয়েছিলাম। হরপ্রিয়া বলে একটি অনুষ্ঠান উনি করেছিলেন, তো এই হরপ্রিয়া অনুষ্ঠানে এই গানটি প্রথম ব্যবহার করা হয়েছিল। তারপরে এটা তারিখ ছিল 5/12/1939, শিল্পী ছিলেন গীতা মিত্র, নজরুলের খুব প্রিয় একজন শিল্পী। এটা রাগ সাবন সারঙ্গ, এ বিষয়ে একটু বলার আছে। পরবর্তীতে এটা 3 বার অন্তত পুনঃপ্রচার হয়েছে এই অনুষ্ঠানটা। তো এই যে এই গানটির একটি বৈশিষ্ট্য হচ্ছে এটা সাবন সারং বলে একটি রাগে আছে। আমাদের সঙ্গীত শাস্ত্রে আমরা জানি যে প্রায় 18 থেকে 19 রকমের সারাং আছে। তুমি চিন্তা করো নজরুল এতকাল আগে একটি অনুষ্ঠানে কতখানি উনি এক্সপেরিমেন্ট করেছিলেন যে 8টা সারাং রং বা রঙ্গ যাই বলি না কেন এই দিয়ে একটা অনুষ্ঠান করেছিলেন। তার মধ্যে একটি গান হচ্ছে এই সাবন সারং রাগে। উনি শৈলদেবীকে দিয়ে যে গানটি গাইয়েছিলেন সেই তারিখ ছিল এটা 6/4/1940। পরবর্তীতে আমাদের রেকর্ডে এটা যিনি আমাদের প্রিয় শিল্পী নজরুলের খুব প্রিয় শিল্পী ছিলেন ধীরেন্দ্রচন্দ্র মিত্র, উনি গিয়েছিলেন। এটা স্বরলিপি হয়েছে আমাদের নজরুল ইনস্টিটিউট থেকে প্রথম খণ্ডে। শুনি গানটি।
1: জি আমি গাইছি।

0: ভারী সুন্দর, এই গানের সঙ্গে একেবারে তুমি মিশে গিয়েছো, এই গানের যে বক্তব্য, এই গানের সুরের যে আবহ তার সঙ্গে। আমি জানি তুমি উচ্চারণের সঙ্গে চর্চা করে নজরুল সঙ্গে চর্চা করো, তো আমরা ঠিক ওইভাবেই আজকে জায়গাতে আমরা এসেছি, কারণ উচ্চারণের সঙ্গে চর্চা বাদ দিয়ে নজরুল সঙ্গীত হতেই পারে না,
1: গাওয়া সম্ভব না
0: একেবারে। তো তোমার এই প্রজন্মে তুমি শিল্পী, ভালো গান করছো, সুতরাং আমাদের এই প্রজন্মের বিশেষ করে অভিভাবক এবং শিল্পীদের উদ্দেশ্যে তুমি একটু বলো যে উচ্চারণ সঙ্গীত কতখানি প্রয়োজন নজরুল সঙ্গীত গাইতে গেলে।
1: আমার কাছে মনে হয় যে স্যার নজরুল সঙ্গীত কোনোভাবেই আসলে উচ্চারণ সঙ্গীতের যে চর্চাটা সেটা ছাড়া গাওয়া সম্ভবই না, কারণ গলাটা তৈরি করে তারপরে নজরুলের গান গাইতে হয়। তো ওই জন্য অনেকেই ভয় পান যে নজরুলের গান কঠিন, তবে এই ধারণাটা থেকে একটু বের হয়ে আসতে হবে যে কঠিন যে ভাবটা সেটা আসলে আমি যদি সাধনা করি লেগে থাকি, তো অভিভাবকদের উদ্দেশ্যে আমার এটাই বলা যে আমরা আমাদের বাচ্চাদেরকে তৈরি করার জন্য তাদের পেছনে থাকবো আর কি।
0: একদম, এবং এই যে আজকে যেটা আমার কাছে কঠিন সেটা যদি প্রকৃত শিক্ষা এবং চর্চা থাকে তাহলে সেটা কদিন পরে কিন্তু সহজ হয়ে যাবে, এটাই নিয়ম। নজরুল যেহেতু তার সংক্ষিপ্ত সঙ্গীত জীবনে সঙ্গীত নিয়ে এমন কাজ করে গেছেন যা বিশ্বে কোনো তুলনা চলে না, তা আমরা যারা সঙ্গীত শাস্ত্র চর্চা করি তারা বিস্ময়ে হতবাক হয়ে যায় যে এত কম সময়, মানে ১৯২৭-১৯২৮ সাল থেকে ৪২ সাল পর্যন্ত, তো এই যে সময়ে উনি যে পরিমাণ কাজ করে গেছেন আমরা মনে হয় যেন আমাদের মতো মানুষের দুটো জন্মেও সম্ভব
1: না।
0: তো এর জন্যই কিন্তু অনন্য নজরুল। তো অনেক ধন্যবাদ তোমাকে, আমাদের শিল্পীদের, নতুন শিল্পীদের উদ্দেশ্যে তুমি এই কথাটি বললে, আমারও কথা, আমার প্রিয় অভিভাবকগণ, আপনারা আপনাদের ছেলেদের দুরূহ নজরুল সঙ্গীত বলে দূরে থাকবেন না, আজকে যেটা দুরূহ কাল সেটা সহজ হয়ে যাবে। নজরুল সঙ্গীতের জন্য উচ্চারণ সঙ্গীতের যে কি বলবো যে চর্চা, সে চেষ্টা, সেটাই কিন্তু একদিন তাকে কমপ্লিট শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত করবে। তো এরপরে কোন গানটি শুনবো তুমি?
1: এবারে গাইছি দুলিদিকে আয় মেঘের দোলায়।
0: একেবারেই অপ্রচলিত গান এটি, এবং আমার খুব ভালো লাগছে যে তোমরা এই প্রজন্মের শিল্পী, এই যে নতুন তর গানগুলিকে তোমাদের কণ্ঠে ধারণ করছো এবং নিয়ে আসছো। শুধুমণ্ডলি এটার গুলবাগিচা গ্রন্থে গ্রন্থিত হয়েছে, এটার গানের যে আবহ তাতে দেশ মিশ্র মনে হয়েছে, দাদরা তালে নিবদ্ধ, রেকর্ড মেগাফোন থেকে জুন ১৯৩৩ সালে, অনেক পুরনো গান এটি, কিন্তু আমাদের কাছে এসছে অনেক পরে। শিল্পী কমলা ভট্টাচার্য, স্বরলিপি নজরুল ইনস্টিটিউট থেকে হয়েছে, এখনো আর খণ্ডিত রূপ আমাদের সামনে আসেনি, কিন্তু অসাধারণ এই গানটি, তো তোমাকে ধন্যবাদ জানাই। আগাম শুনি গানটি।
1: গাইছি স্যার।

0: শুনে ভালো লাগছে। আসলে ভালো জিনিস না কত তাড়াতাড়ি যে শেষ হয়ে যায় আমরা বুঝতেই পারি না। তুমি আজকে একেবারে অনুষ্ঠানটিকে সার্থক করেছো তোমার বৈচিত্র্য এবং তোমার দক্ষতা দিয়ে। খুব খুশি তোমরা এই প্রজন্মের শিল্পী, আমরা তোমাদের জন্য দোয়া করি। বাংলাদেশ বেতার এই চমৎকার তোমাদের জন্য সুযোগটা করে দিয়েছে। তোমার কি মনে হয় আমাদের বাংলাদেশ বেতার আমাদের সঙ্গীত, বিশেষ করে নজরুল সঙ্গীত চর্চা এবং প্রসারে কি ভূমিকা রাখছে?
1: আমি নিজের কথাই বলবো আগে, একদম ছোটবেলা থেকে আসলে শুধু এই বিষয়টাতেই আমি আসলে তালিকাভুক্ত হয়েছিলাম এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসলে এই পর্যন্ত। এবং আমার কাছে মনে হয়েছে এই যে নজরুলকে নিয়ে বিভিন্ন আয়োজন, এর জন্য মানে বাংলাদেশ বেতারকে ধন্যবাদ দিতেই হয় এবং আমরা কৃতজ্ঞ
0: একদম। যে প্রচুর শিল্পীকে ব্যবহার করা, তাদের সুযোগ করে দেওয়া, এই কাজটি কিন্তু আমাদের বাংলাদেশ বেতার করছেন। এবং বাংলাদেশ বেতারকে আমি ধন্যবাদ জানাই এর জন্য যে বাংলাদেশ বেতার শুধু গানের প্রচার করে না, শিল্পী তৈরি করে। কারণ শিল্পীকে সুযোগ না দিলে, তার গান প্রচার না করলে তাহলে শিল্পী হয় না। তো সেই কাজটি বাংলাদেশ বেতার করে। আমরা কথা বলতে বলতে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, তো তোমার শেষ গানটি শুনবো। কি গান গাইবে তুমি?
1: এবারে গাইছি পিয়া পাপিয়া পিয়া বলে।
0: অসাধারণ শুধু মন্ডলী, আমি আবার সোনিয়াকে ধন্যবাদ দিই যে এমনতরো চমৎকার এবং একেবারে অপ্রচলিত স্বল্প প্রচলিত গান সোনিয়া গাইছে। পিয়া পাপিয়া পিয়া বলে এই গানটি একটি অসাধারণ ঠুমরি ভাঙা যে গজল। গজল অনেক রকমের হয়, তার মধ্যে এই উপমহাদেশের ঠুমরি ভেঙে এক ধরনের গজল হয়। তো সেই গজলের ধারায় এই গানটি তৈরি হয়েছে, গুলবাগিচা গ্রন্থে গ্রন্থিত হয়েছে। এটার বেসিক হচ্ছে পিলু দাদরা, রেকর্ড হয়েছে মেগাফোন থেকে মার্চ 1935 সালে। শিল্পী ছিলেন মিস রেণুকা শ্রেণী। আমি আগেই বলেছি গজল স্বরলিপি নজরুল ইনস্টিটিউট থেকে 38 খণ্ডে এটি গ্রন্থিত হয়েছে। তো এই গানটি আমি শুনবো তোমার, এবং সেই সাথে সাথে আমাদের অনুষ্ঠানও শেষ হবে। প্রিয় সুধী মন্ডলী, আমাদের এই অনুষ্ঠানে যারা যন্ত্র সহযোগিতা করেছে একটু তাদের নামগুলো বলে নিই। তবলা ছিল ইমতিয়াজ সুলতান, কিবোর্ড আলী নূর, বাঁশি ফাইজুর রহমান, বেহালা মুকুল দত্ত, গিটার আলমগীর হায়াত রহমান, পার্কেশন নূতন বল্লভ বিশ্বাস। তো সোনিয়া, তোমার পরবর্তী সঙ্গীত জীবন আরো সুন্দর হোক সেই দোয়া করি। এই শেষ গান আমরা শুনবো, এবার তার আগে আমাদের প্রিয় শ্রোতাদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলো।
1: শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই যে নজরুল চর্চা যেন আমাদের জীবনের চলার পথের পাথে হয়ে থাকে, নজরুলের সমস্ত চেতনাকে যেন আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি।
0: অনেক ধন্যবাদ তোমাকে, তোমার আগামী দিন আরো সুন্দর হোক। শুভমন্ডলী, আমরা নিরঞ্জন জানাত সোনিয়ার এই শেষ গানটির সঙ্গে সঙ্গে বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন, নজরুলের সঙ্গে থাকবেন, নজরুল বর্ষের সঙ্গে থাকবেন। নজরুলকে যত বেশি আমরা চর্চা করব, আমরা তত সাংস্কৃতিক ভাবে সমৃদ্ধ হবে। ধন্যবাদ।

0: এতক্ষণ শুনলেন নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা। সঙ্গীত পরিবেশনা করলেন মিরাজুল জান্নাত সোনিয়া, গবেষণা গ্রন্থনা ও উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। দোলন চাপা অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ডেঙ্গু সচেতনতা মূলক গান। শিল্পী রাজীব দাস ও বাদন সরকার পূজা, গীতিকার ডাক্তার নাসরিন সুলতানা, শুরু করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত সংগীত ব্যক্তিত্বদের জীবন ও কর্ম নিয়ে গবেষণামূলক অনুষ্ঠান সাত সুরে বাঁধা। গ্রন্থনা ও উপস্থাপনায় লায়লা আরিয়ানি হোসেন।

সঙ্গীত ভুবনে কুটি মনসুর এমন একজন শিল্পী, নিজেই একটি সময় একটি ধারা নির্মাতা। আধ্যাত্মিক অনুভবের আলোয় উজ্জ্বল এই মানুষটি জীবনভর নিজেকে সমর্পণ করেছিলেন সঙ্গীত সাধনায়। গানই ছিল তাঁর একমাত্র ধ্যান, তার বাইরে অন্য কোনো ভাবনার জায়গা তিনি রাখেননি। সৎ, নির্লোভ, নিরহংকারী ও শান্ত স্বভাবের একজন নিবেদিত সঙ্গীত সাধক, এই পরিচয়ে তিনি আলাদা হয়ে থাকেন। প্রিয় শ্রোতা, ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত সাত সুরে বাঁধা সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও কাজ নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান। শিল্পীর কর্মমুখর জীবন, সাফল্য আর অর্জনের কথা রয়েছে। আরও শুনব আর্কাইভে সংরক্ষিত সাক্ষাৎকার থেকে শিল্পীর নিজের কথা। শুরুতেই শুনব তাঁর কথা ও সুরে একটি গান থেকে কিছু অংশ।

0: 1926 সালের 28 ডিসেম্বর ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার লোহারটে গ্রামে জন্মগ্রহণ করেন কুটি মনসুর। তার প্রকৃত নাম মোহাম্মদ মনসুর আলী খান। তার পিতা আবেদ আলী খান এবং মাতা আবেদুন্নেসা। তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট হওয়ায় মায়ের স্নেহভরা ডাকনাম ছিল কুটি, আর যে নামেই তিনি পরবর্তীতে পরিচিতি পান। বলেছেন সেই কথা, কি করে নামের সাথে মায়ের আদরের ডাক যোগ হয়ে গেল।
1: আমার আম্মা আমাকে কুটি কুটি বলে ডাকতেন। আমাদের দেশে সবার ছোট যে ছেলে তাকে কুটি কুটি বলে, ওই নামটাই আমি আবার রেডিও টিভিতে দিয়ে দিছি যে আমার আম্মার কথাটা বাইসে থাক।
0: কুটি মনসুর গীতিকবি, সুরকার, সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী, সব মিলিয়ে এক বহুমাত্রিক প্রতিভার নাম। গান লেখা থেকে সুর নির্মাণ প্রতিটি ক্ষেত্রে তাঁর ছিল শতসিদ্ধ দক্ষতা। বাংলা গানের প্রায় সব ধারায় ও মাধ্যমে তিনি কাজ করেছেন সাফল্যের সঙ্গে। নিরলস পরিশ্রম ও একাগ্র সাধনায় তিনি পৌঁছে গিয়েছিলেন খ্যাতির শীর্ষে, অর্জন করেছিলেন ব্যাপক জনপ্রিয়তা। একসময় বেতারে প্রতিদিনই বহুবার শোনা যেত তাঁর নাম, কখনো গীতিকার, কখনো সুরকার, আবার কখনো কণ্ঠশিল্পী হিসেবে। তাঁর কাছেই শুনব শুরুর কথা, গানের শুরু এবং কর্মমুখর জীবনের শুরু।
1: যখন আমার 7-8 বছর বয়স, দুইজন গায়কে পালা গান গাইত, তো ওই গানের খবর শুনলেই আমি মার কাছে বলতে, আম্মা আমি আজকে অমুকখানে যামুক গান হইব। আমি কয়, তুই এত গানের শখ কে? আমি কয়, আমার গান শুনতে খুব ভালো লাগে। তখন আব্বা তো আমার একদিন বাইন্ডে থইছিল এই গান গাই বলে। পরে আমার আম্মা যাই আমার ছাড়াইছে, এরপরে পলাই পলাই যাইতাম আর কি। আমি 8 পর্যন্ত পড়ছি। আব্বা মারা যাওয়ার পরে দেশে আবার জায়গা জমি সব পর্দা গাঙ্গে ভেঙে নিছে, এরপরে আমি ঢাকায় চলে এলাম। এখানে আইসা প্রথম আমি আদমজি মেলে আমার এক বন্ধু ছিল, আমার সেই বন্ধুর কাছে গেলাম, সে আমারে ওখানে নিয়ে চাকরি দিল। 3 মাস আমি ওই চাকরি করলাম। তো প্রত্যেক রবিবারে বন্ধ থাকতো, ওই রবিবারে আমি ঢাকা আসতাম। তো ঢাকা আসার পরে মৎস্য বিভাগে একদিন শুনলাম যে ওখানে অ্যাডভার্টাইজ করছে পত্রিকায় যে এখানে গায়ক নেবে মৎস্য বিভাগে মাছের পাবলিসিটি করার জন্য, সারা দেশে মাছের চাষ করার জন্য যাতে উদ্যোগ করা হয় এবং পাবলিকে মাছের চাষ করে। তা এরপরে আমি ওখানে আসলাম, পরই আমার চাকরি হয়ে গেল মৎস্য বিভাগে, যার জন্য মৎস্য চাষের গান, পরিবার পরিকল্পনার গান, আমি বাইরে পাবলিসিটি করতাম, তো এই জন্য ওই সব গান বেশি লিখছি আমি। আমার উস্তাদ, সে একজন ফকির আছে, আনসার ফকির, সে মারা গেছে, তার গান শুনতে শুনতে আমি আমার ভালো লাগলো। পরে সে আবার আমার কণ্ঠ শুনে কো আমার কণ্ঠ ভালো, সে আবার কিছু গান আমার শিখেছে।
0: শুনবো আরো একটি গান, আইলামার গেলাম, গেয়েছেন নীনা হামিদ।

0: তিনি ১২ বছর বয়স থেকে সঙ্গীতের তালিম শুরু করেন এবং ১৫ বছর বয়সেই নিজে গান রচনা করে তাতে সুর সংযোজন করে বিভিন্ন মঞ্চে নিজেই গাইতে শুরু করেন। তিনি ১৯৫৯ সালে মৎস্য অধিদপ্তরে চাকরিতে যোগদান করেন। ১৯৬২ সালে কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার হিসেবে বেতারে তালিকাভুক্ত হন। শুনব সেই কথাগুলো তাঁর কাছে।
1: আমি নিজে দোতারা বাজিয়ে গান গাইতাম, তা আমার এই গান শুনে একজন লোক ছিল তার বাড়ি বরিশাল, উনি বললো যারে আপনি তো রেডিওতে গেলে আপনি প্রোগ্রাম পাবেন। উনি আমারে লয়ে গেল, নেওয়ার পরে আমার গান শুনেই তারা সঙ্গে সঙ্গে বললো যে হ্যাঁ আপনি প্রোগ্রাম করবেন। রেডিও ছিল নাজিমুদ্দিন রোড। আমার গান শুনে তারা বললো যে সব গান সুর করছে কে? আমি বললাম যে আমি নিজেই করছি। তখন যারা অফিসার ছিল কয় আপনি একটা গান লেখেন তো আমাদের এখান বসে, তা আমি তখন সঙ্গে সঙ্গে গান লিখে দিলাম। তখন আমার পরীক্ষা হয়ে গেল, আমার গীতিকার সুরকার বানাইল। তা ওই সময় থেকেই আমি গীতিকার সুরকার।
0: বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকে গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ পরিদপ্তরের অধীনে জনসংখ্যা নিয়ন্ত্রণে উদ্বুদ্ধকরণের নিমিত্তে তার রচিত ৩০০ গান দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে গেছে। তিনি কাজ করেছেন বাউল শিল্পীদের প্রশিক্ষণের জন্য। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কণ্ঠশিল্পী অডিশন বোর্ডের সম্মানিত বিচারক হিসেবেও তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। আনসার ভিডিপিতে ১৯৮৭ থেকে ২০০২ সাল পর্যন্ত সঙ্গীত প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ৬০ বছরের সঙ্গীত জীবনে তিনি বিভিন্ন বিষয়ে প্রায় ৮০০০ গান রচনা এবং ৪৫০০ গানের সুরারোপ করেছেন। লোকজ গানের ধারা সবকটিতে ভাটিয়ালি, মুর্শিদি, পল্লীগীতি, ভাষার গান, দেশের গান, ঈদের গান, হাম, নাত, বিষয়ভিত্তিক উন্নয়নমূলক গান সবখানেই তার প্রতিভার স্বাক্ষর রয়েছে। তার রচিত এবং সুরারোপিত প্রায় ২৫০ গান ঢাকা রেকর্ড ও ইপসা রেকর্ড নামের দুটি গ্রামোফোন কোম্পানি থেকে লং প্লে ডিস্ক রেকর্ডে প্রকাশ হয়েছে। তার কথা ও সুরে গান গেয়েছেন অনেক গুণী শিল্পী। শুনবো সেই কথাগুলো তার নিজের মুখে।
1: আমার গান রথীন্দ্রনাথ রায় গাইছে বেশি, তারপরে সৈয়দ গোলাম আম্বিয়া, যারা নাম করা শিল্পী তারা আমার গান করছে আর কি। অনেক শিল্পী, নাদিরা বেগম প্রতিষ্ঠিত শিল্পী, প্রায় আমার গান গায় নাই এমন শিল্পী নাই।
0: কুটি মসুর চলচ্চিত্রের জন্য গান লিখেছেন তিনি। এফ কবির চৌধুরীর শীষনাগ ও মইনুল হোসেনের যোগাযোগ সহ বেশ কিছু ছবির জন্য গান লিখেছেন। প্রামাণ্যচিত্রেও সংযুক্ত হয়েছে তার লেখা গান। এছাড়াও তার লেখা জনপ্রিয় কিছু গান আছে যা পরবর্তীতে কয়েকটি চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছে। কুটি মনসুর সাহিত্য চর্চায়ও মনোযোগী ছিলেন। তার লেখা ছড়া, কবিতা দেশের বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে প্রকাশ হয়েছে। বিভিন্ন বিষয়ে তিনি বই লিখেছেন। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে মীন গীতিকা, মৎস্য উন্নয়নে উদ্বুদ্ধকরণের গান ও কবিতা সম্বলিত বই, পরিবার পরিকল্পনার গান, জনসংখ্যা নিয়ন্ত্রণে উদ্বুদ্ধকরণের বই, কুটি মনসুরের অমর সঙ্গীত ও কুটি মনসুরের ভাণ্ডারি গান। এবারে শুনবো তার আরও একটি গান, সাদা কাপড় পরলে কিন্তু মনটা সাদা হয় না।

0: কুটি মসুর একজন শিল্পী, যিনি একই সঙ্গে গায়ক, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক হিসেবে নিজস্ব এক উচ্চতা তৈরি করেছিলেন। অসাধারণ মেধা ও সৃজনশীলতায় তিনি বাংলাদেশের লোকসঙ্গীতে রেখে গেছেন গভীর ও স্থায়ী প্রভাব, যা সময়ের সীমানা পেরিয়ে আজও প্রাসঙ্গিক। এই প্রথিতযশা সঙ্গীত সাধক ছিলেন ভীষণ অন্তর্মুখী এবং প্রচার বিমুখ, তাই বাংলা গানে তার বিপুল অবদান থাকা সত্ত্বেও তিনি থেকে গেছেন অনেকটাই আড়ালে। অসংখ্য জনপ্রিয় কালজয়ী গানের স্রষ্টা হয়েও তার ব্যক্তিত্ব ছিল নিরহংকারী ও সরল এবং উদার। তিনি নিজের স্বীকৃতিস্বরূপ মানুষের ভালোবাসাকে বারবার স্মরণ করেন। চলুন শ্রোতা, সেই কথাগুলো শুনে আসি, তারপরেই শুনব তার অনবদ্য সৃষ্টি থেকে আরো একটি গান।
1: জনগণ আমাকে যে ভালোবাসে, এইটাই আমি বেশি আনন্দ পাই। আমি যেখানে যাই সেখানেই জনগণ আমাকে ভালোবাসে। যারা আমার বয়সে ছোট তারা সালাম করে, এটাই আমার বড় পাওয়া। আমি মনে করি এটাই আমার পুরস্কার, জনগণ যে আমাকে ভালোবাসে, এটাই আমার বড় পুরস্কার।

বেসরকারিভাবে অনেক স্বীকৃতি পেয়েছেন, তবে এমন এক সৃষ্টিশীল ও প্রভাবশালী সঙ্গীতজ্ঞ জীবদ্দশায় কোনো জাতীয় স্বীকৃতি পাননি। তিনি 2017 সালে 24 জানুয়ারি 91 বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। সঙ্গীতের এই অনন্য কারিগর তাঁর সৃষ্টির মায়ায় আজও আমাদের মন ছুঁয়ে যান। গানের সুরে সুরে হৃদয় ভরে ওঠে, অনুভূতি হয়ে ওঠে সজীব ও আলোড়িত। ভালো লাগা আর ভালোবাসার আবেশে তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতাই হোক তার প্রাপ্য সম্মান। সঙ্গীত সাধক কুটি মনসুর, অনন্তের আলোয় শান্তিতে থাকুন, এই প্রার্থনা নিরন্তর।

ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত সঙ্গীত ব্যক্তিত্বদের জীবন ও কর্ম নিয়ে গবেষণামূলক অনুষ্ঠান সাত সুরে বাঁধা এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন লাইলা আরিয়ানি হোসেন, সম্পাদনায় মোহাম্মদ মিজানুর রহমান, তত্ত্বাবধানে ফারজানা এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ সারওয়ার মোর্শেদ। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী মনির খান গানটির কথা ও সুর সাজিয়েছেন মিল্টন খন্দকার।

শ্রোতা বন্ধুরা শুনছেন আধুনিক গান, শিল্পী মনির খান, এবারের গানের গীতিকার গোলাম সারওয়ার সলক, গানটি সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আধুনিক গান মনির খানের কণ্ঠে।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অবহৃত কৌচা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটার গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে সব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা। বাংলাদেশ বেতার। খবর পড়ছি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে আবার সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোবগে আজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বল্প সময়ের যাত্রা বিরতি করলে এ অঞ্চল ও এর জনগণের যৌথ কল্যাণে সার্ককে পুনরুজ্জীবিত করতে দেশটির সমর্থন চায় বাংলাদেশ। ভুটানের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মহিন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দাসো শেরিং তোবগে জার্মানির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। এ সময় এলজিআরডি মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটি সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তারা ভুটানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানান এবং ভুটানের গ্লেফু মাইন্ডফুলনেস সিটি উন্নয়নে বিশেষ করে পেশাজীবী এবং দক্ষ ও আধা দক্ষ জনশক্তি যোগান দিয়ে অবদান রাখার বিষয়ে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা করেন। 1971 সালে বাংলাদেশকে প্রথম দেশ হিসেবে ভুটান স্বীকৃতি দেওয়ার পর থেকে গড়ে ওঠা দুদেশের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কের ভূয়সী প্রশংসাও করেন তাঁরা। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপ থেকে আগামীকাল জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস। কোম্পানিটির মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত আগামীকাল তিতাস 28 নম্বর কূপটি উদ্বোধন করবেন। উদ্বোধনের পরপরই কূপটি জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হবে। তিনি আরও বলেন, আগামী 3 থেকে 4 মাসের মধ্যে তিতাস 29, 30 ও 31 এবং বাখরাবাদ 11 নম্বর কূপ থেকে আরও 55 মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রিডে যুক্ত হবে। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন কূপ খনন ও বিদ্যমান গ্যাস ক্ষেত্রের উন্নয়ন কার্যক্রমের সুফল হিসেবে এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ। তিনি আজ রাজধানীর একটি হোটেলে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সমাজে কোনো ব্যক্তি বা দলের সব বক্তব্যের সঙ্গে একমত হওয়া জরুরি নয়। একইভাবে কোনো সমালোচনা পছন্দ না হলেই তা প্রত্যাখ্যান করাও সঠিক নয়। জুলাইয়ের গণ অভ্যুত্থান একটি প্রজন্মের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সামনে এনেছে উল্লেখ করে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এগিয়ে যেতে হলে সমাজকে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হবে। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ভবিষ্যতের চাহিদাকে বিবেচনায় নিয়ে চিকিৎসা ব্যবস্থার দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়ন ঘটাতে হবে। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ওপেন হার্ট সার্জারি দিবস এবং কার্ডিওভাস্কুলার সার্জিক্যাল কনফারেন্স উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। পানিসম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো শেষ করতে সরকার নতুন কর্মসূচি গ্রহণ করেছে। তিনি আজ লক্ষ্মীপুরের রহমতখালী খালে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। দেশের দুর্গম উপকূল, দ্বীপ ও চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে ভাসমান হাসপাতাল স্বাস্থ্যতরী নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত আজ রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচে ভাসমান হাসপাতাল নির্মাণ পরিকল্পনা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনায় নৌপরিবহন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে একটি সমন্বিত নৌভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা গেলে তা উপকূলবাসীর জন্য যুগান্তকারী ভূমিকা রাখবে। খেলার খবর। এশিয়ান গেমস আগামীকাল থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এশিয়ার বৃহত্তম ক্রীড়া আসর এশিয়ান গেমস। নাগোয়ার মিজুহো পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 3টায় শুরু হবে গেমসের 20তম আসরের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। প্রায় 17,000 ক্রীড়াবিদ ও কর্মকর্তা ঐতিহ্যবাহী গেমসে অংশ নিচ্ছেন। তারা 43টি ইভেন্টে 469টি পদকের জন্য লড়াই করবেন। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে 187 জন ক্রীড়াবিদ 22টি ইভেন্টে অংশ নিচ্ছেন। প্রতিযোগিতা আগামী 4 অক্টোবর পর্যন্ত চলবে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার আগামীকালে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। পথপাথে অনুষ্ঠানে ক্ষমা ও সহনশীলতা সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ ওসমান গনি। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা 50 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখে ঠিকানা সকাল 7টা 20 মিনিটে।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া সকাল 7টা 30 মিনিটে। সকাল 8টা 30 মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ সকাল 9টা 5 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11টা 30 মিনিটে। বেলা 2টা 20 মিনিটে নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা 3টা 35 মিনিটে। পবিত্র কুরআন শিক্ষার আসর শুনবেন বিকেল 4টা 5 মিনিটে। সুর তরঙ্গ শুনবেন বিকেল 4টা 25 মিনিটে।
1: জলবায়ু পরিবেশ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ পৃথিবী শুনবেন বিকেল 5টা 10 মিনিটে। সকাল 6টা বেজে 40 মিনিটে এবং বিকেল 5টা বেজে 40 মিনিটে শুনবেন ডেঙ্গু ঠেকাই একসাথে। সোনালী ফসল সন্ধ্যে 6টা বেজে 5 মিনিটে। সন্ধ্যে 7টা 5 মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাঝি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুবার সন্ধ্যে 7টা 30 মিনিটে। রাত 8টা 10 মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার সমীপ এসু রাত 9টা 5 মিনিটে। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান আবহমান বাংলা রাত 10টায়। শ্রোতাদের অনুরোধে পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান রাত 10টা 20 মিনিটে।
2: এছাড়া FM 90 MHz রাত 12টা 15 মিনিটে নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক অনেক তারার মাঝে রচনা ডক্টর জহুরুল হক প্রযোজনা আতিকুল হক চৌধুরী।
1: FM এর অনুষ্ঠান সূচি FM 92 MHz সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত বিনোদনমূলক অনুষ্ঠান। FM 90 MHz FM 102 MHz FM 106 MHz সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা বেজে 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনবেন। বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়া থেকে সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রামগাতিতে 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে 21.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 34.9 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা 25.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা সকাল 9টায় 80%, সন্ধ্যে 6টায় 69%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা 46 মিনিটে, সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 58 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্জ, FM 106 MHz, FM 102 ও 90 MHz। এখন শুনবেন পবিত্র কোরআন তেলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: শ্রোতা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। এই অনুষ্ঠান প্রচার হচ্ছে FM 90 MHz-এ। আজকের অনুষ্ঠান উপস্থাপনে রয়েছি আমরা দুজন, আমি তাওসা শেখ,
1: সাথে আছি আমি সৌরভ পাল শুভ,
0: প্রকৌশল দায়িত্ব মোহাম্মদ খুরশু সিদ্দিক, মোহাম্মদ সুলাইমান হোসেন খান, রাহাত তরফদার এবং মোহাম্মদ রাসেল খান। এছাড়া রয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিবেশন তত্ত্বাবধানে মেহেদি হাসান।
1: শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমাদের আজকের নিশুতি অধিবেশনের আয়োজন সূচি। রাত বারোটায় শুনতে পাবেন বাংলা সংবাদ, 12:05 ইংরেজি সংবাদ, 12:10 দেশের গান, 12:15 নিশুতি নাটক অনেক তারার মাঝে, আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী শুনবেন 1:15, 1:40 মিশ্র গানের অনুষ্ঠান রংধনু, 2:00 শুনবেন মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা, 2:20 আঞ্চলিক গানের অনুষ্ঠান মেঠুসুর, 2:50 নজরুল সঙ্গীত, 2:55 আবহাওয়া বার্তা এবং 3:00 অধিবেশন সমাপ্তি।

0: আসসালামু আলাইকুম। রাত ১২টা, বাংলাদেশ বেতার ঢাকা। খবর পড়ছি মোহাম্মদ আলমগীর হোসেন। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে আবার সক্রিয় করতে ভুটানে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোবগে আজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বল্প সময়ের যাত্রাবিরতি করলে এ অঞ্চল ও এর জনগণের যৌথ কল্যাণে সার্ককে পুনরুজ্জীবিত করতে দেশটির সমর্থন চায় বাংলাদেশ। ভুটানের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দাসো শেরিং তোবগে জার্মানির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। এ সময় এলজিআরডি মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটি সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তারা ভুটানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানান এবং ভুটানের গেলুপু মাইন্ডফুলনেস সিটি উন্নয়নে বিশেষ করে পেশাজীবী ও দক্ষ ও আধাদক্ষ জনশক্তি যোগান দিয়ে অবদান রাখার বিষয়ে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা করেন। ১৯৭১ সালে বাংলাদেশকে প্রথম দেশ হিসাবে ভুটান স্বীকৃতি দেওয়ার পর থেকে গড়ে ওঠা দুদেশের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন তারা। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের তিতাস গ্যাস ক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে আগামীকাল জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। কোম্পানিটির মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আগামীকাল তিতাস ২৮ নম্বর কূপটি উদ্বোধন করবেন। উদ্বোধনের পরপরই কূপটি জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হবে। তিনি আরও জানান, আগামী ৩-৪ মাসের মধ্যে তিতাস ২৯, ৩০ ও ৩১ এবং বাকরাবাদ ১১ নম্বর কূপ থেকে আরও ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা থাকতে হবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সমাজে কোনো ব্যক্তি বা দলের সব বক্তব্যের সঙ্গে একমত হওয়া জরুরি নয়। একইভাবে কোনো সমালোচনা পছন্দ না হলে তা প্রত্যাখ্যান করাও সঠিক নয়। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ভবিষ্যতের চাহিদাকে বিবেচনায় নিয়ে চিকিৎসা ব্যবস্থার দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়ন ঘটাতে হবে। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ওপেন হার্ট সার্জারি দিবস এবং কার্ডিওভাস্কুলার সার্জিক্যাল কনফারেন্স উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী এনি বলেছেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো শেষ করতে সরকার নতুন কর্মসূচি গ্রহণ করেছে। তিনি আজ লক্ষ্মীপুরের রহমতখালী খালে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। দেশের দুর্গম উপকূল, দ্বীপ ও চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে ভাসমান হাসপাতাল স্বাস্থ্যতরী নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত আজ রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচে ভাসমান হাসপাতাল নির্মাণ পরিকল্পনা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনা নৌপরিবহন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে একটি সমন্বিত নৌভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা গেলে তা উপকূলবাসীর জন্য যুগান্তকারী ভূমিকা রাখবে। খেলার খবর, এশিয়ান গেমস। আগামীকাল থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এশিয়ার বৃহত্তম ক্রীড়া আসর এশিয়ান গেমস। নাগোয়ার মিজুহো পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে গেমসের ২০তম আসরের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। প্রায় ১৭,০০০ ক্রীড়াবিদ ও কর্মকর্তা ঐতিহ্যবাহী এই গেমসে অংশ নিচ্ছেন। তারা ৪৩টি ইভেন্টে ৪৫৯টি পদকের জন্য লড়াই করবেন। উল্লেখ্য, এ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ১৮৭ জন ক্রীড়াবিদ ২২টি ইভেন্টে অংশ নিচ্ছেন। প্রতিযোগিতা আগামী ৪ অক্টোবর পর্যন্ত চলবে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার, দ্য নিউজ রেড বাই মংমরা সিং। Bangladesh has sought Bhutan's support for revitalizing South Asian Association for Regional Cooperation, SARC, for the collective benefit of the region and its people, as Bhutanese Prime Minister Deshoti Shering Topke made a brief transit stopover in Dhaka. Local Government, Rural Development and Cooperatives Minister Dr. Abdul Moin Khan and State Minister for Foreign Affairs Suman Kabir received the Bhutanese Prime Minister at Hojur Shahjala International Airport during his brief stopover today. The Bhutanese Prime Minister stayed at the VVIP lounge for around an hour before departing for Germany. During the time, the LGRD Minister and the State Minister for Foreign Affairs recalled the vision of Shahid President Jiyaur Rahman for a prosperous South Asia. They conveyed warm greetings from Bangladesh's Prime Minister to the Bhutanese Premier and expressed Bangladesh's keen interest in contributing to the development of Bhutan's Gyalpo Mindfulness City, particularly by providing professionals and skilled and semi-skilled human resources. They also discussed bilateral issues of mutual interest and appreciated the long-standing bonds of friendship between Bangladesh and Bhutan, which have been cemented since Bhutan became the first country to recognize Bangladesh in 1971. The ambassador of Bhutan to Bangladesh and senior officials of the Ministry of Foreign Affairs were present at the meeting. About 12.5 million cubic feet per day of gas will be added to the national grid tomorrow from well number 28 of Titash Gas Field, operated by Bangladesh Gas Fields Company Limited. The company's general manager, engineer Mohammad Ashraful Alam, informed Bangladesh Sangbad Sanstha that the State Minister for Power, Energy and Mineral Resources, Anindya Islam Ahmed, will inaugurate the Titash 28 well tomorrow. Immediately following the inauguration, the well will be connected to the national grid, he added. The general manager said, in addition, about 55 million cubic feet per day of gas will be added to the grid from four more wells in Titash and Bakravat Gash fields within the next 3 to 4 months. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asadujaman has said, the mindset of accepting opinion and criticism is crucial in democratic society. He said this while speaking as a distinguished panelist at a book launching ceremony at a hotel in the capital today. The Law Minister said, in a democratic society, it is not essential to agree with every statement made by an individual or a party. Similarly, it is not fair to reject any criticism simply because one dislikes it, he added. Social Welfare and Women and Children Affairs Minister Dr. Ajit M. Jethusan has stressed the need for developing a long-term and sustainable healthcare system in Bangladesh, keeping in mind the needs for the next 50 years. He said this while speaking as the chief guest at a program held at the National Institute of Cardiovascular Diseases and Hospital at Cherrybangla Nagar in the capital today, marking their first open heart surgery day and the first cardiovascular surgical conference. The government is taking an initiative to build a floating hospital, Shastaturi, to bring modern healthcare services to the doorsteps of marginalized communities living in remote coastal, island and shore areas of the country. State Minister for Health and Family Welfare Dr. M. A. Muhid disclosed this while speaking to newsmen after inspecting the plan for the floating hospital beneath the Babu Bazar Bridge in the capital today. State Minister for Shipping Mohammad Rajib Hassan was present during the time. Asian Games and Asian's largest sporting event, Asian Games, will formally begin at Nagoya in Japan tomorrow. Around 17,000 athletes and officials are taking part in the traditional sporting event. Athletes will compete in 43 events for 469 medals. 187 athletes from Bangladesh will compete in 22 sports events. The competition will continue until October 4th. Finally, Weather and Focus valid till 9 tomorrow morning says there is no inland river port warning and no signal is to be hoisted. And that's the end of the news. Our next bulletin will be at 7 tomorrow morning in Bangla.
2: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন নিশুতি অধিবেশন। আয়োজনটালিতে প্রথমেই শুনবেন দেশের গান শাহনাজ রহমাতুল্লার কণ্ঠে। গীতিকার ও সুরকার আব্দুল লতিফ।

0: धन धन बल जत धन दुनियाते
1: हाय की तुलना बांगलार कर साथे
0: धन धन बल जत धन दुनियाते
1: हाय की तुलना बांगलार कर साथे
2: কত মার ধন মানিক রতন কত জ্ঞানী গুণী কত মহাজন কত মার ধন মানিক রতন কত জ্ঞানী গুণী কত মহাজন এ মিথিলার সূর্যোদয় খানে পথ কাটি আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি সোনা সোনা সোনা

0: মাটির আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি।
1: শ্রোতা বন্ধুরা, শুনলেন শাহনাজ রহমতুল্লাহ ও সহশিল্পীর কণ্ঠে দেশের গান, বাংলাদেশ বেতার ঢাকা। আপনারা শুনছেন নিশুতি অধিবেশন, আমন্ত্রণ জানাচ্ছি আজকের নাট্যানুষ্ঠানে।
2: আজকের নাটক আতোয়া সেন্টের দ্য লিটল প্রাইস গল্প অবলম্বনে ডক্টর জহুরুল হক রচিত অনেক তারার মাঝে, প্রযোজনা আতিকুল হক চৌধুরী, নাট্যানুষ্ঠান অনেক তারার মাঝে।
3: আমি একজন বৈমানিক। প্রশ্ন করতে পারেন, সংসারে এত কাজ থাকতে সব ছেড়ে কেন বিমান চালক হতে গেল? ছোটবেলা ঘুড়ি ওড়াতে ভালোবাসতুম, দূরে অনেক দূরে ঘুড়ি উঠছে তাকিয়ে দেখতুম, মনে হতো দূরের আকাশকে বুঝি কাছে পেলুম। ছোটবেলা জ্যোৎস্না রাতে খোলা ছাদে তারার দিকে তাকিয়ে দেখেছি, ভালো লাগত। আজও ভালো লাগে নির্মল উদার আকাশের দিকে তাকিয়ে থাকতে। নিচে নামতে কেন জানি আজকাল আর ভালো লাগে না, ভয় করে, অসম্ভব ভয়, মানুষের ভয়। জিজ্ঞেস করতে পারেন, বিমান চালনায় কি ভয় নেই? নিশ্চয়ই আছে, আছে দুর্ঘটনার ভয়, মৃত্যুর ভয়। কিন্তু সে মৃত্যু মানুষের হাতে মৃত্যু নয়, ভয়াবহ জঘন্য মৃত্যু নয়। সত্যি পৃথিবীর মানুষকে আমার বড় ভয়। যতক্ষণ আকাশে থাকি মনে হয় অনেক নিরাপদে আছি, যখনই নিচে নামি আবার সেই মানুষ, নানা রকম মানুষ, আর তাদের লোভ লালসা ঘৃণা হিংসা বিদ্বেষের হলাহল। ওপর থেকে আমার চিরদিনের চেনা পৃথিবীটাকে রোজ নতুন করে দেখছি, দেখছি আকাশের নিচে যত সব নোংরা কাজ, মানুষ মানুষকে মারছে, ঝগড়া করছে, কত কি কুৎসিত অবাঞ্ছিত, তা দেখছি সারা জীবন। কত ভাবে যে সুর কাটে জীবনের, কিন্তু উঁচুতে থাকতে অনেক আনন্দ। পৃথিবীটাকে কত ভালো লাগে এখান থেকে। আর আমি, এই আমি পৃথিবীরই একজন, কিন্তু তবু যেন পুরোপুরি ওদের নই। অবাক হয়ে কখনো কখনো ভাবি, মানুষ আসলে কি কি ওরা চায়, কি এত ভাবে সারাক্ষণ, আর কি নিয়ে বা কাটায়, কিসের জন্য এত হন্যে হয়ে ছুটোছুটি করে। এই যে আমি উঁচু থেকে ঘর বাড়ি মাটি মাঠ ঘাট সব ছবির মতো দেখছি, ওরা তেমন ছবি দেখে কোনোদিন? ভাবে এসব ছবির কথা? সত্যি দেখে কোনো ছবি, কিংবা ছবি দেখতে জানে? এই ছবির কথা ভাবতে গিয়ে ছোট্টবেলার একটা ব্যাপার মনে পড়ল। ব্যাপারটা একটা বইয়ে পড়েছিলাম একদিন, গভীর সব জঙ্গলে নাকি বড় বড় অজগর সাপ থাকে। তারা এতই মোটা আর তাদের মুখের হাঁ এত বড় যে খিদে পেলে একটা আস্ত জানোয়ারকে গিলে ফেলতে পারে, তারপর আর নড়াচড়া করতে পারে না, সারা শীতকাল ধরে পড়ে পড়ে শুধু ঘুমোয়, আর তখন আস্ত জন্তুটা তার পেটের ভেতর হজম হতে থাকে। এই গল্প পড়ে এমন মজা লেগেছিল যে অজগরের পেটের ভেতর গোটা হাতি শুদ্ধ একটা ছবি এঁকে ফেলেছিলাম, আর সেটা আমার এত ভালো লেগেছিল যে ওদের সবাইকে, মানে ওই যে ওই বড় বড় বিদ্বান মানুষদেরকে ডেকে ছবিটা দেখিয়েছিলাম, আর জিজ্ঞাসা করেছিলাম ছবিটা কি। ওরা আর কি বলবে, বলেছিল ওটা একটা সাহেবদের হ্যাটের ছবি। আমার রাগ হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত অজগরের পেটের ভেতরের হাতিটাকে পরিষ্কার দেখিয়ে আর একটা ছবি এঁকেছিলাম, আর সেটা দেখে ওরা বলেছিল ছবি আঁকাটাকে আমাকে দিয়ে হবে না, ওসব উদ্ভট, ছবির কোনো মানেই হয় না। রাগে অভিমানের টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছিলাম ছবিটা। তারপর থেকে আমি আর ছবি আঁকতাম না। তার চেয়ে বরং উড়োজাহাজ চালকের মতো একটা কাজই শিখব বলে ঠিক করেছিলাম। আর হ্যাঁ, আরও একটা প্রতিজ্ঞা করেছিলাম, ওদের সঙ্গে ছবি নিয়ে আর কোনো দিন কথা বলবো না। এমনি করে একদিন জিদ করে বিমান চালক হয়ে গেলাম। নিচে থাকি যতক্ষণ ততক্ষণ কথা বলি মানুষের সঙ্গে, কথা বলি জিনিসপত্রের চড়া দাম, তাস, রাজনীতি, যুদ্ধ, নতুন পোশাক, চামড়া, ফুটবল, পেট্রোল, মোটর গাড়ি, খুন, ডাকাতি, নতুন বাড়ি, সিমেন্ট, লটারি, বেতন, যুদ্ধ, রাজনীতি, এইসব। আর আমার কথাবার্তা শুনে ওরা অবশ্যই বলে, হ্যাঁ লোকটা একটা কাজের লোক বটে, কত জ্ঞান বুদ্ধি, হ্যাঁ কাজের লোক তো বটে, উড়োজাহাজ চালাতে পারি যখন। ওপর থেকে কত ছবি দেখি, কিন্তু এইসব নতুন ছবির কথা কাউকে বলি না, অবশ্য ওরা শুনতেও চায় না। সত্যিকার কথাবার্তা তাই কারোর সঙ্গে আমার হয়ে ওঠে না। এখন পৃথিবীর মানুষ এতই ব্যস্ত, এতই ব্যস্ত নানান কাজ করতে। হ্যাঁ, কতদিন কাটলো তো এইভাবে, তারপর হঠাৎ একদিন সত্যি সত্যি বেগড়ালো আমার ছোট্ট উড়োজাহাজের ইঞ্জিন। ধুধু মরুভূমির এক জায়গায় গিয়ে পড়ল। হাজার মাইলের মধ্যে ছিল না কোনো মানুষজন। ভাগ্য ভালো শরীরে কোনো আঘাত লাগেনি, আর জাহাজেরও তেমন ক্ষতি হয়নি। কেবল ইঞ্জিনটা বেগড়ানো ছাড়া আর কোনো ক্ষতি তেমন হয়নি। সঙ্গে খাবার আর পানি ছিল সামান্যই। ভেবে দেখলাম ইঞ্জিনটাকে নিজেই সারানোর চেষ্টা করা ছাড়া আর আমার কোনো উপায়ই নেই এই মরুভূমির ধুধু বালুর জগৎ থেকে বেরিয়ে আসবার। সেই চেষ্টাতেই লাগলুম। প্রথম রাতটাতে কাজ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বালির উপর টের পাইনি। যখন সকালে ঘুম ভাঙল, জেগে দেখলাম, অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলাম আমার সামনে দাঁড়িয়ে এক রাজকুমার।
4: এই এই একটা ভেড়ার ছবি এঁকে দাও না।
3: কি?
4: আমাকে একটা ভেড়ার ছবি এঁকে দাও।
3: হ্যাঁ, একজন বিমান চালককে তুমি বলছো ছবি আঁকতে, তাও এই মরুভূমিতে?
4: কেন, বিমান চালক কি ছবি আঁকতে পারে না? সৈনিকের হাতে কি বাদ্যযন্ত্র থাকতে পারে না?
3: কি করে বুঝলে আমি ছবি আঁকতে পারবো?
4: তোমার চোখ বলছে তুমি সুন্দরকে ভালোবাসো।
3: সুন্দর?
4: হ্যাঁ, চির সুন্দরকে ধরে রাখবার তৃষ্ণা যা তোমাকে টেনে এনেছে এই মরুভূমির বুকে।
3: কিন্তু কিন্তু তুমি কে? এখানে তুমি কেমন করে এসেছো?
4: সেসব কথা পরে হবে, এখন তুমি আমাকে একটা ভেড়ার ছবি এঁকে দাও। ভেড়া কখনো দেখোনি নাকি?
3: কিন্তু আমার আমার আজকাল ছবি আঁকা তো তেমন আসে না, ছবি আঁকতে ভুলে গেছি।
4: না না, তাতে কিছু ক্ষতি নেই, একটা ভেড়ার ছবি এঁকে দাও না।
3: ও, ছবি আঁকার কথা বলছো না? ছবি তো আঁকবো, কিন্তু কাগজ পেন্সিল কই? দেখি, তুমি যখন বলছো দেখি পকেট হাতড়ে একটা নোট বই দেখছি। একটা একটা পেন্সিল। ছবি আঁকতে বলছো যখন, আচ্ছা দেখি চেষ্টা করা যাক, কি বলো? হ্যাঁ,
4: কি ছবি এঁকেছো? এই ভেড়াটা তো এখন থেকেই খুব রোগা। আর একটা ছবি আঁকো, নাও তোমার কাগজ।
3: আরো একটা ছবি? ঠিক আছে দাও।
4: আরে, এটা তো একটা বাচ্চা ভেড়া না, দেখো না এর মাথায় কেমন শিং আছে, এটা জোয়ান ভেড়া।
3: ও আচ্ছা আচ্ছা, দেখি। দেখো তো, এটা তোমার ভালো লাগতে পারে।
4: এ ভেড়াটা খুব বুড়ো, অনেকদিন বাঁচবে এমন একটা ভেড়া চাই আমি।
3: আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার এই দেখো, নতুন করে এঁকে দিলাম। এই এটা হলো ভেড়ার বাক্স, যে ভেড়াটা তুমি চাও তা আছে এই বাক্সের মধ্যে।
4: এই তো, এই তো আমি চেয়েছিলাম। আচ্ছা, এই ভেড়াটাকে কি রোজ রোজ অনেক খাস জোগাড় করে দিতে হবে?
3: কেন,
4: যেখানে আমি থাকি সেখানে সবকিছু খুব ছোট ছোট কি না?
3: এই ভেড়াটাকে খাওয়ানোর মতো ঘাস নিশ্চয়ই পাওয়া যাবে, আর তাছাড়া ভেড়াটাও তো খুব ছোট।
4: খুব ছোট নয়, দেখো দেখো কেমন ঘুমিয়ে পড়েছে। ওটা কি জিনিস? ওই যে,
3: ও ওটা জিনিস নয়, ওটা উড়তে পারে, ওটা উড়ো জাহাজ, আমার উড়ো জাহাজ।
4: কি, তুমি আকাশ থেকে এখানে পড়ে গেছো নাকি?
3: হ্যাঁ।
4: বাবা কি মজা! তা তোমারও বাড়ি আকাশের মধ্যে, কোনটা তোমার তারা?
3: তুমি কি কোনো তারা থেকে নেমে এসেছো নাকি?
4: হ্যাঁ, যেখানে আমি থাকি সেখান থেকে।
3: কোথা থেকে এসেছো? আর তোমার ওই ভেড়াটাকেই বা কোথায় নিয়ে যাবে?
4: কোথায় নিয়ে যাব? যেখানে আমি থাকি, যে বাক্সটা দিয়েছো তা আমার বেশ ভালো লেগেছে জানো। রাত্রে আমার ভেড়াটা এর মধ্যে ঘুমোতেও পারবে।
3: আর তুমি যদি সত্যি কথা বলো তাহলে একটা দড়িও দেব, তা দিয়ে দিনের বেলা ভেড়াটাকে বেঁধে রাখতে পারবে, আর একটা খুঁটিও দেব তাতে দড়িটা বাঁধবে।
4: বেঁধে রাখবার কথা বললে কেন?
3: যদি বেঁধে না রাখো তাহলে অনেক দূরে চলে যেতে পারে, যে হারিয়ে যাবে হয়তো শেষে।
4: হারিয়ে যাবে? হারিয়ে গিয়ে কোথায় যাবে?
3: যে কোনো দিকে, মানে যেদিকে ওর দু চোখ যায়।
4: তাতে কোনো ক্ষতি নেই, আমার সে দেশে সবকিছুই ছোট, সোজা যেদিকে দু চোখ যায় তাতেও কেউ বেশি দূরে যেতে পারবে না। তুমি হারিয়ে যাওয়ার কথা বললে, তাই না? এই হারিয়ে যাওয়ার কথাটা কি অদ্ভুত! তোমরা পৃথিবীর মানুষগুলো কোনো এক তারা রাজ্য থেকে হারিয়ে এখানে এসে পড়েছ, এরকম মনে হয় না? সে হারিয়ে যাওয়া দেশে আবার ফিরে যেতে ইচ্ছে করে না তোমাদের? কি দেখছো এমন করে?
3: না কিছু না।
4: ভেড়ারা তো সব ছোট ছোট গাছপালা খেয়ে ফেলতে পারে, তাই না?
3: হ্যাঁ, পারে।
4: তাহলে তো ফুলও খেয়ে ফেলতে পারে।
3: হ্যাঁ, ভেড়ারা ওদের আশেপাশে যা পাবে সব খেয়ে ফেলবে।
4: যে ফুলের গাছে কাঁটা আছে সে ফুলও?
3: হুম।
4: তাহলে ফুলের গাছে কাঁটা থেকে কি লাভ হলো?
3: কাঁটাগুলি সত্যিই কোনো কাজে লাগে না, ওগুলো থাকে শুধুমাত্র আমাদের হাতে বেঁধবার জন্য।
4: ও না, আমি তোমার কথা বিশ্বাস করি না।
3: কেন?
4: ফুলেরা এত ছোট আর ভীরু, আসলে তো ওরা কিছু জানে না, তাই গাছের গায়ে কয়েকটা কাঁটা গজিয়ে রেখে ভাবে সবাই ভয় পেয়ে দূরে দূরে থাকবে। কি তোমার এরোপ্লেন মেরামত করছো বুঝি? আচ্ছা, তোমার কি মনে হয়

0: সে সময় তো কারো নেই। সকাল সন্ধ্যা ওরা খালি সংখ্যার সঙ্গে সংখ্যা যোগ দিয়ে চলেছে, আর দিনের মধ্যে 100 বার বলে উঠছে আমরা খুব জরুরি কাজে ব্যস্ত আছি, ব্যস্ত আছি। ওরা ভাবছে এ কথা বলে খুব বাহাদুরি দেখানো হলো, ওরা তো মানুষ নয়, ওরা আসলে আগাছা। চিরকাল দেখছি ফুলের গাছে কাঁটা গজিয়ে থাকে, কিন্তু চিরকাল ধরে সব ভেড়ার দল ফুলের গাছ চিবিয়ে খেয়েও ফেলে। তাহলে এত কষ্ট করে ফুলের গাছরা কেন তাদের গায়ে কাঁটা গজিয়ে রাখে, এ কথাটা জানতে চাও বুঝি জরুরি কাজ হলো না? যদি যদি কেউ এমন একটা ফুলকে ভালোবাসে, একটা ফুলকে জানে যে আকাশের ওই হাজার হাজার তারার মধ্যে মাত্র একটি তারাতে আছে, আর সেই ফুলটিকে যদি একটা ভেড়া একদিন খেয়ে ফেলতে চাই, তাহলেও তাহলে তুমি মনে করছো নিয়ে ভাবনার বুঝি কোনোই দরকার নেই? আমার আমার সে ফুলটা এত সুন্দর, এত নরম, কিন্তু কিন্তু তাকে যদি তাকে যদি একদিন একদিন ওই ভেড়াটা
1: না না শোন, তুমি যে ফুলটিকে ভালোবাসো তার জন্য ভয় করার কিচ্ছু নেই। তোমার ভেড়ার মুখে বাঁধবার জন্য একটা ঠুলি এঁকে দেবো, আর এঁকে দেবো তোমার ফুলের চারদিকে লাগাবার জন্য একটা বেড়া। তোমার জন্য তোমার জন্য সত্যি একটা শক্ত বেড়ার ছবি এঁকে দেব, এমন শক্ত যে কেউ সেই বেড়া খুলতে পারবে না।
0: সত্যি?
1: হ্যাঁ, একদম সত্যি।
0: তুমি বুঝি ফুল খুব ভালোবাসো?
1: বাসি।
0: তোমার ফুলের বাগান আছে?
1: আছে, আর সে বাগানে হরেক রকম ফুল ফোটে, সব ফুলই আমি ভালোবাসি। কিন্তু জানো, একটা ফুলকেও আমি আদর করতে পারি না, আমার বুকের কাছে ধরে রাখতে পারি না, কারা যেন এসে ছিঁড়ে দিয়ে যায়।
0: তাহলে বেড়া দাও না কেন?
1: দিলে তো থাকি না, ভেঙে যায়।
0: এমন বেড়া দিতে পারো না যা কখনো ভাঙবে না?
1: এখানে সব কিছুই ভঙ্গুর, থাকে না, তাই তো ঠুলির ছবি এঁকে সান্ত্বনা পেতে চাইছি। তোমার জন্য ছবি আঁকবই রাজকুমার, আঁকতে আমাকে হবেই। দেখতে দেখতে রাত হয়ে গেল, তারা ভরা আকাশ। সকালবেলা যে ফুলটির কথা মনে করে তোমার কান্না পেল, তাকে তাকে ছেড়ে তুমি কেন এলে রাজকুমার? তাকে যদি এত ভালোবাসতে।
0: আজও বাসি, চিরদিন বাসবো, ও তো খুব সুন্দর, তাই নিয়ে কথায় কথায় খালি গর্ব করত। একদিন শোনো কি হলো, ওর তো খুব গর্ব, তার ডালপালার কাঁটাগুলো দেখি আমাকে বলল, আসুক না যত রাজ্যের বাঘ তাদের থাবা উঁচিয়ে।
1: তাই নাকি? তুমি তখন কি বললে?
0: আমি বললুম আমাদের এই তারাতে তো কোনো বাঘ নেই, তাছাড়া বাঘেরা কখনো গাছপালা খায় না। আমার এই কথা শুনে ও কি বললো জানো?
1: কি বললো?
0: খুব ঠান্ডা ভাবে বললো, আমি গাছপালা নই।
1: গাছপালা নই? তার মানে কি, ফুল তো গাছেই হয়।
0: এ ফুল তো সে ফুল নয়,
1: তাহলে
0: এ কোনো গাছে ফোটে না, আমার তারার একটি মাত্র ফোটা ফুল। এত সুন্দর সে ফুল, চারিদিকে এত সুবাস ছড়ানো, আর জানো জানো সে ফুল কখনো ঝরে না।
1: কি বলছো?
0: সত্যি বলছি।
1: তাহলে সে ফুলের পরশ ছেড়ে এলে কেন?
0: বললাম না, ভেড়াটার ভয়ে। ভেড়াটা যদি ফুলটাকে খেয়ে ফেলে, সুন্দর ফুল ফুটতে দেখলে সবাই তা ছিঁড়ে ফেলতে চায়, তাই না? তোমাদের পৃথিবীতে এসে দেখলুম তোমরা কেউ ফুল টুলের খবর জানোই না, জানতে চাও না, অথচ সেই ফুলের রাজ্যে থেকে তোমরা সবাই কিন্তু এসেছো। এত তাড়াতাড়ি সব ভুলতে পারো তোমরা?
1: আমাদের এই পৃথিবীতে এখন সব জ্ঞান বিজ্ঞান চর্চার আসল উদ্দেশ্য হলো কি জানো, সবকিছু খুব তাড়াতাড়ি ভুলে যাও। তুমিও তো ভুলে গেলে তোমার সে আদরের ফুলটাকে।
0: না না।
1: তা না হলে তোমার সে ফুলকে ছেড়ে এলে কি করে এখানে?
0: কি করে? সে অনেক কাহিনী, তোমার শুনতে ইচ্ছে হচ্ছে বুঝি?
1: কার না ইচ্ছে করে বলো। অনেকক্ষণ এক জায়গায় বসে আছি, চলো আমরা সামনে হাঁটি, হাঁটতে হাঁটতে গল্প করা যাবে।
0: উঠতে উঠতে প্রথম যে তারায় আমরা নামলাম, বিজ্ঞানীরা তার নাম দিয়েছেন নক্ষত্রিকা 325।
1: আচ্ছা,
0: তুমি সে নামটি শুনেছো কখনো?
1: না, কখনো শুনিনি। তাছাড়া আমি তো উড়োজাহাজে করে অত দূর যেতে পারিনি, তাছাড়া আমি তো বৈমানিক, বৈজ্ঞানিক।
0: ও তাই তো? সে এক আজব দেশ জানো, এমন আজব তুমি ভাবতেই পারো না।
1: আচ্ছা,
0: সেখানে রাজত্ব করতেন এক বুড়ো রাজা।
2: এই যে আমার একজন প্রজা দেখতে পাচ্ছি, এদিকে এসো, তোমাকে ভালো করে দেখি।

0: সামনে হাই তোলা ভালো আদব কায়দার লক্ষণ নয়। আমি তোমাকে হাই তুলতে বারণ করছি।
1: আমি তো ইচ্ছে করে হাই তুলিনি মহারাজ, চাপতে পারলাম না বলে তুললুম। অনেক দূর থেকে এসেছি, ঘুমোবার সময় পাইনি।
0: ও, তাও হাই তুলতে পারো, তোমাকে হাই তুলতে হুকুম দিচ্ছি। কতকাল আমি কাউকে হাই তুলতে দেখিনি, হাই তোলা দেখতে আমার কত ইচ্ছে করে। না না, আবার হাই তোলো, তোলো, আমি হাই তুলবার হুকুম দিচ্ছি তোমাকে। কি হলো, তোলো হাই।
1: আপনার হুকুম শুনে ভয় পেয়ে যাচ্ছে, আর তো হাই উঠছে না।
0: ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যে নিয়মে আমার এই রাজ্যে পড়ে সেই নিয়মে আমি এতদিন অপেক্ষা করব, যতদিন পর্যন্ত না সূর্যদেবার অনুকূল অবস্থা আসে।
1: সে অবস্থা কখন আসবে? যখন আপনার ইচ্ছের অনুকূল হবে তখন।
0: দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পঞ্জিকাটা দেখে নি, চশমাটা কই গেল? সূর্য ডুববে, তোমার এই ভাবো যে আজ সন্ধ্যেবেলা 7:47 আর সেই সময়টা এসে গেলেই দেখতে পাবে সূর্য কেমন আমার হুকুম মেনে চলে। এক সেকেন্ড ওদিক ওদিক,
1: সে তো এখন অনেক অনেক দেরি। আমি এখানে বসে বসে এখন আর কি করব? তাহলে পথে বেরিয়ে
0: পড়ো। আমি তোমাকে আমার মন্ত্রী করে দেব।
1: মন্ত্রী
0: মন্ত্রী মন্ত্রী, আমার বিচারের মন্ত্রী।
1: বিচারের? কিন্তু এদেশে বিচার করে দেখবার মতো লোকই তো কেউ নেই মহারাজ।
0: সে কথা আমরা কি করে বলি বলো? আমি তো আমার সমস্ত দেশটা এখনো ঘুরে ফিরে দেখিনি, বয়স হয়ে গিয়েছে তো, হাঁটতে গেলে আমি ক্লান্ত হয়ে পড়ি আজকাল।
1: কিন্তু আমি চারিদিক দেখে এসেছি তো রাজ্যের।
0: তাহলে তাহলে তুমি তোমার নিজেকেই বিচার করবে, এই কাজটি সবচেয়ে কঠিন। পরের বিচার পাবার চাইতে নিজেকে বিচার করে দেখা।
1: তা তো ঠিকই, কিন্তু আমার নিজের বিচার করতে পারি যেখানে খুশি সেখানে, আপনার এই তাড়াতে থাকার তো কোনো দরকার দেখি নে।
0: গিয়ে দেখো, অনেক চিন্তা করে আমি দেখেছি, আমার মনে হয় আমার ওই তাড়ার মধ্যে একটা খুব বড় ইঁদুর আছে। হ্যাঁ, রাত্রিবেলা আমি ওর খুব খুব আওয়াজ শুনতে পাই। তুমি ওই যে দূর থেকে তো বিচার করতে পারো, আর মাঝে মাঝে ওকে ফাঁসির হুকুম তো দিতে পারো, ওর বাঁচা মরা তখন রইবে তোমারই হাতে। অবশ্য তুমি ওকে প্রত্যেক বারই মাফ করে দেবে শেষ পর্যন্ত। আমাদের হিসেব করে চলতে হবে তো, বিচার করবার জন্য আছে আমাদের ওই একটিমাত্র প্রাণী, বুঝলে?
1: ইঁদুরের মতো সামান্য একটা প্রাণী, তার আবার বিচার? তাছাড়া কাউকে ফাঁসির হুকুম দিতে আমার একটুও ভালো লাগে না। তাছাড়া আমার ইচ্ছে করছে এখন চলে যেতে।
0: না
1: মহারাজের যদি এই ইচ্ছে থাকে যে তার হুকুম সব সময় মান্য করা হোক, তাহলে তার উচিত এখন আমাকে একটা যুক্তিসঙ্গত হুকুম দেওয়া। এক মিনিটের মধ্যে আমি যাতে তার সামনে থেকে চলে যাই, এই রকমের একটা হুকুম দিলে এখন ভালো হয়। আমার মনে হয় এই রকম হুকুম দেবার অনুকূল অবস্থা এখন তৈরি হয়েছে, আর তৈরি না হলেও প্রার্থনা করছি তৈরি হোক।
0: তোমাকে আমার রাজদূত করে নিলাম।
1: না না, আমি রাজদূত হতে চাই না মহারাজ। এত বড় রাজ্যের অধিপতি হয়ে আপনি আপনার রাজ্যের একটিমাত্র ইঁদুরের ভয়ে অস্থির, আর তাকে ফাঁসিতে চড়াবার জন্য আমাকে আপনার মন্ত্রী করতে চাচ্ছেন, একটি ক্ষুদ্র প্রাণীর বিচার করতে চাচ্ছেন, আবার তাকে ক্ষমা করে নিজের বাহাদুরি দেখাতেও চাচ্ছেন। আপনার বিচার আপনার ক্ষমা দুটোই আমার কাছে প্রহসন বলে মনে হচ্ছে মহারাজ। আমি চললুম। বেশ দাঁড়ালাম, এবারে বলুন, তোমার বিচার করতে চেয়েছিলুম কিন্তু তা না করে ক্ষমা করে দিলুম, একটু সময় নিয়ে বলুন।
0: তোমাকে ক্ষমা করা হলো, দাও আমার রাজ্য থেকে চলে যাও।
1: এরপরে দেখা হলো আর এক তারায় এক ব্যবসায়ীর সাথে। আদব আরজ।
2: তিন তিন তিন আর দুই পাঁচ, পাঁচ পাঁচ পাঁচ আর সাত বারো, বারো বারো বারো আর তিনে পনেরো, পনেরো পনেরো আর সাথে বাইশ, বাইশ বাইশ বাইশ বাইশ বাইশ আর ছয়, বাইশ আর ছয় আঠাশ, ওটা জ্বালাবার সময় নেই এখন। ছাব্বিশ, ছাব্বিশ আর পাঁচে হলো, পাঁচে হলো একত্রিশ, তাহলে সব শুদ্ধ মিলিয়ে হলো পঞ্চাশ কোটি ষোলো লক্ষ বাইশ হাজার সাতশো একত্রিশ। ও হ্যাঁ, কি বলছিলে? আদাব, হ্যাঁ আদাব।
1: আচ্ছা পঞ্চাশ কোটি কি?
2: কি তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো নাকি? এই পঞ্চাশ কোটি হলো, আমার অত কথা বলার উপায় নেই, হাতে অনেক কাজ, অনেক জরুরি কাজ আছে, বাজে কথা বলে বলে সময় নষ্ট করা চলে না। এই দুয়ে দুয়ে দুয়ে আর পাঁচে হলো,
1: আচ্ছা পঞ্চাশ কোটি ষোলো লক্ষ কি?
2: হ্যাঁ, চুয়ান্ন বছর ধরে বেঁচে আছি এই দেশে, তার মধ্যে মাত্র তিনবার আমাকে কেউ বিরক্ত করতে সাহস করেছে, বুঝলে? সেই প্রথম একবার বাইশ বছর আগে, না জানে কোথা থেকে এক হতভাগা পাখি, আর তার এমন চেঁচে ডাক, হিসেবে চার চারবার ভুল হয়ে গিয়েছিল, আর দ্বিতীয়বার এগারো বছর আগে হয়েছিল। বাঁতের অসুখ, একটু নড়াচড়া করার সময় কোথায়? সময় নষ্ট করার মতো সময় হাতে নেই। আর তৃতীয়বার, তৃতীয়বার সে তো চোখের সামনেই দেখতে পাচ্ছি। তাহলে তোমার হলো গিয়ে এই হলো পঞ্চাশ, পঞ্চাশ কোটি ষোলো লক্ষ।
1: ষোলো লক্ষ কি?
2: আরে এই যে নক্ষত্রগুলি পঞ্চাশ কোটি, ওই যে ওই ছোট ছোট জিনিসগুলো দেখতে পাচ্ছ, তাই
1: কি মাছি?
2: আরে না, এই যে জলজল জলজল করছে
1: কি সোনা পোকা?
2: আরে না না, ওই যে সোনালী রঙের জিনিসগুলো যাদের দিকে তাকিয়ে তাকিয়ে ওই বখাটে আলসেগুলো বসে বসে স্বপ্ন দেখে। আমার অবশ্য স্বপ্ন দেখার সময় নেই, অনেক জরুরি কাজ হাতে।
1: ও, আকাশের ওই তারা?
2: হ্যাঁ তারা, আকাশের তারা।
1: কিন্তু পঞ্চাশ কোটি তারা নিয়ে আপনি কি করবেন?
2: পঞ্চাশ কোটি ষোলো লক্ষ বাইশ হাজার সাতশো একত্রিশ, জরুরি বিষয় কাজ করতে হলে হিসেব ঠিক রাখতে হয়, বুঝেছো?
1: এইসব তারা নিয়ে কি করেন আপনি?
2: কি করি?
1: হ্যাঁ
2: কিছু করি না, আমি ওদের মালিক।
1: আপনি ওদের মালিক?
2: হ্যাঁ।
1: কিন্তু আমি দেখেলুম একজন রাজা।
2: রাজা? আরে রাজারা ও তারাদের মালিক নয়। আরে রাজা, রাজারা তারাদের মালিক নয়, ওরা ওরা শুধু তারাদের হুকুম দেয়। তারাদের মালিক হওয়া আর তারাদের হুকুম দেয়া একদম আলাদা ব্যাপার।
1: কিন্তু তারাদের মালিক হয়ে আপনার কি লাভ হলো?
2: আমার লাভ? আমার লাভ হলো আমি বড়লোক হলো।
1: বড়লোক হয়ে আপনার কি লাভ হলো?
2: লাভ হলো এই যে কোথাও নতুন তারা দেখা গেলেই আমি তাদেরও কিনে নিলাম।
1: কিনে নিলাম?
2: হ্যাঁ।
1: আচ্ছা কি করে তাদের মালিক হওয়া যায়?
2: কেন, তারাগুলো কার সম্পত্তি?
1: তা তো জানি না, কারো সম্পত্তি নয় বোধহয়।
2: তাহলে ওগুলো আমার সম্পত্তি, কেননা সবার আগে আমি ওদের আমার সম্পত্তি বলে ভেবে নিয়েছি।
1: খালি ভেবে নিলেই হলো না?
2: নিশ্চয়ই। তুমি যদি কোথাও এক টুকরো হীরে দেখতে পাও যা আর কারো নয়, তাহলে ওটা তোমারই ধরো। হ্যাঁ, ধরো তুমি নিজে ভেবে চিনতে একটা যন্ত্র বানালে, বুঝেছো? তারপর কাগজপত্রে লিখে তুমি সরকারের কাছ থেকে একটা হুকুম নিলে, যন্ত্রটা তখন তোমার হয়ে গেল।
1: আমার হয়ে গেল?
2: হ্যাঁ, কেননা সবার আগে তুমি যন্ত্রটার কথা ভেবে দেখেছ। হ্যাঁ, তেমনি আমার বেলাতেও, আমি তারাদের মালিক, আর কেউ ভাববার আগেই আমি আমার নিজেকে তারাদের মালিক বলে ভেবে নিয়েছি।
1: সে তো ঠিকই, কিন্তু কি করেন আপনি তারাদের নিয়ে?
2: আমি আমি ওদের হিসেব রাখি, গুনে গুনে দেখি। সে কাজটি বড় সোজা মনে করো না, অবশ্য কঠিন ধরনের কাজ করতে হয় আমার, মানে আর এই কাজ করতে আমার ভালোই লাগে।
1: আমার যদি একটা রেশমি রুমাল থাকে, তাহলে সেটাকে সুন্দর করে গলায় জড়াতে পারি, যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারি।
2: যাও,
1: একটা ফুলের গাছ যদি থাকে আমার, তাহলে তার ফুল তুলে নিয়ে শুকতে পারি, হাতে করে নিয়ে বেড়াতে পারি। কিন্তু আপনার তারাগুলি ওদের তো আকাশ থেকে তুলে নিতে পারেন না।
2: সে কথা ঠিকই, কিন্তু কিন্তু আমি ব্যাংকে জমা করে রাখতে পারি।
1: ব্যাংকে জমা করে রাখা, সে আবার কি?
2: আরে বুঝল না, তার অর্থ হলো ওদের হিসেব আমি একখানা কাগজে লিখলুম, তারপর সেই কাগজখানা একটা বড় সিন্ধুকে পুরে তালা চাবি লাগিয়ে দিলুম।
1: তাতে কারো তো কোনো লাভ হলো না।
2: আরে কারো লাভ দিয়ে আমার কি আসে যায়?
1: তাহলে হয়ে গেল,
2: তাছাড়া আবার কি হবে?
1: আমার আছে একটা ফুল গাছ, রোজ সকালে আমি তার গোড়ায় পানি দিই, আর আমার আছে তিনটে আগ্নেয়গিরি, তাদের আমি প্রত্যেক সপ্তাহে একবার করে পরিষ্কার করি।
2: বেশ,
1: আমি ওদের মালিক হতে ওদের খানিকটা সুবিধা হয়েছে বই কি। কিন্তু আপনি যে তারাদের মালিক, তাতে তারাদের কি সুবিধা হলো কিছু?
2: তারাদের সুবিধা দিয়ে কি এসে যায়? আমি রোজ তারার হিসেব করি, এক তারা থেকে হাজার হাজার তারা এসে জড়ো হয়, হিসেবের অঙ্ক লাভের অঙ্ক আমার বেড়েই চলেছে।
1: আপনার লাভে অপরের কি উপকার হলো?
2: আরে কারো উপকার দিয়ে তো আমার কিছু এসে যায় না, এ হচ্ছে আমার ব্যবসা, ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট, প্রফিট, শেয়ার ক্যাপিটাল, টাকা, পাউন্ড, ডলার, ইয়েন, রিয়েল, রুবেল, তারা, উজ্জ্বল তারা, চকচকি তারা, ওসব তুমি বুঝবে না, ওসব তুমি বুঝবে না। এসব তারা তোমার যতদিন বসে থাকবে পৃথিবী তোমার ততটাই বসে থাকবে। পৃথিবীকে যেদিকে তুমি ঘোরাবে পৃথিবী সেই দিকেই ঘুরবে, বুঝেছ ছোকরা? টুইঙ্কিল টুইঙ্কিল লিটল স্টার, হাউ ইউ ওয়ান্ডার হোয়াট ইউ আর, up above the world so high, like a diamond in the sky.
1: ব্যবসায়ীকে ছেড়ে এলুম পৃথিবীর এক ভূগোল বিশারদের সান্নিধ্যে।
3: আরে এই যে দেখছি একজন দেশ আবিষ্কারক, এই যে কোথা থেকে আসা হচ্ছে?
1: আপনার এই মোটা বইখানা কিসের, কি করছেন আপনি ওটা?
3: আমি আমি একজন ভূগোল বিশারদ।
1: ভূগোল বিশারদ, তার মানে কি?
3: মানে মানে হলো যিনি কোথায় কোন নদ নদী পাহাড় পর্বত শহর সমুদ্র আছে সব জানেন।
1: বাহ, বেশ ভালো কাজ তো। আচ্ছা, আপনার এই দেশটি তো দেখছি বেশ চমৎকার, এদেশে কি কোনো সমুদ্র আছে?
3: তা তা বলা কঠিন।
1: কি আশ্চর্য, কোনো পাহাড় পর্বত আছে নাকি?
3: তাও বলা কঠিন।
1: কিন্তু আপনি তো ভূগোল বিশারদ।
3: নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই ভূগোল বিশারদ, দেশ আবিষ্কারক তো নেই, আর আমার দেশে দেশ আবিষ্কারক কেউ নেই। ধরো ভূগোল লেখকেরা নিজেরাই গিয়ে সারা দেশের কোথায় কোন নদী নালা পাহাড় পর্বত মরুভূমি গ্রাম শহর আছে এসব দেখে আসতে তো আর পারে না, তাদের হাতে অনেক জরুরি কাজ, বই কেতাব ফেলে রেখে বাইরে ঘুরে ঘুরে বেড়াবার তাদের একেবারেই সময় নেই। আসলে যারা দেশ টেস্ট দেখে বেড়ায় তারাই আসে ওই ভূগোল বিশারদদের কাছে। বিশারদ তখন ওদের জিজ্ঞাসা করে করে জেনে নেয় ওরা কোথায় কি কি দেখে এলো, জেনে নিয়ে বেশ করে গুছিয়ে লিখে রাখে বইতে। কোনো পর্যটকের গল্প শুনে যদি বেশ ভালো লাগে ভূগোল বিশারদের, তখন তিনি হুকুম দেন যে পর্যটক গল্প শোনাচ্ছে তার চরিত্র সম্বন্ধে যেন বেশ ভালো করে খোঁজ নেওয়া হয়।
1: কেন, তার কি দরকার?
3: কেননা যে লোকটা মিথ্যে কথা বলে তার কথা বিশ্বাস করে বইয়ে লিখে রাখলে সব কিছুই তো গন্ডগোল হয়ে যাবে, তেমনি এই মাতালদের কথা বিশ্বাস করলে। কেননা যারা মাতাল তারা তো সব কিছুই দুটো করে দেখতে পায়, ওদের কথা শুনেই ভূগোল বিশারদ যেখানে লিখবেন দুটো পাহাড়ের কথা সেখানে হয়তো আসলে আছে মাত্র একটি পাহাড়।
1: আমি তারা একজনকে দেখেছিলাম, সে দেশ আবিষ্কার করতে শুরু করলে তো মহা বিপদ।
3: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো খুবই খুবই সম্ভব। আবার যদি প্রমাণ হয় যে পর্যটকটি সত্যি ভালো লোক, তখন দরকার হবে আবিষ্কারকের গল্পকে ভালো করে যাচাই করে দেখা।
1: তাহলে তো গিয়ে নিজ চোখে দেখে আসতে হয়।
3: না না না না না না, তার কোনো দরকার নেই, বড় ঝঞ্ঝাট এসব ব্যাপারে। পর্যটককেই তখন প্রমাণ দিতে বলা হবে তার গল্পটা যে সত্যি সে কথার। যেমন ধরো কেউ যদি এসে বলে দেখে এলুম একটা বিরাট পাহাড়, তাহলে বাপু তুমি এনে দেখাও সেই পাহাড়, হোক না সে বিরাট বিরাট পাথরের চাই, তাহলে তো বুঝবো।
1: তাহলে তো বড় মুশকিল।
3: কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না। আচ্ছা তুমি তো অনেক দূর দেশ থেকে আসছো তাই না, অনেক দেশও দেখে এসেছো তুমি, সেসব দেশের বৃত্তান্ত বলো দেখি ঝটপট। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বড় খাতাটা আগে খুলে নি, এই দেখো পেন্সিলটা আবার গেল কোথায়।
1: কি আর বলবো, যে দেশ থেকে এসেছি সেখানে এমন কিছু মজার জিনিস নেই, সবকিছুই ছোট ছোট। সে দেশে আমার নিজের আছে তিনটে আগ্নেয়গিরি, তার মধ্যে দুটোতে আগুন আছে এখনো, আর একটা গেছে ফুরিয়ে। কিন্তু কি জানো, বিশ্বাস তো নেই।
3: ঠিক ঠিক, বিশ্বাস নেই কখন আবার?
1: আমার কিন্তু একটা ফুলের গাছও আছে।
3: আমরা ওই ফুল টুলের কথা লিখি না।
1: কেন, তা কেন? আমার সারা দেশে তো ওই ফুলটি সবচেয়ে সুন্দর জিনিস।
3: বললাম তো, ফুল টুলের কথা লিখি না আমরা। টাকা না পায়ের জগতে ফুলের কোনো মূল্য নেই। ফুল জরুরি কাজে ব্যাঘাত ঘটায়, ফুলটুল হলো গিয়ে তোমার ধরো এই এক ধরনের ক্ষণিকের বস্তু।
1: ক্ষণিকের বস্তু, সে আবার কি?
3: যত রাজ্যের বই পুস্তক আছে জানো, তাদের ভূগোল বই লেখা হয় সবচাইতে দরকারি জিনিসের কথা। আর যেসব কথা লেখা হয় তা কখনো পূর্ণ হয় না। যেমন ধরো, পাহাড় তো এক জায়গা থেকে সরে গিয়ে আর এক জায়গায় গিয়ে বসতে পারে না, কিংবা হঠাৎ একদিন একটা সমুদ্রের সব পানি ফুরিয়ে গিয়ে জায়গাটা শুকিয়েও যায় না। বলতে পারো আমরা লিখি এই সব চিরকালের বস্তু সম্বন্ধে।
1: কিন্তু এই মাত্র যে বললেন ফুরিয়ে যাওয়া আগ্নেয়গিরিকে বিশ্বাস নেই, কিন্তু ক্ষণিকের বস্তুর মানে?
3: আগ্নেয়গিরির আগুন ফুরিয়ে গেল কি জ্বলে উঠলো তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। যে পাহাড় সে পাহাড়ই থাকলো কিনা বলো, পাহাড় তো আর বদলায় না।
1: কিন্তু ক্ষণিকের বস্তুর মানে?
3: তার মানে হলো যেসব জিনিস ধরো খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাওয়ার মানে মানে এই মরে যাওয়ার ভয় আছে।
1: তাহলে কি আমার ফুলটির তাড়াতাড়ি মরে যাওয়ার ভয় আছে?
3: নিশ্চয়ই, সব ফুল টুল ধরো।
1: কিন্তু কিন্তু আমার ফুলটা মরবে না কোনোদিন।
3: কি ফুল, কোথাকার ফুল?
1: আপনি জানেন না, আপনার সামনে এত বই, এত দেশ বিদেশের খবর, আর এই ফুলটির খবর জানেন না? জানবেন কি করে, ফুলেরা তো আপনাদের কাছে ক্ষণিকের বস্তু। আপনার এতদিনের বিদ্যা বুদ্ধি আর চিন্তা দিয়েও এই ফুলটিকে আবিষ্কার করতে পারলেন না। গোটা পৃথিবীটাকে একটা টিনের গোলকের মধ্যে আটকে নিয়ে বসে আছেন, বসে আছেন বইয়ের প্রাচীরের মধ্যে। সেই ফুলের খবর আপনি জানবেন কি করে? আচ্ছা আচ্ছা, আমি তাহলে চলি। আচ্ছা, পৃথিবীর আর কোন দেশ দেখতে পারামর্শ দেন?
3: কোনো দেশেই তোমার ফুলের খবর পাবে না। তা কোথায় চলেছো তুমি?
1: দেখি কোথায় খবর পায় কিনা। এখন দেশ একটা জঙ্গল দেখতে পাচ্ছি, ঘর বাড়ি মানুষজন সব কোথায়? গাছপালার পাতার ফাঁক দিয়ে সকালের আলো এসে পড়ছে। একটা মোটা গাছের গুড়ির আড়ালে একটা শিয়াল বসে আছে। না শিয়াল না মানুষ।
4: শুভরাত্রি।
1: শুভরাত্রি।
4: এই যে আমি, এই এখানে, এই গাছটার তলায়।
1: তুমি কে? বড় সুন্দর তো দেখতে তুমি।
4: আমি কে? আমি শিয়াল।
1: কি বলছো তুমি পাগলের মতো, কত সুন্দর তুমি দেখতে, কি মিষ্টি তোমার কথা।
4: কিন্তু সত্যি আমি শিয়াল।
1: তোর তা কি করে হয়,
4: কেন হবে না? এখন পৃথিবীর সব মানুষগুলোই আমরা আসলে শিয়াল বনে গেছি। শিয়ালের মতো চতুর, বুদ্ধিমান, ধূর্ত, যারা আমরা এতদিন শিয়াল ছিলাম না তারাও এখন হয়ে গেছি। আমাদের তাই করা হয়েছে।
1: কে করেছে, কারা করেছে?
4: পৃথিবীর সব জ্ঞানী গুণী প্রতাপশালী সুধীজনেরা। মানব সভ্যতা কত এগিয়ে গেছে দেখছো না? উঁচু উঁচু দালান কোঠা, বড় বড় গাড়ি, কলকারখানা। আসলে পৃথিবী নামক শিয়ালের বনে আমরা না সবাই এখন এক একজন শিয়াল রাজা। আমি স্বীকার করছি, কিন্তু তারা করে না। তারা বলে তারা মানুষ, বড় মানুষ, জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ। মানুষ মানুষ,
1: থাকো সব দার্শনিক কথা, এসো না আমরা দুজনে খেলা করি। অনেক দূর থেকে এসেছি আমি, আমার মন না একটুও ভালো নেই।
4: কি করে খেলবো তোমার সঙ্গে, আমাকে তো এখনো কেউ পোষ মানায়নি।
1: পোষ মানা, তার মানে কি?
4: মানে কথাটা একটু কঠিনই, তুমি তো এদেশের কেউ নও, বুঝবে কি করে? তা কি খুঁজছো তুমি এখানে?
1: আমি মানুষজনের খোঁজ করছি।
4: মানুষ খুঁজছো? মানুষ, মারণাস্ত্র? সব নামও আমি জানি না, ওরা শিকার করে বেড়ায়। জানো আমার না একটু ভালো লাগে না। অবশ্য ওরা মুরগিও পোষে, ধরতে গেলে মুরগি পোষা ওদের আসল পেশা, কারণ মুরগি খুব নিরীহ আর বোকা তো। আচ্ছা, তুমি কি মুরগিও খুঁজছো নাকি?
1: না না, আমি বন্ধু মানুষের খোঁজে ঘুরছি। আচ্ছা, বললে না পোষ মানা কাকে বলে?
4: কি জানো, পোষ মানানোর ব্যাপারটা নিয়ে বড় কেউ একটা মাথা ঘামায় না। পোষ মানানো মানে হলো একজনের সঙ্গে আর একজনের সম্বন্ধ করে তোলা।
1: সম্বন্ধ করে তোলা?
4: ঠিক তাই। তবে সে সম্বন্ধ মানে আত্মীয়তা নয়, বন্ধুত্ব নয়, প্রয়োজন। এই যে তুমি, তুমি তো আমার কাছে এখনো এই পৃথিবীর আর সব হাজার হাজার ছোট্ট ছেলের মতোই মাত্র একটা ছোট্ট ছেলে। তোমাকে নিয়ে আমার কোনো প্রয়োজন নেই, আবার আমাকে নিয়েও তোমার কোনো প্রয়োজন নেই। তোমার কাছে পৃথিবীর লাখ লাখ শিয়ালের মতোই আমি একটা শিয়াল বই তো নই। কিন্তু তুমি, তুমি যদি পৃথিবীর নিয়ম মাফিক পোষ মানাও আমাকে, তাহলে আমাদের দুজনের কাছে দুজনের দাম বেড়ে যাবে। তখন আমার চোখে তুমি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো, তেমনি তোমার চোখে আমিও। এখানে এখন নিজের স্বার্থ ছাড়া কেউ কাউকে পোষ মানাতে চায় না। তাই স্বার্থ উদ্ধারের শর্তে যদি একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক গড়ে ওঠে, তবে তার নামে এখন ভালোবাসা। প্রয়োজনের স্বার্থের বৃত্তে যতক্ষণ তুমি ঘুরতে পারবে, ততক্ষণ তোমার কোনো অপরাধ নেই, তোমার সাতক্ষণ মাপ। আর প্রয়োজন ফুরিয়ে গেলেই তুমি আস্থা করে আবর্জনা। কি বুঝলে না কিছু?
1: বোধহয় বুঝতে পারছি তোমার কথা, কিন্তু এক তার আদেশে একটা ফুল আছে জানো, ও বোধহয় পোষ মানিয়েছে আমাকে, কিন্তু সেই পোষ মানার সাথে তো কোনো কিছু স্বার্থ নেই।
4: পৃথিবীর ব্যাপার স্যাপারই এখন বুঝতে পারছো না রাজ?
1: না না, ও তো তোমাদের এই পৃথিবীতে নেই।
4: তাহলে ও অন্য কোনো তারাই নাকি?
1: হ্যাঁ।
4: সে তারার মানুষটা কি শিকার করে বেড়ায়? তাদের হাতে নানা মারণাস্ত্র থাকে?
1: না না।
4: বাহ, বেশ মজা তো তাহলে। আচ্ছা, মুরগি আছে সে দেশে? মুরগির বাচ্চা, ছোট ছোট নিরীহ মুরগির বাচ্চা?
1: না।
4: সবকিছুই কি আর ভালো হয় একটা দেশে? আমার ভালো জিনিসের জ্ঞান দেখে হাসছো মনে মনে, তাই না? আমার দুঃখের খবর যদি জানতে। আমি মুরগি শিকার করি আর মানুষেরা আমাকে শিকার করে। সব মুরগি সমান আর সব মানুষই একরকমের, কিন্তু কি জানো, আমাদের বড় বড় মানুষেরা আমাদের মেরে মেরে আমাদের বলে কিনা ওরা শিয়াল মারছে। কিন্তু তুমি নিজের চোখে তো দেখছো আমি আসলে মানুষ।
1: বলো কি, তোমাদের পৃথিবীতে এখন কত বাদ্যযন্ত্র, কত সঙ্গীতের স্রোত বয়ে যাচ্ছে।
4: সঙ্গীত, সঙ্গীত, মানুষ মুখে গান গায়, হাতে বাজায় নানা বাদ্যযন্ত্র, কিন্তু মনের গোপন বিনায় তো সুর বাজে না রাজকুমার। মন, হৃদয়, এগুলো এখন সেকেলে বস্তু। এখানে কোথাও গান নেই, শুধু কতগুলো শব্দের ঝংকার। পৃথিবীর গহীন অরণ্যে, গভীর রাত্রির বুকে, চারিদিকে এখন শুধু হিংস্র পশুর হুঙ্কার। দোহাই তোমার, একটিবার আমাকে পোষ মানাও না, ভালোবাসো না, ভালোবাসা দাও না, যে ভালোবাসা তোমার তারার সেই ফুলের মতো।
1: আমিও তো চাই সত্যিকার ভালোবাসা। আমি তো ঘুরে বেড়াচ্ছি মানুষের খোঁজে, কিন্তু তোমাদের পৃথিবীর এখন অনেক কিছুই বুঝতে আমার বাকি।
4: যাদের পোষ মানাবে তাদেরকে ছাড়া আর কাউকেই কখনোই বুঝতে পারবে না। কোনো কিছু বুঝবার সময় তো হাতে নেই মানুষদের এখন। ওরা দোকানে যায় আর শুধু তৈরি করা জিনিস কেনে, হোটেলে তৈরি করা জিনিস খায়। দোকানে তো মনের মতো বন্ধু পাওয়া যায় না, হোটেল তো দিতে পারে না সত্যিকার শান্তি। বন্ধু বলে আর কিছু নেই আজকাল। যদি বন্ধুর খোঁজেই ঘুরে বেড়াচ্ছ, তাহলে তাহলে আমাকেই পোষ মানাও না কেন তুমি?
1: কেমন করে পোষ মানাবো তোমাকে?
4: অনেক ধৈর্য লাগবে কিন্তু। তাহলে প্রথম প্রথম তুমি ওই অমনি করে বসে থাকবে ঘাসের উপরে, আমার থেকে একটু দূরে, আর আমি এই এমনি করে চোখের কোণা দিয়ে তোমার দিকে একটু একটু করে তাকাবো। কিন্তু কথা বলবে না তুমি, শুধু কথা দিয়ে তো সব কিছু বোঝানো যায় না।
1: তারপর
4: আমি দূর থেকে তাকাবো তোমার দিকে, তুমিও তাকাবে আমার দিকে। দূরে না গেলে কি কখনো বাঁশি বাজে? যদি বা বাজে, তা মনের তারে বাজে না, বাজতে পারে না। পৃথিবীতে আমরা আজ বড় বেশি কাছাকাছি সরে এসেছি, একজন আরেকজনের সাথে কথা বলছি, ডাকছি, হাতে হাত রাখছি, চোখে চোখ রাখছি, কিন্তু মনের দিক থেকে দূরে, অনেক দূরে সরে যাচ্ছি। আমাদের চারদিকে আজ শুধু শব্দ, তর্ক আর কথার ছড়াছড়ি। এসো না, এসো না, আজ তুমি আর আমি কোনো কথা না বলে একজন আরেকজনের দিকে তাকিয়ে এক নিঃশব্দ প্রার্থনায় নিমগ্ন হই। দুটি অক্ষরের নীরব প্রার্থনায় শান্তি, বন্ধুত্ব। তুমি তুমি আমার কাছে আসো না, আমাকে একটু আদর করো না, আমার চোখের দিকে তাকাও না, তাকাও না, ভালো করে তাকাও। কি দেখছো? শুধু প্রতারণা, চতুরতা আর স্বার্থসিদ্ধির প্রবণতা, আর কিছু না। দেখছো না আমার চোখে অপার তৃষ্ণা? একটু স্নেহ, একটু মায়া, একটু ভালোবাসার আশায় আমি কেমন অসহায় হয়ে তোমার দিকে তাকিয়ে আছি। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি চাই স্বার্থহীন ভালোবাসা, সেই হৃদয়বান হারিয়ে যাওয়া পুরনো ভালোবাসা। তুমি কি পারো না দিতে? পারো না রাজকুমার, সে অফুরন্ত ভালোবাসার সরোবর থেকে এক বিন্দু, মাত্র এক বিন্দু, এক ফোঁটা ভালোবাসা। তোমার তোমার তোমার গলার এই রেশমি রুমালটা খুলে আমার চোখটা বেঁধে দাও না।
1: কেন?
4: তোমার সাথে তোমার সাথে কানামাছি খেলবো।
1: সে আবার কেমন খেলা?
4: তুমি আমার চোখে রুমাল বেঁধে দিবে, তারপর আশেপাশে পালিয়ে বেড়াবো আমি, হাতরি হাতরি তোমাকে খুঁজবো।
1: কিন্তু আমাকে তো তুমি দেখতে পাবে না।
4: সেই তো মজা, চোখ বুঝলি না বেশি করে দেখতে মন চায়, দূরের মানুষকে কাছে পেতে ইচ্ছে করে। বেঁধে দাও না রুমালটা, বেঁধে দাও।
1: এই এই বাঁধলাম।
4: আহ কি সুন্দর নরম কোমল তোমার রেশমি রুমাল, ফুলের পাপড়ির মতো। আহ কি শান্তি। রাজকুমার, রাজকুমার, তুমি কোথায়?
1: এই যে, এই যে আমি।
4: কানামাছি ভো ভো, যারে পাবি তারে ছো, কানামাছি ভো ভো, কানামাছি ভো ভো। আমাদের চারদিকে শুধু আজ আলোর বন্যা, এত আলো আর দেখতে চাই না রাজকুমার, চোখ বুঝে অন্ধকারে রাজাকে খুঁজতে চায়। দোহায় তোমার, যেও না, চলে যেও না, তোমার মাঝে ফিরে পেয়েছি অন্ধকারে রাজাকে। ছলনা চতুরতা আর কূটনীতির এই জগৎ থেকে আমরা মুক্তি চাই। তুমি যে ফুলের রাজ্য থেকে এসেছো, সেখানে আমরাও যেতে চাই। হিংস্র স্বার্থ সিদ্ধি ভরা গহীন অরণ্যকে আমরা আবার মানুষের বাসস্থান করতে চাই, স্নেহ প্রেম ভালোবাসায় ভরা মানুষের আবাস দেখতে চাই। যাদের অভিশাপে আমরা আজ মানুষ শেয়ালে পরিণত হয়েছি, তাদের অভিশাপ থেকে, তাদের বিষাক্ত নিঃশ্বাস থেকে মুক্তির বিশুদ্ধ মন্ত্র তুমি একটি বার শিখিয়ে দিয়ে যাও রাজকুমার। শুধু বলে যাও, এ পৃথিবীতে কবে আঁধার কাটবে, কবে আলো ফুটবে, কবে? সব মানুষ আজ স্নেহহীন, মায়া মমতাহীন মরুদ্যানে দাঁড়িয়ে শীতল জলের কাতর প্রার্থনায় রত। যাদের অভিশাপে আমরা আজ মানুষ শেয়ালে পরিণত হয়েছি, তাদের থেকে, তাদের বিষাক্ত নিঃশ্বাস থেকে মুক্তির মন্ত্র তুমি কি একটি বার শিখিয়ে দিয়ে যেতে পারো না? বলতে কি পারো না কবে আলো ফুটবে, কবে আঁধার কাটবে, সে কবে আর কতদিন, কতদিন?
5: তোমার তারা রাজ্য থেকে, ফুলের রাজ্য থেকে, চিরসুন্দরী রাজ্য থেকে গ্রহ গ্রহান্তরে ঘুরে বেড়ালে কতদিন, দেখলে তো কত মানুষ, সংগ্রহ করলে কত খবর, তাই না রাজকুমার? আমার উড়োজাহাজটাই মরুভূমিতে পড়ে যাওয়ায় ভাগ্যক্রমে দেখা হলো তোমার সাথে। সকাল গড়িয়ে দুপুর এলো, দুপুর থেকে বিকেল, বিকেলের পর সন্ধ্যা, এখন আবার রাত। তোমার কাছে অনেক খবর পেলুম, জানলুম তোমার বিচিত্র অভিজ্ঞতার কথা।
1: আমার কথা তো শেষ হয়নি এখনো,
5: কিন্তু ভাবছি পথ আরো সামনে।
1: কিন্তু আমার পথ কোথায়? সেই চেনা পথ, যে পথে এসেছি পৃথিবীর পথে।
5: পথ আর কোথায়, কত দূর, কত দূর!
1: তারপর কি হলো জানো? আমার সে সুন্দর বন্ধুটি, সেই যে শেয়াল।
5: আহ রাজকুমার, তোমার সে শেয়াল বন্ধুর কথা শুনে কি লাভ আমার এখন?
1: কেন?
5: পিপাসায় গলা শুকিয়ে যে কাঠ হয়ে গেছে তা কি দেখতে পাচ্ছ না?
1: কি জানো, একজন মনের মতো বন্ধু পাওয়া অনেক ভাগ্যের কথা। মরতে বসলেও সে কথা ভুলে যাওয়া উচিত নয় আমাদের।
5: হঠাৎ অন্যমনস্ক হয়ে গেলে যে, কি দেখছ?
1: ওই তারাগুলি কেন সুন্দর জানো? একটি ফুল আছে কোথাও ওদের মধ্যে, কিন্তু সেই ফুলটিকে কেউ দেখতে পায় না।
5: বোধহয় তাই।
1: মরুভূমিও খুব সুন্দর।
5: ছোটকালে খুব পুরনো একটা বাড়িতে আমরা ছিলাম। লোকে বলতো সেই বাড়ির কোথাও না কোথাও অনেক গুপ্ত ধন লুকানো আছে। কোথায় যে আছে সে গুপ্ত ধন তা অবশ্য জানত না কেউ, কিন্তু সবসময় মনে হতো ওই বাড়িটাতে যেন বেশ একটা আশ্চর্য কিছু আর খুব দামি কিছু হয়তো একদিন পাওয়া যাবে। ওই পুরনো বাড়িটা, আকাশের ওই তারকা রাশি, এই মরুভূমি, এরা সবই বুঝি সুন্দর এই জন্যে যে এদের মধ্যে কোথাও না কোথাও এমন কিছু লুকিয়ে আছে যা কেউ দেখতে পায় না, দেখার চেষ্টাও কেউ করে না। আমাদের পৃথিবীর এই জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা এখন অনেক বিদ্যা অর্জন করেছে ঠিকই, কিন্তু সেই গুপ্তধনের খবর তো কেউ দিতে পারল না। শুধু বুদ্ধি দিয়ে মাথা খাটিয়ে সত্যকে পাওয়া যায় না রাজকুমার, যদি না হৃদয়ের যোগাযোগ থাকে তার সাথে।
1: তাহলে তো আমার শিয়ালের সঙ্গে তুমিও একমত।
5: না হয় হলুমে একমত, কিন্তু তাতে কি লাভ হচ্ছে বলো? পৃথিবী তো চলছে তার নিজের নিয়মে।
1: চলতে দাও, বাতি নিভিয়ে অন্ধকার ঘরে কেউ যদি দরজা খুঁজে বেড়ায় সে তো কেবল দেওয়ালের উপরই হোঁচট খাবে, তারপর এক সময় হাতরাতে হাতরাতে খুঁজে পাবে বেরোবার দরজা। হে হো নিয়ম!
5: অনেক কথা বলে তুমি ক্লান্ত হয়ে পড়েছ, আর না রাজকুমার, তুমি আমার পিঠে উঠে পড়ো তো। আর তুমি পথ চলতে পারছো না, উঠে পড়ো।
1: বারে তা কি করে হবে, তোমারও তো পিপাসা পেয়েছে, তুমি আমাকে বইতে পারবে না। আর আমাকে বইবেই বা কেন?
5: কেন, কেউ বুঝি তোমার বন্ধু হতে পারে না?
1: না না, তা হবে কেন, তুমিও তো আমার বন্ধু। ঠিক আছে, তোমার পিঠেই না হয় উঠলাম, পারবে তো। তোমাদের এই দেশে পৃথিবীতে ফুলের বাগান বানায় লোকেরা, কিন্তু সেই বাগানের হাজার হাজার গোলাপ ফুলের মধ্যেও কি খুঁজে পায় তারা যা চাই?
5: না, পায় না। কিন্তু সে জিনিস হয়তো পাওয়া যেত এক আঁজলা ঠান্ডা পানিতে, অথবা সজনে ফুলের মাঝে, নির্জন আমের ডালে, শালিকের কোলাহলে, মাছরাঙা পাখির নীল লাল কমলা রঙের ডানায়।
1: বাহ, তুমি কি সুন্দর কথা বলতে পারো।
5: কিন্তু কি জানো, চোখ তো আসলে অন্ধ, দেখতে হয় হৃদয় দিয়ে। তোমার কথা শুনলে, স্বপ্নের কথা শুনলে কার না ঘুম আসে। কিন্তু এখনো আমার ইচ্ছে করে রাজকুমার, কোনো স্নেহময়ী মায়ের উত্তপ্ত বুকে মুখ লুকিয়ে অসহায় শিশুর মতো চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে, কোনো এক ফাল্গুনে রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ ওঠা দেখতে ইচ্ছে করে, দিগন্তের জলশিড়ি নদীর ধারে ধান ক্ষেতের কাছে বনহংসীর দিকে তাকিয়ে থাকতে, কচি লেবু পাতার মতো নরম সবুজ আলো যদি এসে পড়ত আমাদের এই মরুভূমির উপর, কাঁচা বাতাবি লেবুর মতো সবুজ ঘাস যদি জন্মাতো এখানে, যদি পুরনো পৃথিবীটা আবার নতুন করে ফিরে পেতে পারতাম, যদি।
1: আমার বড্ড ঘুম পাচ্ছে। বৈমানিকরাও তাহলে স্বপ্ন দেখতে জানে, ছবি আঁকতে জানে, কিন্তু কিন্তু আমাকে একটা কথা তুমি বলেছিলে, সে কথা কিন্তু ভুললে চলবে না।
5: কি কথা?
1: সেই যে, সেই ভেড়ার জন্য একটা মুখের ঢুলি তুমি দেবে বলেছিলে, যেন আমার সেই ফুলটাকে, এবার সেই ঢুলিটা দাও তো একে বেশ ভালো করে, নাও এই কাগজখানা,
5: দেখি চেষ্টা করে।
1: জানো আমি পৃথিবীতে এসেছিলাম যেদিন, কাল তার এক বছর পুরোবে। এই জায়গায় খুব কাছাকাছি বোধহয় নেমেছিলাম আমি।
5: তাহলে সেদিন, মানে যেদিন তোমাকে প্রথম দেখলাম আমি, সেদিন তুমি আসলে হারিয়ে যাওনি, এই মরুভূমিতে বুঝি ফিরে আসছিলে এই জায়গাটিতে, তোমার এক বছর পুরোবে সেই জন্য বুঝি?
1: হ্যাঁ,
5: এই নাও তোমার ভেড়ার মুখের ঠুলি।
1: ঠিক হয়েছে, ভেড়াটা আমার ফুলটাকে আর খেয়ে ফেলতে পারবে না। তুমিও ফিরে গিয়ে কাজ শুরু করো, এরোপ্লেনটা ঠিক করে ফেলো, তোমাকেও ফিরে যেতে হবে তো তোমার পরিচিত সংসারে।
5: ও, খুব নিশ্চিন্ত হয়েছে বলে মনে হচ্ছে।
1: হবে না, ঝিল আর শগুনির ছোবল থেকে বাঁচবার জন্য মুরগি কিভাবে তার বাচ্চাদের ডানার নিচে আগলে রেখে দেয় দেখুনি, মা কেমন করে বুকের কাছে আঁচলের ছায় শিশুকে লুকিয়ে রাখে দেখুনি। এবার নিশ্চিত মনে আবার ফেরার পালা। তোমার জাহাজটা সারিয়ে ফেলো, জলদি করো, কাল ফিরে এসো সন্ধ্যেবেলা এইখানে। আমি তোমার জন্য অপেক্ষা করব। তোমার প্লেনটা সারাতে পেরেছো ভেবে খুব খুশি লাগছে, এবার তুমিও বাড়ি ফিরতে পারবে।
5: তুমি জানলে কি করে?
1: আমিও ফিরছি কিনা আজ, সে অনেক দূর। তোমার দেওয়া সেই ভেড়াটা, তার বাক্স, তার মুখের ঝুলি, ওগুলো সব রইল আমার সঙ্গে। ওই তারাদের মধ্যে একটি তারায় থাকবো আমি, সেখানে হাসবো কখনো কখনো। আমার সেই তারাটা এত ছোট যে ওকে হয়তো খুঁজেই পাবে না রাশি রাশি তারার মধ্যে, কিন্তু তাই তো ভালো। তাই ভালোবাসবে আকাশের সবগুলি তারার দিকে তাকিয়ে থাকতে। তোমার তখন মনে হবে যেন আকাশের সবকটি তারাই হাসছে, শুধু তোমার তোমারই তারারা পারবে হাসতে।
6: কি বলছো রাজকুমার?
1: তখন যখন দুঃখ কমবে একটু, তখন তখন তোমার মন খুশি হবে এই কথা ভেবে যে একদিন আমার সঙ্গে দেখা হয়েছিল, তুমি বন্ধু হয়ে রইলে চিরদিনের।
6: রাজকুমার,
1: আমার সঙ্গে সঙ্গে হয়তো হাসতে চাইবে তুমি কখনো কখনো, ঘরের জানালাটা খুলে দাঁড়াবে আর আকাশের তারাদের দিকে তাকিয়ে হয়তো হাসবে আপন মনে। পৃথিবীর জ্ঞানী গুণী লোকজন তোমার ব্যাপার দেখে শুনে হয়তো উঠবে এসে, তাদের তখন বলবে কি আর বলবে, সত্যি কথাটাই বলো বলো। হ্যাঁ, আকাশের তারাদের দিকে তাকালে না হেসে আমি পারিনি, আকাশের কোনো কোনো তারা থেকে হাসির শব্দ পাই কি না, ওরা তখন এমন কথা শুনে অবাক হয়ে যাবে, ভাববে তোমার মাথাটাই বুঝি খারাপ হয়ে গেছে, যেমন ভাবতো ছোটবেলায় তোমার ছবি দেখে। কিন্তু তুমি আর এসো না এদিকে, কেমন? তোমার আর এগোনো ঠিক হবে না, সরে যাও সরে যাও, ওর আসার সময় হইল, আমাকে যেতে হবে তো।
5: আমি তো যাচ্ছি না তোমাকে ফেলে।
1: না না তা নয়, কিন্তু সাপটা তো আসবে, ওর আসার সময় হইল যে।
5: আমি তোমাকে ছেড়ে নড়ছি না, শয়তান সাপটার হাবভাব মোটেই ভালো লাগেনি। কেন যে সাপটার সঙ্গে তুমি কথা বললে, ওটাকে তো অপেক্ষা করতেও বলেছ, আবার এখন বলছো ওর আসার সময় হয়েছে।
1: কত সাপ তো তোমরা দেখেছো চারদিকে, সাপ ধরে পোষো তো কেউ কেউ, খেলাও করো। তুমি কি শুনুনি, মানুষ যখন ছিল অন্য এক রাজ্যে কত সুখী, কত নিষ্পাপ, অপূর্ব সুন্দর, সাপই তখন দিয়েছিল মানুষকে প্রথম বুদ্ধি সে রাজ্য ছেড়ে আসার, আর তা নিয়েই মানুষ শেষ পর্যন্ত চলে এসেছিল এই এই পৃথিবীতে, তার সে অফুরন্ত মায়ার জগৎকে ছেড়ে। সাপকে তোমাদের ভয় পাবার কথা নয়, অবশ্য তোমার জন্য সে ভয় নেই আমার, শুনেছি পরপর দুবার কামড়াবার মতো বিষ ওদের মুখে থাকে না।
6: রাজকুমার কি হবে এখন, শয়তানটাকে পেলে কেন যে ওটাকে তুমি, রাজকুমার
1: না রাগ করো না, এমন তো হতো একদিন, সকলেরই তো হয়, ওটা তো আমার জন্য অপেক্ষা করছে, সবটাকে তো আমি ডেকেছিলাম। আমার আবার দেশে ফিরে যাবার জন্য একজন সঙ্গী দরকার তো, দরকার একটি বাহনের, তাই তাই আমি সাপকে ডেকেছিলাম, একটি বাহন, একটি রজ্জু, নিত্য তো জীবনের শেষ নাই বৈমানিক, এক তারার জগৎ থেকে যেন আর এক তারার রাজ্যে যাওয়া, সাপ নয় সেখানে ফিরে যাবার একটি বাহন চাই, একটি সিঁড়ি, তোমাদের সকলের পরিচিত সিঁড়ি।
5: কেন চলে যেতে চাও রাজকুমার? আমরা তো ছিলামই তোমার বন্ধু। কি ভালো যে লেগেছিল তোমাকে, কিন্তু সেই ফুলটি হলো তোমার সবচেয়ে আপন।
1: সে তো বড় নরম, বড় সুন্দর, তো তারা থেকে চোখ মেলে তাকিয়ে আছে আমার দিকে, আমারই দিকে, তোমার দিকে সারাক্ষণ, সারা রাত, সারা দিন। তোমরা তোমরা সে তারার হাতছানি দেখতে পাও না? তোমাদের পৃথিবীর অজস্র শব্দের মাঝে সেই তারা থেকে ভেসে আসা সেই সঙ্গীত শুনতে পাও না? আমি আমি তাই সে কথা, সেই কথা, কি কথা,
6: কোন কথা, বলো বলো, বলে যাও, বলে যাও রাজকুমার, বলে যাও,
5: বলে যাও, বলে যাও রাজকুমার, আমি শুনব, প্রাণ ভরে, প্রাণ ভরে শুনব রাজকুমার।
6: বলো, বলে যাও, বলে যাও রাজকুমার, বলে যাও,
5: বলে যাও, আমি শুনব রাজকুমার, প্রাণ ভরে শুনব রাজকুমার। রাজকুমার, তুমি হারিয়ে গেলে অসীম তারার রাজ্যে, কিন্তু তোমাকে হারাতে তো আমি পারি না।
6: হয়তো হয়তো তোমাকে দেখছি, স্পষ্ট দেখছি, সবচেয়ে বড় তারাটির মাঝে, সে তারা সূর্যের মতো জল হয়ে উঠছে, দূর করে দিচ্ছে সব মালিন্যের অন্ধকার। আমি আমি চিরসুন্দরকে দেখছি, স্পষ্ট করে দেখছি, সুন্দরকে দেখছি, স্পষ্ট করে দেখছি।
5: তারপর অনেক দিন পার হয়ে গেছে, মরুভূমি ছেড়ে ফিরে এসেছি আমার পরিচিত সংসারে। ব্যস্ত শহর, গাড়ি ঘোড়া, মানুষের ভিড়, ব্যাংক, বাজার, পেট্রোল, লটারি, বেতন, যুদ্ধ, প্রতিযোগিতা, চির চেনা সেই পৃথিবী। তবু ভুলিনি, ভুলতে পারিনি সেই তারার দেশের রাজকুমারকে। কত বছর পার হয়ে গেল, সেই তারাটি সে রাতে ওইখানে এমনি ছিল, রাজকুমার চলে যায় যখন, কিন্তু আমি ফিরে আসি প্রতি বছর এই দিনে এইখানে। এই সময়ে তো রাজকুমার এসেছিল হঠাৎ একদিন, আমি তখন ঘুমিয়েছিলাম। ও যদি আবার তেমনি করে আসে, যদি আবার একদিন আসে, আর তেমনি করে, ঠিক তেমনি করে সেই আজব জিনিসটা চেয়ে বসে আমার কাছে।
1: এই একটা ভেড়ার ছবি এঁকে দাও না, এক্ষুনি এক্ষুনি ভেড়ার মুখে এঁকে দাও একটা ঠুলি।
6: আমি আমি তখন এঁকে দেবো, আমি তো আজও জেগে আছি, অপেক্ষায় আছি, উদ্গ্রীব হয়ে আছি, প্রহর গুনছি সেই শুভ মুহূর্তের। ওই বুঝি রাজকুমার আবার এলো, ওই এলো, ওই এসে পড়ল বলে, ওই এলো।
5: আপনারা যদি কোনোদিন এই মরুভূমির প্রান্তে সেই তারার দেশে রাজকুমারের দেখা পান, তাকে বলবেন, বলবেন আমি তাকে ভুলিনি।

আতুয়া সেন্টের দ্য লিটল প্রাইজ গল্প অবলম্বনে রচিত অনেক তারার মাঝে নাটকের অভিনয় শুনলেন। রচনা ডক্টর জহুরুল হক, অভিনয়াংশে বৈমানিক আরিফুল হক, বৃদ্ধ রাজা রকিবুল হোসেন, ব্যবসায়ী সাইফুদ্দিন আহমেদ, ভূগোল বিশারদ গোলাম হাবিবুর রহমান, শেয়াল মাজেদা আহমেদ এবং রাজকুমারের ভূমিকায় ওয়াহিদা জলি মল্লিক। শব্দ সংযোজনা ও সম্পাদনায় মাহবুবুর রহমান। প্রযোজনা করেছেন আতিকুল হক চৌধুরী।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। শুরুতেই শুনবেন সুবীর নন্দীর কণ্ঠে গান। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

শ্রোতা বন্ধুরা, নিশুতির আয়োজনে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। এবারে শুনবেন ফৌজিয়া আক্তার আলফার কণ্ঠে গান। গানটির কথা সাজিয়েছেন সেলিম মাহমুদ, সুর করেছেন অশোক কুমার সরকার। এর পরপরই শুনতে পাবেন মনির হোসেনের কণ্ঠে গান। গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন আর সুর করেছেন ফয়সাল আহমেদ।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শুনবেন নন্দিতা মজুমদারের কণ্ঠে গান, গীতিকার বৈদ্যনাথ প্রামাণিক, সুর করেছেন আসাদুজ্জামান খান। এরপর পরই শুনবেন সুমন রাহাতের কণ্ঠে গান, গীতিকার ফজলে খোদা, সুর করেছেন শেখ জালালউদ্দিন।

প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, বাংলাদেশ বেতার ঢাকা। আমন্ত্রণ জানাচ্ছি মিশ্র গানের অনুষ্ঠান রংধনুতে। শুরুতেই শুনবেন রুনা লায়লার কণ্ঠে গান। গীতিকার ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, সুর করেছেন দেবু ভট্টাচার্য। এর পরপরই কানাইলাল শীলের কথায় ও সুরে শুনবেন মোহাম্মদ ফারুক শাহের কণ্ঠে গান।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মিশ্র গানের অনুষ্ঠান রংধনু। এবারে শুনবেন ভুলো না আমায় ছায়াছবি গান, শিল্পী ইন্দ্র কিশোর ও কনক চাপা। এরপর পরই শুনবেন হাফেজ নাইমের গীত রচনায় মুজিব পরদেশির সুরে দিলরুবা খানের কণ্ঠে গান।

0: শ্রোতা বন্ধুরা, এরই মধ্যে দিয়ে শেষ হলো মিশ্র গানের অনুষ্ঠান রংধনু।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আলোর পথে যাত্রা, মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান।

0: নেশা ও মাদক মানব সভ্যতার চরম শত্রু। এটা জীবন ও সম্ভাবনাকে নষ্ট করে, শান্তির পরিবারে অশান্তির আগুন প্রজ্বলিত করে এবং সমাজে অনাচার ও অস্থিরতা সৃষ্টি করে। নেশা ও মাদক সভ্যতার চাকা পেছনের দিকে ঘুরিয়ে দেয়।
1: মাদকের ভয়াল থাবায় জরাজীর্ণ দেশের সোনালী এক প্রজন্ম, যে প্রজন্মের সময় কাটত শিক্ষালয়ের বারান্দায়, বন্ধুদের আড্ডা থেকে শুরু করে বিস্তীর্ণ খেলার মাঠে, যারা বড় হয়ে উপহার দিত এক সোনালী বাংলাদেশ। অথচ স্বপ্নের মতো সেই প্রজন্মের একটি অংশ আজ মাদকের ভয়াল থাবায় নাস্তানাবুদ। ভয়ালি থাবা আমাদের প্রজন্মের ভবিষ্যৎ যেমন করছে অনিশ্চিত, ঠিক তেমনি ধুঁকে ধুঁকে ছিন্ন করছে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য।
0: এই ভয়ানক পরিস্থিতির উত্তরণে চাই আমাদের সবার সম্মিলিত জোরদার প্রচেষ্টা।
1: প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি মাদক বিরোধী জনসচেতনতামূলক ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রার আজকের পর্বে।
0: মাদকাসক্তি আধুনিক সভ্যতার বিপজ্জনক এক রোগ। এইডস, ক্যান্সারের মতো মাদকাসক্তিও ভয়াবহতা ডেকে আনে। বর্তমান বিশ্বে ভয়ঙ্কর রূপ নিয়েছে মাদকাসক্তি, যা প্রতিনিয়ত ধ্বংস করে দিচ্ছে আমাদের জাতির ভবিষ্যৎ, যুব সমাজকে। অকালে ঝরে যাচ্ছে অসংখ্য তাজা প্রাণ। মাদকের কারণে দাম্পত্য জীবনে কলহের জের ধরে ভেঙে যাচ্ছে অসংখ্য সুখের সংসার। এটি আজ প্রমাণিত সত্য যে মাদক সব অপকর্ম ও অপরাধের মূল।
1: পরিবার ও সমাজকে মাদকমুক্ত রাখার মধ্য দিয়েই অনেকখানি সম্ভব আমাদের দেশ থেকে মাদকের আগ্রাসন রুখে দেয়া। এজন্য পরিবারে আনন্দময় পরিবেশ, পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা, নৈতিক শিক্ষা, ধর্মীয় চর্চা এবং শান্তিময় পরিবেশ নিশ্চিতের পাশাপাশি শিশু কিশোর, যুব ও তরুণদের বেশি করে সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলা সহ সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে।
0: প্রিয় শ্রোতা, মাদকাসক্তি রোধে সুস্থ বিনোদন, এ সম্পর্কে এখন সমাজের নানা শ্রেণী পেশার বেশ কয়েকজনের মন্তব্য শুনব শেখ নজরুল ইসলামের আলাপচারিতায়।

0: শ্রোতা বন্ধুরা, মাদকাসক্তি বর্তমান বিশ্বের অন্যতম মারাত্মক সামাজিক ব্যাধি। তরুণ ও যুব সমাজ, যারা একটি দেশের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের মূল চালিকা শক্তি, অথচ মাদকের করাল গ্রাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই তরুণ ও যুব সমাজ। কৌতূহল, হতাশা, পারিবারিক অশান্তি, একাকিত্ব ও ভুল সঙ্গের কারণে বহু সম্ভাবনাময় প্রতিভা অকালেই ঝরে যাচ্ছে। মাদকাসক্তির এই করাল গ্রাস থেকে তরুণ ও যুব সমাজকে রক্ষা করতে হলে প্রয়োজন একটি ইতিবাচক, আনন্দময় ও দীর্ঘমেয়াদী বিকল্প ব্যবস্থা, যার মধ্যে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হল সুস্থ বিনোদন। সুপ্রিয় শ্রোতা, মাদকাসক্তির প্রতিরোধে সুস্থ বিনোদন, এ বিষয়ে আজ আমি কথা বলছি বিভিন্ন পেশার কয়েকজনের সঙ্গে, শুনব এ বিষয়ে তাদের মতামত।
1: আমার নাম স্বামী সিদ্দিকি জলসা, আমি পেশায় একজন সঙ্গীত প্রশিক্ষক ও সঙ্গীত শিল্পী। আমার মতে মাদকাসক্তি প্রতিরোধ করতে হলে সুস্থ বিনোদন খুবই প্রয়োজন। আমি যেহেতু সঙ্গীতের মানুষ, তাই আমি বলবো যদি তরুণ ও যুব সমাজ নিয়মিতভাবে সঙ্গীত চর্চা করে এবং এই সঙ্গীত চর্চাকে বিনোদন হিসেবে নিয়ে মনের সাথে গেঁথে নেয়, তাহলে মাদকের প্রতি তার কোনো আগ্রহ বা আসক্তি হবে না। আমি মনে করি গান, নাচ, কবিতা আবৃত্তি, বই পড়া ও ছবি আঁকা, এগুলো মনের প্রফুল্লতা আনে এবং মনকে কখনোই নেশা জাতীয় দ্রব্যের প্রতি আকৃষ্ট করে না। তাই মাদকাসক্তির প্রতিরোধে সুস্থ বিনোদন ও সুস্থ সঙ্গীত চর্চা একান্তভাবে প্রয়োজন।
0: শ্রোতা বন্ধুরা, এবারে আমি কথা বলছি আর একজন পেশাজীবী মানুষের সাথে।
2: আমার নাম লাবিপাল সাউদ, পেশায় আমি একজন চাকুরিজীবী। মাদকাসক্তির প্রতিরোধে আমি মনে করি সুস্থ বিনোদনের অন্যতম অংশ হচ্ছে দলগত মানসিকতা ও ইতিবাচক সামাজিক সঙ্গ। বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তরুণরা ভালো সঙ্গী ও ইতিবাচক বন্ধু পেয়ে থাকে। এছাড়া দলগত কাজে পারস্পরিক সহযোগিতা, নেতৃত্ব ও সহমর্মিতার গুণের বিকাশ ঘটে, যা তাদেরকে ক্ষতিকর সামাজিক সঙ্গ ও মাদকের প্রভাব থেকে দূরে রাখে।
0: এবারে আমি কথা বলছি একজন সাহিত্যসেবীর সঙ্গে।
3: আমি অদ্বিতীয়া আইচতুলি, আমি একজন সাহিত্যসেবী। দেখুন, মাদকাসক্তির প্রধান প্রজনন কেন্দ্র হল অলস সময় ও একাকিত্ব। সুস্থ বিনোদন তরুণদেরকে সবসময় ব্যস্ত রাখে এবং তাদের ইচ্ছা শক্তিতে ইতিবাচক ও ভালো কাজে পরিচালিত করে। যখন একজন তরুণ নিয়মিত বই পড়া, সংস্কৃতি চর্চা ও সাহিত্য চর্চায় নিজেকে ব্যস্ত রাখে, তখন মাদকের চিন্তার মতো নেতিবাচক বিষয়ের প্রবেশদ্বার বন্ধ হয়ে যায়।
0: কথা বলছি একজন ক্রীড়াবিদের সাথে।
4: আমার নাম আশরাফুল্লাহ খান, আমি পেশায় একজন ক্রীড়াবিদ। আমি বলতে চাই যে খেলাধুলার এটা সুনির্দিষ্ট নিয়মকানুন থাকে, বিষয়ের আনন্দ ও পরাজয় মেনে নেওয়ার মানসিকতা খেলাধুলার প্রতিযোগিতা থেকেই আসে। এই নিয়ম মানার শিক্ষা একজন তরুণকে জীবন সম্পর্কে দায়িত্বশীল করে তোলে, ফলে সে মাদক থেকে নিজেকে দূরে রাখতে শেখে।
0: সবশেষে আমি কথা বলছি একজন সঙ্গীত শিল্পীর সাথে।
5: আমার নাম দধিচি বর্মন, আমি একজন সঙ্গীত শিল্পী। আমি মনে করি মাদক মুক্ত সমাজ গঠন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। মাদকাসক্তির মতো ভয়াবহ ব্যাধি থেকে আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে সুস্থ বিনোদনের সংস্কৃতিকে ফিরে আনা অত্যন্ত জরুরি। তরুণদের হাতে মাদকের পরিবর্তে বই, খেলাধুলার সরঞ্জাম এবং সুরের যন্ত্র তুলে দিতে পারলে একটি সুন্দর, সুস্থ ও মাদক মুক্ত ভোরের শুভ সূচনা সম্ভব।
0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ যেমনটি আপনারা শুনছিলেন, অর্থাৎ সুস্থ বিনোদন তরুণদেরকে শারীরিক ও মানসিকভাবে ব্যস্ত রাখে এবং তাদের মধ্যে ইতিবাচক একটা জীবনবোধ গড়ে তোলে। ধন্যবাদ আপনাদের সবাইকে।
6: আমাদের শুরুতেই সর্বাত্মক চেষ্টা চালাতে হবে নিজে এবং পরিবারের সদস্যদের মাদক থেকে মুক্ত রাখা।
7: এরপরেও যদি কোনো না কোনোভাবে আমাদের পরিবারের কিংবা আপনজনদের মধ্যে কেউ মাদকে আসক্ত হয়েই পড়ে, তাহলে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
6: মাদকাসক্ত ব্যক্তিটিকে মাদক ছেড়ে দেবার জন্য বোঝাতে এবং মাদক ছেড়ে দেবার জন্য তার মধ্যে আত্মশক্তি জাগাতে হবে, প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমাদের মনে রাখতে হবে মাদক ছেড়ে দেবার জন্য ইচ্ছে শক্তি এবং অনুকূল পরিবেশই খুব জরুরি।
7: এবারে ফিরে আসার গল্পে তিনি একজনের কথা শুনব যিনি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন।
6: সাক্ষাৎকার গ্রহণে সজীব দত্ত।
8: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে ফিরে আসার গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত। আজও একজন নতুন বন্ধু আমাদের সঙ্গে আছেন, চলুন কথা বলি। আপনার নাম পরিচয় বলবেন।
9: সৈয়দ আলী মুর্তজা।
10: শ্রোতা বন্ধুরা, এটি ওনার ছদ্ম নাম।
8: আপনি কি করেন?
9: আমি ব্যবসা করি।
8: আপনি কতদিন হলো সুস্থ জীবনে ফিরে এসেছেন?
9: 4 মাস।
8: এখন সুস্থ জীবনে ফিরে এসে কেমন আছেন, কেমন লাগছে?
9: খুব ভালো লাগছে। একটা নষ্ট জীবন থেকে ফিরে আসতে পেরেছি। এটা আসলে খুব কষ্টের, খুব বাধা আসে প্রথম অবস্থায়। অনেক খারাপ লাগে, অনেক অস্বস্তি হয় শরীরের মধ্যে, ঘুম হয় না, খাওয়া ঠিক মতো হয় না। আসলে মাদকাসক্ত জীবন মানে একটা ধ্বংসের জীবন।
8: এখন সেই জীবন থেকে ফিরে এসে অনুভূতি কি জীবন নিয়ে?
9: খুবই ভালো লাগছে। পরিবার সন্তান নিয়ে অনেক ভালো আছি। আরো সুস্থভাবে জীবন কাটাতে চাই, এইভাবে সমাজে দাঁড়াতে চাই।
8: আপনার পরিবারে কে কে আছেন?
9: আমার পরিবারে 2 ছেলে 2 মেয়ে।
8: তারা কি করেন?
9: স্কুলে যায়, পড়াশোনা করে। 2টা বাচ্চা এখনো ছোট, স্কুলে যায় না।
8: আপনি যে সুস্থ জীবনে ফিরে আসলেন, পরিবারের অনুভূতি কি আপনাকে ঘিরে?
9: পরিবার এখন অনেক খুশি এটা নিয়ে। পরিবারের মধ্যে প্রতিদিন কলহ লেগে থাকতো, স্বামী স্ত্রীর মধ্যে সাংসারিক জীবনে অশান্তি শুরু লেগেই থাকতো। সেখান থেকে এখন আমি অনেকটা পরিত্রাণ পেয়েছি। ফ্যামিলির সবাই অনেক খুশি, আমিও অনেক খুশি।
8: একটু আমাদেরকে বলবেন যে কিভাবে আপনি মাদকাসক্ত জীবনে প্রবেশ করেছিলেন?
9: বন্ধুদের সঙ্গ, এটা সহজেই বলা যায়। বন্ধুদের সাথে চলতে আজকে একটু কালকে একটু এই করতে করতে আসলে এটা একটা অভ্যাস বা নেশায় পরিণত হয়েছিল, যেটা আসলে যেখান থেকে বেরিয়ে আসা খুবই কষ্টকর ছিল জিনিসটা। এর জন্য খুব একটা দৃঢ় প্রত্যয় দরকার, একটা সংকল্প দরকার, এবং পরিবারের কথা মাথায় রেখে জিনিসটা করা সম্ভব।
8: আপনি যে কামব্যাক করলেন, এখানেও তো আপনার পরিবারের ভূমিকা ছিল। আপনি তো প্রথমে বুঝতেন না যে আপনি ভুল করছেন। আপনার এই আত্মপলব্ধির জায়গাটা ঠিক কিভাবে হলো?
9: এক্ষেত্রে আমার সহধর্মিনীকে আসলে ধন্যবাদ জানানো উচিত। সে সর্বোচ্চ চেষ্টা করেছে, দীর্ঘদিন ধরে সে চেষ্টা করে যাচ্ছিল যে আমি আসলে এই জীবন থেকে ফিরে আসি, কিন্তু সম্ভব হচ্ছিল না। পরে তার অনুপ্রেরণা, তার সহযোগিতায় একটা সুন্দর জীবনে আমি ফিরে আসতে পেরেছি।
8: মাদকাসক্তির ফলে কি ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়?
9: মাদকাসক্তির কারণে সমস্ত শরীর অবশ হয়ে যায়, গাত পা ঝিমঝিম করে, তারপর ক্ষুধামন্দা থাকে, তারপর হঠাৎ করে রাগ তৈরি হয়ে যায় মাথার মধ্যে।
8: আচ্ছা আচ্ছা, আপনার সঙ্গে আরো যারা এই ভুল জীবনে ছিলেন, তারা কি এখন সুস্থ জীবনে সবাই ফিরতে পেরেছেন?
9: সবাই পারেনি, হয়তো 2-1 জন আমার মতো এরকম, যারা ফ্যামিলি পরিবারকে ভালোবাসে, যারা স্ত্রীকে ভালোবাসে, যারা বাবা মাকে ভালোবাসে, তারা অনেক সংকল্পের মাধ্যমে হয়তো এরকম জীবনে ফিরে আসতে পারবে।
8: এখনো যারা ভুল জীবনে আছেন, তাদের প্রতি আপনি সুস্থ জীবনে ফিরে কি আহ্বান রাখবেন?
9: সবাইকে আহ্বান করব, মাদকাসক্ত জীবন আসলে একটা ধ্বংসের জীবন। পরিবারের কথা চিন্তা করে, সন্তানের কথা চিন্তা করে আসলে এই পথ ত্যাগ করা উচিত।
8: আমাদের বাংলাদেশ বেতারের মাধ্যমে যারা শ্রোতা বন্ধুরা শুনছে, সবাইকে আপনার শেষের কথায় কি বলবেন?
9: ফিরে আসুন মাদকাসক্ত জীবন থেকে, পরিবারকে ভালোবাসুন।
8: আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সুন্দর আগামী এবং এই সুস্থ জীবন আমরা প্রত্যাশা করছি।
9: ধন্যবাদ বাংলাদেশ বেতারকে।
8: শ্রোতা বন্ধুরা, আজকে আমরা একজন ফিরে আসা বন্ধুর গল্প শুনলাম, যিনি মাদকাসক্ত জীবন থেকে সুস্থ জীবনে ফিরে এসেছেন। মাদক জীবন থেকে জীবনকে কেড়ে নেয়। আসুন মাদককে না বলি, মাদক মুক্ত জীবন করি। সজীব দত্ত, ফিরে আসার গল্প, বাংলাদেশ বেতার, ঢাকা।
6: মাদক ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে নানাভাবে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। অর্থনৈতিকভাবে নিঃস্ব করার পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত করে দেয়। মানুষের সকল সম্ভাবনা, সুখ শান্তি নস্যাৎ করে দেয়।
7: তাই শুধু নিজেই নয়, পরিবার ও আপনজনদের পাশাপাশি পুরো সমাজকেই মাদকমুক্ত রাখতে হবে।
6: প্রিয় শ্রোতা, এবার একটি মাদক বিরোধী গান শোনাব। শিল্পী বাবুল রেজা ও চম্পাবনি, গীতিকার আয়েথ হোসেন উজ্জ্বল, সুরকার কাজী দেলোয়ার হোসেন।

0: শুধু মুখে মুখে বললেই হবে না, আমরা মাদকমুক্ত সমাজ চাই, এজন্য কার্যকর ভূমিকা রাখতে হবে আমাদের প্রত্যেককেই।
1: বর্তমান গণতান্ত্রিক সরকার মাদকের বিরুদ্ধে শুধু জিরো টলারেন্সই প্রদর্শন করছে না, একই সঙ্গে যুগোপযোগী আইন প্রণয়ন, আইনের যথাযথ প্রয়োগ এবং সার্বক্ষণিক কর্মতৎপরতা অব্যাহত রাখার পাশাপাশি মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতেও নানামুখী কার্যক্রম চালাচ্ছে।
0: সরকারের এমন মহৎ উদ্যোগের সঙ্গে আমাদেরও ভূমিকা রাখতে হবে মাদকের আগ্রাসন রুখে দিতে, আর এটা শুরু করতে হবে নিজ পরিবার থেকেই।
1: আজ এ পর্যন্তই বন্ধুরা, আবার কথা হবে আগামী পর্বে। শোনার আগাম আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো।
0: আজকের অনুষ্ঠান গ্রন্থনা করেছেন শাহনাজ সুলতানা,
1: উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা
0: এবং আমি শামীম আহমেদ,
1: সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন,
0: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম,
1: এবং মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস।

এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশেপাশে পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়। তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। প্রতিদিন সকালে ও বিকালে ঘরের দরজা জানলার পর্দার আড়াল পরিষ্কার করুন, এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড়, ছাতা ইত্যাদি সবসময় পরিষ্কার রাখুন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। জ্বর হলেই আতঙ্কিত কিংবা ভীত হবেন না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন ও ভেজানো তোয়ালে দিয়ে গা মুছে নিন। প্রচারে বাংলাদেশ বেতার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আঞ্চলিক গানের অনুষ্ঠান মেঠো সুরে। শুরুতেই সমবেত কণ্ঠে শুনবেন সিলেটের আঞ্চলিক গান, এর পরপরই শেফালী ঘোষের কণ্ঠে চট্টগ্রামের আঞ্চলিক গান শুনতে পাবেন।

প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছেন আঞ্চলিক গানের অনুষ্ঠান মেঠো সুর। এবারে শুনবেন বরিশাল অঞ্চলের গান সমবেত কণ্ঠে, তারপর পরে শুনবেন রংপুর অঞ্চলের গান মনোয়ারা বেগমের কণ্ঠে, এবং নোয়াখালী অঞ্চলের গান শুনবেন সমবেত কণ্ঠে।

নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, আঙ্গোবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই। কুলি কুলি কোদালি আর রেল বাড়িতে সদ্য আনা নোয়া খাইলা সামলা টেনারিতে, কুলি কুলি কোদালি আর রেল বাড়িতে সদ্য আনা নোয়া খাইলা সামলা টেনারিতে, দশ বারিষ্টর উকিল।

0: আমরা ভালার ভালা একথার ভালা দুষ্ট লোকের জম মোল্লা মুন্সি আলিম জালিম কোনটায় আঙ্গ কম আমরা ভালার ভালা একথার ভালা দুষ্ট লোকের জম মোল্লা মুন্সি আলিম জালিম কোনটায় আঙ্গ কম ভালা বুড়া হগল কামি একই বাড়ি আগে ভাই আঙ্গো বাড়ি নোয়া খালি রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই আঙ্গো বাড়ি নোয়া খালি রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই হেনি মাই দি তো মনির নাম কেহু নে নাই আঙ্গো বাড়ি নোয়া খালি রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই আঙ্গো বাড়ি নোয়া খালি রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই আঙ্গো বাড়ি
1: শ্রোতা বন্ধুরা শুনছেন আঞ্চলিক গানের অনুষ্ঠান মেঠো সুর। এবারে শুনবেন মালিক লাল সরকারের কণ্ঠে গান রংপুরের আঞ্চলিক গান। এর পরপরে শুনতে পাবেন রাজশাহীর আঞ্চলিক গান সমবেত কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এরই মধ্য দিয়ে শেষ হলো আঞ্চলিক গানের অনুষ্ঠান মেঠো সুর, বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী সালাউদ্দিন আহমেদ।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন সালাউদ্দিন আহমেদ।
1: বাংলাদেশ বেতার আজ সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
0: বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী অধিবেশনে ঢাকা কয়েক অনুষ্ঠান পরিচিত। সকাল 6টার অধিবেশনের শুরুতে লর্ড করবেন কারি আব্দুল ওয়াদুদ। পথ বাতিল অনুষ্ঠানে কৃষি বিষয়ক কার্যক্রম প্রচলিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা 50 মিনিটে। জনসুখা স্বাস্থ্য প্রতিষ্ঠান প্রচলিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7টা 20 মিনিটে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা জনতার জিয়া সকাল 7টা 30 মিনিটে। সকাল 8টা 30 মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্প। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তি বিবরণী বাংলাদেশ সকাল 9টা 5 মিনিটে।

সুলতান এবং চারটা পঁচিশ মিনিটে জলবায়ু পরিবেশ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক নির্বাচন অনুষ্ঠান সবুজ পৃথিবী বিকেল পাঁচটা দশ মিনিটে সকাল ছটা চল্লিশ মিনিটে ও বিকেল পাঁচটা চল্লিশ মিনিটে ডেঙ্গু ঢাকায় একসাথে সোনালী ফসল সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে সন্ধ্যে সাতটা পাঁচ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রম জাতীয় অনুষ্ঠান দেশ আমার জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে সাতটা দশ মিনিটে রাত আটটা দশ মিনিটে জনসংখ্যা

0: পল্লীগানের অনুষ্ঠান পরবর্তীকালে সন্ধ্যার দশটা পূর্ণ হয়েছে। সন্ধ্যার পরবর্তী অধিবেশনের সংক্ষিপ্ত পরিচিতি।
1: শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশুতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم الله الرحمن الرحيم السلام عليكم বাংলাদেশ বেতার ঢাকা সকাল ছটা আজ শনিবার চৌঠা আশ্বিন 1433 বঙ্গাব্দ সাতই রবি সনি 1448 হিজড়ি 19 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ
1: শুভ সকাল। সুন্দর এই সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। এই অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার করা হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় এই মুহূর্তে রয়েছে মীর আশফাক হোসাইন এবং ফাতেমা জীবন্নেসা মুনিয়া।
0: প্রকৌশলী দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, সুলেমান হোসেন খান, রাহাত তারুফদার, মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম।
1: এবং অধিবেশন তত্ত্বাবধায় রয়েছেন গোলাম সরওয়ার মির্জা।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা বনি ইসরায়েলের এক আয়াত থেকে তিন আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ।